কাছে তিনি মাসিমা নামে পরিচিত ছিলেন পরিচিত ছিলেন দুকুড়িবালা দেবী ছিলেন ভারতে অস্ত্র আইনে সাজাপ্রাপ্ত প্রথম মহিলা বন্দী। জানতে পারলেন ননিবালা দেবী যে শিউরিতে দুকুড়িবালা দেবীর বাড়িতে সাতটা মাউজার পিস্তল পাওয়ার অপরাধে তাকে দেওয়া হয়েছে দুবছরের সশ্রম কারাদণ্ড। রাখা হয়েছে তৃতীয় শ্রেণীর কয়েদি মানে চোর ডাকাতদের সাথে একই সেলে। রাজবন্দী হলে আলাদা সেলে আলাদাভাবে রাখা হয়। অসম্ভব তাকে খাটানো হচ্ছে, প্রতিদিন আধ মন করে ডাল ভাঙতে দিচ্ছে তাকে। সেই মুহূর্তে স্থির করে ফেললেন ননিবালা দেবী কি করণীয়। উপবাসের 19 থেকে 20 দিন চলছে তখন। আবার এলেন ম্যাজিস্ট্রেট অনুরোধ করতে, আপনাকে তো এখানেই থাকতে হবে, কি করলে খাবেন বলুন। আমার ইচ্ছে মতো হবে? হ্যাঁ হবে। তাহলে আমার রান্না করবার জন্য একজন ব্রাহ্মণ কন্যা চাই, দুজন পরিচারিকা চাই। ব্রাহ্মণ কন্যা কেউ আছেন এখানে? আছেন, দুকুড়িবালা দেবী। বেশ তাই হবে। এরপর এলো সমস্ত নতুন বাসন কোসন হাঁড়ি কুড়িয়ে 21 দিন পরে ভাত খেলেন সেই অসামান্য দৃঢ়চেতা বন্দিনী। আর সেই সাথে দুকুড়িবালা দেবীকেও বাঁচালেন ওই কঠোর পরিশ্রম থেকে। দুবছর এইভাবে বন্দী জীবন কাটিয়ে দিলেন তিনি। 1919 সালের একদিন ননিবালা দেবীর মুক্তির আদেশ এল। মুক্তি, মায়ের জন্য তিনি জীবন দান করেছেন, প্রাণপণ চেষ্টা করেছেন আর প্রাণ প্রতিজ্ঞা করেছেন। জেল থেকে সেই ননিবালা দেবীর মুক্তির আদেশ এলো।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম সংযুক্তা ভাদুরীর কণ্ঠে ওমা এই যে নিয়েছে কোলে। সত্যি তো, মা কোলে নিয়েছেন বলেই তো তার সন্তানেরা এমন করে ঝাঁপ দিয়েছেন। তারা একবারও নিজের কথা ভাবেননি, জীবনের কথা ভাবেননি।

ভবিষ্যতের কথা ভাবেননি, শুধু ভেবেছেন দেশকে মুক্ত করতে হবে, মায়ের পরাধীনতা মোছাতে হবে। আর তাই তো দলে দলে চলে এসেছেন তার সন্তানেরা তার ডাকে, মায়ের মুক্তির ডাকে। জেল থেকে ফিরে এসে ননিবালা বালিতে তার পৈতৃক বাড়িতে এলেন না, সেখানে তিনি ঠাঁই পেলেন না। প্রথমত পুলিশকে সকলেই ভয় পায়, এছাড়া বিধবা হয়েও পরস্ত্রী সাজা, পরপুরুষের সাথে এক ঘরে থাকা বা পেশোয়ারে যাওয়া, এইসব কারণে সমাজের এক পক্ষ তাকে মেনে নিল না। অন্যদিকে তার নিজস্ব বিপ্লবী সংগঠন বা চেনাশোনা সবটাই ব্রিটিশ পুলিশের অত্যাচারে শেষ হয়ে গিয়েছে। এই অবস্থায় তখন উত্তর কলকাতার এক বস্তিতে তাকে আশ্রয় নিতে হল। সুতো কেটে রান্নার কাজ করে কোনো মতে আতপেটা খেয়ে তার দিন কাটত। রাগে দুঃখে অপমানে তিনি সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন। সমাজকে উপেক্ষা করে দেশের কাজে নিজেকে বিলিয়ে দিলেন, কিন্তু কেউ তার আর কোনো খোঁজ করল না। তীব্র অভিমান, দেশ স্বাধীন হওয়ার পর প্রায় 20 বছর তিনি বেঁচেছিলেন এই তীব্র অভিমান নিয়ে। আজ তিনি যে অবস্থায় আছেন, যে জীবন যাপন করছেন, এই জন্য কি দেশের কাজে আত্মবলিদান দিলেন? না, কেউ মনে রাখেনি তাদের আত্মত্যাগের কথা। আর সে মনে না রাখা বিপ্লবীদের দেশপ্রেমিকদের মধ্যেই ছিলেন বাংলার প্রথম মহিলা রাজবন্দী ননিবালা দেবী। তিনি শুধু দেশের জন্যই বিধবা হয়েও সধবা সেজেছিলেন। খুব ছোট কুঠুরিতে পানিশমেন্ট সেলে শ্বাস নিতে না পেরে কতবার অজ্ঞান হয়ে গিয়েছিলেন। সামান্য একটা কাঁচা লঙ্কা খেতে যার কষ্ট হতো, তার শরীরে লাগানো হয়েছিল সেই লঙ্কা বাটা। ভাবা যায় না কি অপরিসীম যন্ত্রণা তিনি সহ্য করেছিলেন, কিন্তু কোন রকমে ওই সুতো কেটে পৈতে তৈরি করে বিক্রি করে তার নিজের খরচ তাকে চালাতে হতো। না না, কোথাও কোথাও তাকে সম্মানের সাথে থাকার জায়গা দেওয়া হয়নি বা তিনি পাননি। স্বাধীন ভারতেই তাকে অনাহারে কাটাতে হলো। এক বুক অভিমান নিয়ে তিনি নিজেকে সরিয়ে রাখলেন সব কিছু থেকে, কষ্টে অভিমানে আর ক্ষুধার তৃষ্ণায় তাকে শেষ দিনগুলি কাটাতে হলো। এই কি প্রাপ্য ছিল একজন দেশপ্রেমিকের! ননিবালা দেবীর মতন এমন অনেক মানুষের কথা আমরা জানি না, আমরা জানতে পারিনি। এই মানুষটির কথা দু চার লাইন হলেও আমরা জেনেছি, তার নিকট যারা পরিচিত তাদের কাছ থেকে এই সমস্ত তথ্য পরবর্তীকালে জানা গিয়েছিল। কিন্তু অনেক অনেক দেশপ্রেমিক আছেন, বিপ্লবী আছেন, যাদের কথা কেউ জানে না, ইতিহাস যাদের মনে রাখেনি, আমরা যাদের আত্মবলিদানের কথা জানতেই পারিনি। কিন্তু স্বাধীনতা এসেছে, স্বাধীনতা এসে যেন তাদের সকলকে সেই সম্মানটুকু জানিয়েছে যে তুমি দেশ স্বাধীন করার জন্য তোমার জীবনকে বলিদান দিয়েছ। এসেছে সেই স্বাধীনতা যার জন্য তুমি বলি প্রদত্ত হয়েছিলে, এইটুকু। আজ আমরা স্বাধীন প্রজন্ম, আমাদের বোধহয় সেই সময় এসেছে তাদেরকে স্মরণ করার, মনে করার এবং শ্রদ্ধা জানানোর প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত। শুধু আগস্ট মাস নয়, প্রত্যেকটি মাসে

প্রতিটি সময়ে তাদের কথা মনে রাখা উচিত। তারা মনে করেছিলেন এ কথা, ভয় কি মরণে। আজকের এই গল্প ননিমালা দেবীর জীবনের কথা কেমন লেগেছে আপনাদের, কেমন লাগছে চিরন্তনী, সেসব কথাই শুনব আপনাদের কাছে মেসেজে এবং হোয়াটসঅ্যাপে। আর সমস্ত শহীদদের, দেশপ্রেমিকদের, বিপ্লবীদের নমস্কার জানিয়ে, প্রণাম জানিয়ে তাঁদের উদ্দেশ্যে আবার স্মরণ করছি সেই গান।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: ইন্দিরা শিল্পী গোষ্ঠীর উপস্থাপনায় শুনছিলাম মুক্তির মন্দির ও সোপানো তলে কত প্রাণ হল বলিদান। তাই তো, কজনের কথাই বা জানি, কজনের কথাই বা বলতে পারি, রয়ে গেলেন আরও অনেকজন। আবার কখনো তাদের কয়েকজনের কথা, জীবনের কথা, তাদের জীবনের গল্প, এ নিয়ে চিরন্তনীর চিরন্তনীর আসরে আসব। এবার চলে আসি আপনাদের বক্তব্যে। প্রথমে চলে যাই হোয়াটসঅ্যাপের কথায়। বিপ্লবী ননিবালা দেবীর জীবন কাহিনী হৃদয়কে নাড়া দিয়ে কি নাড়া করিয়ে দিল দিদিভাই? আচ্ছা আচ্ছা, হৃদয়কে নাড়া করিয়ে দিল।

হ্যালো দিদিভাই, তোমরা মাঝে মাঝে হারিয়ে যাও। দণ্ডবাদ নমস্কার। প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং। হারায়নি হারায়নি, আছি তো। অনেক ধন্যবাদ আপনাকে। এরপর লিখছেন, প্রিয় চিরন্তনী, অসাধারণ, অনবদ্য এবং ব্যতিক্রমী আজকের পর্ব। ননীবালা দেবীর মতো আরও অনেক অনুচ্চারিত বিপ্লবী বীর বীরাঙ্গনার চর্চা হোক আমাদের প্রিয় চিরন্তনীতে। অসাধারণ উপস্থাপনা ইন্দ্রাণীর, আপনাকে একরাশ শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চিরন্তনী পরিবারের সঙ্গে থাকবেন। অখিল বন্ধু মহাপাত্র, মনোহরপুর, ঠাকুরচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। শুভ সকাল ইন্দ্রাণী দিদিভাই। গানে গল্পে ননীবালা দেবীকে নিয়ে অনুষ্ঠান শুনছি। স্বাধীনতা সংগ্রামে ভারতমাতা ননীবালা দেবীকে প্রণাম জানাই। দুঃখের বিষয় এই, তাঁর এই মহান আত্মবলিদানের যথাযোগ্য সম্মান আজও আমরা তাকে দিতে পারলাম না। দিদি, আপনাকে অনেক ধন্যবাদ এই মহান স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে অনুষ্ঠান করার জন্য। যাদবপুর থেকে লিখেছেন সোমেন। শুভ সকাল, ধন্যবাদ আপনাকেও। আসলে আরও অনেকের কথাই আছে, দেখা যাক, নিশ্চয়ই পরে আবার তাদের জীবনের কথা নিয়ে, গল্প নিয়ে আমরা আসব। এবার লিখছেন, বন্দে মাতরম, এই ধরনের ও ইন্দ্রাণীর অসাধারণ উপস্থাপনায় আজ ননীবালার সঙ্গে কাটালাম কিছু অমূল্য সময়। স্যালুট জানাই বিপ্লবীদের। সংযুক্ত ভাদুরী, সংযুক্তদের লিখেছেন, অনেক ধন্যবাদ দিদি, ভালো থাকবেন। আপনার গান মাঝে মাঝেই আমাদের অনুষ্ঠানে সমৃদ্ধ করে অনুষ্ঠানকে, এবং আমাদের অনুষ্ঠানের মাত্রাও অনেক গুণ বাড়িয়ে দেয়। অনেক ধন্যবাদ। লিখছেন, গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজকে সপ্তাহের শেষ চিরন্তনীতে শুনছি বিপ্লবী ননীবালা দেবীর জীবনের কাহিনী। গানে গল্পে অতুলনীয়, আবার আগামী সপ্তাহের অপেক্ষায় থাকলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। ইতি মোহাম্মদ আকবর মোল্লা, ভুসওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র। আমাদের নিয়মিত শ্রোতা, গুড মর্নিং আপনাকেও, অনেক ধন্যবাদ। লিখছেন এবার শ্রবণ সাথী ইন্দ্রাণী, সুপ্রভাত। ভারতের বীরাঙ্গনা স্বাধীনতা যোদ্ধাদের জীবন কাহিনী জাগায় শিহরণ, তাই গল্প গানে চিরন্তনী করছি শ্রবণ। উত্তর বাউলি থেকে সুভাষ চক্রবর্তী লিখেছেন। সুপ্রভাত আপনাকেও, ধন্যবাদ। লিখছেন, সুপ্রভাত দিদিমণি, সততা, নৈতিকতা, একনিষ্ঠতা, তীব্র ও অবিচল ইচ্ছা, আচ্ছা, অসাধারণ বৈপ্লবিক উপস্থাপনার একরাশ মুগ্ধতা, স্বাধীনতা সংগ্রামের অগ্নিমঞ্চে দাপিয়ে এমন অভিনয় করা কি এত সহজ? যে সমাজে বিধবাদের একাদশীর উপবাস, চা খেলে যেখানে জাত যেত, সিঁদুর তো দূরের কথা, লাল রং থেকে বিরত থাকতে হতো বিধবাদের, সেখানে অগ্নিকন্যা ননীবালা দেবীর পক্ষে অন্যের স্ত্রী সেজে শাঁখা সিঁদুর পরা কি এত সহজ ছিল? আসলে একদিকে নারীত্বের ছদ্মবেশ, অন্যদিকে অগ্নিকন্যার দৃঢ় সংকল্প পরাধীনতা শৃঙ্খল থেকে দেশকে মুক্ত করা। সমস্ত বিপ্লবী ও অগ্নিকন্যাদের চরণে জানাই শত কোটি প্রণাম। কে লিখেছেন, পাঠিয়েছেন শিপ্রাসাঁত, পশ্চিম মেদিনীপুর থেকে। এরপর কে লিখছেন দেখি, লিখছেন, প্রিয় চিরন্তনী, রবিবারের চিরন্তনী অনুষ্ঠান শুনছি। স্বাধীনতা আন্দোলনে ননীবালা দেবী একটি অবিস্মরণীয় নাম। এইরকম একটি ঘটনা দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত। শ্রদ্ধাবনত চিত্তে প্রণাম জানাই ননীবালা দেবীকে। মানসী সামন্ত লিখছেন বাগনান, হাওড়া থেকে। সুপ্রভাত আপনাকে, ধন্যবাদ জানাই। সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই, আজ প্রথমেই তিন দিন দেরিতে হলেও গত 26 আগস্ট আকাশবাণীর 100 বছর পূর্তি উপলক্ষে এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সকল শিল্পী, উপস্থাপক, নেপথ্য কারিগরদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। অনাগত ভবিষ্যতেও আকাশবাণী দুর্বার গতিতে এগিয়ে চলুক এই শুভকামনা করি। গত 15 আগস্ট 80তম স্বাধীনতা দিবসের পূর্ণ প্রভাতে শুরু করা হওয়া বিভিন্ন বীর সংগ্রামীদের নিয়ে দেশাত্মবোধক গান ও কথায় মালা গাঁথার রেশ টেনে আজ আরও একজন বিপ্লবী ননীবালা দেবীকে নিয়ে তার টুকরো টুকরো স্মৃতি বিচরিত দিনগুলির উপর আলোকপাত সুকণ্ঠ ইন্দ্রাণী দিদিভাইয়ের কণ্ঠ বৈচিত্রতায় জীবন্ত হয়ে উঠেছে। লিখেছেন মধ্যমগ্রাম থেকে সাধন ঘোষ। সুপ্রভাত, অনেক ধন্যবাদ।
এরপর কে লিখছেন দেখি।

লিখছেন সুপ্রভাত চিরন্তনী ও ইন্দ্রাণীদি, আজ গল্প নয় সত্যিকারের গল্প শুনলাম। হাওড়ার রাজকন্যা ও প্রথম রাজবন্দী গায়ে কাঁটা দিল। বিপ্লবী ননীবালা দেবীকে প্রণাম জানাই। সুন্দর উপস্থাপনা। মেদিনীপুর শহর থেকে লিখেছেন ধীরেন পাল। অনেক ধন্যবাদ, আপনারা প্রত্যেকদিন আমাদের সঙ্গে থাকেন, তাই তো আমাদের চিরন্তনী এত সুন্দর হয়ে ওঠে। চেষ্টা করি আমরা আপনাদের ইচ্ছে পূরণ করার। লিখছেন উচিলদহ কাছারিপাড়া থেকে নিখিল রাউত, মায়া রাউত। 29 আগস্ট প্রতিবছর জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে চিরন্তনীর সকল শ্রোতা বন্ধুদের গভীর ভালোবাসা জানাই। মেজর ধ্যানচাঁদ ভারতবর্ষের বিরল প্রতিভা। আচ্ছা, আপনি ঠিক কী কী বলেছেন? আচ্ছা হ্যাঁ, হকি জাদুকর ধ্যানচাঁদ, অবশ্যই, আমরা তো ছোট থেকে তাকে তাই বলে জানি। আচ্ছা বেশ, আপনি তাকে নিয়ে লিখেছেন, অনেক ধন্যবাদ। আর শুভ সকাল ঘুম ভাঙানো রবিবারের চিরন্তনী, বিপ্লবী মাস ও আগস্ট মাসের শেষ চিরন্তনী, সমস্ত বিপ্লবী ননীবালা দেবী সহ বিপ্লবীদের জানাই জয় হিন্দ, জিন্দাবাদ, অমর রাহে। আমি শিবশঙ্কর সাঁত, পুয়া গড়হরিপুর, আরবিআর ভবন, পশ্চিম মেদিনীপুর। বেশ, আপনাকেও জানাই ধন্যবাদ। আর এরপরে লিখছেন সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, আগস্টের শেষ রবিবারের চিরন্তনী, আজকে বিপ্লবী ননীবালা দেবীর গল্প শুনছি, ভীষণ ভালো লাগছে, ভালো থাকবেন। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখেছেন, আপনাকেও ধন্যবাদ। অবশ্যই, আপনিও খুব ভালো থাকবেন। একজন বন্ধু ভয়েস মেসেজ পাঠিয়েছেন, সেটা তো এখানে শোনানো সম্ভব নয়, তাই শোনানো গেল না। তারপর লিখছেন সুপ্রভাত দিদি ভাই, বাংলার মাটিতে মিশে আছে বীরের রক্ত কথা, দেশের তরে হাসি মুখে সয়েছেন কত ব্যথা, চিরন্তনী তাঁদের স্মৃতি, চিরন্তনী সেই ত্যাগ, শহীদের পথ দেখা কাজ, স্বাধীনতার অনুরাগ। দারুণ ভালো লাগছে অনুষ্ঠান। বামুনগাছি থেকে লিখেছেন হীরক ভট্টাচার্য, অনেক ধন্যবাদ আপনাকেও। আর এরপরে লিখছেন সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদি ভাই, তপতিদি লিখছেন, মাসের শেষ চিরন্তনীতে শুনছি নারী বিপ্লবী ননীবালার আত্মস্বর্গের কথা, আমরা গর্বিত এই দেশে জন্মগ্রহণ করে। সত্যি তাই, আপনাকেও সুপ্রভাত জানাই। শুভ সকাল দিদি, অনেকদিন পর এলেন, খুব ভালো লাগছে। আচ্ছা, আজ তোমার সাথে আছি শুনছি, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে, ধন্যবাদ শর্মিষ্ঠা। সুপ্রভাত দিদি, চুপটি করে বসতে কি চুপটি করে শুনতে বসলাম চিরন্তনী, মাসের শেষ চিরন্তনী আজ, সৌভিক ঢাকুরিয়া থেকে। হ্যাঁ, এরপর লিখছেন অর্জুন সিং তামিলনাড়ু থেকে, গোটা আগস্ট মাস জুড়ে বিভিন্ন বিপ্লবীদের জীবনী নিয়ে অনুষ্ঠান, খুব ভালো লাগলো। আজ শুনলাম শিব বিপ্লবী ননীবালা দেবীর কথা, যতই শুনছিলাম শিহরণ লাগলো একেবারেই, অনেক ধন্যবাদ আপনাকেও। আর কে লিখেছেন, ও কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক থেকে লিখেছেন সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, চিরন্তনী। বেশ, এটুকুনি লিখেছেন, ধন্যবাদ। আর লিখেছেন রাজু দাস বৈরাগ্য, নদিয়ার করিমপুরের বাঁশবেড়িয়া গ্রাম থেকে, আজ সকালে অসাধারণ অনুষ্ঠান উপহার দিলেন আপনার মিষ্টি উপস্থাপনার মধ্যে, ননীবালা দেবীর এই মহান মানুষের কথা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্দে মাতরম, সকল শ্রোতা বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বানভাসী মানুষদের জন্য জানাই ঈশ্বরের কাছে প্রার্থনা, সকলে যেন ভালো থাকেন, একেবারেই তাই, সত্যি। আর লিখেছেন শ্রদ্ধা ননীবালা দেবী, বীরভূম জেলা ঝাঁপড়া গ্রামে দুকুড়িবালা দেবীকে সশ্রদ্ধ প্রণাম, গর্ববোধ করি এই শিহারশোল রাজবাড়ি রানীগঞ্জে বাস করতেন দুকুড়িবালার বোন বিপ্লবী ঘটক, বিপ্লবী চন্দ্র ঘটক, তাকেও সশ্রদ্ধ প্রণাম জানালাম। মিনতি চট্টোপাধ্যায় শিহারশোল রাজবাড়ি রানীগঞ্জ থেকে, অনেক ধন্যবাদ। আর বলেছেন আমার বান্ধবীকেও সুপ্রভাত জানালাম, ভালো থেকো, ভালোবাসা নিও, অনেক ধন্যবাদ। বেশ, সময় দ্রুত কমে এসেছে, আজকে যারা যারা হোয়াটসঅ্যাপে জানিয়েছিলেন তাদের কথা তো বললাম, আর ছোট্ট করে একটুখানি বলে নিই, শুভ সকাল দিদি, শুধু এটুকু বলে এক কথায় অসাধারণ থেকো, তোমাদের ডোরা। বেশ, অনেক ধন্যবাদ, মেসেজ পাঠিয়েছিলেন। আর লিখেছেন কে লিখেছেন দেখি, অসীম কুমার মিত্র।

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। আজ 30শে আগস্ট, রবিবার। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 38 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 37 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

এখন একটি ঘোষণা। দমকাপ ও ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে এবং কখনো কখনো হাওয়ার বেগ 55 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি হতে পারে। তাই 29 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশের উপকূলবর্তী উত্তর বঙ্গোপসাগর এলাকায় মৎস্যজীবী বন্ধুদের সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ঘোষণাটি এখানেই শেষ হলো।

0: আকাশ মানে মৈত্রী সুচিন্তন। আজ শুনবেন মেঘনাদ সাহার রচনা থেকে পাঠ।
1: শিক্ষা বিষয়টাকে একটু বিশেষ করে তলিয়ে দেখতে হবে। শিক্ষা না পেলে মানুষের কার্যকরী শক্তি জেগে উঠতে পারে না, মানুষ সমাজের সেবায় লাগবার উপযুক্ত হয় না। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে আমরা যেরূপ শিক্ষা চাচ্ছি সেরূপ দিচ্ছে না বা দেবার তাদের সাধ নাই। কিন্তু শুধু কতগুলো ছেলে ভাঙিয়ে একটা জাতীয় বিদ্যালয় খাড়া করলেই আমাদের কর্তব্য শেষ হল না। আশা করি আমার কথাটা কেহ ভুল বুঝবেন না। জাতীয় বিদ্যালয় একটা মস্ত কাজ করছে, সেটা হচ্ছে একটা মোরাল রেভলিউশন বা আদর্শের বিপ্লব। যেসব ছেলে জাতীয় বিদ্যালয়ে ঢুকেছে তাহাদিগকে প্রথম হতেই গভর্নমেন্টের চাকুরি প্রলোভন ছাড়তে হচ্ছে, স্বাধীন বৃত্তি অবলম্বন করে জীবিকা নির্বাহ করতে হবে এই জেনে শুনে তাদের জীবন আরম্ভ করতে হচ্ছে। এমন লোক

0: যদি স্বাধীন বৃত্তি অবলম্বন করে, মাসে 15 টাকাও রোজগার করে, তাহলে সে যে লোক এমএ পাস করে মুচিরাম গুড়ের ন্যায় স্যালাম করতে করতে গভর্নমেন্টের চাকুরির এক ধাপ হতে অন্য ধাপে উঠছে, তাদের চেয়ে ঢের বেশি দেশের কাজে লাগবে। এই নৈতিক আদর্শটা খুব বড়, কিন্তু শুধু এই আদর্শেই চলবে না। শিক্ষার আদর্শের আর একটা দিক আছে, মানুষের প্রচ্ছন্ন শক্তিকে জাগিয়ে তোলা এবং দেশের সর্বপ্রকার কর্মকেন্দ্রকে পরিচালিত করার মতো শক্তি সংগ্রহ করা, যে শিক্ষাতে আমাদের বৃহত্তর পৃথিবীর সাথে পরিচিত হওয়ার সুযোগ না ঘটে। সে শিক্ষা অসম্পূর্ণ, শুধু অতীতের জ্ঞানে কুলাবে না, অতীতে যাহা জ্ঞান বলে গণ্য হতো এখন তাহা অসম্পূর্ণ। আমাদের যুবক কর্মীদের শুধু দারিদ্র ব্রত গ্রহণ করলেই কর্তব্য শেষ হল না, তাদের কর্তব্য আরম্ভ হল মাত্র। তাহাদিগকে বর্তমান সভ্য জীবনের সকল রকম কর্মকেন্দ্রে নেতৃত্ব করবার ও সকল কেন্দ্র চালাবার মতো শক্তি সংগ্রহ করতে হবে। 2000 বছর পূর্বে চীনবাসীগণ তাদের দেশের উত্তরে প্রকাণ্ড দেওয়াল তুলে মনে করেছিল যে তারা বৈদেশিক আক্রমণ হতে চিরকালের জন্য নিরাপদ হল, কিন্তু তা সত্ত্বেও মোগল, মাঞ্চু প্রভৃতি জাতি তাদের পুনঃপুন দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ করেছে। আমাদের সনাতন হিন্দু ধর্মের সংরক্ষকগণ মনে করেছিলেন যে আচার, ধর্ম ও কুসংস্কারের একটা চীনা প্রাচীর তুলে ভারতের নিম্নবর্ণদিগকে চিরকাল পদতলে রাখবেন, কিন্তু তার ফল হল যে হাজার বৎসর ধরে তাঁরা ফুটবলের মতো একবার তুর্কি, একবার আফগান, মোগল বা ইংরাজদের পদতলে নিক্ষিপ্ত হচ্ছেন। আমরা যদি মনে করি যে বর্তমানে সরল অনাড়ম্বর জীবনের একটা আদর্শ তুলে আমাদের জাতিকে পাশ্চাত্য যান্ত্রিক সভ্যতার স্রোতের প্লাবন হতে রক্ষা করতে পারব, তাহলে একটা মস্ত ভুল হবে। মানব সভ্যতা যতই প্রাচীন হয় ততই সংঘবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা বাড়ে, ততই বিজ্ঞানের সুসংবদ্ধ জ্ঞানকে মানুষের কাজে লাগাবার প্রয়োজনীয়তা বাড়ে। এমন এক ভবিষ্যতের কথা কেহ ভাবতে পারে না যখন রেল, স্টিমার, টেলিগ্রাফ, পোস্ট অফিস দেশতে উঠে যাবে, যখন কয়লা বা লোহার খনি আর মানুষের কাজে লাগবে না। সুতরাং আমাদের কর্তব্য এই সমস্ত হতে দূরে না থেকে যাতে এই সমস্ত ব্যাপারে পারদর্শিতা লাভ করতে পারি, দেশের সকল রকম বাণিজ্য, শিল্প ও কৃষিকে বিদেশির কবলমুক্ত করে নিজেদের হস্তগত করতে পারি। ত্যাগ খুবই বড় জিনিস, কিন্তু শক্তি ও কর্ম তার চেয়ে কম বড় জিনিস নহে। আমরা অনেক সময় আমাদের অযোগ্যতাকে ত্যাগ বলে প্রচার করি। বর্তমান সভ্যতার মূল মন্ত্র হচ্ছে বিজ্ঞান। বেঁচে থাকতে হলে আমাদের প্রকৃতির সাথে সংগ্রাম করতে হবে, এবং প্রকৃতির সাথে সংগ্রামে জয়ী হতে হলে আমাদের বিজ্ঞানের সেবা করতে হবে।
1: সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন মেঘনাদ সাহার রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে পণ্ডিত দেবাশিস ভট্টাচার্যের পরিবেশনায় শুনবেন গিটার, প্রথমে রাগ ভাটিয়ার এবং তারপর আহির ভৈরব।

সুবোধ সঙ্গীতের অনুষ্ঠানে পণ্ডিত দেবাশিস ভট্টাচার্যের পরিবেশনায় গিটারে শুনলেন রাগ ভাটিয়ার এবং আহির ভৈরব। প্রথম আলো অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাসখান্দে উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাফকাত মির্জিয়োয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। দুই নেতা একাধিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করবেন। নতুন করে বৃষ্টিপাত ও বন্যার আশঙ্কার মধ্যে নেপালের হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 675, 2500 মানুষ এখনও নিখোঁজ। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, হড়পাবান বিপর্যয়ের পর 88 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে, 250 বেশি পর্যটক এখনও নিখোঁজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ লখনৌয়ে একটি শিল্প সম্মেলনে ভাষণ দেবেন। গতকাল তিনি তার নির্বাচনী ক্ষেত্রে বহু কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাসখান্দে উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাফকাত মির্জিয়োয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। রাষ্ট্রপতি

সাথে দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল সংযোগ, জ্বালানি, শিক্ষা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করবেন। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথমে উজবেকিস্তানের যোগ ফেডারেশন আয়োজিত একটি যোগব্যায়াম কর্মসূচিতে যোগ দেবেন। এরপর সরাসরি উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাভকাত মির্জিয়োয়েভের প্রাসাদে যাবেন। সেখানে দুই নেতা দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন। রাষ্ট্রপতির প্রাসাদে দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল সংযোগ, জ্বালানি, শিক্ষা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করবেন। প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, তবে খনিজ শিল্প, বিশেষ করে বিরল মৃত্তিকা খনিজ, সোনা এবং অন্যান্য প্রয়োজনীয় ধাতু এবং চিকিৎসা, কৃষি ও দক্ষতা উন্নয়নের মতো ক্ষেত্রগুলিতেও দুই দেশ বিশেষ গুরুত্ব দেবে। প্রধানমন্ত্রীর প্রচেষ্টার ফলেই গত 10 বছরে দুদেশের মধ্যে বাণিজ্য 300% বৃদ্ধি পেয়েছে। আগামী বছরগুলিতে বর্তমান $1 বিলিয়ন বাণিজ্যকে দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে দুই দেশ যৌথভাবে কাজ করছে। এ বিষয়ে আজ কিছু গুরুত্বপূর্ণ চুক্তিও স্বাক্ষরিত হতে পারে। নতুন করে বৃষ্টিপাত এবং আরও বন্যার আশঙ্কার মধ্যে নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 675। অন্তত 320 জন বিদেশে নাগরিক সহ প্রায় 2500 মানুষ এখনও নিখোঁজ। 4400 জনের বেশি মানুষকে উদ্ধার বা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া 261 জন বিদেশি পর্যটকও রয়েছেন। নেপাল পুলিশ জানিয়েছে যে 8টি জেলা থেকে মোট 675টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চিতওয়ান, পূর্ব নাওয়ালপারসি এবং পশ্চিম নাওয়ালপারসি জেলায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। 15,000-এর বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন রয়েছেন এবং আটকে পড়া মানুষদের উদ্ধার ও ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য হেলিকপ্টার করে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। বন্যা বিধ্বস্ত রাসোয়া জেলার বৃষ্টি ও কুয়াশার কারণে সাময়িকভাবে স্থগিত থাকার পর গতকাল সেখানে অনুসন্ধান ও উদ্ধারের কাজ পুনরায় শুরু হয়েছে। চীন জানিয়েছে নেপাল চীন সীমান্তে চীনাংশেও 7 জন মারা গেছে এবং 550 জনের বেশি মানুষ নিখোঁজ। নেপালের প্রধানমন্ত্রী বরেন্দ্র শাহ বলেছেন, সরকার বন্যা দুর্গত নাগরিকদের পাশে রয়েছেন এবং সমস্ত সরকারি সম্পদ কাজে লাগিয়ে প্রতিটি নাগরিকের জীবন বাঁচানোই তাদের প্রথম অগ্রাধিকার। রাজধানী কাঠমান্ডুর সঙ্গে দেশের অন্যান্য অংশের সংযোগ প্রধান সড়ক মুগলিং কাঠমান্ডু মহাসড়ক বুধবার থেকে বন্ধ থাকার পর গতকাল খুলে দেওয়া হয়েছে, তবে আরও বেশ কিছু সড়ক এখনও অবরুদ্ধ বা চলাচলের অনুপযোগী আছে। এদিকে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার কাজে সহায়তা করার লক্ষ্যে ভারতের 11 সদস্যের একটি কারিগরি দল গতকাল নেপালে বন্যা দুর্গত এলাকায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গগুলি সরজমিনে পরিদর্শন করেছে। চিকিৎসক, প্যারামেডিকেল এবং টানেল ইঞ্জিনিয়ারদের দল শুক্রবার কাঠমান্ডুতে এসে পৌঁছয়। গতকাল তারা নোয়াকোট জেলার ত্রিশুলিতে একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়া কর্মীদের উদ্ধারের কাজে হাত লাগায়। নেপাল সরকার জানিয়েছে যে চিলিমে ও লাংটাংজেল এলাকায় আকাশপথ জরিপ চালানোর পর ভারতের দলটি সুড়ঙ্গ এলাকায় প্রয়োজনীয় উদ্ধার কাজ শুরু করেছে। সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার এবং ধ্বংসস্তূপ সরানোর কাজে নেপালি সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী ও নেপাল পুলিশের সদস্যদের নিয়ে গঠিত 82 সদস্যের একটি যৌথ নিরাপত্তা দল গত রাত থেকে সেখানে কাজ করছে। নেপালি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী সেদেশের বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এ পর্যন্ত 191 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে সুড়ঙ্গের ভেতরে আরও মানুষ আটকে পড়া থাকার সম্ভাবনায় নেপালি কর্তৃপক্ষ ভারতের সহায়তা চেয়েছিল। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে গত বুধবারের হরকাবান বিপর্যয়ের পর এ পর্যন্ত 88 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এখনও 287 জন ভারতীয় নিখোঁজ রয়েছেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী এবং দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। লখনৌতে 3 দিনের সফরের তৃতীয় ও শেষ দিনে আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একটি শিল্প সম্মেলনে ভাষণ দেবেন।
পিএম

0: बना रहे हैं। आज भारत में रजिस्टर्ड पेटेंट्स की संख्या कई गुना बढ़ गई। 2015 में हम ग्लोबल इनोवेशन इंडेक्स में 81वें स्थान पर, राज आपको जानकर खुशी हो गई कि हमने अब 38वें स्थान पर अपनी पहुंच हासिल कर ली है।
1: গতকাল সফরের দ্বিতীয় দিনে প্রতিরক্ষা মন্ত্রী লখনৌতে ফাগনেস পার্কের উদ্বোধন করেন এবং বলেন যে পার্ক ও সর্বজনীন স্থানগুলি মানুষকে একে অপরের কাছাকাছি নিয়ে আসে। ওই অনুষ্ঠানে তিনি লালা লাজপত রায় ও শহীদ ভগৎ সিং এর মূর্তির আবরণ উন্মোচন করেন। তিনি বহু কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কেন্দ্রীয় অর্থ কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন আন্তর্জাতিক কোম্পানিগুলো তাদের যোগান শৃঙ্খল এবং মূলধন বরাদ্দের বিষয়টি পুনর্মূল্যায়ন করলে ভারত শুধুমাত্র তার বিশাল বাজারই খুলে দেবে না, এদেশে দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং কাজ করার সুযোগও দেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের অগ্রগণ্য বিনিয়োগকারী এবং বাণিজ্য জগতের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক উচ্চ পর্যায়ে গোলটেবিল বৈঠকে গতকাল তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন ভারতের বিকাশ, সংস্কারের গতি এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের সুযোগ বৃদ্ধির দিকগুলি তুলে ধরা হয়েছে। এই বৈঠকের মূল বিষয় ভারতীয় উৎপাদন ভারতের জন্য এবং বিশ্বের জন্য। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর প্রধান মোহন ভাগবত বলেছেন যেসব হিন্দু মনে করেন ভারতে মুসলমানদের কোনো স্থান থাকা উচিত নয়, তিনি আর হিন্দু থাকেন না, কারণ হিন্দুত্ব প্রতিটি মানুষের মর্যাদাকে স্বীকৃতি দেয় এবং একই সত্যে পৌঁছানোর বিভিন্ন পথকে মেনে নেয়। নিউ ইয়র্কে আয়োজিত ওয়ান ওয়ার্ল্ড ওয়ান হিউম্যানিটি শীর্ষক ধর্মীয় নেতাদের সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন হিন্দু পরিচয়ের জন্য ধর্মীয় বৈচিত্র্য এবং প্রতিটি ব্যক্তির সমান মূল্যকে স্বীকার করা আবশ্যক। প্রতিটি মানুষের মর্যাদা রয়েছে এবং মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। শ্রী ভাগবত আরও বলেন যে বিভিন্ন আক্রমণ নেমে আসে এবং সভ্যতার ঐতিহ্যের অনেক উপাদান হারিয়ে যাওয়া সত্ত্বেও ভারতের সহাবস্থানের ঐতিহ্য টিকে রয়েছে। বাংলাদেশের উত্তর পশ্চিম জেলার রংপুরে একটি হিন্দু পরিবারকে হত্যার ঘটনায় পুলিশের দেওয়া ব্যাখ্যার বিষয়ে সিভিল সোসাইটির একাংশ অসন্তোষ প্রকাশ করেছে। গতকাল তারা এই হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে। শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থা আইন ও সালিস কেন্দ্র এবং সংখ্যালঘু অধিকার বিষয়ক সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উভয়ই ওই পরিবারটিকে হত্যার ঘটনায় পুলিশের ভাষ্য নিয়ে প্রশ্ন তোলার দুদিন পর রংপুর সিটি সিভিক সোসাইটির বিচার বিভাগীয় তদন্তের দাবি তোলে। গত 22 আগস্ট রংপুরে নিজেদের তালাবন্ধ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত হিন্দু স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং তাদের দুই সন্তান আগামী চক্রবর্তী ও প্রিয়ম চক্রবর্তীর পচনধরা মৃতদেহ উদ্ধার হয়েছে। মহিলা ক্রিকেটে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই ভারত তাদের টি টোয়েন্টি এশিয়া কাপের অভিযান শুরু করবে। ভারতীয় সময় রাত 8:30 খেলা শুরু হবে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাসখান্দে উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাফকাত মির্জিয়োয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। দুই নেতা একাধিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। খবর শেষ হল, এরপর এই জাতীয় সংবাদ 7:25।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শাশ্বত ভারত। আজ শুনবেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ।

বিদেশে আসবার আগেও আমি ভারতবর্ষকে ভালোবাসতাম, কিন্তু এখন বিদেশ থেকে ফেরবার সময় মনে হচ্ছে ভারতের প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র, ভারতের বাতাস আমার কাছে পবিত্র, ভারত আমার পুণ্যভূমি, আমার তীর্থস্থান। আমরা সকলেই ভারতের অধঃপতন সম্বন্ধে শুনে থাকি, একসময় আমিও তা বিশ্বাস করতাম, কিন্তু আজ অভিজ্ঞতার দৃঢ়ভূমিতে দাঁড়িয়ে সংস্কারমুক্ত দৃষ্টি নিয়ে সর্বোপরি সাক্ষাৎ সংস্পর্শে এসে অন্য দেশের অতিরঞ্জিত চিত্রগুলির বাস্তব রূপ প্রত্যক্ষ করে সবিনয়ে স্বীকার করছি, আমার ভুল হয়েছিল।

হে পবিত্র আর্যভূমি, তোমার তো কখনো অবনতি হয়নি। কত রাজদণ্ড চূর্ণ হয়ে দূরে নিক্ষিপ্ত হয়েছে, কত শক্তির দণ্ড হস্তান্তরিত হয়েছে, কিন্তু ভারতবর্ষে রাজা ও রাজসভা অতি অল্প লোককেই প্রভাবিত করেছে। উচ্চতম থেকে নিম্নতম পর্যন্ত বিশাল জনসমষ্টি আপন অনিবার্য গতিপথে ছুটে চলেছে। জাতীয় জীবনস্রোত কখনো মৃদু অর্ধচেতনভাবে, কখনো প্রবল জাগ্রতভাবে প্রভাবিত হয়েছে। শত শতাব্দীর সমুজ্জ্বল শোভাযাত্রার সামনে আমি স্তম্ভিত বিস্ময়ে দণ্ডায়মান। সে শোভাযাত্রার কোনো অংশে আলোকরেখা স্তিমিত প্রায়, পরক্ষণেই তা আবার দ্বিগুণ তেজে ভাস্বর। আর তারই মাঝখানে আমার দেশজননী রানীর মতো পদবিক্ষেপে পশু মানবকে দেব মানবে রূপান্তরিত করবার ব্রত নিয়ে মহিমময় ভবিষ্যতের দিকে অগ্রসর। স্বর্গ বা মর্তের কোনো শক্তিরই সাধ্য নেই এ জয়যাত্রার গতিরোধ করে। হে আমার স্বদেশবাসীগণ, আমার বন্ধুগণ, আমার সন্তানগণ, আমাদের এই জাতীয় অর্ণব পথ বহু শতাব্দী যাবৎ লক্ষ লক্ষ মানুষকে জীবন সমুদ্রের অপর পারে অমৃতধামে বহন করে নিয়ে গেছে। আজ হয়তো তোমাদের নিজের দোষেই সেই জাহাজে দু একটা ছিদ্র হয়েছে, সেই জাহাজ হয়তো একটু খারাপও হয়ে গেছে, তাই বলে তোমরা কি এখন তার নিন্দা করবে? জগতের সমস্ত জিনিসের চেয়েও যে জিনিস আমাদের অধিক কাজে এসেছে, এখন কি তার উপর অভিশাপ বর্ষণ করা উচিত? যদি এই জাতীয় জাহাজে আমাদের এই সমাজে ছিদ্র হয়ে থাকে, তথাপি আমরা তো এই সমাজেরই সন্তান, আমাদেরই তো ওই ছিদ্র বন্ধ করতে হবে। এসো সানন্দে, হৃদয়ের রক্ত দিয়ে আমরা এই কাজ সম্পন্ন করি। আর যদি আমরা তা না পারি, এসো আমরা মরবার জন্য প্রস্তুত হই। আমরা আমাদের বুদ্ধি খাটিয়ে ওই ছিদ্র বন্ধ করব, কিন্তু কখনোই এর নিন্দা করব না।

শাশ্বত ভারত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশু মহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়।

0: নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নম্বর, ফোন নম্বর ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল। মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 আগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 আগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, আজকের শিল্পী চলুর্মী চট্টোপাধ্যায়।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন চলুর্মি চট্টোপাধ্যায়ের কণ্ঠে। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন কৃষি, পরিবেশ এবং কৃষকের স্বার্থে আইপিএম। এ বিষয়ে বলছেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর চিরন্তন চট্টোপাধ্যায়।
2: নমস্কার চাষি ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি একটু বলবো আপনাদের আইপিএম, এটাকে একটু যদি ভেঙে বলি তাহলে সুসংহত হচ্ছে আই, পি হলো পীড়ক, যত রকমের পীড়ক আছে সেটা আগাছা, রোগ, পোকা, সূত্রকৃমি ইত্যাদি, এবং নিয়ন্ত্রণ বা প্রবন্ধন সেটা হচ্ছে এম। তো এটা কেন আমরা করছি? এটা মূলত আমরা করছি যত রকমের কৌশল আছে আমাদের রোগ পোকা নিয়ন্ত্রণের, সেখানে আমরা ব্যবহারিক যা করার সেটা বলবো। সেটা শুরু হবে হচ্ছে যখন জমি তৈরি হচ্ছে তখন থেকে, এবং যখন আমরা ধানের বীজতলা তৈরি করছি বা ধান আমরা রোয়াচ্ছি, সেই সমস্ত পর্যায়ে কিন্তু আমরা কিছু কিছু আমাদের হস্তক্ষেপ থাকবে, যেগুলো আমরা আইপিএম এর নামে আমরা কৌশল ব্যবহার করছি। এবং তার মধ্যে অবশ্যই থাকবে কয়েকটি আমাদের যে বিভিন্ন ফসলের রোগ প্রতিরোধী যে জাতিগুলো, এবং আমাদের পোকা সহনশীল যে প্রজাতিগুলো সেগুলো আমরা ব্যবহার করব। এবং তার মধ্যে থাকবে জৈব নিয়ন্ত্রণ এবং আনুষঙ্গিক যত রকমের অন্যান্য কৌশল। ধীরে ধীরে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা, এবং আমাদের একটা লেবারের অসুবিধার জায়গায় আমরা আসছি সমস্ত চাষি ভাইদের কাজেই। সেখানে আমরা বলবো হয়তো কখনো মাঠে ঢোকাটাও আমাদের অসুবিধে হয়, যেমন এখন এই সময়

0: অনেক জায়গাতে হয়তো জল দাঁড়িয়ে আছে, তো সেই সময় আমরা ড্রোন ব্যবহার করতে পারি। তো এটা আমরা করছি কেন, এটাও একটা আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে। তো এক হচ্ছে যে যাতে চাষি ভাই বোনেদের আর্থিক ক্ষতি এই রোগ পোকা বা অন্যান্য পীড়ক থেকে যেগুলো সেগুলো আমরা কমিয়ে আনতে পারি, এবং পীড়কের মধ্যে যত প্রতিরোধ ক্ষমতা রাসায়নিক কীটনাশকের প্রতি সেটা যাতে সেই ক্ষমতাটা তৈরি হতে যাতে আমাদের দেরি হয়, এবং মূল হচ্ছে সেখানে মানব স্বাস্থ্য, তার মধ্যে চাষি ভাই যারা রাসায়নিক কীটনাশক ব্যবহার করছেন তাদের স্বাস্থ্য, এবং সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য, এবং অবশ্যই পুরো সমাজে আমরা যে জমি থেকে যত আমরা খাদ্য তৈরি করছি, মানে চাষি ভাই বোনেরা করছেন, তাদের সেই নিরাপদ খাদ্য যাতে তাদের প্লেটে বা থালায় পৌঁছয় সেটার কথা ভাবা। অর্থাৎ আমাদের মূল কথা হলো যে আমাদের আমরা বিষাক্ত যত রাসায়নিক সেগুলোর ব্যবহার আমরা যত কমিয়ে আনব, এবং আমরা আর্থিক যে লাভ সেটা আমরা চাষি ভাইদের যাতে বেশিভাবে করতে পারি। এর মধ্যে অনেক রকম ব্যবস্থা আছে, এবং তার মধ্যে সুষমভাবে সারের ব্যবহার, জলের ব্যবস্থাপনা, তার মধ্যে একটা মূল বিষয় হলো আমাদের যত জল যাতে আমাদের না দাঁড়ায়, যখন আমরা জমি তৈরি করছি সেই সময় থেকেই আমাদের জল নিষ্কাশনের ব্যবস্থাটা করে রাখি, যাতে ভারী বৃষ্টিপাত কখনো হলে বা যে কোনো কারণেই হোক জল যাতে আমাদের ফসলের জায়গায় না জমে থাকে। এবং তার মধ্যে অন্য যে সহজ প্রণালীগুলো, যেমন রোপণের সময় আমরা ভাবতে পারি বেশ কিছু মানে ব্যবস্থা, বা বীজ লাগানোর সময় বীজ শোধন থেকে শুরু করে চারা শোধন, এবং আপনাদের যে উদ্ভিদের যে পীড়ক আক্রান্ত যে অংশ বা পুরো গাছ সেগুলোর অপসারণ করা এবং সেগুলোকে ধ্বংস করা, কোনো ক্ষেত্রে হয়তো আমাদের জৈবিক নিয়ন্ত্রণের ব্যবস্থা আমরা নিই যদি, এবং সেইখানে এখন ভারত সরকার এমনিতে জিএসটি কম করে একটা নীতিগত পদক্ষেপ, সঠিক পদক্ষেপ নিয়েছে যেটা চাষি ভাইদের স্বার্থে, এবং খুব জরুরি যেটা পীড়ক পর্যবেক্ষণ এবং আর্থিক প্রান্তিক স্তর যেটা ক্ষতির সীমা সেইটা যদি উল্লঙ্ঘন হয় তখন গিয়ে আমরা সর্বশেষ অস্ত্র হিসেবে রাসায়নিক কীটনাশক ব্যবহার করব।
1: এতক্ষণ শুনলেন কৃষি পরিবেশ এবং কৃষকের স্বার্থে আইপিএম, এ বিষয়ে বললেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর চিরন্তন চট্টোপাধ্যায়।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি। আজ 30 আগস্ট রবিবার, আকাশবাণী মৈত্রীতে প্রথম অধিবেশনে ভারতীয় সময় সকাল 7:05 শুনবেন সুফি গানের আসর, সকাল 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান, আজকের গন্তব্য সিলেটের লালা খাল, সকাল 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় সৃজিতা রায়, সকাল 8:30 কবিকণ্ঠে অনুষ্ঠানে কবি অভিজিৎ বেরার সাক্ষাৎকার শর্মিষ্ঠা সরকারের সঙ্গে, সকাল 9:00 ষোলোয়ানা বাঙালি অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী কার্লিটা মারিয়েনি মোহিনীর সাক্ষাৎকার, শুনবেন আজ তৃতীয় পর্ব, সাক্ষাৎকার গ্রহণে দেবাশিস বসু, সকাল 9:30 মনের মতো গান নিয়ে থাকবেন পাপড়ি ভট্টাচার্য, সকাল 10:30 ভক্তিগীতি শিল্পী সুজয় চন্দ, 10:45 লোকগানের আসর, বেলা 11:00 মাননীয় প্রধানমন্ত্রীর বেতার সম্প্রচার মন কি বাত, এরপর শুনবেন মন কি বাতের বাংলা অনুবাদ, আজ 137তম পর্ব, বেলা 12:00 পেশার সন্ধানে উপস্থাপনায় ঋত্বিক শিকদার, 12:30 শুনবেন যাত্রাপালা উষায় নবারুণ, রচনা অরূপ কুমার চৌধুরী, পরিবেশনা মা লক্ষ্মী যাত্রা সমাজ, 1:40 বাংলা ব্যান্ডের গান। আকাশবাণীর প্রথম অধিবেশনের সমাপ্তি হবে 2:30। ভারতীয় সময় 3:30 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা, 3:35

মিনিটে শুনবেন অনুরোধের আসর। বিকেল 4:05 মহিলাদের আসরে রসময় নিয়ে থাকবেন জয়শ্রী ভৌমিক এবং অঙ্কিতা পাল। 4:35 ষোলো আনা বাঙালি অনুষ্ঠানের পুনঃ সম্প্রচার। বিকেল 5:05 আজ সন্ধ্যায় নিয়ে থাকবেন অরিজিৎ গঙ্গোপাধ্যায়। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় মিতুল সাহা। সন্ধ্যে 6:20 ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে রোগ নিরাময়ে আয়ুর্বেদ এবং ভেষজ উদ্ভিদের উপযোগিতা নিয়ে আলোচনায় থাকবেন ডক্টর তুহিনকান্তি বিশ্বাস এবং ডক্টর সৈকত কুমার বসু। অনুষ্ঠানটির উপস্থাপনায় সুব্রত চক্রবর্তী। সন্ধ্যে 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে অস্ত্রোপচারের সময় কি ধরনের প্রস্তুতি থাকা দরকার বিষয়ে বলবেন ডাক্তার রাকেশ খান। সন্ধ্যে 7:00 নাটক পালা বদল, রচনা দেবল দেববর্মা, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। মৈত্রী প্রচার তরঙ্গে রাত 8:00 শুনবেন মন কি বাতের বাংলা অনুবাদের পুনঃ সম্প্রচার। রাত 8:30 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় থাকবেন সাক্ষ্যদীপা সরকার। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 গ্রন্থ পরিচয় অনুষ্ঠানে বাংলা ছড়ার ভূমিকা, রচনা নির্মলেন্দু ভৌমিক, পাঠে বৃষ্টিদেব, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে এসরাজ বাদন, শিল্পী অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায়। রাগ রাগিশ্রী, তবলায় থাকবেন দেবাশিস সিংহ রায়। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান নিয়ে থাকবেন সাক্ষ্যদীপা সরকার। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি হবে রাত 12:00। শুনলেন আজ রবিবার 30 আগস্ট আকাশবাণী মৈত্রীর পূর্ণাঙ্গ অনুষ্ঠান পরিচিতি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সুফি গানের আসর। প্রথম শিল্পী লালু ফকির।

0: সুফি গানের আসর অনুষ্ঠানে এরপরের শিল্পী সৌমেন বিশ্বাস।
1: মন আমার যাসিনা ওই ভয়ঙ্কর।

আসর অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলাদেশের দর্শনীয় স্থান।

বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানে শ্রোতা বন্ধু আপনাকে স্বাগত। শনি রবি মানেই এপার বাংলা থেকে ওপার বাংলায় ঘুরে বেড়ানোর হাল হকিকত আপনার দিনের শুরুতে আপনার কাছে পৌঁছে দেওয়া। আজ তেমনি আমাদের গন্তব্য সিলেটের লালা খাল। সিলেট শহর থেকে 35 কিলোমিটার দূরে জৈন্তাপুর উপজেলায় অবস্থিত যে লালা খাল, ভৌগোলিকভাবে দেখতে গেলে আমাদের এই দেশের চেরাপুঞ্জি, ঠিক তার নিচেই লালা খালের অবস্থান। চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এক নদী বাংলাদেশের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে, আর তারই মাঝে প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করার জন্য এক মনোরম স্থান এই লালা খাল। পাহাড়ে ঘন সবুজ বন, নদী, চা বাগান, নানা জাতের গাছ, সব কিছু মিলে লালা খাল। যদি যেতে পারেন ভরা পূর্ণিমায়, জ্যোৎস্না ধোয়া এক নদীর রূপ সারা জীবন মনে থাকতে বাধ্য। এক নদীতে অসংখ্য বাঁক, যে কোনো নদীর মতোই, তবে প্রতিটি বাঁক যখন দেখার মতো সুন্দর আর চারপাশে পাহাড়, সেসব পাহাড়কে দেখলে যদি মনে হতে পারে নিজে হাতে কেউ বুঝি একের পর এক থরে থরে সাজিয়ে রেখেছে, গায়ে জমা হচ্ছে মেঘের পরে মেঘ, একটু কাছ থেকে দেখতে গেলে মনে হবে পাহাড়ের গায়ে ঠেস দিয়ে থেমে আছে মেঘেরা। এমনই তো লালা খাল। লালা খাল আসলে পাহাড় সবুজ ঘেরা এক নদী। এই খালের সবচেয়ে আকর্ষণীয় বিষয় বিভিন্ন রঙের জল। খালের একের অংশের এক এক রকম জলের রং, যেমন ধরুন কোথাও নীল, কোথাও সবুজ, কোথাও বা একেবারে স্বচ্ছ। নদীর নাম সারি। সারি নদীর স্বচ্ছ জলরাশির উপর দিয়ে নৌকো বা স্পিড বোটে আপনার যাত্রা লালা খালে। 45 মিনিট যাত্রার শেষে অতঃপর পৌঁছে যাওয়া লালা খাল টি বাগানের ফ্যাক্টরি ঘাটে। দেখবেন নদীর জলের দিকে তাকিয়ে এই যাত্রায় কি সুন্দর নীল জলরাশি। পর্যটকদের থাকার কোনো ব্যবস্থা জৈন্তাপুর উপজেলার সন্নিকটে এই লালা খালে না থাকলেও রয়েছে দিনের দিন ভ্রমণের ব্যবস্থা। তাই লালা খাল হয়ে উঠুক আপনার এর পরের গন্তব্য। লালা খাল বেড়ানোর উপযুক্ত সময় বলতে পারেন শীতকাল। চমৎকার নীল জল পাওয়া যায়। এই বর্ষার সময় এই খালে তেমন স্রোত থাকে না, জল শান্ত স্বচ্ছ, মনে হবে একেবারে ওপর থেকেই বুঝি নদীর তলদেশ দেখা যাচ্ছে, এমন স্বচ্ছ যে হতে পারে জলের রং। শীতে এই রূপ দেখে অবাক হতে হয়, বর্ষার সময় জলের রং হারিয়ে যায়। আর যদি যান শীতের সময় দেখতে পাবেন হরেক রকম পরিযায়ী পাখি। সিলেটের মূল শহর থেকে জাফলংয়ের বাসে যদি চেপে বসেন

তামাবিলির দিকে যে রাস্তা চলে গেছে সেই রাস্তা ধরে আপনাদের পৌঁছতে হবে সারিঘাট, সিলেট আর জাফলংয়ের মাঝামাঝি এই সারিঘাট। সড়কপথে অনায়াসে গাড়িতে বলুন বা বাসে পৌঁছে যাবেন লালাখাল। থাকতে পারেন সিলেট শহরের নানা রিসর্ট হোটেলে, রয়েছে বাংলো বা সাধারণ থাকার বন্দোবস্ত সবই। সিলেট শহরে রাত যাপন করে মাত্র একদিনেই লালাখাল ঘোরা সাঙ্গ হবে, তারপর বিছানাকান্দি বা জাফলং, যে কোনো গন্তব্যের সঙ্গে মিলিয়ে আপনাদের ভ্রমণ হতে পারে সম্পূর্ণ। সিলেট শহর থেকে দূরত্ব বেশ খানিকটা হওয়ার কারণে সন্ধ্যার দিকে লালাখালের সারি নদীতে কোনো নৌকো থাকে না, তাই পর্যটকদের এই বিষয়ে খানিক সতর্কতা। অবশ্যই একদিনে হতে পারে আপনাদের লালাখাল এবং জাফলং দুই গন্তব্যে ভ্রমণ। সকাল সকাল বেরিয়ে পড়তে হবে আর হাতে রাখতে হবে বেশ খানিকটা সময়, অবশ্যই হিসেব করে। সিলেটের লালাখাল এক জনপ্রিয় প্রাকৃতিক পর্যটন কেন্দ্র, হয়ে উঠুক আপনার ভ্রমণ গন্তব্যের একটি স্থান, বাংলাদেশের দর্শনীয় স্থান। অনুষ্ঠানে আজ এই নদী, পাহাড় এবং মনোরম প্রাকৃতিক দৃশ্যে ভরা গন্তব্য ছিল আমাদের যাত্রা।

আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাসখান্দে উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাফকাত মির্জিয়োয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। দুই নেতা একাধিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। নতুন করে বৃষ্টিপাত এবং বন্যার আশঙ্কার মধ্যেই নেপালে হড়কাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 675, 2500 মানুষ এখনও নিখোঁজ। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বুধবার নেপালে আকস্মিক বন্যার ঘটনার পর এখনও পর্যন্ত 108 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। 275 জন ভারতীয় এখনও নিখোঁজ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ লখনৌয়ে একটি শিল্প সম্মেলনে ভাষণ দেবেন। গতকাল তিনি তার নির্বাচনী ক্ষেত্রে বহু কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাসখান্দে উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাফকাত মির্জিয়োয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। রাষ্ট্রপতি প্রাসাদে দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল সংযোগ, জ্বালানি, শিক্ষা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করবেন। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে উজবেকিস্তানে যোগ ফেডারেশন আয়োজিত একটি যোগব্যায়াম কর্মসূচিতে যোগ দেবেন এবং এরপর সরাসরি উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাফকাত মির্জিয়োয়েভের প্রাসাদে যাবেন। সেখানে দুই নেতা দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন। রাষ্ট্রপতি প্রাসাদে দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল সংযোগ, জ্বালানি, শিক্ষা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করবেন। প্রতিরক্ষা ক্ষেত্রে দুদেশের

ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। নতুন করে বৃষ্টিপাত এবং আরও বন্যার আশঙ্কার মধ্যেই নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 675। অন্তত 320 জন বিদেশি নাগরিক সহ প্রায় 2500 মানুষ এখনও নিখোঁজ। 4400 জনেরও বেশি মানুষকে উদ্ধার বা নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া 261 জন বিদেশি পর্যটকও রয়েছেন। নেপাল পুলিশ জানিয়েছে 8টি জেলা থেকে মোট 675টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চিতওয়ান, পূর্ব নাওয়ালসে এবং পশ্চিম নাওয়ালসে জেলায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। 15,000-এর বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। আটকে পড়া মানুষদের উদ্ধার ও ত্রাণ সামগ্রী পৌঁছে দেবার জন্য হেলিকপ্টার করে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। বন্যা বিধ্বস্ত রাসুয়া জেলায় বৃষ্টি ও কুয়াশার কারণে সাময়িকভাবে স্থগিত থাকার পর গতকাল সেখানে অনুসন্ধান ও উদ্ধারের কাজ পুনরায় শুরু হয়েছে। চীন জানিয়েছে নেপাল চীন সীমান্তে চীনা অংশ 7 জন মারা গেছে এবং 550 জনের বেশি মানুষ নিখোঁজ। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ বলেছেন, সরকার বন্যা দুর্গত নাগরিকদের পাশে রয়েছে এবং সমস্ত সরকারের সম্পদ কাজে লাগিয়ে প্রতিটি নাগরিকের জীবন বাঁচানোই তাদের প্রধান অগ্রাধিকার। রাজধানী কাঠমান্ডুর সঙ্গে দেশের অন্যান্য অংশের সংযোগকারী প্রধান সড়ক মুগলিং কাঠমান্ডু মহাসড়ক বুধবার থেকে বন্ধ থাকার পর গতকাল পুনরায় খুলে দেওয়া হয়েছে। তবে আরও বেশ কিছু সড়ক এখনও অবরুদ্ধ বা চলাচলের অনুপযোগী হয়ে আছে। নতুন করে বৃষ্টিপাত পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে। নেপালের আবহাওয়া বিভাগ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে আরও বৃষ্টিপাত ও বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বুধবার নেপালে আকস্মিক বন্যার ঘটনার পর এ পর্যন্ত 108 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, আগে যাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না এখন প্রায় 50 জন ভারতীয় নাগরিকের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে 275 জন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে। ভারতীয় বংশোদ্ভূত অন্য দেশের নাগরিক প্রায় 128 জন নিখোঁজ। স্থানীয় সরকারি সূত্রে খবর অনুযায়ী গত দুদিনে 598 জন ভারতীয় নাগরিক চীন থেকে নেপালে প্রবেশ করেছে। এদিকে চীন থেকে এখনও রওনা হননি এমন 900 জন ভারতীয় নাগরিক নিরাপদেই রয়েছেন। বেজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস সরাসরি অথবা স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। নেপাল উদ্ধার ও তল্লাশি অভিযান সহায়তার জন্য ভারত সরকারের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স NDRFকে প্রস্তুত রেখেছে। পাশাপাশি জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে ভারতীয় বিমান বাহিনীর বিমান পাঠিয়ে অবিলম্বে মানবিক সহায়তা প্রদানের ব্যবস্থাও করা হয়েছে। এর মধ্যে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, গতকাল কাঠমান্ডুতে 11 টন ত্রাণ সামগ্রী নিয়ে চতুর্থ বিমান হিসেবে একটি C-130J হারকিউলিস পাঠানো হয়েছে। আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার কাজে সহায়তার লক্ষ্যে ভারতের 11 সদস্যের একটি কারিগরি দল গতকাল নেপালের বন্যা দুর্গত এলাকায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গগুলিও সরজমিনে পরিদর্শন করেছেন। চিকিৎসক, প্যারামেডিক এবং ট্যানেল ইঞ্জিনিয়ারদের দল শুক্রবার কাঠমান্ডুতে এসে পৌঁছয়। গতকাল তারা নুয়াকট জেলার ত্রিশুলিতে একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়া কর্মীদের উদ্ধারের কাজে হাত লাগায়। নেপাল সরকার জানিয়েছে যে চিলিমে ও লাটাং এলাকায় আকাশপথে জরিপ চালানোর পর ভারতীয় দলটি সুড়ঙ্গ এলাকায় প্রয়োজনীয় উদ্ধার কাজ শুরু করেছে। নেপাল সরকার ভূতে কোষে নদীতে বন্যার নতুন সতর্কতা জারি করেছে এবং নদী তীরবর্তী এলাকায় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। জাতীয় দুর্যোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নদীতে জলের প্রবাহ বৃদ্ধির কথা জানিয়েছে। রাসুয়া, নোয়াকট এবং ধাদিং এলাকায় ভূতে কোষে নদী সংলগ্ন এলাকাবাসীদের সতর্কতার বার্তা দেওয়া হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথাও অত্যন্ত ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে। IMD তথ্য অনুযায়ী আজ অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল AIR নিউজ কলকাতাতে। লখনৌতে 3 দিনের সফরের তৃতীয় শেষ দিনে আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একটি শিল্প সম্মেলনে ভাষণ দেবেন। PM সেতু যোজনার আওতায় আয়োজিত

0: এই সম্মেলনে দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং বৃত্তিমূলক শিক্ষার মতন বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানটি শুনবেন। এছাড়াও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে তিনি লখনৌ ক্যান্টনমেন্ট এলাকায় 101 কোটি টাকা মূল্যের 12টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর প্রধান মোহন ভাগবত বলেছেন যে যেসব হিন্দু মনে করেন ভারতে মুসলমানদের কোনো স্থান থাকা উচিত নয়, তিনি আর হিন্দু থাকেন না, কারণ হিন্দুত্ব প্রতিটি মানুষের মর্যাদাকেই স্বীকৃতি দেয় এবং একই সত্যে পৌঁছানোর বিভিন্ন পথকে মেনে নেয়। নিউ ইয়র্কে আয়োজিত ওয়ান ওয়ার্ল্ড ওয়ান হিউম্যানিটি শীর্ষক ধর্মীয় নেতাদের সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, হিন্দু পরিচয়ের জন্য ধর্মীয় বৈচিত্র্য এবং প্রতিটি ব্যক্তির সমান মূল্যকে স্বীকার করা আবশ্যক। প্রতিটি মানুষের মর্যাদা রয়েছে এবং মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। শ্রী ভাগবত আরও বলেন, বিভিন্ন আক্রমণ নেমে আসা এবং সভ্যতার ঐতিহ্যের অনেক উপাদান হারিয়ে যাওয়া সত্ত্বেও ভারতের সহাবস্থানের ঐতিহ্য টিকে রয়েছে। বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে দলিত সম্প্রদায়কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির জাতীয় মুখপাত্র ডঃ গুরুপ্রকাশ পাসোয়ার অভিযোগ করেন, দলিত সম্প্রদায়কে অপমান করার একটি ইতিহাস কংগ্রেসের রয়েছে। তিনি বলেন, এর বিপরীতে নরেন্দ্র মোদী সরকার বিআর আম্বেদকরের স্মৃতি বিজড়িত স্থানগুলিকে তীর্থস্থানের মর্যাদা দিয়ে তার ঐতিহ্যকে সম্মান জানিয়েছে। বাংলাদেশের উত্তর পশ্চিমে জেলা রংপুর একটি হিন্দু পরিবারকে হত্যার ঘটনায় পুলিশে দেওয়া ব্যাখ্যার বিষয়ে সিভিল সোসাইটির একাংশ অসন্তোষ প্রকাশ করেছে। গতকাল তারা এই হত্যাকাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে। শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র এবং সংখ্যালঘু অধিকার বিষয়ক সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উভয়ে ওই পরিবারটিকে হত্যার ঘটনায় পুলিশের ভাষ্য নিয়ে প্রশ্ন তোলার দুদিন পর রংপুর সিটি সিভিক সোসাইটি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে। মহিলা ক্রিকেটে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারত তাদের টি টোয়েন্টি এশিয়া কাপ অভিযান শুরু করবে। ভারতীয় সময় রাত 8:30 ম্যাচ শুরু হবে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাসখান্ডে উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। খবর শেষ হল স্থানীয় সংবাদ। এরপরে
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় সৃজিতা রায়।

শুভ সকাল শ্রোতা বন্ধু, বর্ষার সকাল, বর্ষার রবিবার। এই রবিবার গাছ মাটি আর বৃষ্টি দেখবেন বলে যদি ঘর ছেড়ে বেরিয়ে পড়েন কেমন হয়? বর্ষার নিভৃতি দিয়ে ঘেরা পশু পাখিদের বাইরে আছে অরণ্য, আছে ধান, আছে শিরীষ, তমাল, এমন কত গাছ যাদের হয়তো ছুঁয়ে দেখাই হয় না। সারাদিন বৃষ্টি পড়বে, বৃষ্টি পড়বে গাছের পাতায়, নরম মাটিতে, পৃথিবীর সব পুরনো অভিমানে পড়বে বৃষ্টির জল, বৃষ্টির সেই জলের ধারা নামক। মাটি ধুয়ে, পৃথিবী ধুয়ে, মন ধুয়ে বৃষ্টি স্নাত এক সকাল উপহার দিক আপনাকে রবিবারের আরাম, উপহার দিক

রবিবার সকালের এ কথা ও কথা সে কথার সঙ্গে আপনাদের বলতে চাইব এক চমৎকার পরিসংখ্যানের কথা। উইকেন্ড, রবিবারের সকালে গরম পেয়ালা নিয়ে যখন আড্ডা দিতেই বসেছি, জানেন, সাম্প্রতিক এক সমীক্ষায় এক প্রখ্যাত ব্রিটিশ সংস্থা কি দেখেছে জানেন?

44টি দেশের আধুনিকতম প্রজন্মের প্রায় 23,500 ছেলেমেয়ের মধ্যে তারা এক সমীক্ষা চালিয়েছিল। একেবারে তরুণ প্রজন্ম বলতে আমরা যা বুঝেছি তাই উঠে এসেছে বলতে পারেন অত্যন্ত চমৎকার কিছু তথ্য। এই নতুন প্রজন্মের মাত্র 6% জানিয়েছে সাফল্যের সিঁড়ি বেয়ে তারা উঠে যেতে পারে একেবারে সংস্থার শীর্ষ পদে। কর্মজীবনে ভালোভাবে বাঁচার লক্ষ্য তাদের কাছে বদলায়নি, শুধু বদলে গেছে বাকি 94% মধ্যে জীবনের লক্ষ্যের সংজ্ঞা। সফল কেরিয়ারের ধারণার মধ্যে হুড়মুড়িয়ে ঢুকে পড়েছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কথা সারা পৃথিবীতে বহু আলোচিত, হাওয়া বদল ঘটছে গোটা দুনিয়া জুড়ে। আসলে তথ্য প্রযুক্তি সংস্থা বলুন বা নানান গুরুত্বপূর্ণ ক্ষেত্র, কর্মজীবন কেমন হবে, জীবনের দাঁড়িপাল্লায় ভারী ডেজিগনেশনের অন্যদিকে কি কি থাকবে অনায়াসে, নিজের জীবনে কোথায় দাঁড়ি টানা হবে কাজের ক্ষেত্রে, আধুনিক প্রজন্মের প্রতিনিধিরা তৈরি করছেন তার সীমারেখা। হাওয়ায় ভাসছে বুঝি ঘন্টা থেকে মিনিট হয়ে সেকেন্ডের কাঁটা, বেঁচে থাকার জন্য কতটা জরুরি সেই বুঝে ফেলার ছবি। এমন সব তথ্য আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বদলে যাওয়া এক একটা দিন, সেই সব দিনে বলতে পারেন সকালের বৃষ্টির ফোঁটা, নতুন দিনের আভাস। এই সপ্তাহের শেষে নতুন দিনের তাকিয়ে আসুন মনির জানলা খুলে দিই।

0: সাইক্লোনের সতর্কবার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে।
1: জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন।
2: সিগারেট, মদ, ড্রাগস বা সমধর্মী অন্যান্য নেশা থেকে তরুণ বা প্রবীণ মানুষকে মুক্ত করতে নেওয়া যায় পুনর্বাসন কেন্দ্রের সহায়তা। সরকার অনুমোদিত রিহ্যাবিলিটেশন সেন্টারে যোগাযোগ করে উপযুক্ত পরামর্শ নিতে পারে উদ্বিগ্ন পরিবার।
1: নেশামুক্ত সমাজ, সুস্থ সমাজ।
2: নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

রবিবার সকালে গল্প মিলে বসে দেখবেন কখনো কখনো মনে হবে মানুষ জীবন হারিয়ে হয়তোবা জীবন খোঁজে, মানুষ হারিয়ে মানুষ খোঁজে। এমন কত উদাহরণ তো আমাদের আশপাশে ফেলে ছড়িয়ে রয়েছে। প্রাচীন ঐতিহ্য হারিয়ে গেলে আমরা খুঁজেছি অতীতের জীবনধারাকে, খুঁজেছি আমাদের ফেলে আসা ভাষা সংস্কৃতিকে। যদি বলি ইংল্যান্ডের এক তরুণ তেমন করেই জীবনের পথ বেয়ে এসে পড়েছিলেন ভারতে, আর খুঁজতে চেয়েছিলেন ভারতীয় জনজাতির মানব সত্তাকে, অবাক হবেন, আসলে কোনো কোনো মানুষ তো একটি দেশকে আবিষ্কার করতে এসে শেষ পর্যন্ত আবিষ্কার করে ফেলেন নিজেকে, আবিষ্কার করে ফেলেন নিজের মন, ভালো লাগা মন্দ লাগা আর নিজের চাওয়াগুলোকে। তেমনি আমাদের আজকের এই গল্প ভেরিয়ার এলউইন, প্রাচ্য এবং পাশ্চাত্য যে একই হৃদয়ের হৃদস্পন্দন, তার ভারত জীবন তেমনি আশ্চর্য এক আত্ম আবিষ্কারের কাহিনী। তিনি বলতেন জীবনের শেষ দিন পর্যন্ত

ব্রিটিশ বর্ন ইন্ডিয়ান, অর্থাৎ ইংল্যান্ডে জন্মানো ভারতীয় তিনি। প্রথম বিশ্বযুদ্ধের বেশ কিছুটা পরে তরুণ বয়সে এসেছিলেন আমাদের এই দেশে। সম্পূর্ণ অজানা এক ভূখণ্ড তাকে আবিষ্ট করে ফেলেছিল। আমাদের দেশের অরণ্য পাহাড়ের মানুষ তাকে শিখিয়েছিল মানুষকে বোঝার জন্য তার পাশে বসতে হয়, শুনতে হয় তার ভাষা, দাঁড়াতে হয় তাদের উৎসবের মাঝে, তার দুঃখকে নিজের চোখে দেখতে হয়, ভারতবর্ষকে ভালোবেসে এদেশের আদিবাসী জনজাতিকে আপন করে তাদের সমস্যাও আপন করে নিয়েছিলেন মানবপ্রেমী এই মানুষটি। দরিদ্র কুটিরে আদিবাসী মানুষের কথা বুঝতে, তাদের হৃদয়ের ভাষা বুঝতে চাইতেন নিবেদিত প্রাণ ভেরিয়ার এলভেন। এমন কত মানুষ ছড়িয়ে আছেন আমাদের দেশের রন্ধ্রে রন্ধ্রে। সাহিত্য পাঠের সূত্রে বলুন, ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনার সূত্রে বা দর্শনের চিন্তাধারায়, ভারতের ভূমিজ সন্তান না হলেও এই যে মানুষের মুখোমুখি হওয়ার মাধ্যমে এই দেশকে তারা ধরে রেখেছেন নিজেদের জীবনে, লোকসম্পদকে আজীবন আপামর মানুষের কাছে পৌঁছে দিয়েছেন যারা। এদেশের জনজাতিকে আপন করে নেওয়া ভালোবেসে শুধু তো কোনো ঘটনা নয়, মানবতার বার্তা। আমাদের ইতিহাসে আমাদের জীবনে ছড়িয়ে আছেন যেসব মানুষেরা এমন করে, ডায়েরির পাতায় শুধু নয়, আমাদের রোজকার জীবনের কথায়, প্রকৃতির কথায়, বর্ষা বৃষ্টির আনন্দে, আত্মসম্মানে, ভালোবাসায়, অনুভবে। আসুন প্রতিনিয়ত তাদের মনে করি, আগলে রাখি আমাদের কৃষ্টিকে।

0: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
1: সকালের আড্ডায় এখন শুনবেন দৃষ্টিকোণ, আজ কাজী নজরুল ইসলামের স্মরণে দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ।
2: বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর
3: এই বিদ্রোহীর মন কখনো বন্ধন হারা কুমারীর বেণী, কখনো ষোড়শীর হৃদি সরসীজ প্রেম উদ্দাম, কখনো বা বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুদাস। এই বিদ্রোহীর এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতূর্য, তাই তার মন ছুঁয়ে যায় কোন দূর দীপবাসিনী বা মোমের পুতুল মমের দেশের মেয়ের নাচ। তার প্রেমিক মন জুড়ে ভালোবাসা বেদনা আকুলতা।

শৈশবে দারিদ্র্যের সঙ্গে লড়াই, তারপর গানে কথায় কবিতায় লেখায় ইংরেজদের রোষানলে বারবার কারাবরণ। প্রতিকূলতা ঘাত প্রতিঘাতে মাত্র 43 বছর বয়সে মানসিক ভারসাম্য হারান কবি। অসুস্থতা ভর করে তাকে, তবু মাত্র 22 বছরের লেখক জীবনে লিখেছেন হাজার হাজার কবিতা। হিন্দু মুসলমান ঐক্য ছাড়া যে আর পথ নেই তা বার

একবার মনে করিয়েছেন তিনি, সোচ্চার হয়েছেন জাতের নামে বজ্জাতির বিরুদ্ধে। হয়তো সে সময় এজন্য হিন্দু মুসলিম দুজনের কাছেই তাকে সমালোচিত হতে হয়েছে। তবু তিনি সতর্ক করেছেন, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্ত।

ভাগ্য তাকে বারবার বিড়ম্বিত করেছে, হারিয়েছেন পুত্র পত্নী। জগতের সুন্দরের কাছে আত্মসমর্পণ করার চেষ্টা করলেও তার আকুলতা হাহাকার আরতি প্রকাশ পেয়েছে গানে।

0: শুনলেন কাজী নজরুল ইসলামের স্মরণে দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
2: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।
3: ১৮ বছর বয়সের নিচে কোনো শিশু কন্যাকে যেন বিয়ে দেওয়া না হয়।
4: একজন সচেতন নাগরিক হিসেবে আপনার এলাকায় এই অন্যায় রোধে উদ্যোগী হন,
3: সাহায্য নিন প্রশাসনের। নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
5: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাঁচাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাক যোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্ন

0: কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টের চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।
1: ফিরে আসি আড্ডায়, আজকের সকালের আড্ডায়। জানিয়ে দিই আবহাওয়ার সংবাদ। আজ মূলত আকাশ মেঘলা থাকবে, রয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াস। আজ বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বোচ্চ 94% এবং সর্বনিম্ন 66%। এই রবিবার জানিয়ে দিলাম আপনাদের দিনটি কেমন হতে চলেছে, সুতরাং সতর্কতায় সাবধানে। কথার পর, খবরের পর আবার যাব গানে। রইলেন আপনাদের জন্য দুর্নিবার সাহা।

উড়ো স্মৃতির মতো ভেসে আসে পুরনো কথারা। সেই কথার সূত্রে লিখছেন এক মেয়ে, আমাদের বাল্যকালে ঝি রাঁধুনি ছাড়া অন্য মেয়েদের রাস্তায় হাঁটতে দেখতাম না। আমাদের সমাজ পাড়া থেকে বেথুন কলেজ বেশি দূরে নয়, অথচ ছুটির পর গাড়ি পাবার জন্য ঘণ্টা দুই স্কুলে বন্দি থাকতে হতো। আমরা একদিন ঠিক করলাম সবাই মিলে হেঁটে বাড়ি ফিরব। কলেজ থেকে হেঁটে বাড়ি ফেরার বিষয়ে আমরা পথপ্রদর্শক বলে দাবি করতেই পারি। লিখছেন শান্তা দেবী, প্রবাসী পত্রিকার সম্পাদক, রামানন্দ চট্টোপাধ্যায়ের বিদেশী কন্যা। যে সময়ের এই গল্প তখন মেয়েদের পদে পদে বাধা, পাছে

লোকে কিছু বলে। কাজেই বেড়ি ভাঙার সূচনায় সহসা বড় রাস্তায় মেয়েরা হেঁটে যাচ্ছে। পথপ্রদর্শকের এমন সংজ্ঞাও আজকের দিনে এই 100 বছর পর বিশ শতকের প্রথম দশকের এই ঘটনাকে মনে হয় না কষ্ট কল্পনা। আসলে মেয়েদের ব্যস্ততা, মেয়েদের রান্নার মহল, নিজেদের গল্পের ঘর, এসবের কথা তো বেশ চর্চিত। মেয়েদের অবসর, মেয়েদের মন সবই আলাপ আলোচনায় উঠে এসেছে। কিন্তু যেসব মেয়েরা ছোট ছোট করে সংস্কৃতি বলে মানা হতো, যে যে নিয়মকে ভেঙেছিলেন, এমন নানা আচার, এমন নানা নিয়ম, সেসব ইচ্ছে মতো চলা মেয়েদের কথা ভাবলাম আজ সকালে আপনাদের খানিক বলি। যে কোনো সমাজের চরিত্র বদলেছেন এঁরাই, বদলেছেন আমাদের কল্পনার ধারাও। আমাদের গল্প কেমন হবে, রূপকথা কেমন হবে, কেমন হবে আমাদের ইচ্ছেরা, সেইসব অভ্যেস যে সমস্ত মেয়েরা বদলেছিলেন, শান্তা দেবী হয়তো তাদের অন্যতম। আমাদের সমাজের যে পূর্ব স্মৃতি, আসুন সেই স্মৃতিতে থাকা মহিলাদের কথা অবরে সবরে খানিক মনে করি। আসলে সুন্দর ভঙ্গির একটি দিনের সহজ ছন্দে যদি ফিরে ফিরে আসেন এই সমস্ত মানুষ, দেখবেন এক মনে একটি দিন বুঝি আলো হয়ে ওঠে। আসলে কোমল এবং মধুর কত স্মৃতি জুড়েই তো আমাদের ইতিহাস। এই রবিবার জীবনস্রোতের ঘাটে যখন আমরা তরি ভেড়িয়েছি, তখন আচ্ছন্ন না হই এই উত্তাল পৃথিবীতে হারিয়ে যাওয়া শান্ত জীবনের এক ঝলক সুবাতাসের মাঝে যদি স্মরণ করতে পারি প্রতিস্পর্ধী কোনো নারীকে, হয়তো বলতে পারেন জীবনের লীলাভূমিতে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয় বাংলার মেয়েদেরই, যাদের শক্তি সঞ্চয় অপূর্ব রকমভাবে ছিল নতুনত্বের দাবিদার, যাদের রান্নাঘর, জমানো টাকা, চালের ভাঁড়ার আত্মশক্তি কোথায় পৌঁছতে পারে তার কত রকম কিস্সা বাংলার সেইসব মেয়েদের নিয়ে আজ আসুন গান শুনি। আসলে তারাই তো

0: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।
1: সিগারেট, মদ, ড্রাগস বা সমধর্মী অন্যান্য নেশা থেকে তরুণ বা প্রবীণ মানুষকে মুক্ত করতে নেওয়া যায় পুনর্বাসন কেন্দ্রের সহায়তা। সরকার অনুমোদিত রিহ্যাবিলিটেশন সেন্টারে যোগাযোগ করে উপযুক্ত পরামর্শ নিতে পারে উদ্বিগ্ন পরিবার।
0: নেশামুক্ত সমাজ, সুস্থ সমাজ।
1: আমাদের দেশে বিয়ের জন্য ন্যূনতম বয়স মেয়েদের ক্ষেত্রে 18 এবং ছেলেদের ক্ষেত্রে 21।
0: এই বয়সের নিচে বিয়ে দেওয়া আইনসম্মত নয়।
1: বাল্যবিবাহ তথা শিশুদের উপর যে কোনো নিপীড়ন দেখলে ফোন করতে পারেন চাইল্ড লাইন নম্বর 1098।
0: যে সমাজ সতর্ক, সেই সমাজই সুস্থ।
2: সকালের আড্ডায় এখন সময় জানা অজানার।

0: জানা অজানায় পরপর দুদিন শুনবেন বিজ্ঞান চর্চার বিকাশ, পটভূমি কলকাতা। আজ প্রথম পর্ব, বলছেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়।
1: ১৬৯০ সালে সাবর্ণ চৌধুরী পরিবারের কাছ থেকে সুতানুটি গোবিন্দপুর ও কলিকাতা এই তিনটি গ্রামের অধিকার পেয়ে বণিক ইংরেজ শুরু করে তাদের নতুন ব্যবসা কেন্দ্র। ব্যবসার জন্য দরকার উপযুক্ত পরিকাঠামো এবং স্থানীয় অধিবাসীদের সহায়তা, যারা তাবার আগে যেটা দরকার সে অথবা সহ ব্যবসায়ী হিসেবে। পরিকাঠামো বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ল পারস্পরিক যোগাযোগ, ফলস্বরূপ ইউরোপীয় অভিবাসীদের মাধ্যমে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের হাওয়াও ছড়িয়ে পড়ল এই শহরে। শুধু পরিকাঠামোই নয়, শুরু হল এই শহরের সামগ্রিক বিকাশ। ভারতবর্ষে শিক্ষা সংস্কৃতি বিজ্ঞানের যে প্রসার ঘটেছে তা অনেকটাই শুরু হয়েছে কলকাতা শহরের বুক থেকেই। আজ আমরা চিনে নেব কলকাতার সঙ্গে জুড়ে থাকা বেশ কিছু উল্লেখযোগ্য বৈজ্ঞানিক মাইলফলককে, যে ঘটনাগুলির তাৎপর্য কলকাতা তথা ভারতবর্ষের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য। ১৭৫৭ সাল, পলাশির যুদ্ধে জয়ী বণিক ইংরেজের মানদণ্ড বদলে গেল রাজদণ্ডে। রাজ্য শাসনের জন্য সবার আগে যেটা দরকার সেটা হল ফিনান্সিয়াল কন্ট্রোল বা আর্থিক নিয়ন্ত্রণ। তাই সেই বছরই শুরু হল টাঁকশাল তৈরির কাজ। প্রথম মুদ্রা তৈরি হল ১৭৫৯ সালে। পরবর্তী প্রয়োজন নতুন উপনিবেশের প্রতিটি কোণ জরিপ করে অচেনা এই জায়গাটিকে চিনে নেওয়া। সেই উদ্দেশ্যেই ১৭৬৮ সালে স্থাপিত হল সার্ভে অফ ইন্ডিয়া। স্যার জর্জ এভারেস্ট ল্যাম্পটনের মতো বিশিষ্ট সার্ভেয়াররা এই বিভাগের দায়িত্বে ছিলেন।

0: নতুন এই উপনিবেশে সুদূর ইংল্যান্ড থেকে প্রচুর শ্বেতাঙ্গ ভাগ্যান্বেষণে এসে বসবাস করা শুরু করলেন। নতুন দেশ, নতুন আবহাওয়ায় অসুস্থ হয়ে পড়লেন অনেকেই, কিন্তু চিকিৎসার সুযোগ এই পোড়া দেশে ছিল না। তাই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে বসবাসকারী ইউরোপীয়দের চিকিৎসাবার আগে যেটা দরকার সেকেল সার্ভিস প্রতিষ্ঠা করল 1764 সালে। 1778 সালে পঞ্চানন কর্মকার ও চার্লস উইলকিন্স যৌথভাবে বাংলা হরফ করবার পর যোগাযোগের এক নতুন দিগন্ত খুলে গেল। এর সাহায্যে প্রকাশিত হল হলেহেডের গ্রামার অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, তবে কলকাতা থেকে নয়, হুগলি থেকে। পরবর্তী কয়েক বছরে বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটল মুদ্রণ ও প্রকাশনা জগতে। 1780 সালে আত্মপ্রকাশ করল জেমস অগাস্টাস হিকের বেঙ্গল গ্যাজেট। ইন্ডিয়া গ্যাজেটের প্রকাশনাও সে বছরেই। দুবছর পর সরকারি রোষে বন্ধ হল হিকির পত্রিকা। তারও দুবছর পরে 1784 সালে হেস্টিংসের নির্দেশে সরকারি পত্রিকা কলিকাতা গ্যাজেটের প্রকাশ হল। এই বছরই ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগে যেটা দরকার প্রথম বাংলা বই জোনাথন ডানকানের ইম্পে কোডের বঙ্গানুবাদ। বই ছাপা শুরু হবার ফলে জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটতে শুরু করল, বাড়ল জ্ঞান বিজ্ঞানের চর্চা। নতুন দেশের সংস্কৃতিকে চিনে নেবার তাগিদে 1784 সালে কলকাতা শহরে গবেষণাগার স্থাপনার সূত্রপাত। এ ব্যাপারে পথিকৃৎ ছিলেন লেখক চার্লস ডিকেন্সের পুত্র, যাকে আমরা স্যার উইলিয়াম জোন্স নামে চিনি। তিনি এবং স্যার রবার্ট চেম্বার্সের তত্ত্বাবধানে স্থাপিত হল এশিয়াটিক সোসাইটি। ওরিয়েন্টাল রিসার্চ বা প্রাচ্য বিষয়ক গবেষণার অন্যতম কেন্দ্র হিসেবে এই সংস্থার খ্যাতি ছড়িয়ে পড়ল দেশে বিদেশে। ততদিনে শিক্ষা ও গবেষণার সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে সুপ্রতিষ্ঠিত এশিয়াটিক সোসাইটির সদস্যদের মনে হল গবেষণা বাবার আগে যেটা দরকার। ফলে সেই সময়ে ভারতীয় উপমহাদেশে যেসব প্রত্নদ্রব্য ও প্রদর্শ সংগৃহীত হয়েছে সেগুলি সাধারণের সামনে প্রদর্শনের ব্যবস্থা করা দরকার। এই উদ্দেশ্য নিয়েই এই সংস্থার তত্ত্বাবধানে ভারতের প্রথম জাদুঘর ইন্ডিয়ান মিউজিয়ামের প্রতিষ্ঠা হয় 1814 সালে। শুরুতে তা ছিল এশিয়াটিক সোসাইটিরই অংশ এবং অবস্থিত ছিল পার্ক স্ট্রিটের মোড়ে সোসাইটির মূল ভবনেই। পরে সেটি স্থানান্তরিত হয় বর্তমান ভবনটিতে।
1: জানাও জানায় এতক্ষণ শুনলেন ধারাবাহিক কথিকা বিজ্ঞান চর্চার বিকাশ, পটভূমি কলকাতা, প্রথম পর্ব। বললেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়। আগামীকাল এই কথিকার দ্বিতীয় পর্ব সকাল 8টায় জানাও জানা অনুষ্ঠানে।
2: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নম্বর, ফোন নম্বর ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময়

0: সেপ্টেম্বর 2026 পর্যন্ত শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
1: সকালের আড্ডায় আপনাদের সঙ্গে এই রবিবার ছিলাম আমি সৃজিতা। আপাতত বিদায়ের পালা, ভালো থাকবেন বন্ধু।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কবি কণ্ঠে। আজকের অতিথি কবি অভিজিৎ বেরা, তার সঙ্গে আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার।
2: সকল ব্যথার উপশমকারী, হাতে চোঙা নিয়ে বাসে শব্দ বিক্রি করে, বাচ্চা বাচ্চা শব্দ, লিফলেটে মুড়ে ঢালে কানে কানে গরম তেল পুড়তে পুড়তে যায়। বাড়িতে বৃদ্ধ পিতা, বউয়ের কোমর ঠকা হবে যাত্রী পরখ করে, লোকটি হাতে হাতে গন্ধ বিলয়, মুখ মিপে মিপে তদন্ত, হাঁটু নয় পিঠ নয়, সে জানে মানুষের সমস্ত ব্যথা আসলে মনে। বাস্তবিকই তাই, কবিতার নাম ব্যথা। আর এই কবিতার মধ্য দিয়ে কবি যে কথাটি বলে দিলেন আমরা সবাই জানি, কিন্তু মানতে পারি না। মনের ব্যথাটা কত সময়ই তো আমাদের শরীরের উপর দিয়ে আমরা প্রকাশ করার চেষ্টা করি। আসলে মনকে প্রকাশ করা বড় শক্ত, যারা পারেন তারা পারেন, আর তাদেরকেই বোধ হয় আমরা বলি কবি। স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের, এপার উপার দুই বাংলার সকল শ্রোতা বন্ধুদের এই অনুষ্ঠানে স্বাগত, যে অনুষ্ঠানের নাম কবি কণ্ঠে। হ্যাঁ, কবি কণ্ঠে অনুষ্ঠানে আমরা কবির সঙ্গে কথা বলি, কবির কবি ভাবনা নিয়ে, কবিতা নিয়ে, সবটা নিয়ে। আজ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট কবি শ্রী অভিজিৎ বেরা। অভিজিৎ বাবু, আপনাকে স্বাগত জানাই।
3: ধন্যবাদ আপনাদের সবাইকে, যারা শুনছেন তাদেরকেও নমস্কার জানাই।
2: আপনার ব্যথা কবিতাটা দিয়ে শুরু করলাম। কবিতার মধ্য দিয়ে

0: অনেকগুলো পরত, ভাবনার পরত ক্রমে ক্রমে প্রকাশ পেল, যদিও ছোট কবিতা, তার মধ্যে দিয়ে অনেকটা বলা হয়ে গিয়েছে। আসলে এই যে কবিতার মধ্যে দিয়ে মনের ভাব প্রকাশ, এটা তো একটা দীর্ঘ চর্চার বিষয়। তো আপনার কবিতা চর্চা কতদিনের? অনেকদিন।
1: আমি আসলে আমার কবিতা জীবনকে যদি, জীবনের কথা যদি বলতে হয়, তাহলে দুটো পর্বে আমি ভাগ করব। খুব ছোটবেলায় আমি কবিতা লিখতাম, যখন আমি প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে পড়তাম। তারপরে স্কুল জীবন শেষ করার পরে আমি দীর্ঘদিন কবিতা লিখিনি। আবার আমি কবিতায় মানে হয়তো সেই আকাঙ্ক্ষা বা সেই কবি চেতনাটা সুপ্ত ছিল। মাঝে আমি মানে ধরুন মাধ্যমিক পাশ করার পরে, কলেজ জীবন শেষ করে চাকরি জীবনে প্রবেশ করার পরে, হঠাৎ করে একদিন প্রায় 20 বছর পরে আমি আবার কবিতার জগতে একটা আকস্মিকভাবে আবার ফিরে আসি। এবং তারপরে আমি আমার দ্বিতীয় পর্ব শুরু হয় কবি জীবনের। তো তারপর থেকে সেটা ধরুন এখনো অবধি 15 বছর।
0: খুব মজার একটা কথা মনে আসছে, যে আমরা বলে থাকি সাধারণত যে বাঙালিরা প্রেমে পড়লেই কবি হয়ে যায়, এবং মোটামুটি এই কিশোর কিশোরী বেলায় এবং যুবক যুবতী বেলায় এই সময়টাতে আমরা অল্প বিস্তর সবাই কবিতা লিখে ফেলি। আপনার ক্ষেত্রে ঠিক ওই সময়টাই অফ, আপনার ক্ষেত্রে তার ঠিক আগে যখন আপনি ছোট বালক বেলায় লিখলেন, আবার তারপর বড় হয়ে, মানে সেই অর্থে দেখতে গেলে ওই প্রারম্ভিক জায়গাটুকু, সেই সময়টার বাদ রইল। তো ছেলেবেলায় যখন কবিতা লিখতেন তখন কি মানে লিখতে হবে তাই লেখা, নাকি বাবা মা বা কারুর বাড়ির কাউকে দেখে মনে হয়েছে, হঠাৎ করে কবিতা এলো কিভাবে?
1: আমি যখন খুব ছোট ছিলাম তখন একবার আমার, আমি যখন ক্লাস 5-6 পড়ি, তাকে আরো একটু আগেও হবে, তখন একবার আমার একটা খুব কঠিন অসুখ করে। আমি দীর্ঘদিন বাড়িতে বিছানার শয্যা অবস্থায় সময় কাটাই। তো তখন তো ইন্টারনেট ছিল না বাড়িতে, আমাদের যেখানে বাড়ি ছিল মেদিনীপুরের একটি জায়গায় কাঁথি শহরে, তখন শহর ঠিক বলা ছিল না, মফস্বল একটি জায়গা, তখন আমাদের বাড়িতে ইলেকট্রিসিটিও আসেনি। তখন আমি, আমাদের পাশে একটি লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরি থেকে আমি ওই যে দীর্ঘ সময় বাড়িতে গৃহবন্দী অবস্থায় অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছিলাম, সেই সময় আমি রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র এরকম প্রচুর গল্প, উপন্যাস, কবিতা এইসব পড়তে শুরু করি, মানে মূলত সময় কাটানোর জন্য। তো তখন থেকেই আমার মানে ওই একটা কবিতার প্রতি বা লেখালেখির প্রতি একটা ঝোঁক তৈরি হয়। এবং আমি বিভিন্ন যে পত্রপত্রিকাগুলোর যে ছোটদের বিভাগ, সেই ছোটদের বিভাগে লেখা পাঠাই, তখন যেরকম শুকতারা, গণশক্তি, তারপরে
0: সবুজ বুড়োর লেখা বেরোতো, ওভারল্যান্ডে একটা পেপার ছিল আমাদের ছেলেবেলায় মনে পড়ে।
1: তো বাড়িতে ওই সোভিয়েত রাশিয়া আসতো, সোভিয়েত রাশিয়া একটা পত্রিকা ছিল,
0: স্বপ্নের এক জগৎ,
1: তো সেই সব পত্রিকা পড়তাম, তাতে সব রূপকথার গল্প পড়তাম, খুব সুন্দর সুন্দর
0: পাতাগুলো, ছবিগুলো,
1: তারপর খুব সুন্দর ছবি ছিল, ইলাস্ট্রেশন যেগুলো ছিল খুব সুন্দর ছিল, সেগুলো কোথায় গিয়ে হয়তো প্রভাব ফেলেছিল। তো আমি স্কুলের ম্যাগাজিনে লিখতাম, স্কুলের যে ওয়ালপেপার হতো সেখানে লিখতাম, দেওয়াল পত্রিকায়। কিন্তু ওই স্কুল জীবনের পরে আমার যখন পড়াশুনোর চাপ পড়ে বা জীবনে আমাদের প্রতিষ্ঠিত হতে হবে, তখন যে লড়াইটা, সেই লড়াইয়ের সময় বোধ হয় কবিতা দিকে তাকানোর বা এই সাহিত্য চর্চার সময় বা অবসর হয়তো পাওয়া হয়ে ওঠেনি কোনোভাবে। তো তার জন্য এই মাঝখানে যে বিরতি, দীর্ঘ বিরতি, প্রায় 20 বছরের বিরতি।
0: ঠিক, আসলে আমাদের শ্রোতা বন্ধুরা অনেকেই জানেন না, জানাবো নিশ্চয়ই, কারণ আপনার কবিসত্তার কথা বলতে গেলে তার সঙ্গে আপনার আরও একটি সত্তা রয়েছে, পেশাদারি সত্তা, সেটার কথাতেও আসতে হবে, যে দুটোকে কি করে কতটা ভালোবাসা থাকলে তবে একসঙ্গে চালানো যায়। আসবো, তার আগে একটা কবিতা শোনা যাক।
1: হ্যাঁ, বাড়ি প্রত্যেক দুপুরে ঘুলঘুলি দিয়ে আর্তনাদ করে বৃদ্ধ বাড়িটি, দজ্জাল বৌটি তাকে ঝেঁটা পেটা করে, মরণ হয় না তোর মর, বাড়িটি কার্নিশে ওঠে, স্পষ্ট মনে পড়ে ইট কাঠ দিয়ে তাকে মিস্ত্রি তৈরি করে, কি নিখুঁত কাজ, যে দেখে বলে এমন বাড়িটি আর দেখিনি তল্লাটে।

0: ছোট ছোট ঘরগুলি, কে মাতাল হলো, কেউ জুয়া খেলে, অর্থ না এলে দুটি সংসার চলে, গ্যারেজ ঘরটি শুধু মুদিখানা দেয়, বেকার ঘরগুলি তার জানলা দরজা সব বসে বসে খায়। বাড়িটি সবই জানে, রান্নাঘরের কোনো দোষ নেই, পরের বাড়ির মেয়ে কাহাতক পারে, বিকেল বিকেল পাড়ার ফ্ল্যাটগুলি দেখে, কার্নিস ভেঙে পড়ে আছে বাড়ি, ছোট ছোট ঘর শোকে দুমড়ে গেছে, রান্নাঘরটি শুধু এক কোণে স্থির, ভাঙলে চলবে তার?
1: সত্যি বাড়ি একটা আশ্রয়, সবটাকে কতটা ব্যঞ্জনার মধ্যে দিয়ে কবিতার মধ্যে আমরা পেলাম। আপনার বাড়ি বিক্রির খবর আর একটা কবিতা, তাতেও বিষয়টা একটু অন্যভাবে একটা সামাজিক প্রতিচ্ছবি শুনতে চাইবো আপনার কাছে, সেখানেও আসবো। তার আগে একটু আসা যাক আপনার এই যে মাঝের বিরতির সময়টায়, বর্তমানে আপনি প্রশাসনিক পদে রয়েছেন অর্থ দপ্তরের, তার আগে অনেক ছেলে মেয়েদের স্বপ্ন এনআইটিতে পড়ার, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেখানে আপনি পড়েছেন ইঞ্জিনিয়ারিং। তো এই যে একটা পড়াশোনা এবং কেরিয়ার সবটা নিয়ে যে একটা যাত্রা, একটু সেই গল্পটা শুনি না, তার সঙ্গে কি কোথাও কবিতা ছিল না বা কোথাও সাহিত্য কোথাও কি মিলেমিশে ছিল না, কাঁথি থেকে আপনার এই যাত্রাটার একটু গল্প শোনা যাক না।
0: আমি উচ্চ মাধ্যমিকের পর আমি যখন জয়েন্ট এন্ট্রান্সে কোয়ালিফাই করলাম, আমি এনআইটি নাগপুরে চলে গেলাম। তো ওখানে গিয়ে দেখলাম যেটা, যে আমাদের, আমি যদি ছোট মফস্বল শহরের ছেলে, কখনো সেই অর্থে আমাদের বাইরে বেরোনোর সুযোগ হয়নি। তো প্রথম গিয়ে আমি দেখলাম যে একটা, এবং এনআইটি মানে তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কলেজ, সারা ভারতের বিভিন্ন প্রদেশ থেকে সেখানে ছেলেরা আসছে, মানে কাশ্মীর, নর্থ ইস্ট, সাউথ ইন্ডিয়া, সব জায়গার সমস্ত একটা মিনি ভারত। তো আমি সেখানে গিয়ে যখন সবার সঙ্গে মিশলাম, সবার সঙ্গে বন্ধুত্ব হলো, আমার একটা মানে দিগন্ত খুলে গেল আমার কাছে। তো দিগন্ত যখন খুলে গেল, আমি তাদের সঙ্গে যখন মানে অ্যাকাস্টমড করার জন্য আমাকে অনেকটা সময় লাগলো, এবং আমি তখন ভাবলাম যে আমাকে তো যে জায়গায় আমি এসে পড়েছি সেখানে আমাকে কিছু একটা করতে হবে। সেই ভেবে আমি মানে সাহিত্য চর্চা সেইভাবে সুযোগ পাইনি, মানে যেহেতু একটা পড়ার চাপ থাকে, পড়াশোনার চাপ থাকে, ক্যারিয়ারের একটা চাপ থাকে, কিন্তু সাহিত্য আমার ভেতরে সুপ্ত ছিল কোথাও, কারণ আমি সেই সময়, আমাদের ওখানে যে কলেজ ম্যাগাজিন হয়েছিল সেই সময় কলকাতা 300 বছর পূর্তি হয়েছিল, 300 ইয়ার্স এরকম একটা সেলিব্রেশন হচ্ছিল সারা বাংলা জুড়ে। সেই সময় আমি একটা কলকাতাকে নিয়ে একটা কবিতা লিখেছিলাম ইংরেজিতে। আমার এই 20 বছরে ওই একটি কবিতা আমি লিখেছিলাম, একটি কি আরেকটি দুটি কবিতা আমি ইংরেজিতে লিখেছিলাম, কারণ ওটা তো ইংরেজি মানে বাংলা বোঝার কোনো ব্যাপার ছিল না, কিন্তু সেই কবিতাটা কলকাতাকে নিয়ে। তারপরে আমার ভেতরে কিন্তু সেই যে সাহিত্য চর্চা বা এই যে শিল্প চর্চার একটা সুপ্ত বাসনা বা সুপ্ত কোথাও একটা আকাঙ্ক্ষা ছিলই। তো যে কারণে আমি ইঞ্জিনিয়ারিং পাস করার পরে আমার যখন বন্ধুরা সবাই মাল্টিন্যাশনাল কোম্পানিতে বা বিদেশে চলে গেল, তখন আমি সেই দিকে না পা বাড়িয়ে আমি ভাবলাম যে আমি সিভিল সার্ভিস বা এইসব চাকরিতে ঢুকি, যেখানে অন্তত আমি আমার এই চর্চাটুকু করার সুযোগ পাব। কারণ প্রাইভেট কোম্পানিতে যেখানে অতিরিক্ত অপরিসীম একটা পরিশ্রমের একটা সময় দিতে হয়, সেই জায়গায় আমি ভাবলাম যে আমার হয়তো এই শিল্প চর্চা, মানে শুধু কবিতা চর্চা, সাহিত্য চর্চা না, আমি সিনেমা দেখতে ভালোবাসি, খুব ভালো গান, বিভিন্ন ধরনের গান, যে কোনো ধরনের শিল্প চর্চা,
1: মনের জানলাটা খুলে রাখার একটা পরিসর আপনার
0: দরকার ছিল। তো আমি সেই কারণে আমি পশ্চিমবঙ্গে ফিরে আসি। আমি মূলত আইএএস পরীক্ষার জন্য চেষ্টা করি, আইএএস আমি শেষ পর্যন্ত ক্র্যাক করে উঠতে পারিনি, তখন আমি স্টেট সিভিল সার্ভিসে জয়েন করি।
1: আচ্ছা, বর্তমানে আপনি অর্থ দপ্তরে রয়েছেন।
0: অর্থ দপ্তরে, হ্যাঁ।
1: এই যে সময়টা জুড়ে আপনার ইঞ্জিনিয়ারিং এর পড়া চললো, অন্য প্রিপারেশন চললো চাকরির পরীক্ষার জন্য, কিন্তু সবটার মধ্যেও আপনার ওই শিল্পী যে সত্তাটা, শিল্প সত্তাটা, সেটা তো কোথাও একটা
0: মাথা চর্চা তো করতাম, মানে আমি হয়তো নিজে লিখতাম না, কিন্তু আমি ধরুন

0: কিরা কুরোসাওয়ার সিনেমা দেখতাম, বা ধরুন বিদেশি অনেক যে ফিল্ম ফেস্টিভ্যাল গুলো হতো,
1: এবং সেটা বোধহয় ওরকম এনআইটির মতো একটা জায়গায় যাওয়ার জন্য আরো বেশি খুলে গেছে।
0: হ্যাঁ, সেখানে ধরুন স্পিক ম্যাকে যে বিভিন্ন ক্লাসিক্যাল মিউজিকের কনসার্ট গুলো, সেগুলো আমরা অর্গানাইজ করতাম, ওয়ার্কশপ হতো, আমরা অর্গানাইজ করতাম। বিভিন্ন জাকির হোসেন এসেছিলেন আমাদের কলেজে, বিভিন্ন রকম বিভিন্ন শিল্পীরা এসেছিলেন আমাদের কলেজের অডিটোরিয়ামে, সেগুলো আমরা অর্গানাইজ করতাম। কিন্তু আমি মানে হয়তো লেখালেখির মধ্যে সক্রিয়ভাবে না থাকলেও শিল্প চর্চার যে মনন বা মন, সেইটাকে আমি বাঁচিয়ে রেখেছিলাম।
1: আমরা আরেকটা কবিতা শুনি।
0: ভয়, এ পৃথিবী পাখিদের বেড়াতে এসেছি, এ পৃথিবী পাখিদের বেড়াতে এসেছি, মানুষ বাজার কাছে প্রতি সোমবারে ওরা মানুষ খরিদ করে, এ পৃথিবী পাখিদের বেড়াতে এসেছি, মানুষ বাজার কাছে প্রতি সোমবারে ওরা মানুষ খরিদ করে, খাঁচাতে সাজিয়ে রাখে, বলো রাধে বলো কৃষ্ণ, বলি যে যেমন বলে ওদের ভাষায়, পাশের খাঁচায় একটি কিশোরী মেয়ে বিমর্ষ বসে থাকে, ছোলায় অরুচি তার, সারা গায়ে পাখির ঠোঁটের দাগ, স্তনবৃন্ত কাটা, আমি তাকে নরম কথা বলি, পদাবলী গান, তার যৌন কেশর ফোলে, খাঁচার ফোঁকর দিয়ে আঙ্গুল গলিয়ে দেয়, আমিও বাড়াই হাত, স্পর্শে স্পর্শে যেন বিদ্যুৎ খেলে। পাখির শাবক এসে পর্যটন করে, একবার আমায় দেখে একবার ওকে, খাঁচাটি সরিয়ে নিয়ে দূরত্ব করে, আমার উত্থিত লিঙ্গে চঞ্চু দিয়ে ঠোকে, ভয়েতে পিছই, পৃথিবী ভয়ের দেশ, যে এসে পড়েছে তার নিস্তার নেই।
1: আপনার লেখায় বারে বারেই দেখতে পাচ্ছি সমাজের যে চিত্র সেটা কোনো এক ব্যঞ্জনার মধ্যে দিয়ে ফুটে আসছে। এই যে লেখার একটা ধারা, আসলে কবিদের অনেকেরই থাকে যে এক একজন এক একটা জ্বরের লেখা স্বাচ্ছন্দ্য বোধ করেন, কেউ প্রেমের কবিতা, কারোর প্রকৃতির বেশি ভালো লাগে, কেউ সামাজিক কবিতার, বলা যায় সমাজচিত্রের জ্বলন্ত দলিল তার এক একটা কবিতা। সেই অর্থে যদি বলি আপনার স্বাচ্ছন্দ্য কবিতার ক্ষেত্রে, কবিতা লেখার ক্ষেত্রে, ঠিক কোন দিকটায়?
0: আসলে আমি যেটা চেষ্টা করি, প্রথম কথা হচ্ছে এইভাবে ভেবে তো লিখি না। যখন আমি প্রেমের কবিতাও লিখেছি, আমি রাজনৈতিক সচেতনতা নিয়েও কবিতা লিখেছি, আমি প্রতিবাদের কবিতাও লিখেছি, যখন যেটা মনকে প্রভাবিত করে সেইভাবে লিখি। এবং সেই যে প্রভাব বিস্তার করে সেটা তো পারিপার্শ্বিকের ঘটনা বা আমার ব্যক্তিগত বা সমাজ সামাজিক যে ঘটনাগুলি চারদিকে ঘটে চলে তার প্রভাব তো আমাদের লেখাতে পড়ে। সুতরাং সেইভাবে আলাদা করে কিছু নেই, কিছু বিশেষ কোনো ধারার মধ্যে আমি নিজেকে ফেলতে চাই না বা আমি লিখতে চাই না কোনো বিশেষ ধরনের এক ধরনের ধারা। আমি চেষ্টা করি যে বিভিন্ন ধরনের লেখা লিখতে আর কি।
1: আপনার প্রথম কবিতা কখন প্রকাশ পেল মনে পড়ে, যে একদম ছাপার অক্ষরে প্রথম নিজের কবিতাকে দেখতে পেলেন?
0: মানে আমি যদি ছোটবেলার এপিসোডটি বাদ দিই, ছোটবেলার অংশটি বাদ দিই, আমি যখন দ্বিতীয় অংশে, আমার কবি জীবনের যে দ্বিতীয় অর্ধ, সেই অর্থে আমি যখন কবিতা লেখা শুরু করলাম, এটা 2005-06 সাল।
1: তখন কি আপনি মোটামুটি চাকরি পেয়ে সেটেলড হয়ে জীবনে তারপরে আবার ফিরে এলেন কবিতার কাছে?
0: হঠাৎ করে, মানে ততদিনে আমার 5-6 বছর 7 বছর চাকরি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে একদিন আমি একটা ট্রেনে আসছিলাম একটা জায়গা থেকে, আমার তখন বাঁকুড়াতে পোস্টিং, বাঁকুড়া থেকে আমি কলকাতা ফিরছি, তখন আমার ট্রেনের মধ্যে হঠাৎ করে অল অফ এ সাডেন কিছু লাইন মাথায় আসে। তো সেই লাইনগুলো আমি তখন মোবাইলে বা কোথাও ডায়েরিতে বা কিছু একটা কোথাও একটা লিখে রেখেছিলাম। তো তারপর থেকে আমি ভাবলাম যে না, এবার তো আমাকে মনে হয় লিখতে হবে, আমার ভেতরে লেখা আসছে। তো আমি লেখা লিখলাম, কিছু লেখা লিখলাম, এবং তখন আমি কবিতা জগতের কাউকে চিনি না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কবিতা জগতের যে ভেতরে অন্দরমহলে ঢুকে কারা কবি, কারা লিখছেন, কোথায় লেখা পাঠাতো ইত্যাদি আমি কিছুই জানি না। তো আমি একদিন, আমাকে একজন বললেন যে সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত পত্রিকায় তুমি লেখা পাঠাতে পারো। তো আমি লেখা পাঠালাম, এবং একদিন আমাকে দুপুরবেলা আমার একটা ফোন আসে যে আপনার একটি লেখা

0: নির্বাচিত হয়েছে। তো সেই কৃত্তিবাস পত্রিকায় আমার প্রথম লেখা ছাপা হলো এবং আমি আমাকে বললেন যে তুমি গড়িয়াহাটে ওদের একটা অফিস আছে, সেই অফিসে এসে তুমি তোমার সৌজন্য সংখ্যাটি সংগ্রহ করে নিও। আমি বললাম ঠিক আছে, আমি গেলাম একদিন শনিবার। তো গিয়ে দেখি সেখানে পিনাকী ঠাকুর বসে আছেন, প্রণব কুমার মুখোপাধ্যায় বসে আছেন, আরেকজন ধনঞ্জয় দাস যিনি ওখানে কর্মচারী ছিলেন তিনি ওখানে ছিলেন। তো আমি গিয়ে নিজের পরিচয় দিলাম, উনি বললেন হ্যাঁ আপনার কবিতা ছাপা হয়েছে, আপনি আপনার সংখ্যাটি নিন। তারপরে আমাকে যথারীতি নতুন কবি, আমার লেখা প্রথম, আমার নাম তো কেউ জানেনি না, জানার কথাও না। তো তারপর যেটা হলো যে পিনাকিদা আমাকে বললেন যে সবাই জিজ্ঞেস করলেন কি করা হয়, এবং ঘটনাচক্রে প্রণব কুমার মুখোপাধ্যায় তিনিও অর্থ দপ্তরে কাজ করতেন, তো তিনি যখন জানলেন যে আমি অর্থ দপ্তরে কাজ করি তখন তিনি কিছু প্রশ্ন করলেন। তারপর পিনাকিদা বললেন যে আপনি একটা কাজ করুন না, আমাদের কৃত্তিবাসের একটা আড্ডা হতো তখন প্রত্যেক মাসের শেষ শনিবার মল্লিক বাজারে, শুভম অ্যাপার্টমেন্ট বলে একটা বিল্ডিং ছিল, সেখানে একটা বড় হল ঘরে কৃত্তিবাসের আড্ডা হতো প্রত্যেক শনিবার শেষ শনিবার।
1: সুনীল গঙ্গোপাধ্যায় থাকতেন নিজে
0: সবাই। হ্যাঁ, তো আমাকে বললেন যে আপনি একদিন চলে আসুন ওখানে, কিছু না আপনার একটা আইডিয়া হবে। আমি বললাম যে আমি তো কাউকে চিনি না, আমার এটা প্রথম লেখা ছাপা হয়েছে। এবং যখন ওরা আমাকে স্বাগত জানালেন, আমার সঙ্গে যখন কথা বলা শুরু করলেন, আমার ভেতরের ভয়টা আস্তে আস্তে কেটে গেল। তখন বললেন আপনি চলে আসুন ওখানে, তো সবাই আসতে পারে, কোনো অসুবিধা নেই। এবং সেটা ঘটনাচক্রে তার পরের শনিবারই ছিল। তো আমি যথারীতি গেলাম, মানে সাহস সঞ্চয় করে, এবং গিয়ে আমি পুরো চমকে গেলাম। একটা বড় হল ঘর, সেখানে একটা চারদিকে দেওয়ালে সাইডে অনেকগুলো সোফা লাগানো, সেই সোফাতে একটাতে সুনীল গঙ্গোপাধ্যায় বসে আছেন, নবনীতা দেবসেন, শরৎকুমার মুখোপাধ্যায়, দিব্যেন্দু পালি, যাদের যাদের আমরা মানে কখনো সরাসরি দেখিনি সামনাসামনি, এবং শ্যামলকান্তি দাস একদিকে বসে আছেন, রণজিৎ দাস, এরকম মানে বাংলা কবিতার কৃষ্ণা বসু, দিকপাল, সবাই বসে আছেন, এবং মেঝেতে বসে আছেন, এবং মেঝেতে এরকম একটা শতরঞ্জি পাতা, সেখানে অন্তত শতাধিক কি 50-60 জন তো হবে, আমার ঠিক এক্সাক্ট বলতে পারবো না। সেখানে পিনাকী ঠাকুর, সুজাত দা, বিনায়ক দা, এরকম শিবাশিস মুখোপাধ্যায়, এরকম সবাই তারা মেঝেতে বসে আছেন। এবং প্রত্যেক সন্ধ্যাতে একজন সঙ্গীত শিল্পী গান করতেন, একটি কি দুটি গান করতেন, আর দুজন কবি কবিতা পড়তেন পুরো সন্ধ্যে জুড়ে। এবং তারপরে সিঙ্গাড়া খাওয়া হতো, চা সিঙ্গাড়া খাওয়া হতো, আর বাকি যারা সবাই শ্রোতা এবং তারা সবাই মেঝেতে বসে থাকতেন পেছনের দিকে। তো আমিও যথারীতি গুটি গুটি পায়ে পেছনে এক কোণে বসে থাকলাম। সেদিন পিনাকিদা এবং সুজাতদা কবিতা পড়েছিলেন, আমার এখনো মনে আছে। আমার মনে আছে সুজাতদার ওই আমিও উইলিয়াম বলে একটি বই আছে, সেই বই থেকে উনি, সেটি তখনও বই হয়নি, তখন তিনি একটা দীর্ঘ বিরতির পর, ওর অনেকদিন লেখা আসছিল না, তারপরে উনি বলেছিলেন যে আমার অনেকদিন লেখা আসেনি, এই লেখাগুলো এরপরে এসছে, আমি এগুলো পড়ছি। তখন তার সদ্য লেখা সেই কবিতাটি, কবিতাগুলি ছিল, পরে ওই আমি উইলিয়াম বলে একটি বইতে অন্তর্ভুক্ত হবে পরে। তো সেই কবিতাগুলি তিনি পড়েছিলেন, পিনাকিদাও কিছু কবিতা পড়েছিলেন। তো তারপরে পিনাকিদা আমাকে বললেন যে আপনি সুনীলদার সঙ্গে কথা বলবেন? আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই বলতে তো চাই। তখন বললো আপনি যান। তারপর সুনীলদার কাছে গিয়ে প্রণাম করলাম, আমি বললাম আমার নাম এমনি, আমার নাম অভিজিৎ, আমার একটা কবিতা এই সংখ্যায় ছাপা হয়েছে। তখন বলে হ্যাঁ আমি তো পড়েছি। উনি এভাবে দরাজ গলায় বলেন, তুমি এক কাজ করো, তুমি রবিবার এসো। আমি বললাম আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। বলে হ্যাঁ তুমি রবিবার এসো, মানে তার পরের দিনই রবিবার, আমার বাড়ি তুমি চেনো তো, পিনাকির কাছ থেকে জেনে নাও। উনি ম্যান্ডেভিলা গার্ডেনে থাকতেন সেটা জানতাম, তো পিনাকিদার কাছ থেকে জানলাম। পরের দিন সকালে আমি সুনীলদার বাড়িতে
1: গেলাম,
0: মানে এগুলো ঘটনাচক্রে আমি আমি আমার সৌভাগ্য যেরকম পরপর ঘটনাগুলো ঘটলো। এবং সেই সুনীলদার বাড়ি যাওয়া, এটা কবে কত সাল হবে, 9-10 সাল, তারপরে 2012 সাল অবধি আমি সুনীলদাকে পেয়েছি। এবং পরবর্তীকালে আমার প্রথম বইটি কৃত্তিবাস প্রকাশনী থেকে সুনীলদা ছাপিয়েছিলেন। পরে মানে এরপর যেতে যেতে যাওয়া শুরু হলো, মাঝে মাঝেই যেতাম। এবং উনি তারপর একদিন বললেন যে তোমার তো অনেকগুলো লেখা ছাপা হলো, তুমি একটা পাণ্ডুলিপি রেডি করো, এবার তুমি একটা বই করো। তো আমি বললাম আমি এই তো কয়েক বছর লিখছি। বললো হ্যাঁ তুমি তো 5-7 বছর লিখছো, তুমি একটা বই করো। তো আমি অনেকগুলো লেখা কীভাবে পাণ্ডুলিপি করতে হয় তাও জানতাম না। তো যারা সিনিয়র রূপক দা ছিলেন, রূপক চক্রবর্তী সদ্য প্রয়াত হয়েছেন, অনেকের কাছ থেকে হেল্প পেয়েছি, সাহায্য পেয়েছি, তারা আমাকে বলে দিলেন কীভাবে পাণ্ডুলিপি বানাতে হয়। আমি একটা পাণ্ডুলিপি বানিয়ে সুনীলদাকে দিলাম একদিন জমা। তো সুনীলদা

0: দা থাকতেন ওখানে অফিসে, তো সুনীল দা ধনঞ্জয় দাকে বললেন এটা রেখে দাও, তুমি কয়েকদিন পরে এসে আমি দেখে দেবো। তারপর উনি দেখে, আমি আমার কাছে সেই পাণ্ডুলিপির কিছু অংশ এখনও আছে, কিছু কিছু জায়গায় উনি কেটে সুখ অসুখ লিখে দিতেন, মানে ওনার সংক্ষেপে যে সই আর কি, সুখ সুনীল গঙ্গোপাধ্যায় কেটে উনি কিছু কিছু পরিবর্তন করেছিলেন এবং বললেন তুমি এটা বই করতে পারো আগামী বইমেলায়। মানে এটা 2012 সালে কলকাতা বইমেলায় আমার প্রথম বই সুনীল গঙ্গোপাধ্যায়ের হাতে প্রকাশিত হলো এবং তার কয়েক মাস পরেই তিনি প্রয়াত হলেন। মানে ঘটনাচক্রে আমার বইটি কৃত্তিবাস প্রকাশনীর শেষ বই আর, মানে তারপরে কৃত্তিবাস প্রকাশনীও বন্ধ হয়ে গেল, সুনীল দা তো চলেই গেলেন। এই আর কি আমার প্রথম বইয়ের ইতিহাস, প্রথম লেখালেখি, প্রথম
1: ইতিহাসই বটে। সেই অর্থে বলতে গেলে মানে এমন সব মানুষেরা জড়িয়ে রয়েছেন আপনার প্রথম বই প্রকাশের সঙ্গে, তাদের আশীর্বাদ, সেই স্মৃতি সবটাই, যারা ভালোবাসেন কবিতা, আমাদের শ্রোতা বন্ধুরা জানি আমার যেমন গায়ে কাঁটা দিচ্ছে, তাদেরও নিশ্চয়ই তাই, যে একজন কবি তার তখনও বই ছাপা হয়নি, দু একটা কবিতা সবে ছেপে বেরোচ্ছে, সেই সময় এমন মানুষদের স্নেহ পাওয়া
0: সত্যি আমি খুবই, মানে আমি এটা এখনো মনে করি যে আমাকে সেই অর্থে মানে খুব যে লড়াই করতে হয়েছে শুরুর দিকে তা কিন্তু নয়, মানে হয়তো লড়াই করতে হয়েছে আমার নিজের কিভাবে লিখব কি লিখব সেইটা নিয়ে, আমার নিজের সঙ্গে নিজের লড়াই হয়েছে, কিন্তু অন্তত এই ক্ষেত্রে বই ছাপানো বা কবিতা প্রকাশ করা এইসব ক্ষেত্রে আমার, আমি যে সাহায্য পেয়েছি বিশেষ করে সুনীল দা এবং কৃত্তিবাস পত্রিকার সঙ্গে যারা যুক্ত ছিলেন তৎকালীন, তাদের বিভিন্ন জনের কাছ থেকে যে স্নেহ যে ভালোবাসা পেয়েছি সেটা, মানে সেটা না পেলে হয়তো আমার আরো কঠিন হতো আমার পথ আর কি।
1: সত্যি জীবনে চলার পথের এই যে টুকরো স্মৃতিগুলো, এগুলো আমাদের পরম সঞ্চয়। আর সে সকল স্মৃতি আপনার কাছে তো যা দেখছি মোটামুটি মণিমাণিক্যের মতন জলজল করছে। একটা কবিতায় আসা যাক।
0: মাথা বদল, প্রত্যেকবার বাড়ি ফিরি মাথা বদল করে। এই তো গতকাল সকালে যখন বেরোলাম তখন ছিল মিনমিনে মেনি বেড়ালের মাথা, বৃষ্টিতে ভিজে যখন ফিরলাম তখন কাকের মাথা, আর তার আগের দিন দোকানে 100 টাকার জায়গায় 500 টাকা দিয়ে বাড়ি ফিরে আয়নায় দেখি গাধার মাথা। অবশ্য অফিসে বসের গালাগাল খেয়ে বেশিরভাগ দিন গন্ডারের মাথা নিয়েই ফিরি, ওটা বাড়িতেও বেশ কাজে লাগে। কখনো সখনো রোজকার এই ঘানি টানতে টানতে আর সারা পৃথিবীর টিটকিরি শুনতে শুনতে নিজেই একটা পিঁপড়ের মাথা লাগিয়ে নি, কি করব, নিজেকে বড় অসহায় আর ক্ষুদ্র মনে হয় তখন। সোজা হাইকোর্ট পাড়ার ভিড়ে দাঁড়িয়ে থাকি, পায়ের তলায় চিপে মরব বলে, তখন কোত্থেকে যেন মানুষের মাথাওলা দু একজন আমাকে সরিয়ে নেয়, ধমকায়, বোঝায়, কাপুরুষেরাই নাকি এভাবে মরে, সত্যি তো কেন মরব। সেই দিন প্রথম আমি মানুষের মাথা নিয়ে বাড়ি ফিরেছিলাম।
1: বাহ, এমন আরো অনেক কবিতা শুনবো নিশ্চয়ই, তবে আজ সেইভাবে দেখতে গেলে সময়টা একদম শেষ। শ্রোতা বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই, আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ জানবেন আমাদের শ্রোতা বন্ধুরা, নমস্কার।

0: শুনছিলেন কবি কণ্ঠে। আজকের অতিথি ছিলেন কবি অভিজিৎ বেরা, তার সঙ্গে আলাপচারিতায় ছিলেন শর্মিষ্ঠা সরকার, সম্পাদনা মনোজ কর, প্রযোজনা তনয়া বিশ্বাস।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি।

গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাছাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ষোলো আনা বাঙালি, উপস্থাপনায় দেবাশিস বসু। আজ তৃতীয় পর্ব।

তিনটে জিনিস ভেরি ইম্পর্টেন্ট ব্রাজিলে। একটা হচ্ছে গিয়ে তোমার ইস্টার, ল্যান্ড পিরিয়ড, কার্নিভাল, 40 দিন যেরকম এখানে নবরাত্রি হয়, 9 দিন খায় না, নবরাত্রি হয়, ঈদ হয়, 40 ডেজ এক মাস হয় না, সেরকম 40 ডেজ আমাদের লেন্ট হয়। লেন্ট মানে, হ্যাঁ মানে লেন্ট মানে ঘট লর্ড জিজাস, জিজাস ক্রাইস্টের জন্য আমরা কি উপোস রাখি আমরা, সেখানে এখন কোনো মাংস নেই, কোনো স্পিরিট না, কিচ্ছু না, 40 দিন। এখন হোয়াট ইজ কার্নিভাল, ইজ কার্নিভোরাস, সাম্বাড্রোম হচ্ছে গিয়ে স্কুল, মানে কার্নিভাল যখন শুরু হয়, ব্রাজিলিয়ান কার্নিভাল যখন শুরু হয়, তার আজকে হয়তো শেষ হলো কার্নিভাল, তারপরের দিন থেকে কিন্তু অডিশন শুরু হয়ে যাবে ফর দ্য নেক্সট ইয়ার।

0: ও বাবা,
1: এটা সাম্বা ড্রোমে হয়। আর বিভিন্ন দুনিয়া থেকে যখন এই প্যারেডগুলো হয়, এই প্যারেডগুলো যখন শুরু হয়, ইট ইজ বাই কিং সলোমন, কিং মোমো। প্রোটেস্টেন্টস আছে, বিলিভার্স আছে, বন জিজাস ওরা আছে, কিন্তু

0: Brazil can whole of South America is Roman Catholic.
1: Carnival, eh?
0: Carnival is just enjoy. তুমি 40 দিন তুমি ঠাকুরকে ডেকেছো, এখন তুমি এনজয় করো।
1: আচ্ছা, তখন ওখানে কিরকম হয়?
0: ওটা গিয়ে দেখতে হবে।
1: আর সাম্বা, এই যে বিটটা বলা
0: হয়, ইট ইজ টোটাল সাম্বা ইজ, আইল টেল ইউ হোয়াট, যখন পর্তুগিজ গুলো ব্রাজিলকে যখন ইয়ে করলো, কনকার করলো, তখন ওরা ভাবতো যে ইউরোপ থেকে যে স্লেভস গুলো থাকে আর আফ্রিকার যে স্লেভস গুলো থাকে তারা ব্রাজিলে দিয়ে দিত না। ওরা এখন পর্তুগাল পর্তুগিজ গুলো ওখানে যায়, তো ওদের তো এন্টাইজ করতে হবে না, দে হ্যাভ টু গিভ এন্টারটেইনমেন্ট। তো এন্টারটেইনমেন্টে ওরা এখন মিক্সিং হয়েছে চেহারা গুলো, মানে ইউরোপিয়ান গুলো এসলো নেগ্রা, ওরা এলো, ওরা এসে মিক্স করলো নিজেদের, তা নাও দে আর ভেরি এক্সোটিক লুকিং, অন্যরকম দেখতে। তখন এখন পর্তুগাল গুলো এসছে, পর্তুগিজ গুলো অনেক বছর আগে 14th century, they have to dance and the dance is very fast. এইটা কালচার হতে হতে হতে হতে হতে হতে এখন সেটা এখন গ্র্যান্ড বিজনেস, গ্রেট বডি। নাও দেয়ার ইজ আ কোয়েশ্চেন, যে ব্রাজিলিয়ান সাম্বা ডান্সেস বা কার্নিভাল ডান্সেস গুলো মিনিমাম ক্লোথস কেন পরে, একটা কোয়েশ্চেন আসে। সেটা দেখতে যায় অনেকে,
1: খারাপ লাগে না,
0: কিন্তু সেটা দেখার জন্য হোল ওয়ার্ল্ড যায়। কিন্তু তার রিজনটা কি? কারণ এক বছর ধরে ওরা বডিটাকে চর্চা করে, বডি চর্চা করে মানে পড়াশোনা করে, যেরকম আমরা ডাক্তারি পরীক্ষায় বসছি, এক্সামসে বসছি, আইএসএ বসছি, সার্ভিসেসে বসছি, ওদের হচ্ছে বডি অনার্স ইন বডি ডেভেলপমেন্ট, মানে ইংলিশ অনার্স, মিউজিক অনার্স,
1: তেমনি ব্রাজিলিয়ান
0: বডি। দ্যাট বিকজ তুমি যদি কাজ করো, তুমি যদি নিজের, আমার গলাকে আমি মার্জিত করছি, আমি তো শোনাবো,
1: আমি দেখাবো,
0: আমি একটা ব্র্যান্ডেড পড়েছি, আমি দেখাবো, এটা নিয়ে খেলবো, তুমি না দেখো আমি খেলবো।
1: আচ্ছা, যারা শুনছেন তাদের গুলি ও কিন্তু দেখাচ্ছে, হ্যাঁ
0: দেখাচ্ছে, তো এরকমই হচ্ছে। তো ওরা নিজেদের বডিটাকে এত এক বছর ধরে যে পুরো চর্চা করলো সেটা দেখায়।
1: সাম্বা বিট
0: মানে

0: That's it. That's samba.
1: মানে কি ফ্র্যাকশনস গুলো না তুমি সাম্বার নাচতে পারো না? You can dance.
0: Yes. It is very easy actually. It's very easy at auto shoktone kintu jerokom amader ekhane manipuri royeche. Khub sundor aste aste kore bao tegorer je nach royeche. Amar sonar horin chai tomar je eta khub sundor ghure.
1: To ekhane
0: ekhane samba is also a very ki bolbo attractive and very rhythmic.

0: রিদম ছাড়া ব্রাজিল কথা বলে না।
1: সাম্বা বিটেতেও তো প্রচুর।
0: ইয়েস,
1: আচ্ছা হোয়াট ইজ রাম্বা?
0: রুম্বা হচ্ছে কি,
1: রুম্বা
0: যেরকম যেরকম ভারতের নাট্যম আরাঙ্গা নাট্যম হয়। ভারতনাট্যম শিখতে গেলে আরাঙ্গা নাট্যম করতে হয়।
1: এখানে নাচ শিখেছো?
0: না
1: এখানে,
0: বাট আমার বন্ধুগুলো ক্লাসিক্যাল ড্যান্সার, যেরকম এখন সুধা পাপেল ক্লাসিক্যাল সিঙ্গার, মিস্টার না ক্লাসিক্যাল গিটারিস্ট, তারপরে ওনাদের সাথে চর্চা করে করে আই লার্ন। ওরাও তো ওদের কথা বলবে যে রাগ ধ্রুপদ এরকম, ধ্রুপদের মধ্যে সাব রাগ আছে, এই সাটা ফ্ল্যাট, এই সাটা মাইনর। আমি ইংলিশে বলবো, ওরা তো ওদের থেকে শিখি। আমি আশিস আমার ডান্স দেখতে আমি আসলাম, তখন ওরা যখন গ্রিন রুমে থাকে ড্রেস চেঞ্জ করছে, তখন বলছে আরাঙ্গা নাট্যম কালিটা এটা, ওকে এরকম ভাবে নমস্কার করু, জামা চেঞ্জ করছে বন্ধু। তো আরাঙ্গা নাট্যম এন্ড ভারতনাট্যম, সো ইটস রুম্বা সাম্বা
1: সাম্বা, মানে তোমার কথা শালিক আছে।
0: রুম্বা রুম্বা ইজ শুরুয়াত, ওয়ার্মিং আপ।
1: ওয়ার্মিং আপ? রুম্বার কি কোনো আলাদা রিদম থাকে?
0: না, ওয়ার্মিং আপ,
1: ইটস ওয়ার্মিং আপ।
0: হ্যাঁ, তা দিন তা দিন দিন তা তা দিন দিন তা তেরা কেটে দিন তা তা দিন দিন তা দিন দিন তেরে কেটে তেরে কেটে তেরে কেটে তেরে কেটে তা মানে এটা হচ্ছে কি, তাবলা এখানে যদি ভুল বাল যদি হয় তাল বিরজু মহারাজ করছে, হ্যাঁ দ্যাট থিং লাইক ছোড় দিয়া, আর গিটা গিটা তো থাকবে না, বাট তাবলা।
1: আচ্ছা তুমি কি কি ইনস্ট্রুমেন্ট বাজাতে পারো?
0: আমি গিটার বাজাই, আমি জেম্বে বাজাই, হারমোনিয়াম বাজাই,
1: জেম্বেটা গোল
0: ওর পরে বসে
1: আর আফ্রিকান,
0: হ্যাঁ কারেক্ট, জেম্বে জাম্বো সানা জাম্বো।

জাম্বো ইজ লেকম রাম্বো জাম্বো জাম্বো ইজ আবার আফ্রিকা। সি আগেন, এই যে ব্রাজিল রয়েছে বা ইন্ডিয়া, রিদম ওয়েদার, তুমি দেখবে অনেক অনেক সময় ব্রাজিলিয়ান দে লুক লাইক, তুমি দে অল অফ ইউ লুক লাইক ব্রাজিলিয়ান, ওকে তুমি যদি গাউন পরিয়ে দাও শি উইল লুক লাইক আ ব্রাজিলিয়ান, কারণ দ্য ওয়েদার, দ্য ট্রপিক অফ ক্যান্সার, দ্য ইকুয়েটর ইজ কাটিং অ্যাক্রস দ্য কন্টিনেন্ট। তো তুমি যে চাঁদের কথাটা বললে, যে চাঁদের কোনো দ্বিতীয় চন্দ্রমা হয় না,

0: কিন্তু যখন ট্রপিক, এই যে ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, নিচে ইকুয়েটর, ইকুয়েটর যখন যখন ভেদ করছে, ইফ ইউ সি দ্য গ্লোব, ইন্ডিয়ার সাথেও কাটছে আর ব্রাজিলের থেকে টাচ করে বেরিয়ে যাচ্ছে। সো দ্য ওয়েদার ইস, কিন্তু এখানে কি হয়, সানটা একটু তীব্র, তো সানটা মাঝে মাঝে জ্বালিয়ে দেয়, যেরকম দিল্লিতে সানটা বার্ন করে দেয়, স্কর্চিং সান, এখানে ঘেমে যাবে, গরম লাগবে, তৃষ্ণা পাবে, কিন্তু জল খেতে না তখন। কিন্তু ব্রাজিলে সানটা কিস করে, যার জন্য ওটা হচ্ছে গিয়ে, হ্যাঁ, সান কিস, ব্রঞ্জ কালার হয় তখন। আর ইউরোপিয়ান্স গুলো লাখ লাখ ডলার খরচা করে করে সান ট্যানিং
1: করতে হয় ট্যানিং,
0: এখানে ন্যাচারাল, এখানে যেরকম স্কিন হোয়াইটেনিং করবে, এইসব ক্রিম লাগাবে ফসরাবার জন্য, না, উই আর ভেরি প্রাউড অফ আওয়ার স্কিন, কেন
1: ছোটা মত করো,
0: তুমি দিলের উপর একটা কবিতা বলো, হৃদয়
1: হৃদয়
0: তোমায় হৃদয়।

0: তুমি একটা জায়গায় বলেছো আমি জীবনকে খুব ভালোবাসি,
1: খুব ভালোবাসি,
0: তাও বলেছো একটা পজিটিভ এনার্জি আমাকে ঘিরে থাকে সবসময়। তার উপর ব্রাজিলের সাম্বা, পাঞ্জাবি ভাঙড়া এবং ঢাকঢোলের বাংলা অনবরত একসঙ্গে নেচে চলেছে আমার শরীরে, যেটা আমরা দেখতেও পাচ্ছি, ওরা শুনতে শুনতে বুঝতেও পারছে, এটা দেখাশোনা হচ্ছে। তিনটের রক্তের মেলবন্ধন বলে কথা, এটুকু এনার্জি না থাকলে চলে? তারপর তুমি একটা খুব দামি কথা বলেছ, বরাবরই দামি কথা বলছো, লক্ষ্য আর সত্যের জন্য লড়তে ভালোবাসে। বন্ধুরা, আমাদের মৌ বলছে লক্ষ্য আর সত্যের জন্য লড়তে ভালোবাসে, সবচেয়ে বড় কথা হলো আই লাভ মাই লাইফ, আমি জীবনকে ভালোবাসি।
1: কারণ মানুষ জন্ম যখন হয়, এই মানুষ জন্মটাকে আমরা যদি রেসপেক্ট যদি না করি তাহলে কি লাভ? এখানে মানুষ মানুষ

0: সো দ্য থিং ইজ, গান হচ্ছে, সবাই সবকিছু বলছে, সিনেমা হচ্ছে, নাটক হচ্ছে, কিন্তু মানুষ মানুষকে দেখছে না, মানুষ মানুষকে মারছে, মানুষ প্ল্যানেটকে মারছে। ইউনিট প্ল্যানেট অর ইউনিট প্লাস্টিক? প্লাস্টিক কে বানিয়েছে? মানুষ বানিয়েছে। প্ল্যানেটকে কে নষ্ট করছে? মানুষ নষ্ট করছে। মানুষ নিজেকে নষ্ট করছে, মানুষ AK-47 বানাচ্ছে, মানুষ কিসব বানাচ্ছে, মানুষ মানুষকে মানার জন্য। মানুষ যেখানে থাকে সেই বাড়িটাকে জ্বালিয়ে দিচ্ছে। আর্থ ইজ আওয়ার প্লেস। এইসব কি? দ্য থিং ইজ, যখন ওয়ান টাইম লাইফ, লিভ ইট আপ। Live life king size if you're a man, live like queen size if you're a woman. Neno, nenita, nano.
1: তুমি এই যে বললে না, একটা ছোট্ট লেখা, এরকম আমি ভেবেছিলাম। আর নয় পারমাণবিক উল্লাস, আমরা কাগজে দেখি না।
0: পারমাণবিক মানে?
1: পারমাণবিক মানে অ্যাটমিক, পারমাণবিক, পরমাণু থেকে পারমাণবিক। মাঝে মাঝে দেখো না, এই আমরা পারমাণবিক এই করলাম সেই করলাম, আমি বলছি আর নয় পারমাণবিক উল্লাস, তার চেয়ে যত পারো মানবিক হয়ে নাও। সামনে আলোর উদ্ভাস, এখন কিন্তু মানবিক হওয়ার দিন, মানুষকে মানুষ বেঁধে থাকতেই হবে।
0: এখন যদি মানুষ মানুষ যদি না দেখে, তাকে আমরা বলতাম না সত্য যুগ, কলি যুগ, এই যুগ, এখন কোন যুগই থাকবে না। বিগ ব্যাং থিওরি হয়েছিল, ফেটে যাবে পুরো আর্থ, তারপর আবার

0: জন্ম হবে ওই ডাইনোসরাস থেকে, এটা পতন। আমার ভয় লাগে,
1: আমার কেমন মনে হয় যেন সঙ্গে
0: ভয় লাগে। নিউক্লিয়ার এনার্জি,
1: এটাই বলছিলাম, মানবিক হও, বি হিউম্যান, তাই না?
0: আর ইন্ডিয়া কখনো কাউকে কনকার করেনি, মা কনকার্ড হয়েছে, মাকে মারা হয়েছে, মা কখনো ভারত মাতা কাউর গায়ে হাত তোলেনি, ওকে মেরেছে, ওর বুকে রক্ত চলেছে, কিন্তু মা চুপ, তার জন্য মা যাচ্ছে। বিউটিফুল ইন্ডিয়া ব্রিক্স হচ্ছে, ব্রিক্স আসার পরে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, ব্রিক্স সামিট হওয়ার পরে দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট বাইল্যাটারাল আর ব্রাজিলের সাথে খুব ভালো একটা সিনার্জি তৈরি হয়েছে। যখন সিনার্জি তৈরি হলো 4 বছর আগে, তখন রিও দি জেনেরেতে ইস্কনের সবচেয়ে বড় টেম্পল বানানো হলো। হ্যাঁ, ইস্কন, গান্ধীজির ছবি রয়েছে, গান্ধীজির স্ট্যাচু রয়েছে, বিবেকানন্দ স্ট্যাচু রয়েছে। তখন এইগুলো যখন ঢুকেছে, তখন ইন্ডিয়ান পপুলেশন আসছে না, যখন বিজনেস হয়, বাণিজ্য যখন হয়, তখন বিড়লা গ্রুপ বলো, টাটা গ্রুপ বলো, লোক পাঠাচ্ছে ওরা ওখানে। তার লোক পাঠিয়ে একজন দুজন ভাইস প্রেসিডেন্টকে পাঠিয়ে দিল, সে 4 জন স্টাফকে নিল, তারপর ওরা বসে বসে দেখছে এই রুমটাতে এই এখন আমরা সিমেন্ট বানাবো, একটা ছোট কিনলো, এ কত কত ইন্ডাস্ট্রি হলো। তাহলে কি হচ্ছে, রান বাই দ্য ইন্ডিয়ান্স বাই দ্য ব্রাজিলিয়ান্স,
1: এইভাবে তো হয়,
0: এরকম ভাবে হচ্ছে,
1: এটা তো মৈত্রী,
0: মৈত্রী, দ্যাটস দি কম্বিনেশন। এই করতে করতে করতে করতে অবভিয়াসলি দিস ইজ দুর্গাপুজো, এখন বাঙালিগুলো আসছে, দুর্গাপুজো ইজ নট ফর বেঙ্গলি, ইটস ফর ইন্ডিয়া,
1: ফর ইন্ডিয়া।
0: তখন ওরা এখন জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি, বৈষ্ণব দেবী, জগদ্ধাত্রী, যিনি সিংহের উপরে বসে থাকেন, তো ওরকম পুজো করছে। তখন একজন বাংলা বাঙালি গেল, তুমি তো জয় মাতা দি কর রে হো, আচ্ছা আমি মাতা জি শেরনি কে উপর মে বেঠে হ্যাঁ, হামারে হামারে মাতা জি কা অনেক রূপ দেখো, মা তখন আসছে 10টা হাত দিয়ে,
1: দশভুজা,
0: হ্যাঁ দশভুজা, উপরে শিব বসে আছে, যেতে বাড়িতে যেতে দিয়েছে কিন্তু তবু পেছন পেছন আসছে, ও 4টে বাচ্চা নিয়ে এলো, বাফেলো, আর তারপর বাফেলো থেকে বেরিয়ে এলো অসুর, সুন্দর সুন্দর দেখতে অসুর গুলো, তুমি দেখবে খুব গুড লুকিং হ্যান্ডসাম অসুর, এখন এখন খুব সুইট লাগে, খুব সুইট লাগে, মাকে দেখলে মনে হয় একটা ব্রাজিলিয়ান ওমেন, বিউটিফুল বডি, যারা বানাচ্ছে তারা তো ওরা, ওরা মাকে বানাচ্ছি, আমরা ওখান থেকে করে আনবে, ডাইরেক্ট ফ্লাইট নেই ইন্ডিয়া থেকে ব্রাজিলে, তো ওখানে যা পাচ্ছে অ্যামাজনের মাটি নিয়ে এখানে ক্লে ঢুকিয়ে করার চেষ্টা করছে, করে সুন্দর দেখতে মা, মা দুর্গা,
1: পুজোর সময় ব্রাজিলে থেকেছো?
0: আমি এখনো হই না, নেক্সট ইয়ারে যাওয়ার ইচ্ছা, এবারে পারলাম না।
1: আচ্ছা তুমি এমনি সারা পৃথিবীর কোথায় কোথায় গেছো?
0: আমি ফিনল্যান্ড যাইনি, রাশিয়া যাইনি, মঙ্গোলিয়া যাইনি, আর সব জায়গায় গেছি।
1: কিন্তু যেখানে আছো মঙ্গল বার্তা পৌঁছে দিচ্ছ।
0: আমি আমি ভীষণ ইন্ডিয়াকে ইন্ডিয়াকে ভীষণ ইন্ডিয়া ব্রাজিলকে ভীষণ প্রমোট করি,
1: তাই না?
0: একদম। কালকে যখন আমার একজনের সাথে আলাপ হলো, আমি বললাম যে দেখো একটা কথা বলে দিচ্ছি, ভারত থেকে তোমরা জন্ম নিয়েছ।
1: আচ্ছা, শীতাংশু কিবোর্ডে রয়েছে, মৌসুম গিটার নিয়ে রয়েছে,
0: মৌসুম, মৌসুম শীতাংশু, সুন্দর নাম, পাবে এরকম নাম কোথাও?
1: পাবে, ব্রাজিলে পেলেও পেতে পারো,
0: ব্রাজিলের নামগুলো লম্বা লম্বা, আমি তো ভাবছি আমার লম্বা এত লম্বা বেরিয়েই যাবে,
1: আসলে হৃদয়টা পড়ো তো।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে,

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন মনের মতো গান, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য।

আকাশে এখনো মেঘের খেলা চলছে, সে তো আমরা দেখতেই পাচ্ছি। তবে বৃষ্টির প্রকোপ বোধহয় একটু একটু করে কমছে, একটু হলেও কমেছে আগের থেকে। কানা, আগে আমাদের যত বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে ভিজে ভিজে অফিস যেতে হচ্ছিল, সেটা বোধহয় একটু হলেও কমেছে। যদিও ক্যালেন্ডারের অনুযায়ী আষাঢ় শ্রাবণ দুই মাসই বর্ষাকাল, তবুও ভাদ্র আংশিকভাবে বর্ষাকালে ঢুকেই যায়, আর এখন চলছে সেই ভাদ্র মাস। তাই বর্ষার দাপট একটু ক্ষীণ হলেও সে যে একেবারে চলে যাবে না, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। তবে এর সাথে নিম্নচাপ এসে জুড়লে তার আকার বা আয়তন কী হবে সেটা কিন্তু বলা শক্ত। প্রকৃতির মর্জি বোঝা বড় দায়। আপনারা এতক্ষণ শুনে নিশ্চয়ই ভাবছেন যে আজ আবার বর্ষা, এমনিতেই তো কাদা জলে যেবার, আবার এখানেও বর্ষা। না বন্ধুরা, আজ ঠিক বর্ষা নয়, বলতে পারেন বর্ষার অনুষঙ্গ। মানে ভোগান্তিটুকু বাদ দিলে আমরা সকলেই তো বর্ষার প্রকৃতিটাকে খুব সুন্দরভাবে উপভোগ করি, কিন্তু কখনো কি মনের কোনো কোনায় উকি দিয়েছে? কখনো ভেবে দেখেছেন, মানে আমরা কি কখনো ভেবে দেখি যে এই বর্ষায় প্রকৃতিতে যারা থাকে, মানে প্রকৃতি যাদের বাসস্থান, তারা কেমন থাকে? এই ধরুন না কেন, পাখিদেরই কথা, যারা গাছের ডালে বসে বাসা বানায়, বর্ষায় কেমন থাকে তারা? তাদের বাসাগুলো কিরকম থাকে? পাখি কি বর্ষাকাল পছন্দ করে? আজকের মনের মতো গানে আমাদের কথা হবে পাখিদের নিয়ে, আর সঙ্গে তো অবশ্যই থাকবে গান। তাহলে শুনতে থাকুন আপনারা।

ঋতু বৈচিত্র্যের মাঝে বর্ষা আলাদা বৈশিষ্ট্য বহন করে, এ আমরা সবাই জানি। বর্ষাকাল আবেগ প্রকাশের অন্যতম সময়। কবিরা বর্ষাকালে বর্ষাকে প্রেম বিরহ সৃজনশীলতার ঋতু হিসেবে আখ্যায়িত করেছেন। গাছপালা ফুল সবকিছু নতুন করে জীবিত হয়ে ওঠে, প্রকৃতি সেজে ওঠে নতুন সাজে। কিন্তু মানুষ যখন বৃষ্টি নিয়ে রোমান্টিকতা করে, তখন বৃষ্টির হাত থেকে বাঁচতে পাখি আশ্রয় খোঁজে পাতার আড়ালে, ঝোপের ভেতরে, বিলের কিনারে কিংবা আকাশের নিচু স্তরে। পাখিদের শুরু হয় এক নীরব কর্মযজ্ঞ। কোনো পাখি বাসা বনে, আবার কোনোটি ছানার জন্য পোকা খোঁজে, আবার কোনো পাখি অপেক্ষা করে বৃষ্টি থামার জন্য, ডানা গুটিয়ে বসে থাকে। তবে বেশিক্ষণ ডানা গুটিয়ে বসে থাকলে তো তাদের চলে না, খাদ্যের সন্ধানে, খাবারের সন্ধানে বেরিয়ে পড়তেই হয়। তবে বর্ষাকালে সে কাজটা খুব বেশি কষ্টকর হয় না, কারণ বর্ষাকালে প্রকৃতিতে পোকামাকড়ের প্রচুর আধিক্য দেখতে পাওয়া যায়। এর ফলে খাবারের যোগানও থাকে প্রচুর। এই কারণে কোনো কোনো পাখি বংশবিস্তারের জন্য এই সময়টাকে উপযুক্ত বলে ধরে নেয়, যাতে পরিবারের নতুন সদস্যকে খুব সহজেই খাবার এনে দেওয়া যায়। তো এসব কথা তো চলতেই থাকবে, তবে একটা গানের পর।

দৃশ্যটা কল্পনা করুন, বর্ষার দুপুর, হঠাৎ ঝমঝম করে বৃষ্টি নেমেছে। কয়েক মুহূর্ত আগেও মাঠের ওপর চক্কুর দেওয়া ফিঙেটাকে আর দেখা যাচ্ছে না। আম গাছের ডালে বসে থাকা শালিকগুলো যেন নিঃশব্দ। প্রথম দেখায় মনে হতেই পারে যে বৃষ্টি নামলেই পাখিদের জীবনও বুঝি থেমে যায়, কিন্তু আসল সত্যিটা হল পাখিরা বৃষ্টিকে এড়ায় না, তারা বৃষ্টির সঙ্গে তাল মিলিয়ে জীবনযাপন করে। মানুষের মতো ছাতা না থাকলেও পাখিদের আশ্রয় বেছে নেওয়ার ক্ষমতা অসাধারণ। বৃষ্টি এলে তারা কোথায় যায় জানেন? ছোট পাখিরা সাধারণত গাছের বাইরের ডালে বসে না, তারা চলে যায় পাতার একেবারে ঘন স্তরের ভেতরে, কারণ সেখানে বৃষ্টির ফোঁটা অনেকটাই আটকে যায়, বাতাসও কম লাগে, বাঁশঝাড় ঝোপ কিংবা লতা পাতায় ঢাকা গাছও তাদের নিরাপদ আশ্রয়। আবার বড় পাখিদের কৌশলটা একেবারে আলাদা। বক কাক কিংবা শিকারি পাখিরা অনেক সময় শরীর নিচু করে ঘাড় গুটিয়ে ডানা শরীরের সঙ্গে চেপে ধরে বৃষ্টির তীব্রতা কমিয়ে আনে। বাইরে থেকে মনে হয় তারা নিশ্চুপ বসে আছে, কিন্তু আসলে তারা শক্তি সঞ্চয় করছে, কারণ বৃষ্টির মধ্যে উঠতে স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি শক্তি লাগে। যে

আমরা ভাবি পাখিদের বোধহয় জলে খুব অসুবিধা হয়, কিন্তু পাখির শরীরের লেজের গোড়ায় একটি ছোট্ট গ্রন্থি থাকে। সেই গ্রন্থি থেকে এক ধরনের তৈলাক্ত পদার্থ বের হয়, আর পাখিরা কি করে, সেই তৈলাক্ত পদার্থটা মানে তেলটা ঠোঁট দিয়ে সারা শরীরে পালকে মাখিয়ে দেয়। ফলে পালকের বাইরের স্তরে সহজে জল জমতে পারে না, অনেকটা পদ্ম পাতার মতো। এই তেলই পুরো পালককে জলরোধী করে রাখে। তবে শুধু যে এই তেলটার জন্যই তারা জল মানে জলকে ঠেকাতে পারে তা কিন্তু নয়, জল প্রতিরোধের পেছনে পালকের সূক্ষ্ম গঠনটাও সমান গুরুত্বপূর্ণ। প্রতিটি পালকে ক্ষুদ্র ক্ষুদ্র বারবার বারবিউল থাকে, সেগুলো এমনভাবে হুকের মতো একের সঙ্গে আগড়ে অপর আটকে থাকে যে তার একটা ঘন স্তর তৈরি হয়, ফলে জল ভেতরে ঢুকতে পারে না। আবার পালকের ভেতরে বাতাসের একটি স্তরও আটকে থাকে, এই বাতাসই পাখির শরীরকে উষ্ণ রাখে। অর্থাৎ দেখুন, প্রতিটি পাখি নিজের গায়ে একটা প্রাকৃতিক রেনকোট আর একটা থার্মোস ফ্লাস্ক দুটোই বহন করে। প্রকৃতির কি সুন্দর নিজস্ব ব্যবস্থা দেখুন, যে প্রকৃতি তার নিজের সদস্যকে গঠনগতভাবে এমন জিনিস দিয়েছে, এমনভাবে তৈরি করেছে যে সে নিজেই নিজেকে রক্ষা করতে সক্ষম।

এই গানটা শুনতে শুনতে মনে হচ্ছিল যে হ্যাঁ, ময়নাও কথা বলে, আরও বিভিন্ন পাখিরা ডাকে। এইবা এই পাখির ডাকের কথা যদি আমরা বলি, সেটাও দেখব বৃষ্টির সাথে কেমনভাবে জড়িয়ে আছে। বর্ষার সকালে পাখির ডাক কিছু শোনা গেলেও প্রবল বর্ষণে, মানে যখন খুব বেশি বৃষ্টি হয়, তখন কিন্তু চারপাশটা কেমন যেন নীরব হয়ে যায়। এরও কিছু কারণ পাওয়া যায়। যেমন পাখির গান বা পাখির ডাক মূলত পাখির জীবনে, মানে পাখির জীবনচক্রে তিনটে কাজে লাগে। সেটা হচ্ছে এক, নিজের এলাকা জানানো, দুই, সঙ্গীকে আকর্ষণ করা, আর যোগাযোগ বজায় রাখা। কিন্তু প্রবল বৃষ্টির যে শব্দ, সেই শব্দে তাদের ডাক খুব বেশি দূর পর্যন্ত পৌঁছয় না। শব্দ তরঙ্গ বৃষ্টির আওয়াজে চাপা পড়ে যায়। তাই অকারণে যদি তারা ডাকে, তাদের কিন্তু শুধু শুধুই শক্তি নষ্ট হয়। ফলে অনেক প্রজাতির পাখি বৃষ্টি থামা পর্যন্ত অপেক্ষা করে। খেয়াল করলে দেখা যাবে, ভারী বর্ষণের পরপরই চারপাশে আবার পাখির ডাক শোনা যায়। অবশ্য আমরা এই শহরে বসে শহরের ট্রাম বাসের হর্নের আওয়াজের ভেতরে কোনো পাখির আওয়াজই শুনতে পাব না। কিন্তু যদি গ্রামের দিকে যাওয়া যায়, মানে শহর থেকে দূরে যাওয়া যায়, তাহলে বৃষ্টির পরের এই পাখির আওয়াজ শুনে মনে হবে যেন কোনো অর্কেস্ট্রার পরিচালক সবাইকে একসাথে নির্দেশ দিয়ে দিয়েছেন। সবাই একসাথে গান করতে শুরু করে, মানে ডাকাডাকি করতে শুরু করে।

আমরা কথা বলছি পাখিদের নিয়ে, পাখিদের সুবিধা অসুবিধা, পাখিদের সঙ্গে বর্ষার সম্পর্ক, বৃষ্টিতে তাদের অবস্থান, এসব নিয়ে। বর্ষায় বা বৃষ্টিতে পাখির জীবনযাত্রা কেমন, সে কেমনভাবে চলে, কি করে, সেই সব। আর মাঝে মাঝে শোনাচ্ছি আপনাদের পাখিদের নিয়ে গান। সেই গান শোনাতে গিয়ে মনে হলো, দেখুন, বাংলা গানের জগতেও কিন্তু পাখির বেশ একটা প্রাধান্য আছে। সেটা যে গানই হোক না কেন, আধুনিক চলচ্চিত্রের গান, লোকগীতি বা বাউল গান, যাই হোক না কেন, বাংলা গানে আমরা পাখিকে বারবার পেয়েছি। যেমন ধরুন বুলবুল, ময়না, টিয়া তো আছেই, তাছাড়াও হলুদ পাখি, নীল পাখিও জায়গা করে নিয়েছে গানের জগতে। তাই পাখির বিষয়ে কথা বলতে বসে আজ কিন্তু আপনাদের গান শোনাতে কোনো অসুবিধাই হচ্ছে না। মানে পাখি নিয়ে এত গান আছে বাংলা গানের ভাড়ারে, যে সেখান থেকেই আপনাদের জন্য রয়েছে একটার পর একটা গান। তো এখন আপনাদের জন্য সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

পায়রাও কিন্তু আমাদের সঙ্গে সঙ্গেই থাকে, আর পায়রা মানুষকে বড্ড ভালোবাসে, মানুষের কাছে কাছে থাকতে চায়। তো এই পায়রার কথা বলতে গিয়ে মনে হলো, পাখির যে বাসা বানানো সেটাও কিন্তু একটা আলাদা রকম শিল্পকর্ম। এই যে আমরা বলছিলাম যে বর্ষাকালে যেহেতু খাবারের আধিক্য থাকে, সেই জন্য সেই সময়ে পাখিরা তাদের বাসা তৈরি করে, বংশবিস্তার করে, এইসব কাজে তারা এই সময় একটু অতিরিক্ত পরিশ্রমী হয়ে পড়ে। তবে এই বাসা তৈরির ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন রকম শিল্পকর্ম। কোনো কোনো পাখি যেমন গাছের ডালে গর্ত করে বাসা বানায়, তেমনি আবার কারুর কারুর

বাসা হয় কাপের মতো দেখতে অথবা কলসির মতো দেখতে। এগুলো কিন্তু শিল্পকর্ম হিসেবেও কিছু মাত্র কম নয়। যদিও সকল পাখিরাই যে বাসা বনে এমন কিন্তু নয়, কিছু কিছু পাখি সরাসরি মাটিতে অথবা পাথরের ওপরেও ডিম দেয়। আবার পরজীবী পাখি, যেমন ধরুন কোকিলের কথা আমরা জানি, তারাও অন্য পাখির বাসাতেও ডিম পাড়ে। এক এক পাখির এক এক রকমের নিয়ম। আর একটু আগেই তো বললাম যে আমাদের গানের ভাঁড়ারেও প্রচুর গান রয়েছে, তো এই কোকিলকে নিয়েও কিন্তু আমাদের গানের ভাঁড়ারে গান রয়েছে। এখন আপনাদের জন্য মান্না দের কণ্ঠে সেই গানটি।

আমরা অর্থাৎ মানুষেরা ভাবি যে আমাদের জীবনেই বোধহয় বিভিন্ন রকম নিয়ম, নানা রকম নিয়মের বেড়াজাল, বিধিনিষেধের বেড়াজাল, প্রতি পদে পদে নিয়ম মেনে চলতে হয় আমাদের। কিন্তু একটু খোঁজ করলেই দেখা যাবে প্রকৃতির মাঝখানেও যারা স্বাধীনভাবে বিচরণ করছে, মানে অন্তত যাদের দেখে মনে হচ্ছে যে তারা কি সুন্দর স্বাধীন, তাদের জীবনে কোনো নিয়ম নীতি নেই, কিন্তু তাদের জীবনেও আছে হরেক রকমের নিয়ম। একটা ঘটনার কথা বলা যাক। একদিন এক বালক আকাশে পাখি ওড়া দেখতে দেখতে খেয়াল করে পাখিরাও অদ্ভুত এক নিয়মে ওড়ে। দুনিয়া আমাদের জন্য যথেষ্ট নিয়ম বেঁধে দিয়েছে কথা সত্য, কিন্তু পাখিদের জন্য এটা কেমন নিয়ম? আকাশে পাখি ওড়া দেখে সেই বালকের মাথায় এক রাশিমালার কথা আসে। এই রাশিমালায় অনুযায়ী পাখিরা ইংরেজি ভি আকৃতির মতো করে ওড়ে। এটা অবশ্য আমরা মাঝে মধ্যে আকাশে দেখেও

তবে এই রাশিমালাকে অনেক সময় ফিবোনাকি রাশিমালা নাম দেওয়া হয়। তবে পাখির ভি শেপের সঙ্গে সবসময় যেটা মেলে তাও কিন্তু নয়, মানে সবাই যে সবসময় মানে সব পাখি যে সবসময় এই নিয়ম মেনে চলে তাও নয়, তবে বেশিরভাগ সময়ে উড়ন্ত পাখির দলকে এরকম দেখতে মনে হয়, মানে ভি আকৃতির দেখতে মনে হয়। তবে এখান থেকে একটা কথা বুঝতে পারছেন তো, যে পাখিকে আকাশে উঠতে দেখে এত স্বাধীন মনে হলেও তাদেরও কিন্তু জীবনে রয়েছে হরেক রকম নিয়ম, হরেক রকম বিধিনিষেধ। মানে ঠিক বিধিনিষেধ নেই, তাদের জীবনের প্রয়োজনেই তাদের সেই বিধিগুলো মেনে চলতে হয়।

আজকে যখন আমরা পাখির কথা বলতেই বসেছি, তখন যদি পরিযায়ী পাখির কথা না বলি তাহলে সেটা বড্ড অন্যায় হবে। কারণ আমরা অর্থাৎ মানুষেরা যেমন বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, বেড়াতে যেতে ইচ্ছে করে, সেরকম পাখিরাও কিন্তু বছরের একটা নির্দিষ্ট সময়ে বহু দূর থেকে উড়তে উড়তে আসে। তবে পাখিদের এই আশা যে সবসময় ঘুরতেই আসা হয় তা কিন্তু নয়। আমরা জানি পাখিরা ডিম পারে এবং তাতে তা দিলে তার থেকে বাচ্চা জন্মায়। এই ডিমে তা দেওয়ার একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে। কিন্তু শীতকালে এমন বিভিন্ন দেশ আছে যেখানে সেই তাপমাত্রাটা 37 ডিগ্রির মতো কাছাকাছি। তো সেই তাপমাত্রা কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। তাই বিভিন্ন পাখির দল বংশধারা বজায় রাখতে এবং নতুন প্রজন্মকে ঠিকঠাক জীবন দিতে, অর্থাৎ বলতে পারেন বাঁচাতে, তারা বহু দূর থেকে উড়তে উড়তে চলে আসে।

শীত প্রধান দেশ থেকে গ্রীষ্ম প্রধান দেশে। তারপর আবার তাদের বাসস্থানের তাপমাত্রা যখন বাড়তে থাকে, মানে শীতকাল শেষ হয়, ধীরে ধীরে বসন্তকাল ঢুকতে থাকে, তখন তারা আবার নিজেদের দেশে ফিরে যায়। এমনভাবেই শুধু বেড়াবার জন্য নয়, জীবনের তাগিদে পাখিরা পার করে কয়েক হাজার মাইল।

যদিও গানটাতে বলল ফিরবে না, কিন্তু এই যে একটু আগে পাখি পরিযায়ী পাখিদের কথা হচ্ছিল, তারা কিন্তু ঠিকঠাক সময়ে ঠিকঠাক পথ চিনে ফিরে যায়। অনেকের মনে হতেই পারে এই যে পাখিরা এত দূর থেকে বিভিন্ন দেশ থেকে আসে, তারা কি করে পথ চেনে, কি করে আবার ঠিকঠাক পথ চিনেই বা ফিরে যায়, কখনো তো তাদের ভুল হয় না। এইটা কেমন করে সম্ভব হয়? পাখিরা পথ চিনতে পারে পৃথিবীর চৌম্বকক্ষেত্র ব্যবহার করে। আমাদের গ্রহের একটি নিজস্ব চৌম্বকক্ষেত্র আছে, আর পাখিদের মস্তিষ্কে আছে ম্যাগনেটাইট, আর তা আছে প্রাকৃতিকভাবেই। এটি একটা ছোট্ট কম্পাসের মতো দিক নির্ণয়ের কাজ করে। তো কিছু পাখি আবার সূর্য আর তারার অবস্থান থেকেও পথ চিনে নেয়, সেখান থেকেও তারা রাস্তা বানিয়ে নেয় নিজের মতো করে। কতই না বৈচিত্র্য রয়েছে না প্রকৃতিতে। এই সে কি আর এই সামান্য সময় বলার মতো বিষয়? এক দেখুন না, পাখি সম্বন্ধে বলতে গিয়েই কত কিছু যে বাদ পড়ে যাচ্ছে সে তো বলারই নয়। তবু যেটুকু সময় আছে সেই সময়ের মধ্যে যতটুকু আপনাদের

0: ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখের জলের ভার, পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখে জল।
1: পাখিদের কথা যখন হচ্ছে তখন আরেকটা কথা বলতেই হয় যে এখনো অনেকের মধ্যে অভ্যাস আছে বা কারুর কারুর শখ আছে যে পাখি পোষা, পাখিকে আটকে রেখে পোষা। এই শখটা বোধ হয় আমাদের না থাকলেই ভালো হয়, কেননা যা প্রকৃতির জিনিস, যা প্রকৃতির মাঝখানে বিচরণ করতে যারা ভালোবাসে, ধরেই নিন না ওদের জায়গায় যদি আমাদের কেউ আটকে রাখে, আমাদের যদি বাধ্য করে কোনো একটা খাবার খেতে, কোনো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকতে, স্বাধীনভাবে বিচরণ না করতে দিতে, তাহলে কেমন লাগবে? ঠিক এই কথাটাই যখন পাখিদের জন্য ফলে, পাখিদের জন্য প্রযোজ্য হয়, তখন কি তাদের জন্য কষ্ট হয় না? তারা কি কষ্ট পায় না? তারা হয়তো বলতে পারে না বা বোঝাতে পারে না, কিন্তু তাদেরও কষ্ট হয়, তাদেরও যন্ত্রণা হয়, তাদেরও স্বাধীনতা খর্ব হয়। তাই পাখি পোষার ব্যাপারটা যদি আমরা আবার করে ভেবে দেখি, যারা এখনও পাখিকে বেঁধে রেখে খাঁচায় রেখে পোষেন, তারা যদি আরেকবার ভেবে দেখেন, তাহলে বোধহয় সেটা আমাদের সমাজের জন্য, আমাদের প্রকৃতির জন্য ভালো হয়।

সত্যি বেড়া জালে কেউই ধরা দিতে চায় না, নিয়ম নিষেধের বেড়া জালে কেই বা ধরা দিতে চায়, সে পাখিও নয় মানুষও নয়। কথা বলতে বলতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে প্রায় শেষ পর্যায়ে, কিন্তু একটা কথা না বললেই নয় যে আগে যত পাখি দেখা যেত এখন কিন্তু তা অনেক কম। বিশেষ করে শহরাঞ্চলের কথা যদি ধরা যায় তাহলে সেখানে গাড়ির ধুলো ধোঁয়া, বিভিন্ন ধরনের রেডিয়েশন, জলাশয় বুঝিয়ে ফেলা, কৃষিকার্যের রাসায়নিক সারের ব্যবহার, মোবাইলের টাওয়ারের প্রভাব এবং সর্বোপরি বিভিন্ন রকমের দূষণ, এই সব কিছুই কিন্তু ধীরে ধীরে প্রকৃতির উপর প্রভাব ফেলছে, আর তার সরাসরি প্রভাব পড়ছে পক্ষীকুলের উপর। ফলে পরিসংখ্যান বলছে এমনি পাখি তো বটেই, পরিযায়ী পাখির সংখ্যাও কমছে খুব দ্রুত হারে। ফলে প্রকৃতির ভারসাম্য রক্ষায় আমাদের বোধহয় সতর্ক হওয়া উচিত। সময়ও এসে গেছে অনেকদিন, আমরা যদি একটু সতর্ক হই তাহলে আমরা প্রকৃতিকে আরও সুন্দর রাখতে পারব। আসুন না আমরা একটু ওদের কথাও ভাবি, ওদের কথাও ভেবে দেখি, ওরা যাতে ভালো থাকে, ওরা যাতে ভালোভাবে বাঁচতে পারে।

কথা বলতে বলতে সময় একেবারে শেষ, ঘড়ির কাঁটা বলছে আমাকে বিদায় নিতে হবে। আপনাদের সাথে কথা বললাম আমাদের প্রকৃতি এবং পরিবেশের এমন এক উপাদানের দানকে নিয়ে যাতে আপাত দৃষ্টিতে তাকে স্বাধীন বলে মনে হয়, ঠিকই, কিন্তু আমাদের তাদের নিয়ম, তাদের জীবনেও অনেক কিছু নিয়ম আছে। তবুও তাদের দেখে আমাদের মনে হয় যদি দুটো ওরকম পাখা থাকতো না জানি আমরা কত দূরেই না চলে যেতে পারতাম। পাখা আকাশে যখন পাখিকে উঠতে দেখি আমাদের মন পাখিও কিন্তু একই সাথে উড়ে যেতে চায়। তাই যেতে যেতে আপনাদের জন্য রইল এই গানটি।

এতক্ষণ শুনলেন মনের মতো গান। উপস্থাপনায় ছিলেন পাপড়ি ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ভক্তিগীতি, শিল্পী সুজয় চন্দ্র।

আকাশবাণীময় ত্রি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াময় বে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন লোকগানের আসর। এই অনুষ্ঠানে শুনবেন লোকগীতি, শিল্পী উৎপলেন্দু চৌধুরী।

গান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে, বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 137তম।

0: বিস্তারিত তথ্য জানা যাক। আমি জানতে পারলাম যে এই কাজটি মুম্বাইতে থাকা শ্রীমান কৃষ্ণা শেষাদ্রিজি করেছেন। মজার বিষয় হল, কৃষ্ণাজি ওয়েবসাইটের নামও খুব সহজ রেখেছেন, www.bharatrajya.com। তিনি যে উদ্যোগ নিয়েছেন তার তথ্য আপনাদের কাছেও পৌঁছানো উচিত। তাই আমি ভাবলাম যে সরাসরি শ্রীকৃষ্ণাজির সঙ্গেই কথা বলে নিই। বন্ধুরা, কৃষ্ণাজি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। কৃষ্ণাজি নমস্কার।
1: নমস্কার স্যার। নমস্কার
0: ভাই। আমি জানতে পেরেছি যে আপনি না প্রযুক্তির দুনিয়ার মানুষ, না আপনি ইতিহাসের শিক্ষক, তবুও আপনি প্রযুক্তি ব্যবহার করে ইতিহাসের সাইট বানিয়ে ফেলেছেন। তাই আমি খুব কৌতূহলী, এসব হলো কিভাবে?
1: ধন্যবাদ স্যার, আপনার সঙ্গে কথা বলা আমার খুব বড় সৌভাগ্যের ব্যাপার। তাই স্যার, আমার সম্পর্কে যদি আমি একটু বলি, তাহলে স্যার আমি একজন ইঞ্জিনিয়ার ছিলাম, তারপরে আমি MBA করি, তারপরে আমি মার্কেটিং ক্ষেত্রে চলে গেলাম। কিন্তু এসব যখন করছি, আমি তখনও ছোটবেলায় পড়া ইতিহাসে খুব আগ্রহ ছিল আমার। তাই আমি সবসময় ইতিহাস নিয়ে কিছু করতে চেয়েছি, কিভাবে এটিকে আকর্ষণীয় করা যায়। এবং আমার এও মনে হতো যে আমরা যেভাবে ইতিহাস শেখাই তাতে আমরা অনেক উন্নতি করতে পারি, তাতে আমরা অনেক পরিবর্তন আনতে পারি, ইতিহাসকে গল্পের মতো করে পৌঁছে দিতে পারি মানুষের কাছে।
0: কৃষ্ণাজি, ভারতীয় ইতিহাসের এমন কোন দিক আছে যার সম্পর্কে আপনার মনে হয়েছে যে সেই ব্যাপারে আরও বেশি বেশি করে মানুষের জানা উচিত?
1: স্যার, ভারতীয় ইতিহাস যেভাবে আমাদের স্কুল বা কলেজে শেখানো হয়, যেমনটা দেখেন আপনি, তা কোনো একটি সাম্রাজ্য বা কোনো একটি রাজ্যের দৃষ্টিকোণ থেকে, তার দৃষ্টিভঙ্গি থেকে শেখানো হয়, এবং সেই সাম্রাজ্যগুলোকে অসম গুরুত্বও দেওয়া হয়। এর ফলে বাকি অনেকগুলো সাম্রাজ্য যা আমাদের ছিল, সেই সব মহান সাম্রাজ্য, যেমন চোল, পল্লব ছিল, কার্কট বংশ কাশ্মীরে ছিল, অহমেরা ছিল, যারা অন্তত 600 বছর অসমে নিজেদের সংস্কৃতি, নিজেদের মূল্যবোধকে বজায় রেখেছিল, এগুলো সম্পর্কে আমরা জানি না। তাই আমি ভাবলাম এমন কোনো সাইট বানানো যাক যা এইসব মহান সাম্রাজ্যকেও পরিচয় করিয়ে দেবে মানুষের সঙ্গে।
0: কৃষ্ণাজি, আপনি এত পরিশ্রম করছেন, আমি আপনাকে এমনি একটা কাল্পনিক প্রশ্ন করছি। যদি আপনি ভারতীয় ইতিহাসের যে কোনো 3 জন ব্যক্তির সঙ্গে কথা বলার সুযোগ পান, তাহলে আপনি কাদের সঙ্গে কথা বলতে চাইবেন এবং কেন?
1: হ্যাঁ স্যার, প্রথমে আমি কথা বলবো রাজারাজা চোল বা রাজেন্দ্র চোলের সঙ্গে। তিনি চোল সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজাদের মধ্যে একজন ছিলেন। আমি তার থেকে এটা জানতে চাইব যে তাদের এই ভিশন বা দৃষ্টিভঙ্গি কিভাবে এলো। যেমন তারা বৃহদীশ্বর মন্দির বা গঙ্গাইকুণ্ডা চোলাপুরম, এরকম বড় বড় মন্দির, শিবজির মন্দির নির্মাণ করেছিলেন, সেগুলো এক্সিকিউট করার ভিশন কিভাবে এলো, প্ল্যানিং কিভাবে করলেন, তাদের এই ভাবনাটা কিভাবে এলো যে আমরা এমন কিছু একটা তৈরি করব যা আগামী 1000 বা 2000 বছর ধরে অন্যদের প্রেরণা যোগাবে, সেটা তাদের থেকে আমার জানার ইচ্ছে। দ্বিতীয় যে ব্যক্তির কথা আমি বলবো, তিনি আমার মত অনুযায়ী ভারতের ইতিহাসে একজন অত্যন্ত আন্ডাররেটেড পার্সোনালিটি। স্যার, তার নাম হিমু। আমরা তার সম্বন্ধে ভারতীয় ইতিহাসে খুব বেশি হলে 2-3 লাইন পড়ি। আমরা এটা জানি না যে হিমু একজন কমন ম্যান, সাধারণ মানুষ ছিলেন, একজন ব্যবসায়ী ছিলেন। সেখান থেকে উনি একটি সাম্রাজ্য স্থাপন করেন। তিনি শুধু একজন সাম্রাজ্যের স্থপতি নন, একজন সমর চিন্তাবিদও ছিলেন, যিনি মিলিটারি জিনিয়াস ছিলেন, নিজের জীবনে 23টি যুদ্ধ লড়েছিলেন, যার মধ্যে 22টিতে জয়লাভ করেন। তার থট প্রসেস কেমন ছিল, তিনি কিভাবে একজন সাধারণ মানুষ থেকে এত বড় সম্রাট হয়েছিলেন, এই যে তার যাত্রা, সেটা জানতে আমি অত্যন্ত আগ্রহী স্যার। আর তৃতীয় যিনি, তিনি খুব আকর্ষণীয় ব্যক্তিত্ব, তিনি একজন নারী, ত্রিভুবন মহাদেবী। ওড়িশাতে এক সাম্রাজ্য ছিল যার নাম ভৌমাকারা রাজবংশ। এর কাহিনীও অত্যন্ত আগ্রহদ্দীপক। 850 খ্রিস্টাব্দের আশেপাশে ওদের রাজ্যের উপর প্রতিবেশী পাল রাজ্য আচমকা আক্রমণ করে, আর তাতে ওর স্বামী, যিনি ওই রাজ্যের রাজা ছিলেন, তিনি যুদ্ধে শহীদ হন। ফলে তার রাজ্য অনেক ছোট হয়ে যায় এবং সেখানকার নেতৃস্থানীয় ব্যক্তিরা রাজ্য ছেড়ে চলে যেতে শুরু করেন। তখন ত্রিভুবন মহাদেবী নামের মহিলা রাজ্য সামলান এবং তিনি ভারতের ইতিহাসের প্রথম স্বাধীন শাসকদের অন্যতম হয়ে ওঠেন। তিনি রাজ্যকে শুধু স্থিতিশীল করেননি, তাকে এতটাই শক্তিশালী করে তুলেছিলেন যে পরবর্তী 100 বছর পর্যন্ত কলিঙ্গ অঞ্চলে তারা সাম্রাজ্য চালিয়ে যান। এই 3 জন ইন্টারেস্টিং ঐতিহাসিক ব্যক্তিত্বের সঙ্গে আমি কথা বলতে চাই স্যার।
0: কৃষ্ণাজি, মনে হচ্ছে আপনি যেন ইতিহাসকে জীবন্ত করে তুলছেন। আপনি পুরোপুরি

0: ইতিহাসে ডুবে গেছেন। দেখুন, আমিও অত্যন্ত আগ্রহের সঙ্গে আপনার সাইট দেখেছি, আর আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে যে আপনার সাইটে এমন একটা ট্যাব আছে যেখানে মানুষ কারেকশন এবং সাজেশনও দিতে পারেন। এভাবে কনস্ট্রাকটিভ ফিডব্যাককে স্বাগত জানানো, এটা খুব বড় একটা বিষয়। আপনি কি মানুষের থেকে পরামর্শ পেতে শুরু করেছেন, আর সেগুলোকে নিয়ে আপনি কিভাবে কাজ করছেন?
1: হ্যাঁ স্যার, মানুষের থেকে অনেক পরামর্শ আসে। পরামর্শগুলো দু ধরনের। একরকম পরামর্শ হয় যাতে তারা কারেকশন সাজেস্ট করেন, অমুক প্রদেশে অমুক সময় অমুক দেশে অমুক রাজা ছিলেন, কিংবা অমুক সময় অমুক যুদ্ধ হয়েছিল, এরকম কিছু সাজেশন আসে। দ্বিতীয় প্রকারের সাজেশন আসে যে আপনি ওই ওয়েবসাইটে এই ফিচার দিতে পারেন বা ওই ধরনের ফিচার দিতে পারেন। আমি দু প্রকারের সাজেশনই গ্রহণ করি। যেমন একটা সাজেশন এলো যে এই রাজ্যে এই রাজা অমুক সময় রাজ্য শাসন করেছেন, তখন আমি ওই সাজেশন নিই। আমাদের যে সোর্স আছে সেগুলোর সঙ্গে যাচাই করি। যেমন আমাকে একজন সাজেশন দিয়েছিলেন যে আপনি ভারতকে তো দেখিয়েছেন, যদি রাজ্য স্তরেও দেখাতে পারেন তাহলে আরও ভালো হবে। আমি এই ফিচার ইমপ্লিমেন্ট করেছি। তারপর আরেকটি ফিচার এসেছিল যাতে আমরা একটি ট্রাম্প কার্ডের মতো বানিয়েছিলাম সব এম্পায়ারের ডেটা স্ট্যাটিস্টিক্স দিয়ে, যাতে সেগুলি শিশুদের কাছেও পৌঁছতে পারে। কেউ একজন সাজেশন দিয়েছিল যে এগুলোকে আপনি এক জায়গায় নিয়ে আসুন যাতে আমরা সবাই ডাউনলোড করে শেয়ার করতে পারি। আমি সেই ফিচারও ইমপ্লিমেন্ট করেছি। আমাদের এটা মাথায় রাখা জরুরি যে আমরা ভুল করতে পারি, কারণ আমরা সর্বশ্রেষ্ঠ নই। আর সেটা মাথায় রেখেই আমি কারেকশনের ট্যাব রেখেছিলাম, কারণ এটা আমাদের সবার সাইট। আর ভবিষ্যতে সমস্ত কন্ট্রিবিউশন মাথায় রেখে আমরা এমন একটা সাইট বানাবো যা আগামী কিছু বছরের মধ্যে ইতিহাসকে এক মনোগ্রাহী আগ্রহদীপক বিষয় করে তুলবে।
0: কৃষ্ণাজি, আপনি সত্যিই অত্যন্ত বড় একটা কাজ করেছেন। আচ্ছা, ইতিহাস ছাড়া আপনার নিশ্চয়ই আরও বেশ কিছু শখ রয়েছে, আরও অনেক কিছু কাজ আপনি করেছেন নিশ্চয়ই?
1: হ্যাঁ, না স্যার, আমি একটু বোরিং টাইপের মানুষ স্যার। আমি টেকনোলজি নিয়ে খুবই আগ্রহী এবং ইতিহাসের বিষয়েও উৎসাহ রয়েছে। এখন যখন টেকনোলজি এবং ইতিহাস মিলেমিশে গেছে, এখন এর মধ্যেই ডুবে থাকি সারাদিন।
0: চলুন কৃষ্ণাজি, আপনাকে আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা। আপনি একটা খুবই সুন্দর সূচনা করেছেন এবং আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন তাতে অনেক মানুষ আপনার সঙ্গে যুক্ত হবে, এটা আমার পূর্ণ বিশ্বাস। তাই আমার তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভকামনা। বন্ধুরা, কৃষ্ণাজির এই প্রচেষ্টা শুধু ইতিহাসের শিক্ষার্থীদের জন্যই নয়, এতে আমরা সকলেই নিজেদের অতীতকে চমৎকারভাবে জানার সুযোগ পাব। আপনাদের কাছেও যদি এই ধরনের প্রচেষ্টার বিষয়ে কোনো তথ্য থাকে তাহলে তা অবশ্যই শেয়ার করুন। আমার প্রিয় দেশবাসী, নেশামুক্ত যুবা বিকশিত ভারতের জন্য এই অভিযান এই সময়ে সমগ্র দেশে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এর উদ্দেশ্য খুবই স্পষ্ট, নেশামুক্ত যুব সমাজ, ড্রাগ ফ্রি ইন্ডিয়া। অনেক মানুষ বিপুল সংখ্যায়, বিশেষ করে আমাদের যুব বন্ধুরা এর অংশ হচ্ছেন। প্রকৃতপক্ষে এটা ভারতের যুব সমাজের স্বাস্থ্য, ওদের আনন্দ এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের সামগ্রিক সংকল্প। বন্ধুরা, নেশার প্রতি দুর্নিবার আসক্তি একজন মানুষকেই শুধু গ্রাস করে না, এর কুফল তার সমগ্র পরিবার ও সমাজকে ভুগতে হয়। আমি সেই সমস্ত ব্যক্তিদের প্রশংসা করি যারা ড্রাগসের বিরুদ্ধে অন্যকে সচেতন করেন এবং নেশার কবলে পড়ে লড়াই করতে থাকা মানুষদের সাহায্যের জন্য এগিয়ে আসেন। নেশামুক্ত ভারতের জন্য আপনারা কোনো পাওয়ারফুল স্লোগান তৈরি করতে পারেন, আমাদের ইয়াং মিউজিশিয়ান্সরা এমন গান সৃষ্টি করতে পারেন যেখানে ড্রাগ ফ্রি লাইফের বার্তা থাকবে, ছাত্রছাত্রীরা এবং থিয়েটারের দলের লোকেরা অন্তর ছুঁয়ে যাওয়া কোনো ছোট নাটিকা লিখতে পারেন যার মধ্যে ড্রাগের বিপদের সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসার পথের কথাও বলা থাকবে। আমাদের দেশে দারুণ দারুণ কন্টেন্ট ক্রিয়েটারদের অভাব নেই। আমার অনুরোধ রইল যে ওরা যদি বিভিন্ন ভাষায় এমন কন্টেন্ট তৈরি করেন তাহলে সমাজ এই দিশায় এগিয়ে যেতে পারে। আপনারা আপনাদের এই সংক্রান্ত প্রচেষ্টা হ্যাশট্যাগের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করুন। কখনো কখনো ক্রিয়েটিভ এফোর্ট ফর্মাল ক্যাম্পেনের থেকে বেশি কার্যকরী হয়। আসুন, ভারতের যুবশক্তিকে

নেশার কবল থেকে রক্ষা করার জন্য, নেশা মুক্ত করার মতো পবিত্র কর্তব্যে আমরা সকলেই নিজেদের ভূমিকা পালন করি। আপনারা আপনাদের প্রচেষ্টাকে নেশামুক্ত যুব সমাজ এই হ্যাশট্যাগে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করুন। আমার প্রিয় দেশবাসী, আগস্ট মাসে আমরা চারিদিকে দেশভক্তির নানা রং দেখতে পাই। এই সময় প্রত্যেক মানুষের মনে দেশপ্রেমের ভাবনা আরও প্রবল হয়ে ওঠে। ন্যাশনাল হ্যান্ডলুম ডে এবং ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি থেকে শুরু করে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস এই মাসকে আরও বিশেষ করে তোলে। স্বাধীনতা দিবস এবং ন্যাশনাল স্পেস ডে এর মতো দিন প্রত্যেক ভারতবাসীকে গর্বে ভরিয়ে তোলে। হর ঘর তিরঙ্গা অভিযান এই ভাবনাকে আরও মজবুত করে। বন্দে মাতরমের 150 বছর পূর্ণ হওয়ার ফলে এই বছরটা আরও বিশেষ হয়ে উঠেছে। এইবার 8 কোটিরও বেশি তেরঙ্গা পতাকার সঙ্গে সেলফি আপলোড হয়েছে। তেরঙ্গা পতাকাকে নিয়ে এই উৎসব শুধুমাত্র ভারতবর্ষেই সীমাবদ্ধ থাকেনি। এই বছর সূর্যপথ তিরঙ্গা অভিযানের মাধ্যমে আমাদের তেরঙ্গা পতাকা বিশ্বে এক অনন্য যাত্রাপথে পাড়ি দিয়েছে। ফিজির সুবায় প্রথম সূর্যকিরণের সঙ্গে তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল। এর পরে এশিয়া, আফ্রিকা, ইউরোপ আর তারপরে আমেরিকার সান ফ্রান্সিসকোতে ইন্ডিয়ান মিশন আর পোস্টে পতাকা উত্তোলন করা হয়। আপনারা কল্পনা করুন এই দৃশ্য কতটা অদ্ভুত ছিল। যেমনভাবে সারা বিশ্বে সূর্য উদিত হতে থাকল, সেরকমভাবেই ভারতীয় পতাকা উত্তোলিত হতে থাকল। এরকম প্রচেষ্টায় সমাজকে এক সূত্রে আবদ্ধ করতে পারে। এদের মাধ্যমে দেশের সঙ্গে আমাদের সংযোগ আরও গভীর হয়। এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত সমস্ত মানুষকে আমার অনেক অনেক অভিনন্দন। আমার প্রিয় দেশবাসী, আমাদের শহর এবং মফস্বলের রাস্তায় প্রত্যেক দিন সকাল থেকে সন্ধে লক্ষাধিক মহিলা বিভিন্ন কাজে যুক্ত থাকেন। কেউ সবজি বেচেন, কেউ ফল, কেউ চায়ের দোকান দেন, আবার কেউ ফুল, প্রদীপ এবং পূজা সামগ্রী নিয়ে বসেন। অনেক সময় শুধুমাত্র স্বল্প পুঁজি তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবার পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু এখন এরকম লাখো লাখো মা বোনেরা পিএম স্বনিধি যোজনা থেকে নতুন শক্তি পাচ্ছেন। নারী ক্ষমতায়নের এই দিকটি নিয়ে যতটা আলোচনা হওয়া উচিত ততটা হয় না। পিএম স্বনিধি যোজনার লাভার্থীর মধ্যে প্রায় 46% মহিলা, অর্থাৎ সারা দেশের প্রায় 35 লক্ষ মহিলা এই যোজনার সঙ্গে যুক্ত হয়ে নিজেদের ব্যবসা এগিয়ে নিয়ে যাচ্ছেন। বন্ধুরা, গাজিয়াবাদের ববিতা শর্মাজি হলেন এর এক উত্তম উদাহরণ। ববিতাজি পূজা সামগ্রীর একটি ছোট স্টল চালাতেন। ফুল, প্রদীপ, ধূপকাঠি, নারকেলের মতো সামগ্রী বিক্রি করে তিনি নিজের সংসারে সাহায্য করতেন। অনেক পরিশ্রম করতেন, কিন্তু ব্যবসা বাড়ানোর জন্য পুঁজির অভাব ছিল। পিএম স্বনিধি থেকে উনি আর্থিক সাহায্য পেলেন। তিনি নিজের স্টলের সামগ্রী বাড়ালেন, ব্যবসার বিস্তার করলেন, গ্রাহক বাড়ল, উপার্জন বাড়ল, আর ধীরে ধীরে রাস্তার ধারের ছোট্ট স্টলটি একটি দোকানে পরিণত হল। বন্ধুরা, বেঙ্গালুরুর টিএস নিঙ্গাম্মাজির উদাহরণও খুব প্রেরণাদায়ক। নিঙ্গাম্মাজি আর ওনার স্বামী মিলে একটি ইডলি, ডোসা আর সাম্বার বিক্রি করার কাজ শুরু করেন। দোকান চলতে শুরু করল, কিন্তু একে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুঁজির প্রয়োজন ছিল। নিঙ্গাম্মাজিও পিএম স্বনিধি থেকে সাহায্য পেলেন। তারা নিজের কার্ট আরও উন্নত করলেন, আরও জিনিসপত্র কিনতে শুরু করলেন, আর মেনুতেও কিছু নতুন জিনিস যোগ করলেন। গ্রাহক বৃদ্ধি পেল, আয় বৃদ্ধি পেল এবং পরিবারের আর্থিক পরিস্থিতিও উন্নত হল। আজ তারা নিজেদের 3 সন্তানকে আরও ভালো শিক্ষা প্রদানে সক্ষম হয়েছেন। বন্ধুরা, মহিলাদের ব্যবসার বৃদ্ধির সঙ্গে সঙ্গে গোটা পরিবারের ভবিষ্যতেরও অগ্রগতি হয়, বাচ্চাদের শিক্ষায় উন্নতি হয়।

ঘরের প্রয়োজন পূরণ হয় আর নারীদের ভিতর আত্মবিশ্বাস আরও মজবুত হয়। এটাই তো হল নারী ক্ষমতায়নের এক জীবন্ত রূপ। আমি ফুটপাতের ব্যবসার সঙ্গে যুক্ত সমস্ত বোনেদের তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা জানাই। আমার প্রিয় দেশবাসী, স্বচ্ছতার একটি অনেক বড় গুণ আছে। যখন কোনো জায়গাকে পরিষ্কার রাখার সংকল্প সেই জায়গার মানুষের নিজস্ব সংকল্প হয়ে ওঠে, তখন পরিবর্তন শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এর মাধ্যমে ওই জায়গার সমগ্র পরিচয় পাল্টে যায়। দেশের বিভিন্ন জায়গায় স্বচ্ছতার এই প্রয়াস আমাদের নিরন্তর প্রেরণা দেয়। উত্তরপ্রদেশের রামপুরে পাটওয়াই নামে একটি গ্রাম আছে। ওখানে আকাশ এবং রোহন নামের দুই বন্ধু দেখলেন যে তাদের আশেপাশের এলাকা নোংরা আবর্জনায় ভরে গেছে। ব্যাস, তারপর আর কি, আকাশ এবং রোহন আবর্জনার ব্যাগ তুলে নেন এবং পরিচ্ছন্নতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। আস্তে আস্তে অন্য যুবারাও তাদের সাথে যুক্ত হতে থাকেন। একটি টিম তৈরি হয় যার নাম হয় ক্লিন আপ পাটওয়াই। এই যুবারা আজ পর্যন্ত 4টি গঙ্গার ঘাট পরিষ্কার করে ফেলেছেন, 1 টনেরও বেশি প্লাস্টিক আবর্জনা সরিয়ে ফেলেছেন। এনারা বেশ কয়েকটি পুকুর এবং সার্বজনীন স্থানও পরিষ্কার করেছেন। বন্ধুরা, এইবার শ্রী অমরনাথজির যাত্রাতেও স্বচ্ছতা এবং জন অংশীদারিত্বের এমনই প্রেরণাদায়ক ছবি দেখা গেছে। দুর্গম রাস্তায় হাজার হাজার স্বচ্ছতা কর্মী দিবারাত্র সেবা প্রদান করে চলেছেন। এই বছর যাত্রা চলাকালীন 400 মেট্রিক টনেরও বেশি আবর্জনা সংগ্রহ ও প্রসেস করা হয়েছে। আমার এই প্রচেষ্টার একটি ব্যাপার বিশেষভাবে ভালো লেগেছে, স্বচ্ছতার এই অভিযানে পুণ্যার্থীরা অংশীদার হন। 16,000-এরও বেশি যাত্রী স্বচ্ছতার সংকল্প নিয়েছেন, 10,000-এরও বেশি যাত্রীদের রেসপন্সিবল যাত্রী সার্টিফিকেটও দেওয়া হয়। এখানে একটি অত্যন্ত অসাধারণ প্রয়োগও করা হয়েছে, যাত্রাপথের ঘোড়া এবং খচ্চরের গোবরকেও বায়োগ্যাসে রূপান্তরিত করা হয়েছে এবং সেই ক্লিন এনার্জি থেকে স্বচ্ছ জ্যোতি প্রজ্বলিত করা হয়। অর্থাৎ বাবা বরফানির এই পবিত্র যাত্রায় স্বচ্ছতাও সেবা এবং আস্থার রূপ হয়ে ওঠে। বন্ধুরা, আমাদের গ্রাম হোক বা শহর, আমাদের নদী হোক বা তীর্থস্থল, এর পরিচয় আমাদের আচরণ থেকেও পাওয়া যায়। আর যখন স্বচ্ছতা আমাদের আচরণের অঙ্গ হয়ে যায়, সে স্থানের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। আমার প্রিয় দেশবাসী, কখনো কখনো আমাদের এক ক্ষুদ্র শখ জীবনের বড় কোনো সম্ভাবনার রাস্তা খুলে দেয়। নাগাল্যান্ডের ফেক জেলার বেসালু পুরোজির পথ চলাও কিছুটা সেরকমই। বেসালুজি কৃষক পরিবারে বড় হয়েছেন। ছোটবেলায় তিনি তার মা বাবাকে চাষ করতে দেখেছিলেন এবং তার নিজেরও ফুলের প্রতি খুব টান ছিল। 2021 সালে তিনি এই শখ থেকেই ছোট স্তরে ফুল উৎপাদন শুরু করেন। ধীরে ধীরে এর মধ্যে এক সম্ভাবনা দেখা দিতে থাকে। তিনি লক্ষ্য করেন, বিয়েবাড়ি হোক বা অন্য উৎসব, ফুলের চাহিদা সবসময়ই থাকে। বেসালুজি নিজের এই শখকে আরও এগিয়ে নিয়ে যাবার সিদ্ধান্ত নেন। এই সফরে তিনি স্থানীয় কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে ফুলের বৈজ্ঞানিক চাষের ট্রেনিং নেন এবং তারপর তিনি কেবলমাত্র 1/4 একর জমিতে গ্ল্যাডিওলাসের কয়েক হাজার চারা রোপণ করেন। প্রথম প্রচেষ্টাতেই 5,000-এরও বেশি ফুল ফোটে। বন্ধুরা, এই সাফল্য বেসালুজির জন্য এক নতুন সূচনা হয়ে দাঁড়ায়। তিনি ফুলের চাষকে আরও এগিয়ে নিয়ে যান। যে ফুল কখনো স্থানীয় বাজারে সীমাবদ্ধ ছিল, আজ তা নাগাল্যান্ডের সীমানা অতিক্রম করে দিল্লি, মুম্বাইয়ের মতো শহরে পৌঁছে যাচ্ছে। বেসালু পুরোজির এই যাত্রা আমাদের বলে যে শখ যখন পরিশ্রম আর সঠিক পথ প্রদর্শনের

সাথে যুক্ত হয় তখন তা নতুন সম্ভাবনার রাস্তা খুলে দিতে পারে। আমার প্রিয় দেশবাসী, আমাদের আশেপাশে এমন অনেক লোক আছেন যারা একটি ছোট প্রচেষ্টা দিয়ে শুরু করেন আর দেখতে দেখতে তাঁদের প্রয়াস অনেক লোকেদের জীবনে পরিবর্তনের রাস্তা তৈরি করে দেয়। ওড়িশার দেবাড়িগড়ে একটি গ্রাম আছে ধৈর্যকুসুম। কয়েক বছর আগে পর্যন্ত এই গ্রামের মৈথিলি ভুয়েজি প্রায় প্রতিদিন জঙ্গলে যেতেন, কখনো জ্বালানির কাঠ আনতে, কখনো মহুয়া আর কেন্দু পাতা তুলতে, তো কখনো বাঁশের কোপলা এবং অন্যান্য বনজ সামগ্রী আনতে। তাঁর এবং ওখানকার অনেক পরিবারের বহু চাহিদা এই জঙ্গল থেকেই মিটত। কিন্তু তারপর মৈথিলিজি দেবড়িগড় ইকো ট্যুরিজমের সাথে যুক্ত হন। এখান থেকে জঙ্গলের সাথে ওনার সম্পর্ক এক নতুন মোড় নেয়। এখন জঙ্গলের রক্ষণাবেক্ষণও তাঁর জীবিকার মাধ্যম হয়ে ওঠে। বন্ধুরা, মৈথিলিজির জীবনে আসা এই পরিবর্তন অন্য মহিলাদেরও প্রেরণা দিয়েছে। আজ 60-এরও বেশি মহিলা জঙ্গল সংরক্ষণের কাজে যুক্ত হয়েছেন। কেউ বন্যপ্রাণী সুরক্ষার দায়িত্ব সামলাচ্ছেন, কেউ তৃণভূমির বিকাশের সাথে যুক্ত হয়েছেন, আবার কিছু মহিলা ইকো ট্যুরিজম অ্যাক্টিভিটিতে যোগদান করছেন। বন্ধুরা, মৈথিলিজি ও দেবড়িগড়ের এই বোনেরা দেখিয়েছেন যে প্রকৃতিকে রক্ষাও করা যায় আর জীবনে সমৃদ্ধিও আনা যায়। এই সমস্ত বোনেদের প্রচেষ্টা আমাদের সকলের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক। বন্ধুরা, আজ আমাদের মেয়েদের স্বপ্নের উড়ান পৃথিবী ছাড়িয়ে মহাকাশে পৌঁছাচ্ছে এবং আপনারা জেনে গর্বিত হবেন যে ভারত এমন স্বপ্ন দেখা বিশ্বের হাজার হাজার মেয়েকে এক সুতোয় বাঁধছে। এই উদ্যোগের নাম মিশন শক্তি স্যাট। এর মাধ্যমে 108টি দেশের 12,000 ছাত্রী স্যাটেলাইট প্রযুক্তি শেখার এবং উদ্ভাবনের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। 23 আগস্ট জাতীয় মহাকাশ দিবস, ন্যাশনাল স্পেস ডে, এই মিশনের একটি সুন্দর দৃশ্য উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় দেখা গেছে। গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ে মিশন শক্তি স্যাট এর দ্বিতীয় ধাপের সূচনা হয়েছে। এই উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ ও ভারত থেকে আসা প্রায় 100 জন ছাত্রী এক জায়গায় একত্রিত হয়েছিল। ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকে নির্বাচিত ছাত্রীরাও এতে অংশ নিয়েছিল। এই গোটা উদ্যোগের লক্ষ্যটিও অত্যন্ত বিশেষ। বন্ধুরা, সম্পূর্ণভাবে ছাত্রীদের দ্বারা নির্মিত একটি স্যাটেলাইটকে চাঁদের কক্ষপথে পাঠানোর প্রস্তুতি চলছে। আমার দৃঢ় বিশ্বাস যে এদের মধ্য থেকেই বহু ছাত্রী আগামী দিনে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের জগতে নিজেদের এক নতুন পরিচয় গড়ে তুলবে। আমার প্রিয় দেশবাসী, আজকাল অ্যাভোকাডো ফলের খুব রমরমা। আগে এই ফলটিকে হয়তো খুব কম মানুষই চিনতেন, এর চাহিদাও ছিল কম এবং কদরও ছিল কম। কিন্তু আজ ডাইনিং টেবিলে একে প্রায়শই দেখা যাচ্ছে। আজ এটি স্বাস্থ্য সচেতন মানুষ ও প্রিমিয়াম মার্কেটের বিশেষ পছন্দের ফল হয়ে উঠেছে। আমাদের কৃষক ভাই বোনদের জন্যেও এটি অত্যন্ত লাভজনক প্রমাণিত হচ্ছে। যেমন অন্ধ্রপ্রদেশের কাডাপ্পার বরদরাজজির কথাই ধরা যাক। তিনি বহু বছর ধরে নিজের জমিতে টমেটো ও কলার চাষ করছিলেন। একদিন তিনি বন্ধুদের খামারে অ্যাভোকাডোর ফলন দেখতে পান। এরপর তিনি ইউটিউব থেকে এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। এ পর্যন্ত তিনি প্রায় 4 টন অ্যাভোকাডো উৎপাদন করে ফেলেছেন। আজ তিনি স্থানীয় দোকানগুলোতে সরাসরি এটি সরবরাহ করছেন। নতুন ধরনের ফসল বৈজ্ঞানিক পরামর্শ এবং সরাসরি বিপণনের মাধ্যমে তাঁর ছোট্ট খামারের আয় সম্পূর্ণ বদলে গেছে। তামিলনাড়ুর কোডাইকানালের কৃষক চন্দ্রশেখরনজি আধা হেক্টর জমিতে অ্যাভোকাডো চাষ শুরু করেছিলেন। তিনি এর খুব ভালো দাম পাচ্ছেন।
এবং

0: আর উপার্জনও বেশ বৃদ্ধি পেয়েছে। কর্ণাটকের চিকমাগালুরুর কিছু কৃষক ভাইবোন তো কফি বাগানের মাঝেই অ্যাভোকাডো গাছ লাগিয়েছেন। এর ফলে কফি ও গোলমরিচের পাশাপাশি তারা বাড়তি উপার্জনও করতে পারছেন। বন্ধুরা, আমরা শহরের রেস্তোরাঁগুলোতে প্রায় অ্যাভোকাডো টোস্ট এর কথা শুনি, কিন্তু এই অ্যাভোকাডোর মাধ্যমেই আমাদের উদ্ভাবনী কৃষকেরা আয়ের এক নতুন পথ খুঁজে পেয়েছেন। অর্থাৎ নিজের দেশের অ্যাভোকাডো দিয়ে আপনার টোস্টের স্বাদও বাড়ল, আবার কৃষকদের আয়ও বেড়ে গেল। আমার প্রিয় দেশবাসী, কিছুদিনের মধ্যেই 3রা সেপ্টেম্বর আমরা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী পালন করব। বন্ধুরা, উত্তম কুমার একজন ভার্সাটাইল অ্যাক্টর ছিলেন, যিনি নিজের অভিনয় দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। ফিল্ম লাভার্সরা মানেন যে শ্রী সত্যজিৎ রায় ফিল্ম নায়ক দ্য হিরো এর পুরো স্ক্রিপ্ট মহানায়ক উত্তম কুমারকে ভেবে লিখেছিলেন। সত্যজিৎ রায় বলেছিলেন যে তাঁর মধ্যে ডিগনিটির সাথে অসাধারণ ইমোশনাল ডেপ্থ ছিল। চরিত্রকে তিনি জীবন্ত করে তোলার জন্য খুব পরিশ্রম করতেন। উত্তম কুমার নিজস্ব সহজতার সঙ্গে ফিলান্থ্রপির জন্য পরিচিত ছিলেন। তাঁর জীবন থেকে কখনো হার না মানার একটি আরও বড় শিক্ষা মেলে। তাঁর শুরুর ছবিগুলি খুব বেশি চলেনি, কিন্তু তিনি নিজের কাজের উপর ফোকাস বজায় রেখেছিলেন। এরই ফলস্বরূপ তিনি এত উচ্চতা অর্জন করেছিলেন। বন্ধুরা, মনে আছে যখন আমি কলকাতায় রোড শো করছিলাম, তখন আমি উত্তম কুমারের বাড়ির সামনে দিয়েও গিয়েছিলাম। সেখানে আমাকে একজন ব্যক্তি তার একটি ছবিও উপহার দিয়েছিলেন। আমি আবার মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা জানাচ্ছি। তিনি সবসময় আমাদের সকলের হৃদয়ে বিরাজ করবেন। মহানায়ক উত্তম কুমার চিরদিন মানুষের হৃদয়ে বিরাজ করবেন। আমার প্রিয় দেশবাসী, আমাদের উৎসবগুলি পরম্পরার সঙ্গে সঙ্গে একে অপরের সঙ্গে জুড়ে যাওয়ার সুযোগও দেয়। আসন্ন দিনগুলিতে আমরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব পালন করতে চলেছি। 4ঠা সেপ্টেম্বর জন্মাষ্টমীর পবিত্র পার্বণ, সেপ্টেম্বরেই আমরা বিশ্বকর্মা পূজাও পালন করব। এই সময়ে আমাদের আশেপাশের কারিগরদের, শিল্প কারিগরদের এবং বিশ্বকর্মা বন্ধুদের সম্মান করা উচিত। কিছু মাস পরে দীপাবলিও আসতে চলেছে, এর প্রস্তুতিও ধীরে ধীরে শুরু হয়ে গেছে। উৎসবের এই মরশুমে আমি আরও একবার আপনাদের ভোকাল ফর লোকালের অনুরোধ করছি। ভোকাল ফর লোকালের অর্থ কেবল মাটির প্রদীপ কেনা নয়, এর ভিশন খুব বড়। আমরা নিজের ঘরের জন্য যে জিনিস কিনি, সেটিকে একবার অবশ্যই দেখে নিই যে তা ভারতে তৈরি হয়েছে কিনা। ভারতের আত্মনির্ভর হয়ে ওঠার পথ ভারতে তৈরি জিনিসের উপর গর্ব অনুভব করার মাধ্যমেই প্রশস্ত হবে। এই বার্তাকে যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়াও আমাদের দায়িত্ব। আমাদের ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের বন্ধুরা, ইনফ্লুয়েন্সাররা এবং সেলিব্রিটিদেরও এতে খুব বড় ভূমিকা আছে। আমার অনুরোধ যে আপনি নিজেও ভোকাল ফর লোকালকে আপন করে নিন এবং অন্যদেরও এর জন্য অনুপ্রাণিত করুন। বন্ধুরা, আপনাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা নিজের ছোট ছোট প্রয়াসের মাধ্যমে সমাজে বড় পরিবর্তন আনছেন। আপনি তাদের সম্বন্ধে মন কি বাতে অবশ্যই লিখুন। আপনার পাঠানো অভিজ্ঞতা দেশের কোনো একটি জায়গায় কারুর জন্য নতুন প্রেরণা হয়ে উঠতে পারে। আমি আপনাদের পরামর্শ ও অভিজ্ঞতার প্রতীক্ষায় রইলাম। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর। মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত শিরোনামে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর আবার শুনতে পাবেন আজ রাত 8টায় একই প্রচার তরঙ্গে।

0: পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান পেশার সন্ধানে, উপস্থাপনায় ঋত্বিক শিকদার।

0: ভারতীয় সময় অনুযায়ী ঘড়িতে এখন সময় হয়ে গেছে বেলা 12:06। আর আজ আমি ঋত্বিক আছি তোমার সঙ্গে তোমার পছন্দের পেশার সন্ধান করতে আজকের পেশার সন্ধানের অনুষ্ঠানে। এবার আজ আমি তোমাকে এমন একটা পেশার কথা বলবো যেই পেশাটা তুমি যদি তোমার প্যাশন থাকে তাহলে ওই পেশায় তুমি আরও বেশি তাড়াতাড়ি সাকসেস পেয়ে যেতে পারো। তার আগে আমায় একটা কথা বলো, তোমাদের মধ্যে কারা এখন টিভি দেখতে ভালোবাসো? হ্যাঁ, এই উত্তরটা এখন অনেকেই দেবে, বলবে যে হ্যাঁ আমরা সবাই এখন টিভি দেখতে ভালোবাসি। আর টিভি বলতে এখন যদি আরও স্পেসিফিক করে দিই, কন্টেন্ট। তোমরা প্রত্যেকেই বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করো। এইবার তোমার কি কখনো মনে হয়েছে যে এই টিভিতে বা যখন তুমি কোনো ওটিটি প্ল্যাটফর্মে কোনো কন্টেন্ট দেখছো বা এই রিয়েলিটি শোস, এই রিয়েলিটি শো তৈরি করার পিছনে কি কি কাজ হয়ে থাকে বা এর পিছনে কারা কারা থাকে, বা বলতে পারো আরও একটা কথা যে এর পিছনে কে হচ্ছে মেন লোক, যে না থাকলে এই কাজ, এই পুরো ক্রিয়েশনটা অসম্পূর্ণ থেকে যাবে, বলতে পারবে? হ্যাঁ, টিভি প্রডিউসার। এবার তোমাদের মধ্যে জানি অনেকেরই ইচ্ছে আছে এরকম কিছু একটা বানানোর, বড় হয়ে টিভি প্রডিউসার হওয়ার। তবে ইচ্ছে থাকলে তো সবসময় সেই ইচ্ছে পূরণ হয় না, সেই ইচ্ছে ইচ্ছেই থেকে যায়, কারণ সেখানে এক্সপার্ট গাইডেন্সের অভাব থাকে। তাই সেই এক্সপার্ট গাইডেন্সের জন্যই আমি কথা বলে নিয়েছিলাম একজন প্রফেশনাল টিভি প্রডিউসার শান্তনু বিশ্বাসের সঙ্গে। তো তিনি এই বিষয়ে কি বলছেন যে তুমি কিভাবে কেরিয়ার করতে পারবে, কিভাবে তুমি তোমার অ্যাপ্রোচ নেবে, কোথায় গিয়ে তুমি পড়াশুনো করলে তুমি আরও ভালো অ্যাডভান্টেজেস পাবে, এই বিষয়টা কি, এই সমস্ত কিছু নিয়ে আমরা কথোপকথন করে নিয়েছিলাম। আর সেই কথার বিশেষ কিছু অংশ রইল তোমার জন্যে, শুনতে থাকো।
1: টিভি প্রোডাকশনটা মূলত আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। টিভিতে লাইভ শো হয়, লাইভ নিউজ হয়, স্পোর্টস হয় লাইভ, এছাড়া কিছু হয় রেকর্ডিং এর মধ্যে, যেরকম ভাবে শুটিং করে পরে এডিটিং করা হয়, সেগুলো ফিকশন সিরিয়াল হয়, সেগুলো নন ফিকশন গেম শো, রিয়েলিটি শো, মিউজিক রিয়েলিটি শো, কুইজ শো, এই ধরনের হয়। এবার সেই লাইভ শো গুলো একরকম প্যাটার্নে লাইভ গুলো যায়, আর রেকর্ডিংটা অন্যরকম একটা প্যাটার্নে যায়। যেমন নিউজ প্রোডাকশন করি, সেটা একদম মাথায় রাখতে হয় যে এটা লাইভ, এটা কিন্তু কোনো রিটেক হবে না। সুতরাং সেই প্ল্যানিংটা আমাদের আগে থেকে এমনভাবে সাজিয়ে নিতে হয় যে নিউজের মধ্যে যেন কোনো রকম কোনো ভুল না থাকে। যেহেতু এটা ভিজুয়াল মিডিয়াম টিভি প্রোডাকশনটা, নিউজের ভিডিওর উপর এবং তার উপর পুরো ডিপেন্ড করতে হয়। নিউজ অ্যাঙ্কার থাকে, নিউজ অ্যাঙ্কারকে আমরা একটা ক্যামেরায় রাখি, আর যে ফুটেজগুলো আমরা দেখাবো, যে স্টোরিগুলো দেখাবো, সেগুলো আমাদের সার্ভারের মধ্যে লোড করা থাকে। সেই অনুযায়ী আমরা আমাদের নিউজটাকে শুরু করি, মন্টাজ স্টার্ট করি, তারপর অ্যাঙ্কারে আসি। অ্যাঙ্কার একটা স্টোরিটাকে ডেসক্রিপশন করছে, এবার সেই স্টোরিটা ডেসক্রিপশন করার পর তার রিলেটেড যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলোকে আমরা তার উপর দিয়ে প্লে করি। এবার সেখানে কিছু জেনারেল ভিডিও থাকে, তারপর কিছু লোকের বাইটস থাকে। এবার যখন সেই বাইটসগুলো আসে, সেই বাইটসগুলোর সময় আমরা সেই বাইটসগুলোকে আলাদা করে পেয়ে সেগুলোকে আবার আলাদা করে প্লে করা, বা সেই বাইট রিলেটেড গুলোকে অন্যরকম ভাবে গ্রাফিক্স দিয়ে প্রেজেন্টেশন করা, এরকম ভাবে করা হয়ে থাকে। বাইটের মাপটা যে দেখে নিই যে কতক্ষণ বাইকটা রয়েছে, এবং বাইকটা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাঙ্কারকে ঢুকতে হবে, সেই মাপটা করে জাস্ট লাস্ট যখন 10 সেকেন্ড আসে তখন আমরা কাউন্ট করতে শুরু করি, এবং ঠিক যখন বাইকটা শেষ হয় তখন আমরা আবার অ্যাঙ্কারে আবার ক্যামেরাটাকে কেটে নিই। কাটিং এর মধ্যে বা এই শিফটিং এর মধ্যে কোনোরকম ফাঁক না থাকে। সাউন্ড ইঞ্জিনিয়ার থাকেন, গ্রাফিক্স এর যারা থাকেন তাদের সঙ্গে কোঅর্ডিনেশন করা যে কোন সময় বাইক

0: যাবে সে সময় অডিওটাকে আপ করতে হবে, আবার অ্যাঙ্কারকে কখন অডিওটাকে ডাউন করতে হবে, এক্সপার্টের অডিওটাকে আপ করতে হবে, এবং যখন এক্সপার্ট যাচ্ছে তার নামটা ঠিক মতো সুপার হচ্ছে কিনা, বা গ্রাফিক্যাল প্লেটগুলো যে প্রেজেন্টেশন হচ্ছে সেই গ্রাফিক্যাল প্লেটগুলো পরপর আসছে কিনা, বা একটা গ্রাফিক্স প্লেট যাচ্ছে তখন আবার অ্যাঙ্কারকে কিউ দেওয়া যে গ্রাফিক্স প্লেটে যেগুলো আসে সেগুলোকে তুমি ঠিকঠাক করে সে বলতে পারছে কিনা, অ্যাঙ্কারের হেড অন থাকে, আমরা উপরে প্যানেল থেকে টক ব্যাকে অ্যাঙ্কারকে ইনস্ট্রাকশন দিই যে এবারে তুমি এই অনুযায়ী বলো, এগুলোকে পরপর পরপর বলো, কিউ দিতে থাকি, ওপরের প্যানেলে বসে থাকি, আর নিচের স্টুডিওতে অ্যাঙ্কার থাকে এবং সেখানে একজন ফ্লোর ম্যানেজার থাকেন। আমরা ফ্লোর ম্যানেজারকে কিউ দিলে ফ্লোর ম্যানেজার সেইটাকে ইন্ডিকেশন দিয়ে তাকে বলতে বলে, অথবা আবার ডিরেক্টলি অ্যাঙ্কারের কানেও হেড অন দেওয়া থাকে, আমরা ওপর থেকে সুইচ অন করে হেড অনে অ্যাঙ্কারকে ডিরেক্ট বলে দিতে পারি কিউ। এই পুরো সিস্টেমটা আমাদের লাইভের মধ্যেই চলে, তাই নিউজ চলাকালীন আমাদের খুব সতর্ক থাকতে হয় কতটা অ্যাঙ্কার বলবে, তখন জেনারেল ভিডিও যাবে, তারপর ঠিক বাইটটা ঠিক তারপরেই আসবে, সেটাকে কেটে আবার অ্যাঙ্কার আসবে, তারপর বাইট আসবে, এই যে পরপর পরপর সেগমেন্টগুলো যাচ্ছে রানরকম যে পরপর যায়, সেটা খুব মাইনরলি করতে হয়। পুরো মন্টাজ যাওয়া থেকে শুরু করে অ্যাঙ্কার থেকে শুরু করে লাস্টে শেষ করা পর্যন্ত পুরো রান অর্ডার অনুযায়ী পুরো কিভাবে শোটা যাবে পুরো কন্ট্রোলটাই প্রডিউসারের হাতে থাকে। স্পোর্টস কভারেজ করতে যাই, কোনো লাইভ স্পোর্টস, সাপোজ আমরা টিভিতে দেখি যে কোনো ক্রিকেট খেলা বা ফুটবল খেলা, সেটাও তো লাইভ দেখছে, সেটারও কোনো ঠিক হবে না, এবং সেখানে যে প্যানেল প্রডিউসার হয় সে কিন্তু আবার অন্য ফর্ম্যাট, তাকে তখন আবার মাঠ অনুযায়ী তাকে ক্যামেরা প্লেসমেন্ট করতে হয়। আমরা যখন কোনো স্পোর্টস প্রোডাকশন করি তখন আমরা ধরো 8টা ক্যামেরা বা 10টা ক্যামেরা প্রোডাকশনটা করি, কোন স্পোর্টস হচ্ছে কভারেজ তার উপর ডিপেন্ড করে ক্যামেরা প্লেসমেন্ট হয়। তারপর ক্রিকেটের ক্যামেরা প্লেসমেন্ট একরকম হবে, ফুটবলের ক্যামেরা প্লেসমেন্ট একরকম হবে, ভলিবলের একরকম হবে, সাঁতারের একরকম হবে, আন্ডার ওয়াটার ক্যামেরা প্লেসমেন্ট, এরকম বিভিন্ন স্পোর্টসের আলাদা আলাদা ক্যামেরা প্লেসমেন্ট থাকে। সেই প্লেসমেন্টগুলো প্রডিউসারকে পুরোটা জানতে হয় যে কোন অ্যাঙ্গেলে ক্যামেরা প্লেস করলে আমি শটটা ভালো পাবো, বোলারকে ভালো ধরতে পারবো, ব্যাটসম্যানকে ভালো ধরতে পারবো, বা ফুটবলের গোলটা আমি ভালো পাবো, বোলের পিছনে কোন ক্যামেরা রাখতে হবে, সাইড লাইনে কোনটা রাখতে হবে, পুরো মাঠটা ধরার জন্য কোন ক্যামেরায় কাটতে হবে, এইটা পুরো প্লেসমেন্টটা প্রডিউসার ক্যামেরাম্যানের সঙ্গে বসে এটা ঠিক করে নেয়। তারপর এন্টায়ার দ্য প্রোডাকশন যখন খেলাটা চলে তখন সে পুরো প্রোডাকশনটাকে কন্ডাক্ট করে এবং সেই ক্যামেরাগুলোকে টেক করে, কোন ক্যামেরা তখন কাটবে, কোনটা তখন সে টেকিং হবে, কোনটার মধ্যে শটটা যাবে, পুরোটা সে তখন কমিউনিকেট করে, মানে প্যানেলে বসে তখন সুইচার থাকে পাশে, যেমন অনলাইন এডিটিং হয় না, অনলাইন এডিটিং ভিডিও মেশিনের সুইচার থাকে এবং সে তাকে টেক 1 টেক 4 টেক 5 মানে ক্যামেরা নাম্বার বলে বলে যায়, তখন ক্যামেরা কোন ক্যামেরা কাকে ধরছে, বলটা কোথায় যাচ্ছে, বা ক্রিকেটের শটটা যখন মারছে কোন ক্যামেরায় সেই শটটা ভালো পাওয়া যাচ্ছে, তারপর বলটা যখন উড়ে যাচ্ছে তখন তাকে কোন ক্যামেরা ফলো করছে, তারপর কোন ক্যামেরা তাকে ধরা হবে, এই পুরোটা তখন তার চোখের সামনে 8টা মনিটর তার চোখের সামনে থাকে ভ্যানের মধ্যে, সেই মনিটর দেখে দেখে প্রডিউসার ঠিক করে যে কোন শটের পর কোন শট যাবে, কোন ক্যামেরার পর কোন ক্যামেরা কাটতে হবে। এটা দুটো হচ্ছে পুরো লাইভ প্রোডাকশন, এর মধ্যে কিন্তু কোনো রিটেক হবে না, মানে খেলাটাকে থামিয়ে তো বলতে হবে না শটটা আপনি আরেকবার মারুন,
1: একদমই না।
0: সুতরাং এইটা পুরোটাই খুব সজাগ ভাবে করতে হয়, এখানে কোনো ভুল হলে কিন্তু শটটা ভুল হয়ে যায়, জাজ চলে আসে, অনেক সময় ডিফোকাস শট চলে যেতে পারে, অনেক কিছু বা জাজ শট চলে যেতে পারে, সুতরাং এইটা লাইভ প্রোডাকশন করা কি ভেরি ডিফিকাল্ট। এর পাশাপাশি আরেক জনের যে প্রোডাকশন হয় কোডিং, যেমন আমাদের টিভিতে যে শোজ গুলো হয়, যে সিরিয়াল গুলো হয়, সিঙ্গেল ক্যামেরায় বা ডাবল ক্যামেরায় শুট হলো, শুট হয়ে যাওয়ার পর তোমার পরে এডিটিং হলো, এডিটিং হয়ে মিক্সিং টিক্সিং হলো, সেটা টেলিকাস্ট হলো, সেটার ফরম্যাটটা আবার অন্যরকম, সেটা তো লাইভ কিছু না, সেটা তুমি রেকর্ডিং করছো সিন ওয়াইজ, ধরে ধরে একটা সিনকে তুমি রেকর্ডিং করছো,
1: লাইভের মতো ওই এক্সট্রা যে প্রেশারটা থাকছে সেটা এই রেকর্ড ফরম্যাটে পাচ্ছি না,
0: সেটা রেকর্ড ফরম্যাটে তুমি একটা রিল্যাক্সড কাজ করতে পারছো, তুমি কারণ তুমি রিটেক করতে পারছো, দুবারে দেখে তিনবার চেক করতে পারছো, তার আবার হয়তো অন্যরকম টেকনিক্যাল অ্যাসপেক্ট থাকে, তার লাইট, তার ক্যামেরা পজিশন, তার ডায়লগ, সেখানে আবার অ্যাক্টিং পোর্শন, সেই অ্যাক্টিংটাকে কি করে বের করবো, শটটা কি করে আরো সুন্দর করে করে নেওয়া যায়, সেগুলো আবার অন্য টেকনিক্যাল ব্যাপার থাকে। সুতরাং টেলিভিশন প্রোডাকশনের ক্ষেত্রে না বিভিন্ন রকম প্রডিউসারের ক্যাটাগরি গুলো আলাদা, যারা ভালো প্রডিউসার হয় তারা আবার স্পোর্টসটা হয়তো ভালো করতে পারে না, যে ভালো স্পোর্টস প্রডিউসার হয় সে হয়তো আবার তোমার এই ফিকশন গুলো ভালো করতে পারে না, আবার যারা ফিকশনটা ভালো করে সিরিয়াল বলো, ওটিটি বা অন্য ধরনের গেম শোজ গুলো বা গুলো ভালো করে, তারা আবার লাইভ নিউজ করতে পারে না, এই জন্য প্রত্যেক কটা ডিপার্টমেন্টে মানে আলাদা আলাদা লোক আলাদা আলাদা জন্য তারা এক্সপার্ট থাকে, সবাই
1: সাহায্য করতে পারে না।
0: এই বিষয়টা কেরিয়ার করার জন্য মানুষ এই ফিল্ডে

0: সেই ধরনের মানুষরাই আছে যারা একটু ক্রিয়েটিভ পিপল হয়। নর্মাল মানুষ যার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই, সে চট করে এই ফিল্ডে আসবে না। টিভি প্রোডাকশনের ক্ষেত্রে সেই মানুষগুলি আসে, পড়াশোনা বা তার গোলটাকে সে সেভাবেই সেট করে ছোটবেলা থেকে বা একটু বোঝার বয়স থেকে যে আমি এই প্রোডাকশন বা এই ভাবে ক্যারিয়ারটাকে সেট করবো, যার মধ্যে একটু শিল্পবোধ বা একটু অ্যাক্টিং স্কিল বা একটু ডিরেকশনের স্কিল এটা তার মধ্যে থাকে। এবার সেই মানুষগুলো এখানে আসার পর নিজেকে আরো বেশি করে মানে প্রস্ফুটিত করার জন্য বা নিজেকে আরো করে মেলে ধরার জন্য তার একটা দরকার, যেখানে সে পড়াশোনা করবে, প্রপার এডুকেশন নেবে, এডুকেশন নিয়ে জিনিসটাকে ঠিকঠাক মতো শিখে তার ক্যারিয়ারটাকে তৈরি করবে। কিন্তু তার শিল্পবোধটা কিন্তু থাকতে হবে। তুমি যদি অ্যাজ এ ডিরেক্টর কাজ করো কোনো ফিল্ডে, তোমার মধ্যে সেই শিল্পবোধটা না থাকলে তুমি কোনো জিনিস ফুটিয়ে তুলতে পারবে না। সেই শিল্পবোধটা তুমি ক্যামেরাম্যানই হও বা এডিটারই হও বা ডিরেক্টর হও বা গ্রাফিক ডিজাইনার হও বা অ্যানিমেটার হও যাই হও না কেন, তোমার মধ্যে কিন্তু সেই শিল্পবোধটা থাকতে হবে। সেইটা না থাকলে, সেই স্পার্কটা না থাকলে মানুষের এখানে সাকসেস পাওয়া কিন্তু একটু মুশকিল আছে। ছোটবেলা থেকে অনেক মানুষের যারা গান করতে ভালোবাসে, নাচ করতে ভালোবাসে, কেউ হয়তো দূর ড্রামস বাজাতে, গিটার বাজাতে ভালোবাসে, তাদেরকে দেখলেই বোঝা যায় সে কিন্তু এই দিকে তার ক্যারিয়ারটাকে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত। তবে নারিশ করা হয় তাকে, ঠিক মতোভাবে প্রতিপালন করা হয়, ঠিক মতোভাবে গাইড করা হয়, তাহলে কিন্তু ওই দিকেই সে ক্যারিয়ারটাকে ফোকাস করবে। হ্যাঁ, হয় যে সে পড়তে পারে না, সে বিচ্ছিন্ন হয়ে যায় অন্য কোনো কারণে, ঠিক মতোভাবে এক্সপ্লোর করতে পারে না, কিন্তু আমাদের এই ফিল্ডে টিভি প্রোডাকশন বলো বা মিডিয়াতে বলো, যারা মোটামুটি একটু ভালো জায়গায় গেছে তাদের এই জিনিসটা থাকতে হবে। অবশ্যই লাগবে, কারণ শিশুর উপর সম্মুখ ধারণা না থাকলে প্রোডিউসার হওয়া যায় না, নিউজ প্রোডিউসার তাকে পুরো ব্যাপারটা নিউজ ওরিয়েন্টেড মানে আজকের দিনে কি হচ্ছে বা কবে ঘটনা ঘটেছিল পুরো তার সম্পর্কে সম্মুখ ধারণা থাকতেই হবে।
1: কলেজে উঠে কি নিয়ে পড়াশোনা করলে তাহলে তার সুবিধা হবে?
0: দেখো, আমাদের এই ফিল্ডে বিশেষ করে ক্ষেত্রে আসতে গেলে গ্রাজুয়েশনে তোমার জার্নালিজম বা মাস্টার্সন থাকাটা খুব জরুরি, হলে ভালো হয়।
1: আচ্ছা,
0: না হলেও যে হবে না সেটা বলছি না, নর্মাল গ্রাজুয়েশন করেও অনেকে করেছে, ভালো সাইন করেছে বা ভালো প্রডিউসার বা ভালো ক্যামেরাম্যান বা ভালো অনেক কিছু হয়েছে, কিন্তু গ্রাজুয়েশনের মধ্যে জার্নালিজম বা মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করলে ভালো হয়। ক্লাস টুয়েলভ পাস করার পরও বিভিন্ন রকম যে প্রতিষ্ঠানগুলো আছে যেখানে এই ধরনের শেখানো হয়, সেখানে অ্যাডমিশন টেস্ট দিয়ে অ্যাডমিশন নিয়ে ফুল ফেজে চার বছর বা পাঁচ বছর এই কোর্স নিয়ে পড়াশোনা করতে পারে। সেখানে জার্নালিজম না পড়লে হলো সে যে ক্যামেরাম্যান সিনেমাটোগ্রাফি নিয়ে পড়াশোনা করতে চায়, সে যদি পড়াশোনা করতে চায়, সে যদি গ্রাফিক অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করতে চায়, সে এই ধরনের কোর্সে সে ভর্তি হতে পারে, গ্রাজুয়েশনের পরেও ভর্তি হতে পারে, টুয়েলভের পরেও ভর্তি হতে পারে, সেগুলো সে করতে পারে। তবে জার্নালিজম বা মাস কম নিয়ে পড়লে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ পাওয়া যায়।
1: এই বিষয়ে তাহলে ভালো ভালো কি কি কলেজেস রয়েছে
0: আমাদের পশ্চিমবঙ্গে? ভালো কলেজগুলোতে সরকারি কলেজের কথা যদি বলতে হয়, তোমার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এসআরএফটি যেটা আমরা বলি, সেটা সেটা হচ্ছে নাম্বার ওয়ান। এখানে তোমার অনেক ধরনের কোর্স করানো হয়, ডিরেকশন, সিনেমাটোগ্রাফি মানে ক্যামেরাম্যান, এডিটিং, সাউন্ড রেকর্ডিং, তারপর তোমার প্রোডাকশন ডিজাইনিং, অ্যানিমেশন গ্রাফিক্স, বিভিন্ন ধরনের ফুল ফেজার কোর্স, পাঁচ বছরের পুরো একদম কোর্স রয়েছে। এখানে থেকে পড়াশোনা করে যারা শিখেছে তারা সারা ভারতবর্ষের টেলিভিশনের ক্ষেত্রে বলো বা ফিল্মের ক্ষেত্রে বলো ভালো ভালো জায়গায় তারা নিজেদের নিয়ে গেছে। এরপরে রয়েছে প্রায় রূপকলা কেন্দ্র, যেখানে রূপকলা কেন্দ্র সল্ট লেকে আছে, সেখানেও একই ধরনের কোর্স করা হয়। এখানেও ওই ডিরেকশন থেকে শুরু করে সিনেমাটোগ্রাফি, সাউন্ড সব ভর্তি রয়েছে। এছাড়াও ভারতবর্ষের মধ্যে যদি ওখানে কেউ চান্স পেশ হচ্ছে এসটিআই পুনে, ওটা তো ফিল্ম এন্ড টেলিভিশন নাম্বার ওয়ান ওটা প্রতিষ্ঠান, পুনের ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট, ওখানে যদি কেউ সুযোগ পায় তাহলে তো বিরাট ব্যাপার। ওখানে ভারতবর্ষের যে সবচেয়ে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো, বম্বে ইন্ডাস্ট্রি, সাউথ ইন্ডাস্ট্রি, বেঙ্গলি ইন্ডাস্ট্রি, সমস্ত নাম করা লোকজন ওই ইনস্টিটিউট থেকে পাস আউট হয়েছে, ওখান থেকে সুযোগ অনেক বেশি। তাছাড়াও বিভিন্ন বেসরকারি কলেজ রয়েছে যারা আজকাল বিভিন্ন রকম ফুল ফেজ কোর্স চালু করেছে, সেখানেও কিছু কিছু ভালো ভালো বেসরকারি কলেজ রয়েছে, সেখান থেকেও পড়াশোনা করতে পারে। সরকারি কলেজগুলোতে খরচ একরকম হয়, এসআরএফটিআইতে বিভিন্ন কোর্স আছে, পাঁচ বছরের ফুল ফ্লেজ কোর্স করতে মোটামুটি ধরো ২-৩ লক্ষ টাকার মতো, সেখানে রূপকলা কেন্দ্রেতে একটু কম পাঁচ বছরের কোর্সের জন্য, এসটিআই পুনেতে ওরকমই ২-৩ লক্ষ টাকার মতো পড়ে, আর বেসরকারি কলেজগুলোতে একটুখানি বেশি পড়ে অবশ্যই। কিন্তু সরকারি কলেজ যেহেতু কম পড়ে এরকমই পড়ে, পাঁচ বছরের কোর্স করছে, হস্টেল ফস্টেল ফি সমস্ত কিছু মিলছে।
1: এবার কলেজে পড়ার সময় তো অনেকের ইচ্ছা করে যে একটু ইন্টার্নশিপ করবো বা অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবো, তো সেই কাজ করার সুযোগটা তারা কিভাবে

0: পাবে।
1: সেই কাজ করার সুযোগ বলতে যদি কেউ এসআরএফটিআই এফটি এফটিআই বা রূপকথাতে কাজ করে, ওদের ওখানে প্রতি বছর একটা করে তোমার ইন্টার্নশিপ ফিল্ম করতে হয় বা ইন্টার্নশিপ প্রজেক্ট করতে হয়, সেটা ওদের কোর্সের মধ্যেই থাকে। সেই কোর্সে তো সে নিজেই একটা করে প্রজেক্ট বানাতে পারছে, সেটা ফিল্ম হোক বা টেলিভিশন কোনো প্রোডাকশন হোক বা অন্য কোনো ডকুমেন্টারি হোক, সেখানে সে জিনিস করতে পারছে। এছাড়া ওখানে বাইরের থেকেও প্রচুর মানুষ আসেন যারা নাম করা তারা ডিরেক্টর, তারা ওখান থেকে নিজেদের অ্যাসিস্ট্যান্টদের নিতে আসে যে এখানে অ্যাসিস্ট হিসেবে কাজ করবে আমার সঙ্গে, ওই ইনস্টিটিউট থেকে কিছু ছেলেদের নেয়। সেখানে ওই সুযোগটা আছে বড় বড় লোকেদের সঙ্গে অ্যাসিস্ট করার। তুমি কথা যে ইন্টার্নশিপ বলছো, ইন্টার্নশিপ সেই অর্থে এখানে কোম্পানি ইন্টার্নশিপ কিছু হয় না, কারণ আমাদের এটা এখানে কারোর সঙ্গে ধরে কাজ করতে হয়, কোনো ডিরেক্টরের সঙ্গে থেকে কাজ করা, তার সঙ্গে লেগে থেকে কোনো প্রজেক্টে কাজ করা, মানে একটা ভালো প্রজেক্ট হচ্ছে তার সঙ্গে যুক্ত হয়ে গেল, সেই প্রজেক্টে তার সঙ্গে থেকে থেকে কাজগুলো শিখলো, এখানে সেইভাবে কাজ শিখে লোকে কাজে লাগে। কারণ তুমি পড়াশোনা করার সঙ্গে সঙ্গে তুমি যখন প্র্যাকটিক্যালটাও দেখতে পাচ্ছ, পড়াশোনাটা করে এসছো যে এইভাবে প্রোডাকশনটা হয়, এবার তুমি এসে সেটা পুরোটা দেখতে পাচ্ছ যে প্যানেল কাকে বলে, প্রোডাকশন কিভাবে হয়, কোথা থেকে কি ক্যামেরা, কোথা থেকে কোন অ্যাঙ্গেল ধরা হচ্ছে, পুরো নিজের জিনিসটাকে দেখতে পাচ্ছে, তখন তোমার সেটা অনেকটা বেশি কাজে লাগে।
0: এখানে তো যারা পড়ছে বেশিরভাগই সবই সবার প্যাশন থেকেই আসে, প্যাশনের সঙ্গে সঙ্গে আর কি কি স্কিলস থাকা প্রয়োজন, যেরকম টেকনিক্যাল স্কিলস এ কি থাকা প্রয়োজন, আর এমনি যদি ধরি সফট স্কিলস এর মধ্যে যদি লিডারশিপ বা টিম ম্যানেজমেন্ট, সেইগুলো কতটা দরকারি এখানে?
1: অবশ্যই তো স্কিল তো একটু লাগে, যেমন টেকনিক্যাল স্কিল তো লাগে একটা প্রোডাকশন করতে গেলে, যেহেতু এটা পুরোটাই টেকনিক্যাল জব, কারণ এখানে ক্যামেরা রয়েছে, সাউন্ড রয়েছে, রয়েছে, গ্রাফিক্স রয়েছে, সুতরাং সেই সম্পর্কে সম্মুখ ধারণা থাকলে তোমার কাজ করতে সুবিধা হয়। স্কুল থেকে পাস আউট হয়েছে তারা ক্যামেরাটা পুরোটা জানে, কোন ক্যামেরায় কোন লেন্স ব্যবহার করা হয়, কোন লেন্সের কি কাজ, সেই লেন্স কতটা দূর থেকে ধরতে পারে, এই শটের জন্য প্রকৃতপক্ষে কোন লেন্সটা বেশি দরকার, সে যদি ডিরেক্টর নিজে জানে তাহলে সে চটপট ক্যামেরাম্যানকে বলতে পারবে যে আমার এই লেন্সটা দরকার। এবার সাউন্ডের সম্বন্ধে যদি নলেজ থাকে, এডিটিং সম্বন্ধে যদি নলেজ থাকে, সে বলতে পারবে শটটাকে দেখে যে না আমার এই শটটা এইভাবে হচ্ছে না, এই শটটাকে এইভাবে এইভাবে জোরো, এইভাবে এইভাবে জোরো, একটু কিছু এক্সট্রা এডিট দিবে, তার পক্ষে নিজেরও সুবিধা হয়। এডিটিং যদি সে জানতে পারে, যেগুলো ফিকশন প্রোগ্রাম হয় তোমার ডেইলি শো বলো বা রিয়েলিটি শো বলো, গানের প্রোগ্রাম বলো, সেখানে এমন কোন প্রডিউসার যার এডিটিং সম্পর্কে ধারণা আছে, সে খুব ভালো প্রডিউসার হতে পারবে। কারণ আলটিমেটলি তো ফাইনাল তোমার এডিটিং করে জিনিসটা কি যাবে, সে যদি তার সামনে সাথে দেখতে পায় যে আমার শটগুলো এইভাবে পর পর যাবে, টেলিকাস্টের সময় আমি এইভাবে শটগুলোকে সাজিয়ে এইভাবে দেবো, তাহলে সেই জিনিসটা যখন দেখতে পাচ্ছে তখন শুটিং এর সময় সে তাহলে সেভাবেই শটটাকে নিচ্ছে, যে আমি বেশি কিছু দরকার নেই, আমার শটগুলো এইভাবে এইভাবে যাবে, সুতরাং আমার শুটের সময় আমি ঠিক নেপে মেপে মেপে এইভাবেই শটগুলোকে নেবো, তাহলে আমার এডিটিং করতে অনেক সুবিধা হবে। যে এডিটিংটা জানে সে এডিটিংটাকে মাথায় রেখেই তখন শুটিংটা করে। আর লিডারশিপ ব্যাপারটা যেটা বলে সেটা তো অবশ্যই, কারণ যে প্রডিউসার হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য শিপ, রান করছো সেই শোটা পুরোটা তোমার উপর দাঁড়িয়ে আছে, সুতরাং তোমার মধ্যে যদি সেই ক্ষমতাটা না থাকে, সেই লিডারশিপ পাওয়ারটা না থাকে, তাহলে প্যানেলটা খুব নড়বড়ে হয়ে যায়। সেক্ষেত্রে থেকে দেখা যায় যে অনেক ভালো ভালো শো কিন্তু ঠিক মতো জমছে না, কারণ যদি লিডারশিপ পাওয়ারটা না থাকে, তোমার কমান্ড, তোমার যেভাবে তুমি শোটাকে রান করছো প্রথম থেকে শেষ পর্যন্ত, সেইটার মধ্যে যদি তোমার লিডারশিপ কোয়ালিটি থাকে, তোমার প্যানেলও তোমাকে যথেষ্ট সম্মানের চোখে দেখবে।
0: টিভি প্রোডাকশনে সে নিজের কেরিয়ার করে নিয়েছে, সে চাইলে কি ফিল্ম প্রোডাকশন বা এই ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন সেখানেও কি যেতে পারবে? আর যদি যায়ও সেইখানে কাজ কতটা আলাদা হয় এই টিভি প্রোডাকশনের থেকে?
1: দেখো টিভি প্রোডাকশন আর ফিল্ম প্রোডাকশনের মধ্যে পার্থক্য একটা ক্ষেত্রে হচ্ছে লাইভ, এগুলো ক্ষেত্রে বললাম একটু লাইভ কিছু হয় না, তোমার লাইভ নিউজ বা লাইভ পোস্টের মতো ব্যাপার নেই, বাকি যখন তুমি ফিকশন কিছু করছো, তুমি ফিল্মের ক্ষেত্রে তুমি শুটিং করছো, এখানে সিরিয়াল ক্ষেত্রে তুমি টিভিতে যে সিরিয়ালগুলো দেখাচ্ছে, মেগা হোক বা ওটিটি বা যেগুলো হচ্ছে সেগুলোর ক্ষেত্রে তুমি সেভাবে শুটিং করছো, এখানে ব্যাপারটা একই। আলাদা হচ্ছে শুধু লাইভ নিউজের ক্ষেত্রে, লাইভ কোন ইভেন্টের ক্ষেত্রে, তুমি যদি বলো যে টিভি প্রোডিউসাররা পরবর্তী গেলে কি ফিল্মে গেলে শুধু হয়েছে, হ্যাঁ হয়েছে, এরকম অনেক উদাহরণ আছে যে হয়েছে, তার মধ্যে যদি সেই এবিলিটি থাকে যে পরবর্তী গেলে ফিল্মে যাবে, ফিল্মের ডিরেক্টর হবে, সেই ক্ষমতা সে থাকলে সে নিশ্চয়ই গিয়ে সাকসেসফুল হবে। এরকম অনেক উদাহরণ আছে যে সে আগে টেলিভিশনে সিরিয়াল ডিরেকশন করতো, সে পরবর্তীকালে ফিল্ম ডিরেকশন করেছে এবং

0: সাকসেসফুল ফিল্ম ডিরেক্টর হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এখানে এই কোর্স করে কি ধরনের চাকরি পাওয়া যায় তোমাকে বলতে পারি? টিভি প্রোডাকশনের ক্ষেত্রে যদি তুমি বলো সরকারি চাকরি একমাত্র দূরদর্শনে পাওয়া যায়, যে টিভি প্রোডাকশন করলে দূরদর্শনে সরকারি চাকরি পাওয়া যায়, সেখানে অ্যাডভার্টাইজমেন্ট বেরোলে পরীক্ষা দিয়ে পাওয়া যায় চাকরি। বাকি যে চ্যানেলগুলো আছে বা বাকি যে কাজগুলো আছে সেগুলো সম্পূর্ণ ফ্রিল্যান্সিং। তুমি কোনো নিউজ চ্যানেলে ঢুকলে তুমি অ্যাজ এ ঢুকলে তোমার কিছুদিন পর তোমার নিজেরও ভালো লাগবে না হতে পারে, তুমি চ্যানেল শিফট করে অন্য জায়গায় চলে যেতে পারো, আবার তাদেরও তোমায় পছন্দ হতে না পারে, তারাও তোমাকে বসিয়ে দিতে পারে। তুমি ফিল্ম করছো, আজকে একটা ফিল্ম করছো, ফিল্মটা শেষ হলো, তুমি আবার ছমাস পরে একটা নতুন ফিল্ম শুরু করলে। পার্মানেন্ট চাকরি যদি তোমাকে একমাত্র বলতে হয় তাহলে দূরদর্শনের ক্ষেত্রে পার্মানেন্ট চাকরি, বা এসআরএসটিএতে যারা পড়াচ্ছে, অ্যাজ এ টিচার করছে, রূপকলাতে অ্যাজ এ টিচার জয়েন করছে, তাদের ক্ষেত্রে পার্মানেন্ট চাকরি। আর বাকিগুলো পুরোটাই ফ্রিল্যান্সিং।
1: ফ্রিল্যান্সিং এ এবার হচ্ছে যে যত বেশি নিজের কাজ ভালোভাবে করতে পারবে সে তত বেশি কাজ পাবে।
0: এবার তার মধ্যে তোমার যে আজকালকার যে নিউজ চ্যানেল গুলো আছে সেখানে একটা পার্মানেন্ট জব রয়েছে, সেখানে নিউজ প্রডিউসার বলো, ক্যামেরাম্যান বলো, তারা ভালো কাজ করলে কিন্তু জবটা থাকছে, চ্যানেলের আন্ডারে বা কোম্পানির আন্ডারে তারা রয়েছে, তারা একটা পার্মানেন্সি ব্যাপার আছে। আর বাকি তুমি যদি ফিল্ম করো বা তুমি যদি সিরিয়াল বা তুমি যদি কোনো ওটিটি কন্টেন্ট বানাও, কোনো ডকুমেন্ট করো, সেখানে তো তোমার তুমি যত ভালো কাজ করবে তোমার কাছে পরপর কাজ আসতে থাকবে, আর তুমি যদি ভালো করো তোমার কাজের সংখ্যা কমতে থাকবে। সেটা পুরোটাই ডিপেন্ড করছে তুমি কি ধরনের কাজ করছো, তোমার কাজ কতটা হিট হচ্ছে, তোমার ছবি কতটা হিট হচ্ছে, বা তোমার প্রোডাকশন গুলো কতটা মানুষের কাছে পৌঁছাচ্ছে, মানুষ কতটা সেটা স্বীকৃতি দিচ্ছে, কতটা ভালো বলছে, তার উপর তোমার কাজ নির্ভর করছে। যে মানুষ যত ভালো কাজ করবে তার কাজের অভাব হবে না, আর যে মানুষ ভালোভাবে করতে পারবে না তার আস্তে আস্তে কাজ কমতে থাকবে। যেরকম ভাবে ফ্রিল্যান্সিং মিডিয়াতে বা প্রফেশনাল জায়গাতে হয় আর কি। প্রফেশনাল জায়গায় এটাই হচ্ছে মূল কথা, কাজই হচ্ছে তোমার প্রমাণ। তোমাকে প্রফেশনাল জায়গায় তুমি কোথা থেকে পাথর খাবো, তুমি যে বললে প্রথম কাজটা পাওয়ার ক্ষেত্রে হয়তো এসআরএফটি বা রূপকলা কেন্দ্রের সার্টিফিকেটটা খুব কাজে দেয়,
1: কমার্শিয়াল ডিমান্ডটাকেও পূরণ করতে হচ্ছে, তো ক্রিয়েটিভিটিটা কোথাও গিয়ে একটু কমে আসছে, তো তাহলে সেইটাকে কি করে সে ব্যালেন্স করবে?
0: সেটা তো অবশ্যই, দেখো ক্রিয়েটিভিটি এবং কমার্শিয়াল ডিমান্ড দুটোকে বজায় রাখা সত্যি খুব মুশকিল। এখন অনেক সময় হয় যে আমাদের টেলিভিশনের ক্ষেত্রে বলছি, যে টেলিভিশনের সেই যে চ্যানেলে আমরা কাজ করি, শো করতে হয় যে শো গুলো ক্রিয়েটিভিটি দেখানোর কোনো জায়গা থাকে না, কিন্তু শোটা আমাদের করতে হয় তার কারণ সেখানে স্পন্সরশিপ আসে, সেখানে স্পন্সর বলেছে যে আমার শোটা এরকম ভাবে করতে হবে, এবং চ্যানেলও চাইছে যে স্পন্সরের কথা শুনে শোটা সেরকম ভাবে হোক। সেজন্য সেখানে যেহেতু সে স্পন্সর করছে, সেখানে আমার ক্রিয়েটিভ জায়গাটাকে একটুখানি কম্প্রোমাইজ করে আমাকে স্পন্সরের মতো করে শোটাকে ডিজাইন করতে হবে।
1: আর সময় তো প্রায় শেষই হয়ে গেল, সময় শেষে যেটা হচ্ছে যে এবার যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে অ্যাসপায়ারিং, যারা টিভি প্রোডিউসার হতে চাইছে বা ডিরেক্টর হতে চাইছে এই ফিল্ডে, তাদের জন্য যদি কিছু লাস্ট মিনিট টিপস থাকে।
0: দেখো লাস্ট মিনিট টিপস একটাই, সেটা হচ্ছে যে কাজটাকে ভালোবাসো। তুমি যে কাজটাই করো না কেন, কাজটাকে ভালোবাসো, তাহলে তুমি উন্নতি করবে। যদি সত্যি তুমি টিভি প্রোডিউসার, ডিরেক্টর, ক্যামেরা পার্সন, সাউন্ড রেকর্ডিং এই ফিল্ডে কাজ করতে চাও, তোমাকে প্রথমেই কাজটা ভালোবাসতে হবে, খুব প্যাশনেট হতে হবে, একটা ভালো শিল্পী মন রাখতে হবে। যেমন দুর্গা পুজো সবার জন্য উৎসব, আমাদের জন্য কিন্তু কাজের সময়, কারণ এখানে প্রোডাকশনটা আমাকে দিতে হবে, আমার টেলিকাস্টটা ফাইনাল, টেলিকাস্টের উপর আমার সবকিছু ডিপেন্ড করছে। আজকের দিনে টিভি প্রোডিউসার বা ফিল্ম ডিরেক্টর বা অন্য কোনো ডিরেক্টর, এটা খুব ভালো কেরিয়ার, এটা সাকসেস যথেষ্ট পাওয়া যায়। এখানে কেউ তোমাকে তোমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করবে না, এখানে শিক্ষাগত যোগ্যতা ম্যাটার করে না, হয়তো এন্ট্রান্স পরীক্ষার জন্য ম্যাটার করে কিন্তু পরবর্তীকালে ম্যাটার করে না, ম্যাটার করে তোমার মধ্যে কি কোয়ালিটি আছে সেটাই ম্যাটার করবে। সুতরাং তোমার মধ্যে যদি যদি কোয়ালিটি থাকে তুমি কিন্তু ভালো জায়গায় যেন খুব বড় সাকসেস হবে। তো সুতরাং এই প্রফেশনটা একটা ইউনিক প্রফেশন, এটার মধ্যে অনেক মজা আছে, এটা কাজের মধ্যে অনেক অনেক মজা আছে, অনেক স্যাটিসফ্যাকশন আছে। যদি কেউ তোমরা নিতে চাও, এটাকে নির্ধিদায় নিতে পারো, খুব ভালো গ্রো করার জায়গা।
2: টিভি প্রোডিউসার শান্তনু বিশ্বাসের কথা তো তোমরা শুনেই নিলে, আর আশা করি তোমার মনে যেই সমস্ত

প্রশ্ন রয়েছে এই টিভি প্রোডিউসিং নিয়ে যদি তুমি কেরিয়ার গড়তে চাও, আর এছাড়াও তুমি যদি আর অন্য কোনো টপিক নিয়ে কেরিয়ার করতে চাও, অন্য কোনো বিষয় নিয়ে তুমি এগোতে চাও, সেই বিষয়টাও কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। আর ঘড়িতে তো সময় বলছে, সময় তো প্রায় শেষই হয়ে এসেছে। এতক্ষণ তোমার সঙ্গে আমি ঋত্বিক ছিলাম আজকের পেশার সন্ধানে। আবার গল্প হবে ঠিক অন্য কোনো দিন অন্য কোনো সময়। ততক্ষণ টাটা।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে যাত্রাপালা। যাত্রা উষার নবারুণ, রচনা অরূপ কুমার চৌধুরী, পরিবেশনায় মা লক্ষ্মী যাত্রা সমাজ।
1: যাত্রাপালা, আজকের যাত্রা উষায় নবারুণ, রচনা ও গীতিকার অরূপ কুমার চৌধুরী, পরিবেশনায় মা লক্ষ্মী যাত্রা সমাজ, প্রযোজনা রামরঞ্জন দাস রায়, সম্পাদনা তুহিন চট্টোপাধ্যায়। যাত্রাপালা উষায় নব

0: ওই সব মানব রূপী পশুদের।
1: শান্ত হও, তাহলে যে নর ও নারীর সমন্বয়ে এই সৃষ্টি রসাতলে যাবে।
2: নারায়ণ নারায়ণ, প্রণিপাত হে মহেশ্বর, প্রণিপাত হে জগত মাতা। মা গো, বিস্মৃত হয়ে গেলে মর্ত্যের সকল নারী যে তোমারই অংশজাত, তারা যদি তাদের কুলকুণ্ডলিনী শক্তি জাগরিত করে তোমার ওই দশ মহাবিদ্যায় পারদর্শনী হয়, তাহলে যে পুরুষকুল লয় প্রাপ্ত হবে। মা
1: দেবী, এখনো সেই কাল সন্নিকটে উপস্থিত হয়নি।
2: মা গো, স্মরণ করো, তোমার দ্বারাই অসুরকুল নাশ হয়েছিল, কারণ তারা তাদের অত্যাচারের শেষ বিন্দুতে চলে গিয়েছিল।
0: নারদ, বর্তমানে মর্ত্যের কি সংবাদ?
2: মা, বলতে আমার সংকোচ হচ্ছে, অপরাধ নিও না মা, মর্ত্যে এখন নির্বিচারে কন্যা ভ্রূণ হত্যা হচ্ছে, নারীর সংখ্যা ক্রমশ লোপ পাচ্ছে পুরুষের তুলনায়, নারীর অধিকার নারীর সম্মান সর্বান্তকরণে খর্ব করা হচ্ছে, মর্ত্যে এখন অবক্ষয়ের যুগ চলছে।
0: হে মহেশ্বর, এখনো কি আমাকে ধৈর্য অবলম্বন করতে বলবে?
1: বিস্মৃত হলে চলবে না দেবী, সৃষ্টির আদিতে ছিলে তুমি অর্থাৎ প্রকৃতি, আর সৃষ্টির অন্তেও থাকবে নারী অর্থাৎ সেই তুমি। বর্তমানে মর্ত্যে যে যার কর্মফল অনুযায়ী শাস্তির বিধান তো দিয়েছি, এখন এসো দেবী, অবলোকন করি মর্ত্যের পরিবারের প্রতি।
2: নারায়ণ নারায়ণ, আপনাদের অনুমতি নিয়ে আমি এখন গমন করি গোলকধামে, শ্রী বিষ্ণুর পাদ প্রান্তে শতকোটি প্রণাম নেবেন আমার।

0: 心如日，
1: 无理无理，我太给力。
2: 嘿，再个，
1: 阿妈给一口烤白粥的呗。
2: 哎，那罗莎的巴塔莎二粥。
1: 啊，那狗的，一看那有葫芦呢。
2: 哎，谁给？তা হলে কি হবে গো? এ পাত্র হাতছাড়া করতে হবে আমাদের।
1: কি করব বলো গৌরী? ওদের চাহিদা মেটাতে না পারলে? জানো গৌরী, বড় লজ্জা করে। বাবা হয়ে আমি আমাদের দীপালী মাকে এখনো পাত্রস্থ করতে পারলাম না।
2: আমাদের ভাগ্য আর ওর পোড়া কপাল, না হলে আমাদের মতো গরিব ঘরে কেন জন্মাবে? কিছু বলতে গেলেই বলবে আমি কি এতই বলগ্র হয়ে উঠেছি তোমাদের যে বিদায় করতে চাইছ।
1: সান্ত্বনা দেয় বুঝলে, ওই বলেও আমাদের সান্ত্বনা দেয়। কিন্তু আমি ওর দুঃখটা তো বুঝি, ওর বেশিরভাগই বন্ধুদের তো বিয়ে হয়ে গেছে।
2: হ্যাঁ গো, ছেলের বাড়ির লোকেদের একটু অনুনয় করলে না কেন?
1: গৌরী, অনুনয় বিনয় সবই করেছি, আর ওদের চাহিদা তো তেমন কিছু নয়। তাও যদি দিতে না পারি, তাহলে তো আমাদের দীপালী মাকেই সারা জীবন কথা শুনতে হবে।
2: কি যে বরাত করে এসেছে মেয়েটা কে জানে।
1: কে কে দরজার পাশে?
2: আমি দীপালী মা। ও, তাহলে সব কথাই শুনেছিস আমাদের, দুঃখ করিস না মা।
1: হ্যাঁ মা, দুঃখ করিস না, কালই কানাই নগর থেকে এক পাত্রর বাড়ির লোক তোকে দেখতে আসবে, এটা আমি হাতছাড়া করবো না, যেভাবেই হোক।
3: তাদের চাহিদা পূরণ করবে, তাই তো, চুরি করে হোক ডাকাতি করে হোক আমায় বিদায় করতে চাও, তাই তো? কি বলছিস মা? আচ্ছা মা, বাবা, আমি তোমাদের কাছে একটা চালা, একটা যন্ত্রণা, তাই না? আমি না থাকলে তোমাদের এই চালাই বলো আর যন্ত্রণাই বলো চুরবে, তাই না?
1: কি বলছিস রে মা? তুই তুই আমাদের সন্তান, আরে জ্বালা যন্ত্রণা হবে কোন দুঃখে?
3: আমি একটু আসছি মা।
2: এই কোথায় যাচ্ছিস এখন?
3: বললাম তো আমি একটু আসছি।
2: কোথায় যাচ্ছিস তা বলে যা।
3: একটু ঘুরে আসছি।
1: কোথায় গেল বলো তো মেয়েটা এখন?
2: গোপাল গোপাল।

0: কি বলছো?
1: একটু দেখ না বাবা, তোর দিদি কোথায় গেল? একটু পরেই সন্ধে নামবে, এখন যে কোথায় গেল!
0: দিদি কি বাচ্চা নাকি?
2: আহ, মার সঙ্গে তর্ক করে সময় নষ্ট না করে মা যা বলছেন তাই করো।
0: ঠিক আছে, রাজ্য কেন, যাচ্ছি তো।
1: হে ঠাকুর, আমার মনটা এত কুড়াচ্ছে কেন? আর তুমি ওকে রক্ষা করো।
3: গৌরী, গৌরী, এ তুমি কি বলছো?

0: গুরু, খোচরগুলো আমাদের যে ছুটিয়ে মারছে, ভাল লাগে না মাইরি এই বন জঙ্গলের মাঝে লুকিয়ে থাকতে।
1: যা বলেছিস প্রদীপ, আমরা যে একটু ব্যবসা করে কমতার উপায় নেই। মানছি আমাদের ব্যবসায় তো ট্যাপতি, তুই বল পদা, আমরা তো চুরি ডাকাতি করছি না।
0: ভাল লাগে না মাইরি, গাঁজা চর সেরেহীন বেজলে কেমন মহাভারত অশুদ্ধ হয় বলো গুরু, ভাল লাগে না মাইরি।
1: এরো নেশার জিনিস, যারা নয় লুকিয়ে চুরিয়ে চুপি চুপি ব্যবহার করে, সে আগে কাল সন্ধ্যের সময় জবাবরির সঙ্গে দেখা হলো, ওর মেয়ে মালতীটা কাজ দেখে দিতে বলে দেবে।
0: গুরু, এভাবে কত মেয়েকে তুমি কাজ পাইয়ে দিয়েছো বলো।
1: চুপ, পেটে টনিক বলার কোনো কথা থাকে না তোর পেটে। আমরা আমরা কি সমাজে একটা উপকারী জীব?
0: ও, মেয়ে পাচার করাটা সমাজের উপকার বুঝি, এটা তো আগে বুঝিনি। ভালো লাগে না মাইরি।
1: বয়স অনুপাতে দামটা উঁচু নিচু বটে, তবে ব্যবসায় টাকা আছে রে।
0: ঝামেলা যোগ্য আছে মেলায়,
1: ইংরেজরা কথা আছে না, নো রিক্স নো গেম। ওই মুক্কু সুক্কু লোক এসব বুঝবে না, এসব কাকুর মা বলি না, তাহলে কেটে ফেলবো।
0: ঠিক আছে গুরু, ঠিক আছে, ভালো লাগে না মাইরি, আমাদের উপকারী জীব হয়ে চুপ করে থাকতে হবে, লুকিয়ে থাকতে হবে, রাতে চোরের মতো বাড়ি ঢুকতে হবে, ভালো লাগে না মাইরি।
1: বাবা ফাটা রেখানোর মতন ভাল লাগে না, ভালো লাগে না মাইরি, বলিস না তো। তোর যদি ভালো না লাগে কেড়ে বল, তোমার মতো হুসি মাল নিয়ে ব্যবসা চলবে না, গেলে ফোট পাতলা হ।
0: এটা তো আমার মুদ্রা দোষ গুরু, তুমি আমাকে বকছ না শাসন করছ, আমার কিন্তু কান্না পাচ্ছে, খুব মন খারাপ হচ্ছে।
1: মন খারাপ করিস না পদা, বেশ কিছু টাকা হলে তল্লার ছেলে দুজনই পালাবো, তখন আমাদের কেউ টিকিটা পাবে না।
0: সেই ভালো গুরু, সেই ভালো, তারপর বেথার করে সংসারি হব।
1: চল এবার বাড়ি যা, আসুন ঢুক ঢুক করে খাওয়াটা একটু কমা।
0: তুমি ঘরে ফিরবে না গুরু?
1: না, একটা অর্ডার আছে, আমি তার সাপ্লাই এর সন্ধানে যাচ্ছি।
0: কি অর্ডার গুরু?
1: এটাকে পরে বলবো, এখন ফোট তো কেন থাকে।
0: ভাই ঠিক আছে গুরু, আমি যাচ্ছি।
1: ওরে পদা, তোর বোনটাকে কবে পাচার করবো তাই তো ভাবছি, আমাদের প্রেমটা এখন বেশ মাখো মাখো হয়েছে, স্বপ্নার চোখে ভবিষ্যতের রোগীর স্বপ্ন দেখিয়েছি, আবার বিশ্বাস করতে শুরু করেছি, এরপরও তনুরস পান করে আমি হব মাতা, আর ভবিষ্যতে স্বপ্নার দেহের জন্য পাগল হবে অন্য মাতালেরা। মাতার জন্য কান আছে, কেউ শুনে ফেলবে আমার মনের কথা, তাহলে তো স্বপ্নার স্বপ্ন মাখা মন আর পাব না।
2: দিদি দিদি, এ কি করছিস তুই?
3: না আমায় ছাড়, ছাড় আমায়।
2: তা বলে তুই এত বড় কাজ করবি? না দিদি।
3: গোপাল ভাই আমার, আমায় তুই একা থাকতে দে, তুই বাড়ি চলে যা।
2: না দিদি, তাহলে তুই একটা অঘটন ঘটাবি।
3: বেশ করবো, তুই যা এখান থেকে।
2: না যাবো না। দিদি দিদি, তুই মরতে যাচ্ছিস।
3: হ্যাঁ, কারণ আমার যে বাঁচার অধিকার নেই, বাঁচার কোনো ইচ্ছেই আছে।

0: আমার কেন? তুই কি জানিস না দিদি, আত্মহত্যা মহাপাপ।
1: কিন্তু এই মুখ যে আমি সমাজে দেখাতে পারবো না ভাই, কেন তুই বাধা দিয়ে আমায় বাঁচাতে এলি?
0: মরে গিয়ে তুই তো পালাবি, কিন্তু আমরা আমরাও তো সমাজের কাছে লজ্জায় পড়ে যাব। দিদি বলতে পারিস আমাদের কি দোষ?
1: আমাদের দোষ, আমরা গরিব, পনের টাকার অভাবে বিয়ে হবে না, রাস্তায় অমানুষ জানোয়ারদের লোলুপ চাহনির প্রতিবাদ করতে পারবো না, অশালীন আচরণের বিরুদ্ধে গর্জে উঠতে পারবো না। আমাদের জীবনে যে শুধুই না আর লজ্জা।
0: না রে দিদি না, এই লজ্জা তোর নয় রে, এই লজ্জা আমারও নয়, এই লজ্জা আমাদের বাবা মায়েরও নয়।
1: তাহলে এই লজ্জা কার?
0: এই লজ্জা আমাদের সকলের, এই লজ্জা এই সমাজের।
1: ভাই,
0: হ্যাঁ দিদি ভাই, আমরা নামেই আধুনিক হয়েছি, নামেই শিক্ষিত হয়েছি, নামেই সভ্য হয়েছি, কিন্তু প্রকৃতই কি আমরা তাই?
1: ভাই, আমাদের মাকে এখনো মুখ লুকিয়ে নীরবে কাঁদতে হয় তার কন্যা সন্তানের ভবিষ্যতের কথা ভেবে।
0: তাই তো এক এক সময় আমার মনে হয় দিদি, সবকিছু তছনছ করে দিয়ে আবার একটা নতুন পৃথিবী গড়ি।
2: তাতে কি লাভ হবে?
0: মা,
2: ধ্বংস যে কোনো মুহূর্তে হয়, কিন্তু গড়া গড়া যে অনেক কঠিন। আর দীপালি শোন, আমরা যে নারী, মেদিনীর মতো আমাদের অসীম ধৈর্য, অসীম সহন ক্ষমতা, যখন সহ্যের শেষ বিন্দু অতিক্রম করে তখনই আমরা রুখে দাঁড়াই, তখন আমাদের শক্তির ধারে কাছে কেউ টিকতে পারবে না। মা, মা গো, তুমি শান্ত হও।
0: জানো মা, দিদি কি করতে এসেছিল এই বাগানে?
2: জানি গোপাল, মায়ের মন সব বুঝতে পারে, তাই বলি ওরে দীপালি, মরে গেলেই কি সব সমস্যার সমাধান হয়ে গেল? না, তা হয় না, আবার নতুন করে ভাবতে শুরু করতে হবে। জেনে রাখ, আমরা যে সৃষ্টিকর্তী, আর দুঃখের বিষয় যারা আমাদের প্রতি অত্যাচার করে, অন্যায় করে, অবিচার করে, তারা আমাদের থেকেই সৃষ্টি হয়েছে এ জগতে।
0: কিন্তু মা, এই জগতে যে ভালোর চেয়ে মন্দই বেশি,
3: এটা যুগ যুগান্তরের ব্যাপার। যাই হোক, তোমরা বাড়ি চলো, বাড়িতে সন্ধ্যা এসেছে, আর এদিকেও সন্ধ্যা ঘনিয়ে এলো, ঠাকুরকে সন্ধ্যা আরতি দেখাবার সময় হয়েছে।
4: কোন সন্ধ্যা এসেছে গো বাবা বাড়িতে?
3: সে কি রে, সন্ধ্যাকে ভুলে গেলি? আরে রবিদার মেয়ে রে।
0: আরে সন্ধ্যা দিরে, তোর সই
4: সই, ওই শরীর নিয়ে শ্বশুর বাড়ি থেকে চলে এলো কেন?
3: না এসে উপায় ছিল না রে মা, রোজ রোজ মার খেতে কার ভালো লাগে বল? তাছাড়া ওকে মানে সন্ধ্যাকে ওরা তাড়িয়ে দিয়েছে রে।
2: রোজ রোজ অত্যাচারিতা হবার থেকে চলে আসাই তো ভালো রে মা, যেখানে শত প্রতিবাদেও কাজ হয় না, নীরবে সবকিছু সহ্য করতে হয়, সেখানে তো থাকবে কোন দুঃখে।
3: তাছাড়া শারীরিক অত্যাচারের সঙ্গে মানসিক অত্যাচারের যোগ রয়েছে রে।
4: শারীরিক অত্যাচার মানসিক অত্যাচারের হাত থেকে অব্যাহতি পেতে ওকে তাহলে স্বইচ্ছায় চলে এলো?
2: না, নিষ্কৃতি পেতে নয়। শুনলি না, ওকে ওর শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বাড়ি চল মা।
3: হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, সবাই বাড়ি চলো, আর বাড়িতে গিয়ে ওর মুখ থেকেই সব কথা শুনবে।
0: তাই চলো বাবা। দিদি চল,

0: এই নে প্রসাদ নে তোরা।
1: দাও দাও। ও সন্ধ্যা দি, আজ রাতে আমাদের বাড়ি থেকে যাও।
0: হ্যাঁ সই, থেকে যা, আর তোর করুণ কাহিনীটাও শুনব। সেই ভালো, মা সন্ধ্যা আজকের রাতটা থেকে যা।
2: কিন্তু কাকিমা, বাড়িতে যে আমার কুচকেটা আছে।
3: ও এই কথা, আমি এক্ষুনি যাচ্ছি আমার নাতনিকে আনতে, আর রবিদাকেও বলে আসছি। গোপাল আয়তো বাবা, আলোটা নিয়ে একবার আমার সঙ্গে আয়তো।
1: হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, কি আনন্দ হচ্ছে আমার। চলো বাবা, চলো চলো।
0: মা সন্ধ্যা, ঘুম হয়ে না থেকে কি হয়েছে বল, মনটা একটু হালকা হবে।
2: তুই এসেই শুনলাম যে ছেলেপক্ষ হঠাৎ অস্বাভাবিক বরপণ চেয়েছিল, আর সেটা তোদের পক্ষে অসম্ভব বলে তুই জঘন্য একটা কাজ করতে গিয়েছিলিস বাগানে। এত সহজেই জীবন দীপটা নিভিয়ে দিবি সই, এই তো সবে শুরু রে।
0: মা সন্ধ্যা,
2: সন্ধ্যা নয় কাকিমা, সন্ধ্যা নয়, আমার জীবনে কাল রাত্রি এসেছে।
0: হে মা, ও কথা বলিস না, তোরা বরং গল্প কর, আমি একবার রান্নাঘরটা ঘুরে আসি।
2: সই, চুপ করে গেলি কেন বল? তুই তো জানিস সই, সমরের বাড়ির লোকেরা আমাকে পছন্দ করার পর তড়িঘড়ি করে যেখানে যা জমানো ছিল সব খরচ করে আমার বিয়ে দিয়ে দিল বাবা মা, যেন আমাকে ঘাট থেকে নামাতে পারলে বাঁচেন ওনারা।
0: এভাবে বলছিস কেন সই? তুই তো জানিস সই, আমাদের মতন ঘরে বেকার ছেলে আর অবিবাহিতা মেয়ে থাকার যে কি জ্বালা, যেন এক অভিশাপ।
2: যাই তো, তারপর বল। মাঝে মাঝে হাসি পায় যখন মনে পড়ে আমাদের কথা শিল্পী শরৎবাবু একবার বলেছিলেন, সমাজে যারা শুধু দিয়েই গেল, বিনিময় পেল না কিছুই, লাঞ্ছনা আর গঞ্জনা ছাড়া, অথচ ঘটা করে এখন আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।
0: সে তো আমাদের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ আমাদের তরুণ যুব সমাজকে উদ্বুদ্ধ করতে বলেছিলেন, হে ভারত ভুলিও না, তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী, হে গৌরীনাথ হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো।
2: তবে জানিস সই, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় মেয়েরাই মেয়েদের শত্রু হয়। একদম ঠিক কথা, ভেবেছিলাম শ্বশুর শাশুড়ি দেবর ননদ নিয়ে সুখেই থাকবো, আনন্দে সংসার করব, কিন্তু এটাও যে আমার কাল হয়ে দাঁড়ালো। বিয়ের পর থেকে দিনের পর দিন আমার উপর শুরু হলো কারণে অকারণে নিপীড়ন, আর এরই ভিতর আমি সন্তান সম্ভবা হলাম। আর সেদিন হয়েছিল কি, আমার মায়ের মৃত্যু সংবাদ পেয়ে এখানে আসবো বলে তৈরি হচ্ছিলাম।

0: এই যে নবাব নন্দিনী, বলি ছোট খোকার জামা কাপড় গুলো কাচনি কেন? নিজেকে কি রাজরানী ভাবো নাকি?
1: ভাবো বৌমা, সেই কখন থেকে তোমার থেকে একটু আমি চা চেয়েছি। তা চা আনতে তুমি দার্জিলিং না আসাম কোথায় গিয়েছিলে বলো তো?
2: বৌদি, তোমার পিঙ্ক কালারের নেল পলিশটা দাও তো।
3: এর আগে তো পিঙ্ক কালারের লিপস্টিকটা নিয়েছিলে, সেটা তো আর ফেরতই দিলে না।
1: মুখে মুখে দেখছি কথা বলতে খুব শিখেছো, শিক্ষা দীক্ষা না থাকলে যা হয়। ঠিক করে কথা বলো, নাইলে যাও এখনই গিয়ে চাটা আমায় করে নাও।
2: বৌদি, জেনে রাখো আমরা তোমাদের থেকে অনেক শিক্ষিত আর ভদ্র। তুমি ওই নেল পলিশটা দেবে কি না বলো, না দিলে কিন্তু খুব খারাপ হবে, দাদাদের বলে দেবো।
0: যাও জামা কাপড় গুলো আগে কেচে দাও।
3: মা, আপনারা কি মানুষ? আমার মা মারা গেছেন খবর এসেছে, কোথায় আপনারা আমায় সান্ত্বনা দিয়ে বাড়ি পাঠাবে? তানা করে আমায় খাটিয়ে চলেছেন, আমি বাড়ি যাব।
0: ঢং দেখে আর বাঁচি না, মা মরে গেছে তা কি হয়েছে? তাই বলে লেজ তুলে ছুটতে হবে?
3: মা কি বলছেন আপনি?
1: আর এটাও জেনে রাখো, গেলে এ বাড়িতে আর ফিরে আসতে হবে না, তুমি বরং সারা জীবন ওই বাড়িতেই থেকো।
3: বাবা, আপনিও
2: আলমারির চাবিটা দাও।
3: কে কেন?
2: দরকার নাই, দাও দাও। ওহো, চাবিটা তো তোষকের নিচে আছে। ওকে, আমি নিয়ে নিচ্ছি।
0: তা বেগম সাহেবা, রান্নাটা কখন করবে শুনি?
3: মা, সারা দিন উদয়াস্ত পরিশ্রম করি, সারা বাড়ির সমস্ত কাজকর্ম করি, খাবার সময় পর্যন্ত পাই না। অর্ধেক দিন খাবার বেঁচে গেলে তো খেতে পাই, না থাকলে আমার আর খাওয়াই হয় না। তার উপর আজ আমার মন ভালো নেই, আর আপনারা?
1: না, চার পাবো না দেখছি। আর হ্যাঁ গো, তোমার এত খাই খাই কিসের বলো তো? হ্যাঁ, সত্য সব
3: আমার জন্য না হোক, কিন্তু যে আসছে সে তো আপনাদেরই বংশের সন্তান, তার জন্য কি আপনাদের একটু অনুকম্পা হয় না? আমার আমার মাথাটা কেমন ঘুরছে।
0: আবার মুখে মুখে তর্ক আর কথায় কথায় আমাদের অপমান। দাঁড়া, হচ্ছে তোর ব্যবস্থা করছি।
2: মা, আমি একটু বেরোচ্ছি।
0: কিছু খাবি তো মা?
2: ওই পাউরুটি তিন চার পিস মাখন দিয়ে খেয়েছি। ও হ্যাঁ, আমার ফিরতে একটু দেরি হতে পারে, কোচিং সেন্টারের এক বন্ধুর বাড়ি পার্টি আছে, বেরোচ্ছি, টাটা।
3: মা, আমার আমার শরীরটা আমার শরীরটা কেমন করছে, একটু একটু শুতে যাচ্ছি।
0: তার থেকে ভালো জাহান্নামে যাও, এখন শোয়া টোয়া হবে না। কাপড়গুলো আগে কাচো, আমি এখন রান্নাঘরে যাচ্ছি।
3: হে ঠাকুর, এ কোন নরকে ঠাই হলো আমার? একে একে তো অপ্রাপ্ত বয়সে বিয়ে হলো আমার, তার উপর তার উপর এই অকথ্য অত্যাচার, আমি যে আর সহ্য করতে পারি না।
4: সহ্য যে তোমায় করতে হবে সুন্দরী।
3: ফুটা,
4: তোমায় একটু আদর করবো বলি। তোমায় দেখে গো, কচি কচি শরীর আমার ভালো লাগে যে, এটা তো তুমি জানো আমি তোমার দেবর মানে দ্বিতীয় বর, আমার তো অধিকার আছে তোমার এই তনুর মধু আস্বাদন করার জন্য।
3: ছোটা, ভদ্রভাবে কথা বলো। তোমার তোমার মুখ দিয়ে মদের কি মিষ্টি গন্ধ বেরোচ্ছে, আমাকে আমাকে যেতে দাও।
4: যদি যেতে না দি,
3: সবাইকে তোমার কথা বলে দেব, তোমার সব কথা সব খবর আমি জানি।
4: ওমা, তাই নাকি? তা কি জানো গো সুন্দরী, মেয়েদের সঙ্গে প্রেম প্রেম খেলে তাকে নষ্ট করে তাদের পতিতা পল্লীতে বিক্রি করার কথা, নাকি বাচ্চা বাচ্চা মেয়েদের কাজে নেওয়ার নাম করে তাদের পাচার করার কথা? ভোগের সামগ্রীকে ভোগ করবো না, নৈবেদ্য উপাদানে সাজাবো না, তা হয় নাকি?
3: ছোটা,
4: আরে সুন্দরী, তুমি যখন জেনেই ফেলেছো তাহলে তোমাকে তার বেশি দিন এই দুনিয়া রাখা চলবে না। তাতে একটু হাত কামবে না আমার, এর আগে দু চারটে মেয়েকে সে যাকে বলছি, যদি বাঁচতে চাও তাহলে আমি তোমার সুযোগ দিতে পারি।
3: কি করতে হবে আমায়?
4: এই তো সুবুদ্ধি খুলেছি।

0: পাচ্ছো না, আমার সেবায় লাগো, এসো এসো বলছি, কাছে এসো, কাছে এসো বলছি।
1: ভালো হবে না বলছি,
0: তোর কাছে জ্ঞান বা উপদেশ শুনতে চাই না, তবে আমি তোকে আমি বলি থেকে তোকে না একদম আমি এত বড় সাহস, আমাকে চর মানিস তোরা সবই, আজ তোকে অত উপস্থ লিখবো। মা বাবা
2: কি হয়েছে, কি হয়েছে, এত এত চেঁচাচ্ছিস কেন, এত চেঁচাচ্ছিস কেন তোরা?
1: কি হয়েছে বাবা স্বরূপ, ওই হারামজাদিটা নিশ্চয়ই কিছু বলেছে।
0: মা তুমি তো জানো আমি মেয়েদের গায়ে কোনো হাত তুলি না, না হলে ওকে আজ আমি
2: মারলি না কেন, মারলি না কেন, বড্ড সাহস বেড়ে গেছে দেখছি।
1: এত দূর আসপাতা, বল বল হারামজাদি কি বলেছিস আমার ছোট খোকাকে?
3: মা মা লাগছে, চুল ছাড়ো, লাগছে যে।
1: না গো আজ তোকে মেরেই ফেলবো, বড় বার মেরেছি।
4: মা বাবা আমাদের বাড়িতে পুলিশ আসছে কেন?
2: শিজি কি বলছিস তুই?
4: হ্যাঁ গো, মোড়ে মাথায় আমাদের বাড়ির খোঁজ করছিল বাবার নাম ধরে, তাই শুনে আমি ওখান থেকে ছুটতে ছুটতে আসছি।
0: মা তোমরা সবাই বলে শোনো, আমি বাড়িতে নেই, কাল বিকালে আমি গোপালপুর বেড়াতে গেছি, মনে থাকে জানো?
5: নমস্কার, রাধারামন রায় নিশ্চয়ই আপনি?
2: আগে হ্যাঁ, কিন্তু কিন্তু কি ব্যাপার স্যার আপনারা মানে এখানে?
5: স্বরূপ রায় কে হয় আপনার?
1: আগে আমাদের ছোট ছেলে,
5: তাকে ডাকুন, একবার থানায় যেতে হবে।
4: থানায় কেন স্যার, ছোট দাহটা থানায় যাবে কেন?
5: গেলেই বুঝতে পারবেন।
1: কিন্তু ও তো বাড়িতে নেই, গতকাল বিকেলে ও গোপালপুর বেড়াতে গেছে।
5: চুপ করুন, বিকেলে গোপালপুর বেড়াতে গেছে অথচ গতকাল সন্ধ্যায় ওকে আমরা এই এলাকায় দেখেছি।
4: বৌমা
1: যাও তো মা, এনার জন্য চা করে আনো।
5: আমি চা খাবো না।
1: তাহলে শরবত?
5: আমার কিছুই লাগবে না, স্বরূপকে ডাকুন।
2: কি হয়েছে বলুন আমাদের?
5: শুনুন তাহলে, আপনার ছোট ছেলে স্বরূপ রায়ের স্বরূপটা আমরা ধরে ফেলেছি, তাই ও এখন ফেরার।
2: কি বলছিস?
5: গতকালই সন্ধ্যায় ওকে আমরা অ্যারেস্ট করে ফেলেছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমাদের, একটুর জন্য আপনার গুণধর ছেলে আমাদের চাল কেটে পালিয়েছে।
2: কি বকি করেছে স্যার?
5: কি করেনি ও? নারী ধর্ষণ, নারী পাচার, তার সাথে নিষিদ্ধ মাদকদ্রব্য বিক্রি, আমাদের হাতে অকাট্য প্রমাণ আছে। তবে ওকে আমরা ধরবই, আমাদের হাত থেকে পালিয়ে যাবে কোথায় ঠিক ধরব। আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে, ও কোথায় লুকিয়ে থাকবে আমাদের কাছে খবর আছে, ও বাড়িতেই আছে, আর আমাদের ফোর্স আপনাদের বাড়িটা ঘিরে রেখেছে, ডাকুন ওকে।
1: বিশ্বাস করুন ও বাড়িতে নেই।
5: ও তাই, ঠিক আছে, ভদ্রভাবে যখন হলো না তখন দেখি অন্য উপায়ে তার টিকি পাই কিনা। অনির্বাণ লক্ষণ
6: স্যার,
5: তোমরা বাড়ির সব জায়গা সার্চ করো, কোনো জায়গা বাদ রাখবে না, স্কাউন্ডেল নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে, হারি আপ।
6: ইয়েস স্যার।
2: কিন্তু এটা আপনারা করতে পারেন না স্যার।
5: কি পারি আর কি পারি না সেটা কি আপনার কাছ থেকে শিখতে হবে নাকি আমাকে?
4: বাবা ঠিকই বলেছেন, এটা অন্যায় করছেন আপনারা।
5: চুপ করুন।
1: কিন্তু কিন্তু ও তো বাড়িতে নেই, কেন আপনারা খামোকা হুজ্জতি করছেন?
5: সেটা এখনই জানা যাবে। আপনার আদরের ছোট খোকা এখানে আছেন কি? এ কি আপনারা ঘামছেন কেন? মুখগুলো সব শুকিয়ে গেছে যে। আমরা নিশ্চিত ও এই বাড়িতেই আছে।
6: সব নিংরা বদমাশকো। স্যার বদমাশটা বাথরুমে লুকিয়েছিল।
5: অ্যারেস্ট হিম।
6: এই যে স্যার ছোট লোকটা।
7: স্যার
0: আমার কথা শুনুন প্লিজ, আমার কথা শুনুন স্যার।
5: জাস্ট শাট আপ, আগে থানায় চলুন।
1: কি বলছেন আপনি, ওরে ছোট খোকারে।
2: স্যার স্যার আমার কথাটা একবার শুনুন স্যার।
4: ইয়েস স্যার, একবার আমাদের কথাটা শুনুন।
5: নো, এখন কোনো কথা নয়, যা কিছু শুনবো জানবো থানায় গিয়ে, কিন্তু একে এখন আমাদের সঙ্গে যেতেই হবে, চল গাড়িতে গিয়ে ওঠ। আপনারা এর জামিনের জন্য ব্যবস্থা করতেই পারেন, ওকে চলো সব।
1: হে আমার কি সর্বনাশ হলো গো, ওই কাল লাগিনি যেদিন থেকে আমাদের সংসারে এসেছে সেদিন থেকেই অশান্তি শুরু হয়েছে।
4: ঠিক বলেছো মা, বৌদিটাই অপয়া, ওকে আগে তাড়াতে হবে।

0: মেরে ফেলতে নালে আমরা মরব।
1: ঠিক বলেছ।
2: কি বলছেন আপনারা? দোষ করবেন আপনারা?
0: মুখের উপর আমার কথা।

0: আরে সমর, দু তিন মাস হয়ে গেল স্বরূপ ধরা পড়েছে, একটা জামিনের কিছু কর বাবা, ছাড়িয়ে আনার একটা কিছু ব্যবস্থা কর। শোন, আমি আর তোর বোন একবার তোর ছোট মাসির বাড়ি যাচ্ছি, দেখি যদি কিছু টাকা কড়ির ব্যবস্থা করতে পারি। আসছি বাবা।
1: সবে মেজাজটা আসছিল, বিগড়ে দিয়ে গেল। সব কি আমার দায়িত্ব? সবার জিম্মাদার কি আমি? এই সন্ধ্যা, এদিকে শোন,
2: আমি তোমার কাছেই আছি।
3: বলছিলাম যে আমার তো সময় হয়ে এলো, অন্তত একটিবারের জন্য কোন একটা ডাক্তার বাবুর সঙ্গে একটু আলোচনা করো না গো। এ তো আমাদের প্রথম সন্তান, আজ পর্যন্ত কোন ডাক্তার দেখালে না, আমার শরীর যে ভালো লাগছে না, বিশ্বাস করো।
1: বাবে বাড়ি গিয়ে ডাক্তার দেখাতে যাও।

0: তোকে যে বলেছিলাম তোর বাপকে 50,000 টাকা দিতে, তার কি হলো? এদিকে আমার ব্যবসার যে 12টা বাজবে।
1: আমার বাবা অত টাকা পাবে কোথায়? তাছাড়া মার নেই।
0: ঠিক আছে, আমার ভাইয়ের জামিনের টাকা না দে,
1: বেকার টাকাটা জোগাড় করতে পারো, আর নিজের ভাইয়ের জামিনের টাকাটা সেটা জোগাড় করতে পারো না।
0: তত বড় মুখ নয় তত বড় কথা।
1: তুমি আমার গায়ে হাত তুললে।
0: বেশ করেছি, বেশ করেছি। কি করবি, কি করবি? দে দে তোর সোনার চেনটা, ওটা বেচে আমি জামিনের টাকা হবে। দে
1: না, সব তো গুছিয়েছো, এটার দিকে আর নজর দিও না। এটা আমার, এটা আমার মায়ের স্মৃতি, এটা আমি কিছুতেই দেব না।
0: দিবি না মানে? দে দে বলছি, দে। সোনার চেনটা এই আমি ছিনিয়ে নিলাম।
1: মা গো, ফেরত দাও সোনার চেনটা, ফেরত দাও বলছি।
0: বেরো বেরো, বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে।
1: এই অবস্থায়, এই অবস্থায় আমি আমি কোথায় যাব?
0: এর মুখে মুখে বড় বড় কথা
1: তোমার জন্যই হয়েছে, আমায় আর মেরো না।
0: আর এসবে খরচা চোখাবে তোর কোন বাপের বাড়ি যা, নয়তো তোর জমের বাড়ি যা।
1: তোমরা ভদ্র পরিবার, সমাজ সমাজ তোমাদের মতো পুরুষকে দেখে লজ্জায় মুখ ঢাকবে।
0: খুব যে লম্বা লম্বা কথা শিখেছিস, যা পারিস করে নিবি। আর শুনে রাখ, সমাজকে আমাদের মতো পুরুষ আই দখল করে রাখবে। যা যা বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে।
1: তুমি কি মানুষ না জানোয়ার?
0: দেবতা রে দেবতা। আর যাওয়ার আগে শুনে রাখ, ছেলের জন্ম দিতে পারিস তো ফিরবি, কিন্তু মেয়ের জন্ম দিলে ওই মুখ আর দেখাতে আসবি না। আমার মায়েরও তাই ইচ্ছা, তাহলে মুখে নুন চাপা দিয়ে তোর সামনে মেরে দেবো। যা যা বুড়া বেরো।
1: লাগছে লাগছে, শোনো শোনো, দরজা খোলো দরজা খোলো, এই রাতে আমি কোথায় যাব? হে ভগবান রক্ষা করো।
0: তাহলে তার কাছে যারে সরকারি।

স্পর্শই। তারপর ওই রাতে টলতে টলতে অসহ্য প্রসব বেদনা নিয়ে আকাশের তারা ও চাঁদের আলোকে সাথে নিয়ে পাশের বাড়ির এক পিসিকে নিয়ে আমার শরীরটাকে টানতে টানতে

0: কোন রকমে একটা সরকারি হাসপাতালে গেলাম, আর তারপর আমার কপাল আবার তুলল।
1: কেন সই?
0: পরদিন ভোরবেলা উষার আগমন ঘটল পৃথিবীতে আমার মাধ্যমে। ওর মুখের দিকে তাকিয়ে সব দুঃখ জ্বালা অভিমান ভুলে গেলাম। মেয়ে হবার খবরটা শ্বশুর বাড়িতে পাঠালেও ভয় যায়নি, আর ওরাও কোনো যোগাযোগ করেনি। সেই থেকে এখানেই আছি বাবার গলগ্রহ হয়ে। তবে সই, আমি তোর মতো ভেঙে পড়িনি, মনের জোরও হারাইনি, মরতেও চাইনি। আমি এখন আইনি পথে যাব।
1: মা সন্ধ্যা, মরবি কেন রে মুখ পুড়ি? ওরে শোন, সন্ধ্যায় দীপ দেখানো হয় সংসার ও সমাজের মঙ্গল কামনায়, কারণ কাল রাত্রির সমাপনে উষা লগ্ন সগর্বে সদর্পে উপস্থিত হয় একটা কথা জানানোর জন্য।
2: কি কথা?
1: আবার নতুন দিনের শুরু, উষায় নবারুণকে সাথে নিয়ে নতুন

0: যাত্রাপালা উষায় নবারুণ এখানেই শেষ হল। রচনা অরূপ কুমার চৌধুরী, পরিবেশনায় মা লক্ষ্মী যাত্রা সমাজ। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন মহাদেব অনিমেষ পাঁজা, নারদ অরূপ কুমার চৌধুরী, গোপাল অমিতাভ মুখার্জি, গণেশ স্বপন রায়, সন্ধ্যার শ্বশুর বাসুদেব মুখার্জি, সমর অরবিন্দ ঘোষ, স্বরূপ অনুপ ব্যানার্জি, পুলিশ অফিসার সায়ন মুখোপাধ্যায়, পদা মানিক আদক, অনির্বাণ সুবর্ণ বাক, লক্ষণ সিং সুকান্ত মালিক। স্ত্রী চরিত্রে পার্বতী সুদীপ্তা বাক, দীপালী সুলগ্না চ্যাটার্জি, গৌরী তাপসী দাস সর্বজ্ঞ, ননদ চন্দ্রলা দাস, শাশুড়ি কৃষ্ণা ঘোষ মুখার্জি, সন্ধ্যার ভূমিকায় ও নির্দেশনায় কে কা বল্লভ। সঙ্গীত কাকুলিভুক্ত বিরূপাক্ষ চক্রবর্তী, সংহিতা রায়, সুলগ্না চ্যাটার্জি, সুরকার সুব্রত দলুই, প্রযোজনা রাম রঞ্জন দাসরায়, সম্পাদনা তুহিন চট্টোপাধ্যায়।
1: যাত্রাপালা এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা, মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক, ঐতিহাসিক শহরের কথা, 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
1: আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাছাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি। মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।

আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশজুড়ে উন্নত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ অভিযান গতি লাভ করেছে। আকাশবাণীতে আজ মন কি বাতের 137তম পর্বে তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার সঙ্গে দেশজুড়ে প্রায় 35 লক্ষ মহিলা যুক্ত হয়ে আত্মনির্ভর হয়ে উঠেছেন বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। আসন্ন উৎসবের

0: আজ অভিযান গতি লাভ করেছে। আকাশবাণীতে আজ মন কি বাতের 137তম পর্বে শ্রী মোদী বলেন, মাদকমুক্ত যুব সমাজ ও নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে এই অভিযানে বহু মানুষ, বিশেষ করে তরুণরা, বিপুল সংখ্যায় সামিল হচ্ছেন। যুব সমাজের সুস্বাস্থ্য, সমৃদ্ধি এবং উন্নত ভারতের জন্য এই সম্মিলিত উদ্যোগের প্রশংসা করেন তিনি। মাদকাসক্তি কেবল একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, এর পরিণাম সম্পূর্ণ পরিবার এবং গোটা সমাজকেই ভুগতে হয়। মাদকমুক্ত ভারত গড়ার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান শ্রী মোদী।
1: नशा मुक्त युवा फॉर विकसित भारत, ये अभियान इस समय पूरे देश में तेजी से आगे बढ़ रहा है। इसका लक्ष्य बिल्कुल साफ है, नशा मुक्त युवा, ड्रग फ्री इंडिया। बहुत सारे लोग, विशेषकर हमारे युवा, बहुत बड़ी संख्या में इसका हिस्सा बन रहे हैं। आखिर यह भारत के युवाओं की हेल्थ, उनकी हैप्पीनेस और उज्ज्वल भविष्य के लिए ही हमारा सामूहिक संकल्प है।
0: পিএম স্বনিধি যোজনার মাধ্যমে লক্ষ লক্ষ মহিলা স্বনির্ভর হয়ে উঠছেন বলে প্রধানমন্ত্রী জানান। দেশজুড়ে প্রায় 35 লক্ষ মহিলা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে নিজের ব্যবসার প্রসার ঘটিয়েছেন। এ প্রসঙ্গে তিনি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ববিতা শর্মা এবং বেঙ্গালুরুর টি এস নিঙ্গাম্বার কথা উল্লেখ করেন। তিনি বলেন, একজন মহিলার ব্যবসার প্রসার ঘটলে তাঁর পরিবারের ভবিষ্যৎ শক্তিশালী হয়, সন্তানরা উন্নত শিক্ষার সুযোগ পায়, সংসারের প্রয়োজনও মেটে। আজকের মন কি বাতে শ্রী মোদী স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরে বলেন, কোন একটি স্থান পরিচ্ছন্ন রাখার সংকল্প সেই জায়গার পরিচিতিকেই আমূল বদলে দেয়। দেশের বিভিন্ন প্রান্তে স্বচ্ছতা বিষয়ক যাবতীয় প্রচেষ্টা সকলকে অনুপ্রেরণা যোগাচ্ছে। সম্প্রতি অমরনাথ যাত্রায় 400 মেট্রিক টনের বেশি বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণ করা হয়েছে বলে তিনি জানান।
1: স্বচ্ছতা কি এক বহুত বড়ি খুবই হতি হে, জব কিসি জগহ কো স্বচ্ছ রাখনে কা সংকল্প वहां के लोगों का अपना संकल्प बन जाता है, तो बदलाव केवल साफ सफाई तक सीमित नहीं रहता। इससे उस जगह की पूरी पहचान ही बदल जाती है। देश के अलग अलग हिस्सों में स्वच्छता के लिए ऐसे प्रयास हमें निरंतर प्रेरणा देते हैं।
0: বর্তমানে দেশের মেয়েদের স্বপ্নের উড়ান পৃথিবী ছাড়িয়ে মহাকাশ পর্যন্ত বিস্তৃত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মেয়েদের ক্ষমতায়নে গৃহীত উদ্যোগ মিশন শক্তিস্যাটের মাধ্যমে 108টি দেশের 12,000 ছাত্রী স্যাটেলাইট প্রযুক্তি শেখার ও উদ্ভাবনের সুযোগ পাচ্ছেন।
1: আজ আমাদের বেটিয়ো কে স্বপ্ন কি উড়ান ধরতি সে নিকল কর অন্তরিক্ষ তক পৌঁছ রহি হে, আর আপকো ইয়ে জানকর গর্ব হোগা কি ভারত এসে সপনে দেখনে ওয়ালি দুনিয়া কি হাজারো বেটিয়ো কো এক সাথ জোড় রহা হে। ইস প্রয়াস কা নাম হে মিশন শক্তি সেট। ইসকে মাধ্যম সে 108 দেশো কি 12,000 ছাত্রাও কো স্যাটেলাইট টেকনোলজি সিখনে আর ইনোভেশন কে ক্ষেত্র মে আগে বড়নে কা অবসর মিল রহা হে।
0: ভারত ছাড়ো আন্দোলন, স্বাধীনতা দিবস, দেশ বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস, জাতীয় হস্তশালিত তাঁত দিবস ও জাতীয় মহাকাশ দিবস সহ একাধিক কারণে চলতি মাস বিশেষ গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। শ্রী মোদী বলেন, এর সঙ্গে জাতীয় স্তোত্র বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ পূর্তি চলতি বছরকে আরও স্মরণীয় করে তুলেছে। এবছর 8 কোটিরও বেশি তিরঙ্গা সেলফি আপলোড করা হয়েছে। সূর্যপথ তিরঙ্গা কর্মসূচির মাধ্যমে চলতি বছরে জাতীয় পতাকা বিশ্বজুড়ে এক অনন্য যাত্রায় সামিল হয়েছে।
1: তিরঙ্গে কা ইয়ে উৎসব কেবল ভারত তকই সীমিত নাই রহা। ইস সাল সূর্যপথ তিরঙ্গা কে জরিয়ে হামারা তিরঙ্গা দুনিয়া ভর কি এক অনোখি যাত্রা পর নিকলা। फिजी के सुआ में सूरज की पहली किरण के साथ तिरंगा फहराया गया। इसके बाद एशिया, अफ्रीका, यूरोप और फिर अमेरिका के सैन फ्रांसिस्को तक इंडियन मिशंस और पोस्ट पर तिरंगा लहराता गया। आप कल्पना कर सकते हैं ये दृश्य कितने अद्भुत रहे होंगे।
0: শ্রী মোদী মুম্বাইয়ের কৃষ্ণা শেষাদ্রির কথা আজকের মন কি বাতে সকলের সামনে তুলে ধরেন। তিনি একটি অনন্য ওয়েবসাইট তৈরি করেছেন, যেখানে কোনো একটি বছর নির্বাচন করলে সেই সময় ভারতে কোন শাসকের রাজত্ব ছিল তা সহজেই জানা যাচ্ছে। www.bharatrajya.com এই ওয়েবসাইটের মাধ্যমে শুধু ইতিহাসের ছাত্রছাত্রীরাই উপকৃত হচ্ছেন না, সাধারণ মানুষও দেশের অতীত সম্পর্কে জানতে পারছেন। প্রধানমন্ত্রী বলেন, আগামী 3রা সেপ্টেম্বর কিংবদন্তী মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উদযাপিত হবে। তিনি বলেন, উত্তম কুমার বহুদা বিস্তৃত অভিনয় প্রতিভা মানুষের হৃদয়ে চিরকাল বিরাজ করবে। উত্তম কুমারের কথা ভেবেই বিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায় তাঁর নায়ক সিনেমার চিত্রনাট্য রচনা করেছিলেন বলেও শ্রী মোদী উল্লেখ করেন। উৎসবের মরশুমে আরও একবার দেশে তৈরি পণ্য ব্যবহারের কথা স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভোকাল ফর লোকালের দৃষ্টিভঙ্গি স্থানীয় পণ্যের বাজারকে প্রসারিত করে। উজবেকিস্তান সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

0: আজ তাশখান্দে সেদেশের রাষ্ট্রপতি শওকত মির্জিওয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। রাষ্ট্রপতি প্রাসাদে আয়োজিত এই বৈঠকে উভয় নেতা ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল যোগাযোগ, জ্বালানি, শিক্ষা এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করেছেন। বৈঠক শেষে কয়েকটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী আজ প্রথমে যোগ ফেডারেশন অব উজবেকিস্তানের আয়োজনে একটি যোগাসনের কর্মসূচিতে অংশ নেন। এরপর তিনি রাষ্ট্রপতির প্রাসাদে পৌঁছলে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নেপালে হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 734। 320 জন বিদেশি নাগরিক সহ প্রায় 2500 মানুষ এখনও নিখোঁজ। বিপর্যয়ের পঞ্চম দিনে আজও নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। ক্ষতিগ্রস্ত 8টি জেলা থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, চিতওয়ান থেকে 259, পূর্ব নাওয়ালপারাশি থেকে 184, পশ্চিম নাওয়ালপারাশি থেকে 82 এবং গোর্খা জেলা থেকে 58টি দেহ উদ্ধার হয়েছে। দুর্যোগ কবলিত জেলাগুলি থেকে 8186 জনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নেপাল সরকার ভোতেকোশী নদীতে নতুন করে বন্যার সতর্কতা জারি করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, নেপালে আকস্মিক বন্যা বিপর্যয়ের পর এ পর্যন্ত 108 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে।
1: दोनों देशों के बीच में एक सामरिक साझेदारी है। आज की बातचीत के बाद इस साझेदारी में और बल मिलेगा, नए नए मुद्दों पर बातचीत होगी।
2: दोनों देशों के बीच में बात ये चल रही है कि
0: हरपाबाने क्षतिग्रस्त नेपाले त्राण और उद्धार काजे ভারত নিরবচ্ছিন্ন সহযোগিতা প্রদান করছে। 11 টন ত্রাণ সামগ্রী নিয়ে চতুর্থ বিমানটি কাঠমান্ডুতে পৌঁছেছে। বন্যা বিধ্বস্ত নেপালে ভারত 68.5 মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। একই সঙ্গে উদ্ধার কাজে সহায়তার জন্য কারিগরি দল, ফরেন্সিক বিশেষজ্ঞ এবং প্রয়োজনীয় সরঞ্জামও পাঠানো হয়েছে। কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, নোয়াকোট জেলার ত্রিশুরি এলাকায় জলবিদ্যুৎ প্রকল্পের সুরঙ্গে উদ্ধার কাজ চালানোর জন্য এ সংক্রান্ত একটি বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য ভারত থেকে ফরেন্সিক বিশেষজ্ঞ প্রয়োজনীয় সরঞ্জাম সেখানে পৌঁছেছে। বন্যা কবলিত এলাকায় যোগাযোগ ব্যবস্থায় স্বাভাবিক করার লক্ষ্যে 42টি বেইলি ব্রিজ তৈরির জন্য সহযোগিতা চেয়েছে নেপাল। নেপালের কাছে তিব্বতে হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। চীনা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী বেশ কয়েকজন ভারতীয় সহ 546 জন এখনও নিখোঁজ। চীনে ভারতীয় দূতাবাস জানিয়েছে, হরপাবানে নিখোঁজদের সম্পর্কে তথ্য জানতে বা ক্ষতিগ্রস্ত বিদেশি নাগরিকদের সাহায্যের জন্য তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল কর্তৃপক্ষ দুটি বিশেষ 24 ঘণ্টার হটলাইন নম্বর খুলেছে। এগুলি হল 0086-891-681-7165 এবং 0086-183-0802-6705। অবিরাম বৃষ্টির জেরে বালেশ্বরের সুবর্ণরেখা নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় উত্তর ওড়িশায় নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের উপর সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। এই নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে IMD জানিয়েছে। মহিলাদের টি-20 এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:30। পুরুষদের FIH হকি বিশ্বকাপের ফাইনালে বেলজিয়ামের ওয়াভরেতে বেলফিয়াস হকি অ্যারেনায় বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি স্পেনের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:00। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশজুড়ে উন্নত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ অভিযান গতি লাভ করেছে। আকাশবাণীতে আজ মন কি বাতের 137তম পর্বে তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ।
3: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টসে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান।

এইটা চলছে এখন ভাদ্র মাস। এই ভাদ্র মাসে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, আসানসোল মহকুমা, ঝাড়খণ্ড, রাঁচি, হাজারিবাগ এই অঞ্চলগুলিতে চলে এক লৌকিক উৎসব যার নাম ভাদু উৎসব। ভাদু উৎসব প্রধানত মানভূম অঞ্চলে চলে। পয়লা ভাদ্র কুমারী মেয়েরা গ্রামের কোনো কোনো বাড়ির কুলুঙ্গি বা প্রকোষ্ঠ পরিষ্কার করে ভাদু প্রতিষ্ঠা করেন, তখন থেকে শুরু হয় ভাদু উৎসব। তাই আজকে বাংলা ব্যান্ডের গানে প্রথম গানটি শুনলেন মাদলের পরিবেশনায়, ভাদুরই আরেকটি গান। এখন কায়ার পরিবেশনায় এই ভাদুরই আরেকটি গান।

দ্রাবতীর বিবাহ স্থির হওয়ার পর তার ভাবি স্বামীর অকাল মৃত্যুতে সে যে মানসিক আঘাত পায়, এবং তারপরে সে মানে তার হবু স্বামী যখন বরযাত্রী হয়ে আসছিল তখন ডাকাত দলের হাতে খুন হন এবং ভদ্রাবতী সেই চিতার আগুনে প্রাণ বিসর্জন করেন। সেই ভদ্রাবতীকে জনমানসে স্মরণীয় করে রাখার জন্য নীলমণি সিংদেও ভাদু গানের প্রচলন করেন। সেই থেকে ভাদু গান এবং ভাদু উৎসব চলে আসছে।

ভাদ্র সংক্রান্তির 7 দিন আগে ভাদুর মূর্তি ঘরে নিয়ে আসা হয়। ভাদ্র সংক্রান্তির পূর্বরাত্রে ভাদুর জাগরণ পালিত হয়। এই রাতে রঙিন কাপড় কাগজের ঘর তৈরি করে মূর্তি স্থাপন করা হয়। তার সামনে মিষ্টান্ন রাখা হয়। কুমারী ও বিবাহিত মহিলারা গ্রামের প্রতিটি মঞ্চে গেলে তাদের মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করা হয়। আর এই সময় পরিবেশন করা হয় ভাদু গীত। ভাদ্র সংক্রান্তির সকালে দলবদ্ধভাবে মহিলারা ভাদু মূর্তির বিসর্জন করায়।

এতক্ষণ শুনছিলেন বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

আকাশবাণী মৈত্রী, শুরু হলো আমাদের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:31 এবং বাংলাদেশ সময় বিকেল 4:02। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে সাধারণত মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এই মুহূর্তে দিনের সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ 33.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ 27.6 ডিগ্রি সেলসিয়াস।

2026 থেকে আগামীকাল অর্থাৎ 31/8/2026 মধ্যে ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 60 কিলোমিটার। তাই পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবীদের আজ অর্থাৎ 30/8/2026 থেকে আগামীকাল অর্থাৎ 31/8/2026 পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। শুনলেন আবহাওয়ার খবর আকাশবাণী মৈত্রী। এখন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে জানাবো আপনাদের। একটু পরেই শুনবেন অনুরোধের আসর, উপস্থাপনায় থাকবেন অরিজিৎ গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানটি শুনবেন ঠিক 3:35, বিকেল 4:05 মহিলাদের আসর, অসময়ী উপস্থাপনায় জয়শ্রী ভৌমিক ও অঙ্কিতা পাল, 4:35 ষোলো আনা বাঙালি, সঙ্গীতশিল্পী কার্লিটা মারিয়া মোহিনীর সাক্ষাৎকার গ্রহণে দেবাশীষ বসু। আজ শুনবেন অনুষ্ঠানটি তৃতীয় পর্ব বিকেল 5:05। আজ সন্ধ্যায় উপস্থাপনায় অরিজিৎ গঙ্গোপাধ্যায়, এরপর 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় মিতুল সাহা, 6:20 ক্ষেত খামারের কথা। এই অনুষ্ঠানের বিষয় রোগ নিরাময়ে আয়ুর্বেদ ও ভেষজ উদ্ভিদের উপযোগিতা। আলোচনায় ডক্টর তুহিন কান্তি বিশ্বাস, ডক্টর সৈকত কুমার বসু, উপস্থাপনায় সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য অস্ত্রোপচারের সময়ে কি কি ধরনের প্রস্তুতি থাকা দরকার, এ বিষয়ে বলবেন ডাক্তার রাকেশ খান। 7:00 নাটক পালাবদল, রচনা দেবল দেব বর্মা, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। রাত 8:00 ভারতের মাননীয় প্রধানমন্ত্রী, কথা মন কি বাতের বাংলা সম্প্রচার। 8:30 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় সাক্ষ্য দীপা সরকার। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 গ্রন্থ পরিচয়, বিষয় বাংলা ছড়ার ভূমিকা, রচনা নির্মলেন্দু ভৌমিক, পাঠে বৃষ্টিদেব, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে এসরাজ বাদন, শিল্পী অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায় রাগ রাগিশ্রী, তাকে তবলায় সহযোগিতা করবেন দেবাশিস সিংহ রায়। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সাক্ষ্য দীপা সরকার। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় রাত 12:00। আজ ঠিক 5:05 শুনবেন আজ সন্ধ্যায় উপস্থাপনায় অরিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং একটু পরে অনুরোধের আসর, উপস্থাপনায় অরিজিৎ গঙ্গোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুরোধের আসর। আজকের অনুষ্ঠানের প্রথম অনুরোধটি করেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস। আপনি শুনতে চেয়েছেন মান্না দের কণ্ঠে এই বিখ্যাত গানটি।

শুনছেন অনুরোধের আসর। পরবর্তী অনুরোধটি করেছেন আপনি তুহিন শুভ্র মুখোপাধ্যায় হুগলি থেকে। আপনি শুনতে চেয়েছেন অন্ধ অতিচ্ছা ছবি থেকে শ্যামল মিত্র এবং আরতি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে গাওয়া এই গানটি।

আপনি টিউন করেছেন আকাশবাণী মৈত্রী, শুনছেন অনুরোধের আসর। পরবর্তী অনুরোধটি করেছেন আপনারা রাহুল সুরাই, শর্মিলা সুরাই এবং রাজকুমার সুরাই, বিপ্রন্ন পাড়া হাওড়া থেকে। আপনারা শুনতে চেয়েছেন জয়া ছায়াছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গাওয়া এই গানটি।

আপনি টিউন করেছেন আকাশবাণী মৈত্রী, শুনছেন অনুরোধের আসর। অনুরোধের আসরের পরবর্তী গানটি শুনতে চেয়েছেন আপনি সুব্রত কুমার করণ, বজবজ বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। আপনি শুনতে চেয়েছেন অনুপ ঘোষালের কণ্ঠে গাওয়া জীবন যেরকম ছায়াছবি থেকে এই গানটি।

আপনি শুনছেন আকাশবাণী মৈত্রী অনুরোধের আসরে। আপনাদের সঙ্গে আমি অরিজিৎ গঙ্গোপাধ্যায়। পরবর্তী গান মধুর মিলন ছায়াছবি থেকে। গানটি সোনু নিগম এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে। এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন আপনারা ভূমিকা খুঁটিয়াল, রিমিকা খুঁটিয়াল ও বাদল খুঁটিয়াল, পূর্ব উলুবেড়িয়া হাওড়া থেকে।

বিরতির আসরে পরবর্তী গানটি শুনতে চেয়েছেন আপনি অশোক কর্মকার এবং আপনারা পুষ্পরানী কর্মকার পাত্রসায়ের জেলা বাঁকুড়া থেকে আপনারা শুনতে চেয়েছেন অংশুমান রায়ের গাওয়া এই গানটি।

পরবর্তী অনুরোধটি করেছেন আপনারা অরুণ বন্দ্যোপাধ্যায় এবং সুপর্ণা বন্দ্যোপাধ্যায়, দিঘলগ্রাম বাঁকুড়া থেকে। আপনারা শুনতে চেয়েছেন জাতিস্বর ছায়াছবির এই গানটি রূপঙ্কর বাগচির কণ্ঠে।

শুনলেন অনুরোধের আসর। আজ অনুরোধের আসরে যে যে শিল্পীর গান শুনলেন তারা মান্না দে, জড়োয়ার ঝুমকো থেকে, এরপর জয়া ছয় ছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে হরে কৃষ্ণ নাম দিল, তারপর অন্ধ অতীত ছায়া ছবি থেকে শ্যামল মিত্র এবং আরতি মুখোপাধ্যায়ের এবং সহশিল্পী বৃন্দের কণ্ঠে শুনলেন আহা নীল নীল তারা গানটি। শুনলেন এক মনে আর এক মন জীবন যে রকম ছায়াছবি থেকে অনুপ ঘোষালের কণ্ঠে। মধুর মিলন ছায়াছবির একটি গান শুনলেন সোনু নিগম এবং সহশিল্পী বৃন্দের কণ্ঠে দোলে রায় কিশোরী। লোকগীতি পরিবেশন করলেন অংশুমান রায় ভাদর আশ্বিন মাসে আপনাদেরই অনুরোধে। শুনলেন রূপঙ্কর বাগচির কণ্ঠে জাতিস্বর ছায়াছবির এই গানটি আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন। অনুরোধের আসর আজ পর্যন্তই। আপনাদের সঙ্গে ছিলাম আমি অরিজিৎ গঙ্গোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের

0: এই দেখছো একেবারে অনুষ্ঠানের শুরুতে এই সুখ দুঃখ নিয়ে কত কথা, আর সেই আশ্রয়ে রবীন্দ্রনাথ। এখন এই যে সুখ দুঃখ, এই দোলাচলে আমাগো জীবন, এইটারে কিন্তু আমরা একেবারে ঠেলা ফেলে দিতে পারি না। কিন্তু যখন ধরো কোন একটা বিশেষ দিন, কোন একেবারে দুঃখের কথা কইতেই হইব বা সুখের কথা কইতেই হইব, তখন ওই সুখ যদি আসে দুঃখ আসুক, আর যদি দুঃখ আসে তাহলে সুখ আসুক।
1: একে কিন্তু অপরের হাত ধরাধরি করেই চলে, এই নিয়ম, জগতের নিয়ম।
0: আবার সেই রকম একটা দিন ধরো আজকে আমাগো সহকলের জানা যে ন্যাশনাল গ্রিফ অ্যাওয়ারনেস ডে। এখন দেখো ন্যাশনাল হোক আর ইন্টারন্যাশনাল হোক, যাই হোক না কেন, আমাগো জীবনে সুখ দুঃখ আছে এবং এই দুঃখ নিয়া সচেতনতা, এইটা কিন্তু খুব প্রয়োজন।
1: মানে তুমি কি এটাই বলতে চাইছো যে মানে দুঃখ তো আমাদের জীবনে থাকবেই, সুখের পাশাপাশি আসে, কিন্তু আমাদের জীবনে ঠিক দুঃখটা আমরা কিভাবে যাপন করব, তুমি কি সেইটাই সেই বিষয়টা নিয়ে বলতে চাইছো?
0: ধরো দুঃখ আসবেই, কিছু জানা কিছু অজানা, কিছু ধরো নিজের ঠিকা দুঃখ, আমরা অনেকে কিন্তু বিলাসী আছি, যে যে দুঃখে আমি কাতর নই, তুমি একেবারে দুঃখে একেবারে একেবারে শেষ,
1: হ্যাঁ একদমই।
0: আবার যে দুঃখ আমরা উতরাইতে পারি, এইটা নিয়ে আমাকে এত চঞ্চলতা, এইগুলি কিন্তু একেবারে ধরো মানুষে মানুষে কিন্তু একটা পার্থক্য আছে।
1: হ্যাঁ, আমার কিন্তু কোথাও গিয়ে মনে হয় যে আমরা আমাদের দুঃখটা আরো বেশি, কারণ আমরা বর্তমানের থেকে অতীত এবং ভবিষ্যতের কথা ভেবে আরো দুঃখিত হয়ে পড়ি।
0: একরে তোমার সঙ্গে নিয়ে একমত।
1: হ্যাঁ, এইটা একটা খুব মানে আমরা বর্তমানের থেকে, বর্তমানে বাঁচার থেকে ভবিষ্যতে কি করব, কিভাবে বাঁচবো, হয়তো ধরো আমাদের পরিবারে কোনো প্রিয়জন চলে গেল আমাদের, আমরা কি করি, আমরা তো অতীতকে নিয়ে তো আমরা বাঁচি, খুব স্বাভাবিক, তাদের কথা তো আমাদের মনে পড়বেই, কিন্তু এটাও কিন্তু মানতে হবে যে পৃথিবীর নিয়মে বা কালের নিয়মে তারাও তো আমাদের ছেড়ে একদিন চলে যাবে।
0: এই দুঃখটারে কি বলতো, এই দুঃখটা এমন দুঃখ যেইটা নিয়া প্রকাশ না কইরা সারা জীবন বইতে হয়, হে দুঃখ একেবারে অন্য দুঃখ। কিন্তু প্রতিদিনের কিছু দুঃখ আছে, কেউ একটু কিছু তোমাকে তীর্যক কথা কইলো বা অন্যদিকে অন্যরকম ভাবে তাকাইলো বা তোমার সাথে একটু উঁচু স্বরে কথা কইলো, বাস তোমার দুঃখে একেবারে সেদিন ঘুমিয়াইলো না। আমি এই দুঃখের কথা কইতাছি, কোনো প্রিয়জন যখন আমাকে ছাইরা চলিয়া যায়, হে দুঃখের কিন্তু কোনো শেষ নাই। আর এই দুঃখ নিয়া প্রকাশ না কইরা যারা সত্যিকারের বুদ্ধিমান, বুদ্ধিমতী বা নিজের উপর কন্ট্রোল আছে, তাদের কি হয় কি, ওই দুঃখটারে সঙ্গে নিয়ে প্রকাশ না কইরা নিজের জীবনটারে পজিটিভ দীক্ষা। এবং ওই যে তুমি কইলা কি সুন্দর কথা, যে এটা জীবনের নিয়তি, এটা ডেস্টিনি, তো এইটা ধইরা কিন্তু সারা জীবন চলতে হয়। কিন্তু আমাগো দুঃখ কিন্তু অন্যরকম কইরা আসে, আমাগো যে জিনিসটা নাই অন্যের জিনিসটা আছে, আমাগো এত দুঃখ হইলো, কেউ একটা ভালো জিনিস কিনলো আমাগো মনে এত দুঃখ হইলো, ওর বাড়ির ছেলেটা এত ভালো রেজাল্ট করছে, আমার বাড়ির ছেলেটা কেন করলো না, এত দুঃখ হইল। এই যে দুঃখগুলি প্রতিদিন

0: প্রতি মুহূর্তে আমার মনে আসা পড়ে,
1: দুঃখ না মানে আমার এটার পরশ্রীকাতরতা টাইপের
0: একটা পরশ্রীকাতরতার সঙ্গে দুঃখের দেখো তুমি
1: এটা আছে, একটা সংযুক্ত আছে। হ্যাঁ, মন খারাপ, সেই মন খারাপটাই আমাদের কোথাও একটা ডিপ্রেশনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমার ওর হলো, আমার কেন হলো না? অথচ একটু ভালো করে খতিয়ে দেখলে দেখা যাবে ওই বিষয়টা নিয়ে আমরা চেষ্টাই করিনি কখনো।
0: না, তার থেকেও আমাগো কি আছে সেই চিন্তাটা নাই,
1: এইটা তো আরো বড় কথা যে
0: আমাগো কি নাই সেইটা নিয়ে দুঃখ
1: আমাদের বেশি চিন্তা।
0: না, এত দুঃখ দুঃখ কমুনা আমাগো জীবনে ওই দুঃখরে জয় করার জন্য আজকে অ্যাওয়ারনেস ডে। আমাগো যা আছে সেইটাকে সেলিব্রেশন করা, আমাগো যা নাই তাই নিয়ে একেবারে ভুলা যাওয়া।
1: আর যেটা নাই প্র্যাকটিস,
0: এটা এটা একটা ভীষণ
1: প্র্যাকটিস এবং এটা একটা শিক্ষার ব্যাপার একদম।
0: ইয়েস, দিস ইজ প্র্যাকটিস। কিন্তু দেখো আমাকে সেই প্র্যাকটিসটা করার জন্য যে মনটা তৈরি করা দরকার, এই মনটা তৈরি করা কিন্তু তোমার কিন্তু কিলা কাঁঠাল পাকা করে না, এইটা কেউ করতে পারবো না। আপনার থেকে যদি
1: নিজের থেকে,
0: যদি সেই ভাবনাটা না
1: আসে, যদি আমি নিজের থেকে না পাই সেক্ষেত্রে আমি অন্য কারোর সাহায্য নিতে পারি, কাউন্সেলিং করাতে পারি, সেটা করতেই পারি।
0: হ্যাঁ, অবশ্যই। এখন তো ঘরে ঘরে কাউন্সেলিং এর একটা প্রয়োজন পড়ছে, কেননা এত জটিল আমাগো জীবন, এইখান থেকে বাইরে পড়ার জন্য কিন্তু বাইরে আসার জন্য আমাগো প্রথমে কাউন্সিলার, তো মি কাউন্সিলার, সেলফ কাউন্সেলিং ইজ ভেরি গুড কাউন্সেলিং এন্ড দ্য ফাইনাল কাউন্সিলার কাউন্সেলিং। বাট আমাকেও যেটা কইতে হইবই সেইটা গুলো গিয়া সে আমাকে মনটারে তৈরি করার জন্য ভালো মানুষের সঙ্গে তুমি এসো, পজিটিভ মানুষের সঙ্গে তোমার বন্ধু
1: দরকার। হ্যাঁ,
0: হেইটা হইলে কিন্তু তোমার দেখো দুঃখ
1: অনেকটা অনেকটা পার করা যায়,
0: পার করা যায়। এবার কিছু কিছু বন্ধু আছে ত্যাগও কিন্তু দুঃখ থাকলে এই চল তো, এই চল খাইতে চল, এই চল যাইতে চল, এই চল এই
1: তোমার এই খাওয়াটা থেকে আমি একটু ধরি, আমি নিজেও খুব খেতে ভালোবাসি, তো এই খাওয়াটা থেকেই একটুখানি ধরছি। খেলে কিন্তু আমাদের মন অনেক ভালো হয়ে যায়,
0: রান্না করলেও কিন্তু স্ট্রেস বাস্টার করে। তুমি সুন্দর সুন্দর রান্না কইরা খাওয়াও, হক গলে যখন কইব আহা আপনা গো হাতের রান্না যে কি সুন্দর, আপনার কিন্তু দুঃখ একেবারে নিমেষে, হয়তো সারা দিন আপনাকে ভীষণ দুঃখে কাটছে, সন্ধ্যাবেলায় যখন আপনার গো বন্ধুরা আপনাকে একেবারে সাইডটা পুইটা খাওয়া যায়, ও মনে পড়ছে আমার সাথে এক বন্ধু আছে শর্মিষ্ঠা, ও এত সুন্দর কইরা শুক্তো রান্না কইরা আমাকে খাওয়াইছিল, আমি কইছি কি এই শোন আমাকে খাইলে হবে না, হককলকে তোমার এই রান্না কিন্তু শোনাতে হবে এবং খাওয়ানোর জন্য এজ এ রেসিপি ওইটা কিন্তু কইতেই হবে।
1: একটা কথা, সেটা হচ্ছে শুক্তো তেতো দিয়ে শুক্তো কিন্তু আমি শুনবো না, অন্যরকম একটু
0: মাছের শুক্তো। তুমি কি জানো সে পুরানো দিনের শুক্তো, তুমি যদি শোনো না তুমি কালকেই তুমি সে রান্না করবো
1: তাহলে শোনা।
0: হ্যাঁ, এর এর শোনাও, সেই শর্মিষ্ঠা আমার সাথে আছে, শর্মিষ্ঠা এত সুন্দর করে সেই শুক্তোর রান্না কইছে, আমাকে শোনাটা খুব জরুরি, চলেন শুনানি।
2: নমস্কার বন্ধুরা, একটা পুরনো দিনের রান্না আবার ওপার বাংলার রান্না তোমার সাথে শেয়ার করছি আজকে। শুক্তো, শুক্তো মানে আমরা জানি তেতো দিয়ে একটা সবজির একটা পদ, কিন্তু শুক্তো আমিষও হয়। আমিষ শুক্তোটা করা যায় মাছের মাথা দিয়ে, সবজি তোমাদের নিজস্ব মতন সবজি তোমরা দিতেও পারো, আমি বলছি আলু বেগুন ঝিঙে খুব ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিলে, কড়াইতে ফোড়ন দিলে রাঁধুনি আদা বাটা শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা, ফোড়ন দিয়ে মাছের মাথাগুলোকে তোমরা আগে ভেজে নিতে পারো, আর মাছের মাথা বা রুই মাছের মাথা বা কাতলা মাছের মাথা যে কোনো মাথা দিয়ে করা যেতে পারে। আর মাছের মাথা যদি আগে ভেজে নিলে, ভেজে রেখে দিলে সবজিগুলো যেগুলো বললাম সবজিগুলোকে কেটে ধুয়ে সবজিগুলোকে ওই ফোড়ন দেওয়া তেলের মধ্যে দিয়ে সবজিগুলোকে নাড়াচাড়া করতে করতে নুন হলুদ দিয়ে সবজিগুলো একটু নরম হয়ে আসলে তার মধ্যে ভাজা মাছের মাথাটা আগে থেকে যদি একটু গুঁড়ো করে নাও মানে ভেঙে নাও, তাহলে মাছের মাথাটা দিয়ে সবজিগুলোর সাথে নাড়িয়ে নিলে, নেড়েচেড়ে নিলে একটু নুন একটু মিষ্টি একটু ঝাল, তো তোমরা শুক্তো হয় না জানোই, নুন হলুদ মিষ্টি এগুলো দিয়ে কষিয়ে নিয়ে রান্না করতে করতে দেখবে জলটা শুকিয়ে যখন আসছে তখন লাস্টে একটু রাঁধুনি আর আদা বাটা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমিষ শুক্তো বা ভাঙা চোরা শুক্তো।
0: এমন ভাঙা সুরা শুক্তার কথা, এই শুক্তানে কিন্তু কেউ খায় নাই, সুতরাং মনে আনন্দ।

0: ন্যাশনাল গ্রিফ অ্যাওয়ারনেস ডে প্রতি বছর 30শে আগস্ট এই দিনটি পালন করা হয়। দিনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে মানুষ তার নিরবতাকে ভাঙতে পারে। নিরবতা তার শোক নিয়ে, কোনো আঘাত, কোনো অপ্রাপ্তি থেকে মানুষের মনে যে শোক সঞ্চিত হয় সেটা লুকিয়ে রাখার জিনিস নয়, বরং একে অপরের সঙ্গে কথা বলে তার একটি সুষ্ঠ সমাধান যদি পাওয়া যেতে পারে, তবে একজন হয়তো আবার খুঁজে পেতে পারে নতুন করে আনন্দের সঙ্গে বাঁচার এক উপায়। আজকে আমাদের সঙ্গে আছেন মনোবিদ প্রিয়াঙ্কা দাস। প্রিয়াঙ্কা ম্যাডামকে প্রথমেই জিজ্ঞাসা করব, এই দিনটির উদ্দেশ্য কি?
1: এখানে শোক শুধু মৃত্যু নয়, আমরা ভাবি শোক মানে কেউ মারা গেলে যে কষ্ট, কিন্তু অনেক কারণেই কিন্তু আমাদের এই সমস্ত অপ্রাপ্তিজনিত শোক আসতে পারে। যেরকম কারোর হয়তো ডিভোর্স হয়েছে, কারোর হয়তো চাকরি চলে গেছে, বা পোষা প্রাণীর মৃত্যু হয়েছে, কোনো বড় অসুখের খবর, বা বাড়ি বদলানোর জন্য যে কোনো কারণে মানুষের মনে যে একাকিত্ব তৈরি হয়, সেখান থেকেই কিন্তু আমাদের এই শোক নিয়ে সচেতনতা শুরু হওয়া উচিত।
0: কী কীভাবে আমরা সচেতন হতে পারি, বা একজন মানুষ যখন শোকের মধ্যে রয়েছেন কিভাবে তিনি এই শোক থেকে বেরিয়ে আসতে পারেন?
2: অনেকে এই স্তরে বলেন মুভ অন করে যাওয়া বা ভুলে যাওয়া, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যিনি ওই পর্যায়ে রয়েছেন তার পক্ষে কিন্তু মুভ অন করা বা ভুলে

ফেলে যাওয়া এতটাও সহজ নয়। বাইরের মানুষ হিসেবে হয়তো তিনি যেভাবে বলছেন, যিনি ওই ঘটনা বা ওই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন, তার পক্ষে কিন্তু এত সহজে সেটা ভুলে যাওয়া সম্ভব নয়। এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং সেই সময়টা যথেষ্ট সহানুভূতির সঙ্গে তার নিজের সঙ্গে নিজের এবং অন্যের সঙ্গে বা অন্যদের তার প্রতি সেই মানবিকতার স্তরটা রাখা প্রয়োজন। এক্ষেত্রে কথা বলা সব থেকে ভালো উপায়। যদি আপনার পরিবারে এরকম কেউ থাকেন যার সঙ্গে আপনি খোলাখুলিভাবে কথা বলতে পারেন, তাহলে আপনি সরাসরি তার সঙ্গে খোলাখুলি কথা বলুন। যদি আপনার পরিবারে কেউ না থাকে, তবে আপনি কোনো প্রফেশনালের হেল্প নিতে পারেন, যেখানে আপনি আপনার মনের কথা খুলে বলতে পারবেন। অনেক ক্ষেত্রে যদি সেই প্রভাব খুব দীর্ঘ সময়ের জন্য থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে বিভিন্ন অন্য সমস্যা আসতে পারে, যেরকম অনিদ্রা, বদহজম, মাথা যন্ত্রণা, বমি ভাব। তো এই পর্যায়ে হয়তো তাকে কিছু মেডিকেশন দেওয়া হলেও হতে পারে, কিন্তু যদি তার পর্যায়ে এই ভাবে না আসে, মেডিকেশনের প্রয়োজন না হয়, তবে তার একটা নির্দিষ্ট সময়ে অন্তর কাউন্সিলিং করানো, এটা কিন্তু খুবই এফেক্টিভ। এবং সেটা আপনি চাইলে, সম্ভব হলে প্রফেশনালের সাহায্য নিতে পারেন বা বিভিন্ন এনজিও বা অন্য যে বাড়ির পরিবারের যদি কেউ বিশেষজ্ঞ বা বিচক্ষণ মানুষ থাকেন, তবে তার সঙ্গেও কিন্তু আপনারা কথা বা আলোচনা করতে পারেন। এক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই, অনেকে বলেন যে এর পর্যায় বা পর্ব আছে, মানে 5 stages of grief, কিন্তু কারোর ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই পর্যায় বা পর্বগুলো একইভাবে দেখা নাও যেতে পারে। আর প্রত্যেকের কিন্তু শোক প্রকাশের ধরনও আলাদা হতে পারে। কিরকম, কেউ হয়তো অতিরিক্ত শোক পেয়ে খুব ভেঙে পড়লেন, তিনি হয়তো কান্নাকাটি করলেন, তার শোকটা প্রকাশটা দেখা গেল, কিন্তু অনেকে আবার একদম চুপ করেও যেতে পারেন, যে সে এতটাই শোকগ্রস্ত বা আহত হয়েছেন যে তিনি কোনো আর কথা বলারই শক্তি পাচ্ছেন না, বা তার বলবার আর কিছুই নেই, পুরোটাই তার কাছে ফাঁকা বা শূন্য মনে হচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে খুব মানে ধৈর্যের সঙ্গে, খুব সহানুভূতির সঙ্গে তার অবস্থা বুঝে তার সঙ্গে আচার ব্যবহার করা উচিত। কারণ যারা আমাদের পারিপার্শ্বিক যারা রয়েছেন, তাদের কিন্তু সেই বিচক্ষণতাটা প্রয়োজন। আমরা যদি কোনো প্রফেশনালের হেল্প নিও, তিনি তো আর সব সময় থাকছেন না, তাই সব সময় আমার পাশে যে আছেন, যে বন্ধু বা যে পরিবারের সদস্যরা, তাদের কিন্তু একটু সহানুভূতির সঙ্গে এই সময়টা ডিল করা উচিত। নিজেকে সময় দেওয়া উচিত, নিজের যেটা ভালো লাগে, জার্নাল লেখাটা খুব এফেক্টিভ একটা প্রসেস। সেখানে একটা স্লো মানে থট প্রসেসের মধ্যে দিয়ে মানুষ নিজের অভিব্যক্তিকে ফুটিয়ে তুলতে পারে। কেউ গার্ডেনিং করতে পারে, কোনো নতুন কিছু শেখা বা পুরনো কোনো শখ থাকলে সেই শখের চর্চা চালিয়ে যাওয়া, সবটাই কিন্তু তার ব্যক্তিগতভাবে ভালো লাগার জন্য। কোনোটাই কিন্তু জোর করে বা এটা কিন্তু টাস্ক নয় যে এটা করতেই হবে ভালো না লাগলেও। তো সেই বিষয়টাও মাথায় রাখা প্রয়োজন, যিনি ওই অবস্থায় আছেন তারও ফিজিক্যাল এক্সারসাইজ যতটা সম্ভব করা প্রয়োজন। কারণ
আমাদের কিছু মানে হরমোনের নিঃসরণ, যেগুলো ফিজিক্যাল এক্সারসাইজ খুব সাহায্য করে। তাই ভালো লাগুক না লাগুক, মানে নিজেকে চালনা করা,

0: সেটা যদি কেউ জিমে যেতে পছন্দ করে, বা যদি কেউ হাঁটতে পছন্দ করে, কেউ সাঁতার যেতে পছন্দ করে, কিছু না হোক, সে যদি বাইরে কোনো অ্যাক্টিভিটি না করতেও পছন্দ করে, তাহলে নিজের দৈনন্দিন কাজটুকু যেন সে করে। ঘরের জল ভরা বা নিজের নিজেকে ফ্রেশ রাখা বা ঘর পরিষ্কার রাখা, এই এগুলো খুবই ছোট জিনিস, কিন্তু এগুলোর মধ্যে দিয়েও কিন্তু পরিবর্তন একটা দেখা যেতে পারে। তুমি এটা করো বা তুমি এটা করো না, এগুলো কোনো সমাধান নয়। তুমি যেটা করছো, আমি তোমার সঙ্গে আছি, এই সঙ্গে থাকা বা পাশে থাকার যে আশ্বাস, এটাই কিন্তু একজনের মনের ওই শোকগ্রস্ত অবস্থায় অনেকটা বল এবং ভরসা হতে পারে।
1: সত্যি তাই, আমরা যখন ভালো থাকি তখন হয়তো আমরা আশেপাশের মানুষগুলোর সঙ্গেও ভালোভাবে থাকতে পারি। তাই অন্যকে ভালো রাখার প্রাথমিক শর্ত হলো নিজেকে ভালো রাখা। আমি ভালো থাকলেই আমার পরিবেশ এবং পারিপার্শ্বিকতাকে আমি ভালো রাখতে পারবো। এই বিশ্বাস যেন আমার মনে থাকে যে আমি কোথাও কম নই বা আমি একা নই। আমার জন্য যেরকম কেউ আছে, তেমন কারোর জন্য আমিও আছি। এই বিশ্বাস নিয়েই আমরা এগিয়ে যাব ভালো থাকার পথে, ভালোভাবে বাঁচার পথে।
2: ভালো তো থাকতেই হবে, আর এই ভালো থাকার জন্য আজকে যে বিষয়টা নিয়ে আরেকটু কথা বলবো, সেটা হচ্ছে এই মাসটা কিন্তু ভাদ্র মাস। তো এই ভাদ্র মাসে একটা অরন্ধন পুজো হয় বা রান্না পুজো হয়
3: সেখানে।
2: হ্যাঁ হ্যাঁ, এবার ভালো ভালো রেসিপি আছে এখানে। তো আমরা একদম আমরা প্রতিভা দাসের কাছ থেকে এই রান্না পুজোটা সম্পর্কে খানিকটা তথ্য নিয়েছিলাম, একটু শুনি।
3: চলো শুনানি।
4: অরন্ধন প্রথা, এটা আমাদের এদেশীয়দের মধ্যে প্রথাটা আছে। আর এই অরন্ধন প্রথা যেটা, সেটা মেনলি আমাদের মা মনসাকে উপলক্ষ করে করা হয়। মনসা পুজো হচ্ছে দুটো, একটা শ্রাবণ মাসের সংক্রান্তিতে হয়, শুক্ল পঞ্চমী তিথিতে একটা মনসা পুজো হয়। ঠিক তার পরের যেটা, সেটা হচ্ছে ভাদ্র মাস, সেই ভাদ্র মাসেরও সংক্রান্তির তিথিতে, সংক্রান্তির দিন এই অরন্ধন উৎসবটা হয়। তা আমরা আগের দিন রাত্রে, ভাদ্র মাসের যে সংক্রান্তি, তার আগে সংক্রান্তি যে তারিখে পড়ছে, ঠিক তার আগের দিন রাত্রে আমরা বিকেল থেকে এই রান্না বান্নাটা শুরু করি। প্রথমে যেটা করি সেটা হচ্ছে আমরা ভাত, মানে ভাতটা করে নিই, তারপরে একে একে আমরা 13 রকম ভাজা করি। তারপরে তার মধ্যে আমাদের কচুমুখির একটা দম করি, ওটা একটা পাকা শসা দিয়ে তারও একটা ভাজা হয়, চাল কুমড়ো ভাজা হয়, এছাড়া তো সবজি যত, এছাড়া তার মধ্যে মেইন যেটা আমাদের ইলিশ মাছ ভাজা রাখা হয়, নারকেল ভাজাও থাকে। এরকম করে আমরা মোটামুটি 13 রকমের ভাজা করি। তারপরে কচু শাক, যেটা কচু শাকটা আমরা নারকেল ছোলা দিয়ে করি, এটা সম্পূর্ণ নিরামিষ করেই করা হয়। মুসুরির ডাল, এটাকে সেদ্ধ করে তার মধ্যে নারকেল কোড়া মিশিয়ে, নুন মিষ্টি আর সামান্য পরিমাণ লঙ্কা মিশিয়ে একটা সুন্দর করে তৈরি করি, যেটা একটা বেশ আটা মাখলে যেরকম একটা মন্ড টাইপের ওই রকম করে রাখি। ইলিশ মাছের ঝাল করা হয়, চালতার টক হয়, যেটা চালতার তেঁতুল দিয়ে করা হয়, উপর থেকে নারকেল ছড়িয়ে দেওয়া হয়। এই সমস্ত কিছু রান্না বান্না হয়ে যাওয়ার পর আমাদের যেটা নিয়ম, সেটা হচ্ছে রান্নাঘরকে পরিষ্কার করে তারপরে আমাদের স্নান করার একটা প্রথা। কিন্তু রাত্রিবেলা হলে তো আর স্নান করলে ঠান্ডা ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার থাকে, তাই জন্য আমরা কাপড় জামা ছেড়ে একটা ভেজা কাপড় গায়ে জড়িয়ে শাঁখ বাজিয়ে তারপরে আমরা ভাতের মধ্যে জল ঢেলে দিই। আর সমস্ত তরি তরকারি কে, হ্যাঁ, বাইরেই থাকে, ফ্যান চালিয়ে দেওয়া, সমস্ত মানে ওই মানে চুবড়ি চাপা বা তার জালির ওই যাতে হাওয়াটা খেলি, তরকারিগুলো যাতে খারাপ না হয়ে যায়। দিয়ে পরের দিন সকালবেলা মানে স্নান করে শুদ্ধ হয়েতে, তারপরে আবার অনেক সময় হয়তো কিছু লোকজনকেও বলা হয় খাওয়ার জন্য, বা এরকম হয় যে কিছু লোককে মানে বেলাতে হয় আর কি, ওই জন্য হয়তো কয়েকটা ঘরকে পাঠানো হলো বা লোকজন এলেন, এরম ভাবে আমরা খাই। আর আমাদের বাড়িতে যেটা উনুন পুজো, যে ব্যাপারটা পরের দিন যে উনুনটাকে পুজো করা হয়, যেটাতে সারা রাত রান্না করা হলো, পরের দিন সেই উনুনকে বিশ্রাম দেওয়া হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুর মশাইকে ডেকে ফুল বেল ব্যাপার আরো কিছু দিয়ে, কিছু ডাল দিয়ে পুজো করা হয়। পুজো করার পরে তারপরে খাওয়া দাওয়ার ব্যাপারটা শুরু হয়, মানে রাত্রিবেলা কোনোভাবে ওটাকে ভাঙা যাবে না, যে রান্না হয়ে গেল তাকে সুন্দর করে মানে প্লেটে, ও না প্লেটের সব থেকে বড় কথা যে ভাজা যেগুলো

0: সব থেকে মজার বিষয় কি হয় যে ইলিশ মাছ ভাজলে এত তেল বেরোয়, আমরা সেদিনকে রাত্রে তো মানে রান্না বান্নার পরে নিজেদের ঘরের জন্য আলাদা করে একটু ভাল মানে রাত্রে যে খাবো তার জন্য ভাত একটু করে দেওয়া হয় আগে, যে ভাতটা আমরা পরের দিন খাবো সেই ভাতটা তো কোন রকমই হাত পড়ে না।
1: আচ্ছা,
0: তা তখন আমরা কি করি ওই ইলিশ মাছের তেল আর হয়তো একটা ডাল করে রাখা হয়েছে দুপুরবেলা, যেহেতু রান্নাটা সন্ধ্যে থেকে শুরু করা হয় ওই জন্য দুপুরবেলা তো আমাদের খাওয়া দাওয়ার একটা রান্না বান্না হয়, তাতেই রান্নাটা করে রাখা হয় রাত্রে খাওয়া, তখন আমরা ওই ইলিশ মাছের তেলটা আর কি খুব আনন্দ করে খাই যে এত তেল। আর পরের দিন তো বিশ্বকর্মা পুজোও থাকে, এমনিতেই তো সন্ধ্যেবেলাতে তো মোটামুটি রান্না বান্নার পাতাপাত্তা সন্ধ্যেবেলাতেও করার নিয়ম হচ্ছে যে মানে সকাল দুপুরবেলা এটা খাওয়া হলো, সন্ধ্যেবেলাতে দই চিড়ে বা দই চিড়েই খায় ওইটাই খেতে বলে, কিন্তু বাড়িতে বাচ্চা কাচ্চারা তো অত তখন খেতে চায় না, রুটিটাকেও করতে কারণ রুটি ফুলে ওঠে বলে না যে মা মনসরে যে ফোঁস করে যে
1: ফোঁড়া
0: তোলে, হ্যাঁ এই ব্যাপারটা, যার জন্য রুটি হয় না, লুচিও সেই একই ব্যাপার, ভাতও সেই একই ব্যাপার, রাত্রে ভাতও করা যায় মানে ভাতে যখন ফ্যান উদলে উঠলে তখন উদলে যায় না ব্যাপারগুলো, দুধকে জাল দেওয়া যায় না।
1: আচ্ছা, এই নিয়ম ব্যাপারগুলো,
0: হ্যাঁ হ্যাঁ, এখন আস্তে আস্তে সময়ের পরিপ্রেক্ষিতে সবকিছুর ব্যস্ততা নিয়ে এখন হয়তো অনেকটাই সরে গেছে, কোন রকমে সবাই নিয়ম রক্ষার্থে করে,
1: একদমই তাই, পুরোনো জিনিসগুলো মধ্যে ধরে রাখার একটা বিষয় আছে, আর শিকড়ের সঙ্গে টানেরও একটা ব্যাপার আছে।
0: হ্যাঁ হ্যাঁ, আর এই ব্যাপারটা কলকাতার ঘটিদের মধ্যেই কিন্তু বেশি। আমি নদিয়ার, কিন্তু আমার বিয়ে বিবাহ সূত্রে আমি কলকাতাতে, কলকাতার এরাই কলকাতার এদেশি, এদের মধ্যে

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন ষোলো আনা বাঙালি, উপস্থাপনায় দেবাশিস বসু। আজ অনুষ্ঠানটির তৃতীয় পর্ব শুনবেন।

0: তিনটে জিনিস ভেরি ইম্পর্টেন্ট ব্রাজিলে। একটা হচ্ছে গিয়ে তোমার ইস্টার, ল্যান্ড পিরিয়ড, কার্নিভাল, 40 দিন যেরকম এখানে নবরাত্রি হয়, 9 দিন খায় না, নবরাত্রি হয়, ঈদ হয়, 40 ডেজ এক মাস হয় না, সেরকম 40 ডেজ আমাদের লেন্ট হয়। লেন্ট মানে, হ্যাঁ মানে লেন্ট মানে লর্ড জিজাস, জিজাস ক্রাইস্টের জন্য আমরা কি উপোস রাখি আমরা, সেখানে এখন কোনো মাংস নেই, কোনো স্পিরিট না, কিচ্ছু না, 40 দিন। এখন হোয়াট ইজ কার্নিভাল, ইজ কার্নিভোরাস, মাংসাশী, এখান থেকে কার্নিভাল হয়েছে, কারণ এখন পাগল হয়ে গেছে না, 40 দিন কিছু হয়নি, 4 দিন ব্রাজিল বন্ধ।
1: আচ্ছা,
0: কার্নিভালে ব্রাজিল স্টপ। আর ওখানে বলে সাম্বাড্রোম,
1: সাম্বাড্রোম
0: হচ্ছে গিয়ে স্কুল, মানে কার্নিভাল যখন শুরু হয়, ব্রাজিলিয়ান কার্নিভাল যখন শুরু হয়, তার আজকে হয়তো শেষ হলো কার্নিভাল, তারপরের দিন থেকে কিন্তু অডিশন শুরু হয়ে যাবে ফর দ্য নেক্সট ইয়ার।

0: একটা সাম্বার ড্রোমে হয়। আর বিভিন্ন দুনিয়ার থেকে যখন এই প্যারেডগুলো হয়, এই প্যারেডগুলো যখন শুরু হয়, ইট ইজ বাই কিং সলোমন, কিং মোমো। কিন্তু ব্রাজিল কেন হলো সাউথ আমেরিকা, ইজ রোমান ক্যাথলিক। কার্নিভাল ইজ জাস্ট এনজয়, ইউ হ্যাভ আর্নড, ইউ হ্যাভ, তুমি 40 দিন তুমি ঠাকুরকে ডেকেছো, এখন তুমি এনজয় করো,
1: এনজয় করো। আচ্ছা, তখন ওখানে কিরকম হয়,
0: ওটা গিয়ে দেখতে হবে।
1: আর সাম্বা, এই যে বিটটা বলা,
0: ইট ইজ টোটাল সাম্বা ইজ, আইল টেল ইউ হোয়াট, যখন পর্তুগিজ গুলো ব্রাজিলকে যখন ইয়ে করলো, কনকার করলো, তখন ওরা ভাবতো যে ইউরোপ থেকে যে স্লেভস গুলো থাকে আর আফ্রিকার যে স্লেভস গুলো থাকে তারা ব্রাজিলে দিয়ে দিত না। ওরা এখন পর্তুগাল পর্তুগিজ গুলো ওখানে যায়, তো ওদের তো এন্টাইজ করতে হবে না, দে হ্যাভ টু গিভ এন্টারটেইনমেন্ট। তো এন্টারটেইনমেন্টে ওরা এখন এই মিক্সিং হয়েছে চেহারা গুলো, মানে ইউরোপিয়ান গুলো এসছিল নেগ্রা, ওরা এলো, ওরা এসে মিক্স করলো নিজেদের, তা নাও দে আর ভেরি এক্সোটিক লুকিং, অন্যরকম দেখতে। তখন এখন পর্তুগাল গুলো এসছে, পর্তুগিজ গুলো অনেক বছর আগে 15th-14th century, দে হ্যাভ টু ড্যান্স, অ্যান্ড দ্য ড্যান্স ইজ ভেরি ফাস্ট। এইটা কালচার হতে হতে হতে হতে হতে হতে এখন সেটা এখন গ্র্যান্ড বিজনেস, গ্রেট বডি। নাও দেয়ার ইজ আ কোয়েশ্চেন, যে ব্রাজিলিয়ান সাম্বা ডান্সেস বা কার্নিভাল ডান্সেস গুলো মিনিমাম ক্লোথস কেন পরে, সেটা দেখার জন্য হোল ওয়ার্ল্ড যায়। কিন্তু তার রিজনটা কি, কারণ এক বছর ধরে ওরা বডিটাকে চর্চা করে, বডি চর্চা করে মানে পড়াশোনা করে, যেরকম আমরা ডাক্তারি পরীক্ষায় বসছি, এক্সামসে বসছি, আইএসএ বসছি, সার্ভিসেসে বসছি, ওদের হচ্ছে বডি অনার্স ইন বডি ডেভেলপমেন্ট, মানে ইংলিশ অনার্স, মিউজিক অনার্স, ব্রাজিলিয়ান বডি। দ্যাট বিকজ তুমি যদি কাজ করো, তুমি যদি নিজের, আমার গলাকে আমি মার্জিত করছি, আমি তো শোনাবো,
1: আমি দেখাবো,
0: আমি একটা ব্র্যান্ডেড পড়েছি, আমি দেখাবো, এটা নিয়ে খেলবো, তুমি না দেখো আমি খেলবো।
1: আচ্ছা, যারা শুনছেন তাদেরগুলি ও কিন্তু দেখাচ্ছে, হ্যাঁ
0: দেখাচ্ছে, তো এরকমই হচ্ছে। তো ওরা নিজেদের বডিটাকে এত এক বছর ধরে যে পুরো চর্চা করলো সেটা দেখায়।
1: শীতাংশ তো রয়েছে, একটু সাম্বা বিটটাকে একটুখানি ওকে বলে দাও, ধরুক
0: সাম্বা বিট
1: মানে

0: That's it. That's samba.
1: মানে কি ফ্র্যাকশনস গুলো না তুমি সাম্বার নাচতে পারো না? You can dance.
0: Yes. It is very easy actually. It's very easy at oto shoktone kintu je rokom amader ekhane manipuri royeche. Khub sundor aste aste kore bao te gorer je nach royeche. Amar sonar horin chai tomar je eta khub sundor ghure.
1: To ekhane
0: ekhane samba is also a very ki bolbo attractive and very rhythmic.

0: রিদম ছাড়া ব্রাজিল কথা বলে না।
1: সাম্বা বিটেতেও তো প্রচুর।
0: Yes,
1: আচ্ছা হোয়াট ইজ রাম্বা?
0: রুম্বা হচ্ছে
1: কি? রুম্বা না, রুম্বা
0: যেরকম যেরকম ভারতের নাট্যম আরাঙ্গা নাট্যম হয়। ভারতনাট্যম শিখতে গেলে আরাঙ্গা নাট্যম করতে হয়।
1: এখানে নাচ শিখেছো?
0: না
1: এখানে,
0: বাট আমার বন্ধুগুলো ক্লাসিক্যাল ড্যান্সার, যেরকম এখন সুধা পাপেল ক্লাসিক্যাল সিঙ্গার, মিস্টার না ক্লাসিক্যাল গিটারিস্ট, তারপরে ওনাদের সাথে চর্চা করে করে আই লার্ন। ওরাও তো ওদের কথা বলবে যে রাগ ধ্রুপদ এরকম, ধ্রুপদের মধ্যে সাব রাগ আছে, এই সাটা ফ্ল্যাট, এই সাটা মাইনর। আমি ইংলিশে বলবো, ওরা তো ওদের থেকে শিখি। আমি আশিস আমার ডান্স দেখতে আমি আসলাম, তখন ওরা যখন গ্রিন রুমে থাকে ড্রেস চেঞ্জ করছে, তখন বলছে আরাঙ্গা নাট্যম কালিটা এটা, ওকে এরমভাবে নমস্কার করু, জামা চেঞ্জ করছে বন্ধু। তো আরাঙ্গা নাট্যম এন্ড ভারতনাট্যম, সো ইটস রুম্বা সাম্বা
1: সাম্বা, মানে তোমার কথা শালিক আছে।
0: রুম্বা রুম্বা ইজ শুরুয়াত, ওয়ার্মিং আপ।
1: ওয়ার্মিং আপ? রুম্বার কি কোনো আলাদা রিদম থাকে?
0: না, ওয়ার্মিং আপ,
1: ইটস ওয়ার্মিং আপ।
0: হ্যাঁ, মানে এটা হচ্ছে কি, তাবলা এইখানে যদি ভুল বাল যদি হয় তাল বিরজু মহারাজ করছে, হ্যাঁ দ্যাট থিং লাইক ছোড় দিয়া, আর গিটা গিটা তো থাকবে না, বাট তাবলা।
1: আচ্ছা তুমি কি কি ইনস্ট্রুমেন্ট বাজাতে পারো?
0: আমি গিটার বাজাই, আমি জেম্বে বাজাই, হারমোনিয়াম বাজাই, জেম্বে, হ্যাঁ জেম্বেটা।
1: ও হোয়াট এ গোল,
0: হ্যাঁ ওর উপরে বসে টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক
1: টাক টাক টাক টাক টাক টাক টাক
0: টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টাক টা

0: is lekom rambo jumbo jumbo is about Africa. See again, AJ Brazil royeche ba India rhythm. Weather, তুমি দেখবে অনেক অনেক সময় ব্রাজিলিয়ান দে লুক লাইক তুমি দে অল অফ ইউ লুক লাইক ব্রাজিলিয়ান ওকে তুমি যদি একটা গাউন পরিয়ে দাও শি উইল লুক লাইক আ ব্রাজিলিয়ান
1: একদম
0: কারণ দ্য ওয়েদার দ্য ট্রপিক অফ ক্যান্সার দ্য ইকুয়েটর ইজ কাটিং অ্যাক্রস দ্য কন্টিনেন্ট তো তুমি যে চাঁদের কথাটা বললে যে চাঁদের কোনো দ্বিতীয় চন্দ্রমা হয় না কিন্তু যখন ট্রপিক এই যে ট্রপিক অফ ক্যান্সার ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন নিচে ইকুয়েটর ইকুয়েটার যখন যখন ভেদ করছে ইফ ইউ সি দ্য গ্লোব ইন্ডিয়ার সাথেও কাটছে আর ব্রাজিলের থেকে টাচ করে বেরিয়ে যাচ্ছে সো দ্য ওয়েদার ইটস কিন্তু এখানে কি হয় সানটা একটু তীব্র তো সানটা মাঝে মাঝে জ্বালিয়ে দেয় যেরকম দিল্লিতে সানটা বার্ন করে দেয় স্কর্চিং সান এখানে ঘেমে যাবে গরম লাগবে তৃষ্ণা পাবে কিন্তু জল খেতে না তখন কিন্তু ব্রাজিলে সানটা কিস করে যার জন্য ওটা হচ্ছে গিয়ে হ্যাঁ সান কিস ব্রঞ্জ কালার হয় তখন আর ইউরোপিয়ান গুলো লাখ লাখ ডলার খরচা করে করে সান ট্যানিং
1: করতে হয়
0: এখানে ন্যাচারাল এখানে যেরকম স্কিন হোয়াইটেনিং করবে এইসব ক্রিম লাগাবে ফর্সা হওয়ার জন্য না উই আর ভেরি প্রাউড অফ আওয়ার স্কিন কেন
1: ছোটা মত করো
0: তুমি দিলের উপর একটা কবিতা বলো হৃদয়
1: হৃদয়
0: তোমায় হৃদয়

0: তুমি একটা জায়গায় বলেছো, আমি জীবনকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, তা বলেছো একটা পজিটিভ এনার্জি আমাকে ঘিরে থাকে সবসময়। তার উপর ব্রাজিলের সাম্বা, পাঞ্জাবি ভাংড়া এবং ঢাকঢোলের বাংলা অনবরত একসঙ্গে নেচে চলেছে আমার শরীরে, যেটা আমরা দেখতেও পাচ্ছি, ওরা শুনতে শুনতে বুঝতেও পারছে, এটা দেখাশোনা হচ্ছে। তিনটের রক্তের মিলবন্ধন বলে কথা, এটুকু এনার্জি না থাকলে চলে? তারপর তুমি একটা খুব দামি কথা বলেছ, বরাবরই দামি কথা বলছো, লক্ষ্য আর সত্যের জন্য লড়তে ভালোবাসে। বন্ধুরা, আমাদের মৌ বলছে লক্ষ্য আর সত্যের জন্য লড়তে ভালোবাসে, সবচেয়ে বড় কথা হলো আই লাভ মাই লাইফ, আমি জীবনকে ভালোবাসি।
1: কারণ মানুষ জন্ম যখন হয়, এই মানুষ জন্মটাকে আমরা যদি রেসপেক্ট যদি না করি তাহলে কি লাভ? এখানে মানুষ মানুষ

0: So the thing is, গান হচ্ছে, সবাই সবকিছু বলছে, সিনেমা হচ্ছে, নাটক হচ্ছে, কিন্তু মানুষ মানুষকে দেখছে না, মানুষ মানুষকে মারছে, মানুষ প্ল্যানেটকে মারছে। ইউনিট প্ল্যানেট অর ইউনিট প্লাস্টিক? প্লাস্টিক কে বানিয়েছে? মানুষ বানিয়েছে। প্ল্যানেটকে কে নষ্ট করছে? মানুষ নষ্ট করছে। মানুষ নিজেকে নষ্ট করছে, মানুষ AK-47 বানাচ্ছে, মানুষ কি সব বানাচ্ছে, মানুষ মানুষকে মানার জন্য। মানুষ যেখানে থাকে সেই বাড়িটাকে জ্বালিয়ে দিচ্ছে। আর্থ ইজ আওয়ার প্লেস। এসব কি? থিং ইজ, যখন ওয়ান টাইম লাইফ, লিভ ইট আপ, লিভ লাইফ কিং সাইজ ইফ ইউ আর এ ম্যান, লিভ লাইক কুইন সাইজ ইফ ইউ আর এ ওম্যান, নেনো নেনিতা ন্যানো।
1: তুমি এই যে বললে না একটা ছোট্ট লেখা, এরকম আমি ভেবেছিলাম।

0: নয় পারমাণবিক উল্লাস, আমরা কাগজে দেখি না।
1: পারমাণবিক মানে?
0: পারমাণবিক মানে অ্যাটমিক, পারমাণবিক, পরমাণু থেকে পারমাণবিক। মাঝে মাঝে দেখুন এই আমরা পারমাণবিক এই করলাম সেই করলাম, আমি বলছি আর নয় পারমাণবিক উল্লাস, তার চেয়ে যত পারো মানবিক হয়ে নাও, সামনে আলোর উদ্ভাস, এখন কিন্তু মানবিক হওয়ার দিন, মানুষকে মানুষ বেঁধে থাকতেই হবে।
1: এখন যদি মানুষ মানুষ যদি না দেখে, তাকে আমরা বলতাম না সত্য যুগ, কলি যুগ, এই যুগ, এখন কোন যুগই থাকবে না। বিগ ব্যাং থিওরি হয়েছিল, ফেটে যাবে পুরো আর্থ, তারপর আবার জন্ম হবে ওই ডাইনোসরাস থেকে, এটা পতন। আমার ভয় লাগে,
0: আমার কেমন মনে হয় যেন সঙ্গে ভাব,
1: ভয় লাগে নিউক্লিয়ার এনার্জি,
0: এটাই বলছিলাম,
1: ওয়ার্ল্ড ওয়ার থ্রি, নো
0: তাছে মানবিক হও, বি হিউম্যান, তাই না?
1: আর ইন্ডিয়া কখনো কাউকে কনকার করেনি, মা কনকার্ড হয়েছে, মাকে মারা হয়েছে, মা কখনো ভারত মাতা কাউর গায়ে হাত তোলেনি, ওকে মেরেছে, ওর বুকে রক্ত চলেছে, কিন্তু মা চুপ, তার জন্য মা
0: চাতিন তোমার হাতেতেও লেখা
1: আমাদের সবার, আমরা এখানে বসে আছি মার জন্য, মা জন্ম দিয়েছি বলেই বসে আছি,
0: আর এই তো মায়ের পুজো। আচ্ছা এই যখন ব্রাজিলে, ওখানে কি দুর্গা পুজো হয়?
1: অফকোর্স হয়, এখন শুরু হয়েছে, কারণ হচ্ছে কি এখন শুরু হচ্ছে, মানে 3 বছর হয়ে গেছে, বিকজ ইন্ডিয়ান কমিউনিটি ওখানে যাচ্ছে, বিউটিফুল ইন্ডিয়া ব্রিক্স হচ্ছে, ব্রিক্স আসার পরে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, ব্রিক্স সামিট হওয়ার পরে দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট বাইল্যাটারাল আর ব্রাজিলের সাথে খুব ভালো একটা সিনার্জি তৈরি হয়েছে। যখন সিনার্জি তৈরি হলো 4 বছর আগে, তখন রিও দি জেনেরেতে ইস্কনের সবচেয়ে বড় টেম্পল বানানো হলো। হ্যাঁ ইস্কন, গান্ধীজির ছবি রয়েছে, গান্ধীজির স্ট্যাচু রয়েছে, বিবেকানন্দ স্ট্যাচু রয়েছে। তখন এইগুলো যখন ঢুকেছে, তখন ইন্ডিয়ান পপুলেশন আসছে না, যখন বিজনেস হয়, বাণিজ্য যখন হয়, তখন বিড়লা গ্রুপ বলো, টাটা গ্রুপ বলো, লোক পাঠাচ্ছে ওরা ওখানে, তার লোক পাঠিয়ে একজন দুজন ভাইস প্রেসিডেন্টকে পাঠিয়ে দিল, সে 4 জন স্টাফকে নিল, তারপর ওরা বসে বসে দেখছে এই রুমটাতে এই এখন আমরা সিমেন্ট বানাবো, একটা ছোট কিনলো, এ কোথাও কোথাও ইন্ডাস্ট্রি হলো। তাহলে কি হচ্ছে, রান বাই দ্য ইন্ডিয়ান্স বাই দ্য ব্রাজিলিয়ান্স,
0: এইভাবে তো হয়,
1: এরকম ভাবে হচ্ছে,
0: এটা তো মৈত্রী,
1: মৈত্রী, দ্যাটস দি কম্বিনেশন। এই করতে করতে করতে করতে অবভিয়াসলি দিস ইজ দুর্গাপুজো, এখন বাঙালিগুলো আসছে, ওয়াই দুর্গাপুজো ইজ নট ফর বেঙ্গলি, ইটস ফর ইন্ডিয়া,
0: ফর ইন্ডিয়া,
1: তখন ওরা এখন জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি বৈষ্ণো দেবী, জগদ্ধাত্রী, যিনি সিংহের উপরে বসে থাকেন, তো ওরকম পুজো করছে। তখন একজন বাংলা বাঙালি গেল, তুমি তো জয় মাতা দি কর রে হো, আচ্ছা আমি মাতা জি শেরনি কে উপর মে বেঠে হ্যাঁ, হামারে হামারে মাতা জি কা অনেক রূপ দেখো, মা তখন আসছে 10টা হাত দিয়ে,
0: দশভুজা,
1: হ্যাঁ দশভুজা, উপরে শিব বসে আছে, যেতে বাড়িতে যেতে দিয়েছে কিন্তু তবু পেছন পেছন আসছে, ও 4টে বাচ্চা নিয়ে এলো, বাফেলো, আর তারপর বাফেলো থেকে বেরিয়ে এলো অসুর, সুন্দর সুন্দর দেখতে অসুর গুলো, তুমি দেখবে খুব গুড লুকিং হ্যান্ডসাম অসুর, এখন এখন খুব সুইট লাগে, খুব সুইট লাগে, মাকে দেখলে মনে হয় একটা ব্রাজিলিয়ান ওমেন, বিউটিফুল বডি, যারা বানাচ্ছে তারা তো ওরা, ওরা হচ্ছে মাকে বানাচ্ছি আমরা, ওখান থেকে করে আনবে, ডাইরেক্ট ফ্লাইট নেই ইন্ডিয়া থেকে ব্রাজিলে, তো ওখানে যা পাচ্ছে অ্যামাজনের মাটি নিয়ে এখানে ক্লে ঢুকিয়ে করার চেষ্টা করছে, করে সুন্দর দেখতে মা, মা দুর্গা
0: পুজোর সময় ব্রাজিলে থেকেছো?
1: আমি এখনো হয় না, নেক্সট ইয়ারে যাওয়ার ইচ্ছা, এবারে পারলাম না।
0: আচ্ছা তুমি এমনি সারা পৃথিবীর কোথায় কোথায় গেছো?
1: আমি ফিনল্যান্ড যাইনি, রাশিয়া যাইনি, মঙ্গোলিয়া যাইনি, আর সব জায়গায় গেছি।
0: কিন্তু যেখানে আছো মঙ্গল বার্তা পৌঁছে দিচ্ছ।
1: আমি আমি ভীষণ ইন্ডিয়াকে ইন্ডিয়াকে ভীষণ ইন্ডিয়া ব্রাজিলকে ভীষণ প্রমোট করি,
0: তাই না?
1: একদম। কালকে যখন আমার একজনের সাথে আলাপ হলো, আমি বললাম যে দেখো একটা কথা বলে দিচ্ছি, ভারত থেকে তোমরা জন্ম নিয়েছ।
0: আচ্ছা শীতাংশু কিবোর্ডে রয়েছে, মৌসুম গিটার নিয়ে রয়েছে,
1: মৌসুম মৌসুম শীতাংশু, সুন্দর নাম পাবে, এরকম নাম কোথাও
0: পাবে? ব্রাজিলে পেলেও পেতে পারো,
1: ব্রাজিলের নামগুলো লম্বা লম্বা, আমি তো ভাবছি আমার লম্বা এত লম্বা বেরিয়ে যাবে
0: আসলে হৃদয়টা পড়ো তো।

0: এতক্ষণ শুনলেন ষোলো আনা বাঙালি। উপস্থাপনায় ছিলেন দেবাশিস বসু। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাছাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি। আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে, এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও

রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হলো।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময়ে সন্ধ্যা 5টা বেজে 5 মিনিট হয়ে 42 সেকেন্ড এবং বাংলাদেশ সময়ে সন্ধ্যা 5টা বেজে 36 মিনিট হয়ে 38 সেকেন্ড।

শুরু হলো আজ সন্ধ্যায়। আপনাদের সঙ্গে স্টুডিও প্রান্তে আছি আমি অরিজিৎ গঙ্গোপাধ্যায়। আজকের এই অনুষ্ঠানে থাকছে আর্নেস্ট রাদারফোর্ডের কথা। বিশিষ্ট এই বিজ্ঞানী 1871 সালে 30 অগস্ট অর্থাৎ আজকের দিনেই জন্মগ্রহণ করেন। বিশিষ্ট সুইডিশ বিজ্ঞানী থিওডোর সভেডভার্গ 1884 সালের 30 অগস্ট জন্মগ্রহণ করেন। আজকের অনুষ্ঠানে বলব তাঁর কথাও। আজকের অনুষ্ঠানে থাকবে মার্কিন পদার্থবিজ্ঞানী এডওয়ার্ড মিলস পার্সেলের কথা, যিনি আজকের দিনেই জন্মগ্রহণ করেন। এছাড়াও থাকছে বিশিষ্ট বাঙালি লেখক অমর মিত্রর কথা, যিনি 1951 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন। বলব ডাচ রসায়নবিদ ইয়াকোবুস হেনরিকোস ফানটপের কথা, যিনি 1852 সালের 30 অগস্ট জন্মগ্রহণ করেন। এছাড়াও আজকের অনুষ্ঠানে থাকছে লাইফস্টাইল আবহাওয়ার খবর, বলব আরও অন্যান্য যে যে কারণে আজকের দিনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, সে সঙ্গে থাকবে খেলার খবর। তবে আজকের

গান শুনলেন। এবার গল্প করব। আসলে এটাকে ঠিক গল্প বলা যায় না, বলবো এমন কিছু বিশিষ্ট বিজ্ঞানীর কথা যে সব বিশিষ্ট বিজ্ঞানীরা 30 আগস্ট অর্থাৎ আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন। প্রথমেই বলব আর্নেস্ট রাদারফোর্ডের কথা, যিনি 1871 সালের 30 আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি নিউজিল্যান্ডের নিউক্লিয় পদার্থবিজ্ঞানী হিসাবে সমাদৃত ছিলেন। তিনি রাদারফোর্ড বিক্ষেপণ আবিষ্কার করেন, যা পরবর্তীতে বোরের পরমাণু মডেল নির্মাণে সহায়ক হয়। 1908 সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। এখন বলব আরও একজন বিশিষ্ট বিজ্ঞানীর কথা। তিনি সুইডিশ বিজ্ঞানী থিওডোর সভেটবার্গ। রসায়নে তিনি নোবেল পুরস্কার পান। তাঁর নাম অনুসারে অধক্ষেপণের মাত্রাকে সভেটবার্গ একক বলা হয়। জীবনের বিশেষ সময়ে তিনি আপসালা বিশ্ববিদ্যালয়ে, রয়্যাল সোসাইটি এবং ন্যাশনাল একাডেমি অব সায়েন্সের অংশ হয়ে বিভিন্ন গঠনমূলক কাজ করেন। বিজ্ঞানী তার অবদান অনস্বীকার্য।

এখন আরও একজন বিজ্ঞানীর কথা বলবো। তিনি নোবেলজয়ী বিশিষ্ট মার্কিন পদার্থ বিজ্ঞানী এডওয়ার্ড মিলস পার্সেল। 1912 সালের 30 আগস্ট এই মহান বিজ্ঞানী জন্মগ্রহণ করেন। 1952 সালে পদার্থবিজ্ঞানে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। তরল এবং কঠিন পদার্থে নিউক্লিয় রেজোন্যান্স আবিষ্কারের জন্য তিনি নোবেল স্বীকৃতি লাভ করেন। পদার্থবিজ্ঞানে তাঁর অবদান সর্বজনবিদিত। এখন বলব বিশিষ্ট ডাচ রসায়নবিদ ইয়াকোবুস হেনরিকুস ফানহুপের কথা, যিনি 1852 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন। হল্যান্ডে জন্মগ্রহণকারী এই ডাচ রসায়নবিদ ছোটবেলা থেকেই বিজ্ঞান এবং প্রকৃতির প্রতি অনুরক্ত ছিলেন। তিনি ছিলেন ডাচ জৈব রসায়নবিদ। তিনি রাসায়নিক গণিতবিদ্যা, অভিস্রবণ চাপ ইত্যাদি বিষয়ে গবেষণার জন্য বিখ্যাত হয়ে রয়েছেন।

আপনি টিউন করেছেন আকাশবাণী মৈত্রী, শুনছেন আজ সন্ধ্যায়। এখন শুনবেন সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট বাঙালি লেখক অমর মিত্রর কথা। বিজ্ঞানের ছাত্র অমর মিত্র 1951 সালের 30 আগস্ট অর্থাৎ আজকের দিনেই জন্মগ্রহণ করেন। 1974 সালে মেলার দিকে ঘর গল্প দিয়ে বাংলা সাহিত্যে তাঁর আত্মপ্রকাশ হয়। তাঁর প্রথম উপন্যাস নদীর মানুষ 1978 সালে প্রকাশিত হয়। দীর্ঘ 7 বছর ধরে নির্মিত ধ্রুবপুত্র উপন্যাসের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। এই উপন্যাসে খরাপীড়িত উজ্জয়িনী নগরের কথা আছে, যা তার নিজস্ব নির্মাণ। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য যে গ্রন্থগুলো বারবার পাঠক মনকে আলোড়িত করে, গল্প পড়তে অনুপ্রাণিত করে, উপন্যাস পড়তে অনুপ্রাণিত করে, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল অর্ধেক রাত্রি, ধুলোগ্রাম, ভুবনডাঙ্গা, মালতী মাধব, কুমারী মেঘের দেশ চাই ইত্যাদি উল্লেখযোগ্য। বাংলা সাহিত্যে তার অবদান একেবারে উল্লেখযোগ্য।

আপনি টিউন করেছেন আকাশবাণী মৈত্রী, শুনছেন আজ সন্ধ্যায়। এখন বলবো সঠিক লাইফস্টাইলের জন্য কি কি করণীয়। এখন বর্ষাকাল, তাই সুস্থ থাকতে সবসময় বিশুদ্ধ জল পান করুন। রাস্তায় খোলা বা কাটা ফল খাওয়া থেকে অবশ্যই বিরত থাকুন। মশার উপদ্রব থেকে বাঁচতে বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না। ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন। বৃষ্টিতে ভিজলে দ্রুত স্নান করুন। শুকনো জামা কাপড় ব্যবহার করুন। বর্ষায় লেবু আমলকি সহ ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন। সে সঙ্গে শাকসবজিকে খাদ্যতালিকায় রাখুন। ইমিউনিটি বাড়াতে আদা, লবঙ্গ, গোলমরিচ, তুলসী ও মধু দিয়ে তৈরি গরম পানীয় পান করতে পারেন। সর্দি কাশি থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। বর্ষায় অবশ্যই উপযুক্ত খাদ্য গ্রহণ আবশ্যক, কারণ অতিরিক্ত বর্ষায় হজম শক্তি দুর্বল থাকে। সে কারণে সন্ধ্যায় হালকা, পুষ্টিকর এবং সহজে হজম হয় এমন খাবার খাওয়া আবশ্যক। খাদ্যতালিকায় আপনি রাখতে পারেন ওটস বা ডালিয়া। অনেকক্ষণ পেট ভরিয়ে রাখার পাশাপাশি হজম শক্তি ভালো রাখে। আপনি ডালিয়ার খিচুড়ি বানাতে পারেন, অথবা চালি ডালে অল্প করে তেল মশলা বর্জিত খিচুড়ি বানাতে পারেন আপনি সুস্থ থাকার জন্য। কোলেস্টেরল এবং ইউরিক অ্যাসিডের সমস্যা না থাকলে প্রোটিনের জন্য ডিম খেতে পারেন। সবজি দিয়ে তৈরি চিঁড়ের পোলাও দারুণ স্বাস্থ্যসম্মত খাবার। অবশ্যই মনে রাখবেন, সন্ধ্যাবেলায় যখন কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরলেন, চেষ্টা করবেন তাড়াতাড়ি রাতের খাবারটা খেয়ে নেওয়ার। তাহলে হজম শক্তি খুব ভালো থাকবে এবং আপনি সুস্থ থাকবেন, দীর্ঘ জীবন লাভ করবেন। এবং অবশ্যই সুস্থভাবে বাঁচাটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় দাঁড়িয়ে। তাই জন্য অবশ্যই প্রয়োজন উপযুক্ত স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া।

আর নারদ ঠাকুর ভরত মুনি ছিলেন না তো শুধু গুণী, হাতের পায়ের গুল কি ছিল মাপ যদি কেউ রাখতো, জামা গোবর ভেপা চাকা হা হয়ে ঠিক থাকতো। ফুলের ঘায়ে মূর্ছা গেলে কালিদাসের কাব্য, দুটি হাজার বছর ধরে থাকতো কি আর শ্রাব্য, কলম থেকেই বুঝি যে তার কবজি কেমন তর, তাই তো বলি শরীর গাড়ো আগে শরীর গাড়ো। স্যান্ড হব স্যান্ড হব এই প্রকাণ্ড বুকের ছাতি খানা, আর শ্যামাকান্ত হয়ে দেব বাঘের ডেরায় হানা। এই শ্যামকান কি হার কি উনিশ কে যে উনিশ কে বাবি, আর বিশ্ব কিংবা পবন পুত্র কে কার চেয়ে বড়, বোঝা কঠিন তবু বলি শরীর।

0: নইলে পরে সব ভণ্ডুল আর যা কিছু কম।
1: আপনি টিউন করেছেন আকাশবাণী মৈত্রী, শুনছেন আজ সন্ধ্যায়। এখন আবহাওয়ার খবর। আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে সাধারণত মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এই মুহূর্তে দিনের সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ 33.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ 27.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 92%, ন্যূনতম 66%। আজ অর্থাৎ 30/8/2026 পর্যন্ত 13.2 মিলিমিটার বৃষ্টি হয়েছে। মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার এক সতর্কবার্তায় জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং বাংলাদেশ উপকূলের উপর দিয়ে আজ অর্থাৎ 30/8/2026 থেকে আগামীকাল অর্থাৎ 31/8/2026 মধ্যে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় 60 কিলোমিটার। তাই পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চলে যে সমস্ত মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে যান, তাদের আজ অর্থাৎ 30/8/2026 থেকে 31/8/2026 পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। শুনলেন আবহাওয়ার খবর। এখন বলবো আজকের এই দিনটা বিশেষ কি কি কারণে গুরুত্বপূর্ণ।

1984 সালের আজকে তিনি নাসার স্পেস শাটল কর্মসূচি বা ডিসকভারি ও মহাকাশযান প্রথম যাত্রা শুরু করে। 1991 সালে আজারবাইজান সোভিয়েত ইউনিয়ন থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। 1860 সালের আজকে দিনে ব্রিটেনে প্রথম ট্রাম চালু হয়। 1933 সালের আজকে দিনে এয়ার ফ্রান্স গঠিত হয়। আর আজকের দিনটা আরও কয়েকজনের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা বা অবদান রাখে, যা শুরুতেই বলেছি, আরও একবার স্মরণ করব তাদের কথা, আর্নেস্ট রাদারফোর্ডের কথা। এই বিশিষ্ট বিজ্ঞানী 1871 সালে 30 অগস্ট অর্থাৎ আজকের দিনে জন্মগ্রহণ করেন। বিশিষ্ট সুইডিশ বিজ্ঞানী থিওডোর সভেডবার্গ 1884 সালের 30 অগস্ট অর্থাৎ আজকের দিনেই জন্মগ্রহণ করেন। আজকের দিনেই মার্কিন পদার্থবিজ্ঞানী এডওয়ার্ড মিলস পার্সেলের জন্মগ্রহণ করেন। এছাড়াও বিশিষ্ট বাঙালি লেখক অমর মিত্র 1951 সালের আজকে তিনি অর্থাৎ 30 অগস্ট জন্মগ্রহণ করেন। বিশিষ্ট ডাচ রসায়নবিদ ইয়াকোবুস হেনরিকুস ফান্টহপ 1852 সালে

0: শুনছি না আজ সন্ধ্যায়, ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। শুনতে থাকুন আজ সন্ধ্যায়।
1: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
2: একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।
3: হ্যালো হ্যালো হ্যালো,
4: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না।
5: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান। ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
6: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়। বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
7: অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
0: ফিরে এলাম বিরতির পর। আপনারা শুনছেন আজ সন্ধ্যায়। এই অনুষ্ঠান শুনছেন শুধুমাত্র মৈত্রী প্রচার তরঙ্গে। সন্ধ্যার এমন একটা জমজমাট মুহূর্ত, যদি আপনি খাওয়া দাওয়া করলেন, রেডিও সেটটাও কানে নিয়েছেন, শুনছেন আমাদের অনুষ্ঠান, শুনতে শুনতে আপনি হয়তো ভাবছেন দু একদিনের জন্য কোথাও একটা বেরিয়ে আসবেন, মানে কাজের যে ব্যস্ততা সেই ব্যস্ততা থেকে আপনি দু একটা দিন সময় বা ছুটি ম্যানেজ করতে পেরেছেন, আপনি পৌঁছে যেতে পারেন লালপাহাড়িতে, পুরুলিয়ার বড়ন্তিতে, শাল শিমুল।

উপন্যাস, মহুয়া, সেগুন গাছের বনে মাঝে বেড়াতে যাওয়ার ছোট্ট একটা জায়গা, নিরিবিলিতে নিজের সঙ্গে সময় কাটানোর জন্য অত্যন্ত আদর্শ। শিয়ালদা বা হাওড়া থেকে আসানসোলগামী ট্রেন অথবা হাওড়া থেকে আসানসোলগামী ট্রেন ও হাওড়া থেকে পুরুলিয়াগামী ট্রেনে চড়ে আদ্রা, সেখান থেকে সামান্য পথ বেরোলেই বরন্তি, ওখানকার গেস্ট হাউসে আপনি রাত্রি যাপন করতে পারেন। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরত্বে শিলাবতী নদীর ধারে অবস্থিত গনগনি হতে পারে আপনার উইকেন্ডে ঘুরতে যাওয়ার জন্য অত্যন্ত আদর্শ একটি জায়গা। ট্রেন অথবা বাসে চেপে গড়বেতা এবং সেখান থেকে টোটো করে সরাসরি চলে যাওয়া যায় গনগনিতে। সারাদিন ঘুরে গড়বেতাতে কোনো গেস্ট হাউস বা হোটেলে আপনি রাত্রিবাস করতেই পারেন। আপনি যদি সমুদ্র ভালোবাসেন এবং নিরিবিলি চান, তাহলে দীঘা মন্দারমণি না গিয়ে আপনি দীঘাগামী যে কোনো বাসে চেপে কাঁথিতে নেমে সেখান থেকে গাড়ি করে পৌঁছে যেতে পারেন বাঁকিপুটে। এখানে রয়েছে শতাব্দী প্রাচীন মন্দির, যার উল্লেখ রয়েছে কপালকুণ্ডলা উপন্যাসে। শহরের কোলাহল থেকে প্রাকৃতিক সৌন্দর্যের আস্বাদন পেতে এই স্থান অত্যন্ত মনোরম। কলকাতা থেকে মাত্র 63 কিলোমিটার দূরে গ্রাম্য পরিবেশের সৌন্দর্য উপলব্ধি করতে আপনি পৌঁছে যেতে পারেন দেউলটিতে। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি রয়েছে এখানে। রূপনারায়ণ নদীর সৌন্দর্য আস্বাদন করতে পারেন এখানে। এখানে আছে রাধা ও মদন গোপাল মন্দির, যা আপনার মন ছুঁয়ে যাবে। একদিকে গ্রাম্য পরিবেশ, অন্যদিকে এরকম একটা নস্টালজিয়া আপনার হৃদয়কে নিশ্চয়ই স্পর্শ করবে। একদিনের ছুটি যদি ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি পৌঁছে যেতে পারেন ডায়মন্ড হারবারের পুষ্পবনে। এছাড়াও এখানে দেখতে পাবেন ধ্বংসাবশেষ প্রাপ্ত কেল্লা। সারাদিন ঘুরে হোটেলে বা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আপনি গেস্ট হাউসে থাকতেও পারেন, আবার যদি সম্ভব হয় তাহলে কলকাতায় ফিরে চলে আসতে পারেন আপনি। আর এরকম বেড়ানোর ডেস্টিনেশন যখন আপনি পাচ্ছেন, তখন মন নিশ্চয়ই চাইছে এই শহর থেকে আরও অনেক দূরে চলে গিয়ে একটু নিরিবিলিতে, একটু কোলাহল মুক্ত পরিবেশে সময়টা কাটাই। গানে গানে মান্না দে কি বলছেন শুনব।

আপনি টিউন করেছেন আকাশবাণী মৈত্রী, শুনছেন আজ সন্ধ্যায়। এখন আজ সন্ধ্যায় অনুষ্ঠানে শুনবেন খেলার খবর। মাঝমাঠে শক্তি বাড়াতে জাতীয় দলের মিডফিল্ডার রোনিয়ার রেমন ফার্নান্ডোকে এক বছরের চুক্তিতে নিল ইস্টবেঙ্গল। গত ডুরান কাপে জামশেদপুর এফসির হয়ে হ্যাট্রিক করেছিলেন তিনি। এবং এই মুহূর্তে যেটা রোডম্যাপ দেখা যাচ্ছে, যে 2027 যেহেতু বিশ্বকাপ ক্রিকেটের একটা প্রস্তুতি চলছে 2027-এর জন্য, তাই বিশ্বকাপের কথা মাথায় রেখে মিডল অর্ডার শক্তিশালী করতে জাতীয় নির্বাচকরা শ্রেয়াস আইয়ারের বিকল্প ও সহ অধিনায়ক ভাবনায় তিলক ভার্মাকে রাখছেন। এবং তিলক ভার্মা স্পিন বোলিং যেখানে উন্নত, এবং সেখানে কিন্তু তিলকের অনবদ্য ব্যাটিং আমরা দেখেছি, যে ব্যাটিংয়ের দৌলতে তিনি জাতীয় দলের একদিনের ম্যাচে সুযোগ পাওয়ার জন্য জায়গা রাখতে পারেন। এবং যদি শ্রেয়াস আইয়ার বা তিলক ভার্মারা দলে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ভারতীয় দল একটা শক্তিশালী রিজার্ভ বেঞ্চ পাবে এবং শক্তিশালী দল হিসেবে আত্মপ্রকাশ করবে আগামী বিশ্বকাপে। এবার ফুটবলের খবর। বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের ফুটবলারদের সঙ্গে বিতর্কে জড়ানোর অভিযোগে আর্জেন্টিনার লিওনার্দো পারদেসকে 13 ম্যাচের সাসপেনশন দিয়েছে ফিফা। এবং সেই নির্বাসনটা কিন্তু তার জন্য, তার ক্যারিয়ারের জন্য অত্যন্ত একটা দুঃখজনক দিক। তাকে এইভাবেই আবার ভালো করে কাম ব্যাক করে ফিরে আসতে হবে, এবং সেই ফিরে আসার মুহূর্তটার জন্য সবাই অপেক্ষা করবে। আর শেষকালে আরও একটি খবর দিই, যে পূর্বাঞ্চলের নেতৃত্বে কিন্তু দেখা গেল 15 বছরের আমরা বৈভব সূর্যবংশীকে দেখতে পেলাম পূর্বাঞ্চল দলের নেতৃত্ব দিতে। কারণ দলীপ ট্রফির ম্যাচে মধ্যাঞ্চলের বিরুদ্ধে দেখা গেল বৈভব নেতৃত্ব দিচ্ছেন ম্যাচ শুরুর আগে, যদিও তার নাম অধিনায়ক হিসেবে ছিল না, তাও তাকে প্রথম থেকেই অধিনায়ক করা হয়েছিল। ঈশান কিষাণ চোট পেয়েছিলেন এবং সেই চোটের পরেই বৈভবকে দায়িত্ব নিতে হলো। এবং সেই দলে কিন্তু কুমার কুসাগ্র উইকেট কিপারের দায়িত্ব ছিলেন, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বৈভব সূর্যবংশীর দায়িত্ব পাওয়াটা একেবারে অন্যরকম ঘটনা। কারণ 15 বছর বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার ঘটনা একেবারেই বিরল। 2024 সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় বৈভবের, এবং এখনও পর্যন্ত 9টি প্রথম শ্রেণীর ম্যাচ তিনি খেলেছেন। 10ম ম্যাচেই নেতৃত্বের দায়িত্ব দিতে হলো তাকে, এবং ভবিষ্যতের কথা মাথায় রেখেই ভারতীয় সিলেক্টররা তাকে তাকে দায়িত্ব দিয়েছেন। একেবারেই একটা অন্যরকম ভাবনা। এবং পূর্বাঞ্চলের বিরুদ্ধে ভালো অবস্থায় নেই কিন্তু রজত প্রতিদ্বন্দ্বীদের দল। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 125 রানে 5টি উইকেট হারিয়েছে। এবং এই মুহূর্তে সময় কিন্তু আর বেশি নেই। সময় বলছে আজকের মতো আমাদেরকে বিদায় নিতে হবে এই অনুষ্ঠান থেকে, আজ সন্ধ্যায় অনুষ্ঠান থেকে আজকের মতো আমাদের বিদায় নিতে হবে। যাওয়ার আগে আরও একবার জানিয়ে দেব যে আজ সন্ধ্যায় এই অনুষ্ঠানে আমরা যে বিভিন্ন রকমের তথ্য পরিবেশন করলাম, তার মধ্যে খেলার খবরটা অত্যন্ত প্রাসঙ্গিক ছিল। এই কারণেই যে জাতীয় দলের একজন ক্রিকেটার, একেবারে বাচ্চা ছেলে, সেই ছেলেটিকে দায়িত্ব দেওয়া হলো, এবং পরবর্তীকালে তাকে যে অধিনায়কত্বের ভাবনায় ভারতীয় দল রাখছে, ভারতীয় বোর্ড রাখছে, সেটাই কিন্তু বলা বাহুল্য। এবং এই ছেলেটির ভবিষ্যৎ, ক্রিকেটীয় ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সময় বলছে আজ থামতে হবে আজ সন্ধ্যায় অনুষ্ঠান থেকে। আপনাদের সঙ্গে স্টুডিও প্রান্তে ছিলাম আমি অরিজিৎ গঙ্গোপাধ্যায়। ভালো থাকুন সকলে, ভালো রাখুন সকলকে, শুনতে থাকুন আকাশবাণী মৈত্রী।

এতক্ষণ শুনলেন আজ সন্ধ্যায় আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় মিতুল সাহা।

কখনো একটি মাঠ হয়ে ওঠে কোটি মানুষের আবেগের ঠিকানা, কখনো একটি মুহূর্তে থমকে যায় সময়, হাজার হাজার দর্শকের চোখে তখন স্থির হয়ে থাকে বলের গতিপথে, ব্যাটের আঘাতে গোল পোস্টের দিকে ছুটে চলা শটে, কিংবা ফিনিশিং লাইনের কয়েক ইঞ্চি আগে পৌঁছে যাওয়া এক ক্রীড়াবিদের পায়ের দিকে। খেলা এমনই, এখানে শুধু জয় নেই, আছে অপেক্ষা, শুধু পরাজয় নেই, আছে ঘুরে দাঁড়ানোর গল্প, শুধু রেকর্ড নেই, আছে রেকর্ড তৈরির পিছনে বছরের পর বছর পরিশ্রম, অনুশীলন, ত্যাগ আর স্বপ্ন। একজন ক্রীড়াবিদ যখন দেশের পতাকা কাঁধে নিয়ে মাঠে নামেন, তখন তার সঙ্গে মাঠে নামে একটি দেশ, তার সাফল্যে উচ্ছ্বসিত হয় কোটি হৃদয়, তার ব্যর্থতায় নেমে আসে নিরবতা। কিন্তু একজন সত্যিকারের খেলোয়াড় জানেন, স্কোরবোর্ড কখনো একটি গল্পের শেষ কথা নয়, শেষ বাঁশি বাজার পরেও থেকে যায় লড়াইয়ের স্মৃতি, থেকে যায় নতুন স্বপ্ন দেখার সাহস। হ্যাঁ, তাই সারা বিশ্বে খেলার জগতে ঘটে যাওয়া বিভিন্ন স্মৃতি, বিভিন্ন খবর নিয়ে, খেলার খবর নিয়ে হাজির আজকের মৈত্রী ক্রীড়াঙ্গনে।

শুরু করছি এক নজরে। হকি বিশ্বকাপে ভারতের অভিযান শেষ। পুরুষদের হকি বিশ্বকাপে সপ্তম অষ্টম স্থান নির্ধারণের ম্যাচে বেলজিয়ামের কাছে শুট আউটে 3-4 গোলে হেরে ভারত অষ্টম স্থানে প্রতিযোগিতা শেষ করেছে। নির্ধারিত সময় ম্যাচটি 3-3 গোলে

শেষ হয়। অন্যদিকে মহিলা হকিতে আর্জেন্টিনার বিশ্বজয়। গত 29 আগস্ট ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে শেষ হওয়ার পর শুট আউটে 3-1 ব্যবধানে জয় পেয়ে আর্জেন্টিনা মহিলা হকি বিশ্বকাপের শিরোপা জিতেছে। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে 177 রান তুলেছে 7 উইকেটের বিনিময়ে। ড্যান লরেন্স অপরাজিত 50 রান করেছেন এবং ইংল্যান্ডের মোট লিড বেড়ে হয়েছে 357 রান। আজ চতুর্থ দিনের খেলা শেষ হয়েছে এবং জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে ইংল্যান্ড। তাদের দ্বিতীয় ইনিংস 208 রানে শেষ করেছে সবকটি উইকেট হারিয়ে। জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্যমাত্রা 389। দুবাইয়ে আজ ভারত তাদের অভিযান শুরু করছে থাইল্যান্ডের বিরুদ্ধে। ভারতীয় সময় রাত 8টা থেকে শুরু হওয়ার কথা এই ম্যাচে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দলের লক্ষ্য জয় দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করা। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম টেনিস প্রতিযোগিতা ইউএস ওপেন 2026 আজ 30 আগস্ট 2026 থেকে নিউ ইয়র্কে শুরু হচ্ছে। পুরুষ ও মহিলা সিঙ্গলসের প্রথম রাউন্ড দিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা। 39 বছর বয়সী জোকোভিচের সামনে রয়েছে ঐতিহাসিক 25তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্য। ভেনাস উইলিয়ামসও এবার ইউএস ওপেনের মূল পর্বে 26তমবার অংশ নিচ্ছেন। এতক্ষণ শুনলেন এক নজরে, এরপর শুনবেন আজকের দিন। এছাড়াও আতশকাছের তলায় বিভাগে শুনবেন বিস্তারিত খেলার খবর। এছাড়াও শুনব একটি পুনঃপ্রচারিত পথিকা।

শ্রোতাবন্ধুরা তো অবশ্যই জানেন, মৈত্রী ক্রিয়াঙ্গনে আমরা প্রতিদিন আজকের দিন এই অনুষ্ঠানে কিছু ঘটনা, অতীতকালে খেলার জগতে যা ঘটে গিয়েছে তার কিছু স্মৃতি আমরা আপনাদের সাথে ভাগ করে নিই। এছাড়াও যে সকল ক্রীড়াবিদদের আজ জন্মদিবস তাদের শুভেচ্ছা বার্তা পাঠাই এই অনুষ্ঠান থেকে, এই ক্রীড়াঙ্গন থেকে। 1979 সালে ক্রিকেটার ইয়ান বোথাম ইংল্যান্ডের হয়ে নিজের 21তম টেস্টে, এবং সেই টেস্ট ম্যাচেই 1000 রান ও 100 উইকেটের মাইল ফলক অতিক্রম করে। 1979-র পর একেবারে 2012। হ্যাঁ, 2012 সালে অ্যান্ড্রি রডিক ইউএস ওপেনের পর অবসরের ঘোষণা করেন। যার অবসরের কথা আপনাদের বললাম, টেনিসের দুনিয়ার গতি, শক্তি এবং অসাধারণ সার্ভের এক উজ্জ্বল প্রতীক ছিলেন তিনি, অ্যান্ডি রডিক। তাকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। কোর্টে তার দুর্দান্ত পরিবেশন, লড়াই করার মানসিকতা এবং 2003 সালের ইউএস ওপেন জয় তাকে বিশ্ব টেনিসের ইতিহাসে বিশেষ জায়গা দিয়েছে। তার খেলোয়াড় সুলভ মানসিকতা ও প্রতিজ্ঞা আজও টেনিস প্রেমীদের অনুপ্রাণিত করে। আজ তার 44তম জন্মদিবস। জীবনের প্রতিটি অধ্যায় আনন্দ, সুস্বাস্থ্য ও সাফল্যে ভরে উঠুক, এই শুভকামনা রইল। শুভেচ্ছা জানাই আমরা মৈত্রী ক্রিয়াঙ্গন।

ঐতিহাসিক জয়। মহিলা হকি বিশ্বকাপের ফাইনালে নাটকীয় শুট আউটে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা। আমস্টেলভিনের ওয়াগেনের হকি স্টেডিয়ামে নির্ধারিত সময় 1-1 গোলে অমীমাংসিত থাকার পর শুট আউটে আর্জেন্টিনা জয় পায় 3-1 গোলে। ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল তীব্র লড়াই। প্রথমার্ধে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা দুই দলই আক্রমণ গড়ে তুললেও গোলের সুযোগ খুব বেশি তৈরি হয়নি। নেদারল্যান্ডস ধীরে ধীরে চাপ বাড়াতে থাকে এবং প্রথমার্ধ শেষ হওয়ার মাত্র 51 সেকেন্ড আগে পেনাল্টি কর্নার থেকে ইব্বি ইয়ানসেন গোল করে ডাচ দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা, তারা আক্রমণের ধার বাড়িয়ে সমতা ফেরায় এবং নির্ধারিত সময় শেষে স্কোর দাঁড়ায় 1-1। এরপর ম্যাচের জন্য ভাগ্য নির্ধারিত হয় শুট আউটে অসাধারণ সংযম ও দক্ষতা দেখায় আর্জেন্টিনা। তারা 3-1 ব্যবধানে শুট আউট জিতে নেয় এবং দীর্ঘ 16 বছর পর মহিলা হকি বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধার করে। এটি আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়। হকি বিশ্বকাপ 2026-এর পুরুষ বিভাগের আসর আজ 30 আগস্ট ফাইনালের মধ্য দিয়ে শেষ হতে চলেছে। বেলজিয়াম ও নেদারল্যান্ডসে আয়োজিত এই বিশ্বকাপের শেষ দিনে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। প্রথমে তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচে মুখোমুখি নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা। বেলজিয়ামের ওভারে অবস্থিত বেলজিয়াম বেলফিয়াস হকি অ্যারেনায় শুরু ম্যাচ। দ্বিতীয় তথা ফাইনাল ম্যাচটি ভারতীয় সময় রাত 8টায় একই মাঠে অনুষ্ঠিত হবে। বহু প্রতীক্ষিত এই ম্যাচে মুখোমুখি স্পেন ও জার্মানি। সেমিফাইনালে স্পেন 4-3 গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে ফাইনালে উঠেছে। অন্যদিকে জার্মানি 2-1 গোলে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে টিকিট নিশ্চিত করেছে। ফলে আজকের ফাইনালে স্পেনের লক্ষ্য বিশ্বকাপের শিরোপা জয়, আর জার্মানিও মরিয়া থাকবে বিশ্ব হকির সর্বোচ্চ মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে। উল্লেখযোগ্যভাবে ভারতীয় দলের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে 8ম স্থানে, ইতিমধ্যেই জেনেছি, এবং 7ম-8ম স্থান নির্ধারণকারী ম্যাচে বেলজিয়ামের কাছে পেনাল্টি শুট আউটে 3-4 ব্যবধানে হেরে যায় ভারত। নির্ধারিত সময় ম্যাচটি ছিল 3-3। শ্রোতা বন্ধুরা, আতশ গাছের তলায় এই বিভাগে খেলার খবর রয়েছে আরও অনেক, তবে তার আগে শুনে নেব এই কথিকাটি। কথিকাটি পুনঃপ্রচারিত হচ্ছে

0: এখন শুনবেন একটি কথিকা, শিরোনাম এশিয়ার বুকে ভারতের সোনালী স্বপ্ন। এটি লিখেছেন সুমনা পাল। একটা মশাল জ্বলছে, এক প্রজন্মের হাত থেকে সেই মশাল পৌঁছে যাচ্ছে আর এক প্রজন্মের হাতে। সময় বদলেছে, বদলেছে খেলার ধরন, বদলেছে অ্যাথলিটদের মুখ, কিন্তু বদলায়নি একটা স্বপ্ন, এশিয়ার সেরাদের মঞ্চে ভারতের তিরঙ্গাকে সবচেয়ে উঁচুতে ওড়ানোর স্বপ্ন। এই স্বপ্নের বয়স আজ 75 বছরেরও বেশি। 1951 সালের মার্চ মাস, স্বাধীনতার মাত্র কয়েক বছর পরের ভারত, নতুন দেশ তখন নিজের পরিচয় গড়ে তোলার পথে। রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ ছিলেন প্রথম এশিয়ান গেমসের প্রধান পৃষ্ঠপোষক, আর প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উদ্যোগ ও সহযোগিতায় দিল্লির ন্যাশনাল স্টেডিয়ামে শুরু হয়েছিল এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসর এশিয়ান গেমস।
1: 4th of March 1951, the day Indian sport changed forever, the day when Asia marched closer to the great Olympic ideal of Sitius, Altius, Fortius. The President of India, Rajendra Prasad, officially opened the first Asian Games. In the inaugural edition, hosts India did extremely well, bagging a total of 15 gold medals, 10 of those coming from athletics, with Lavi Pinto becoming the first Indian to win a gold in the Asian Games. India finished second after Japan in the overall medal.
0: শুধু একটা প্রতি

0: প্রতিযোগিতা নয়, এটা ছিল ভারতের আত্মবিশ্বাসের প্রথম বড় ঘোষণা। উদ্বোধনী অনুষ্ঠানে নেহরুর সেই বিখ্যাত আহ্বান, খেলার স্পিরিটে খেলুন, আজও ক্রীড়া জগতের অন্যতম স্মরণীয় বার্তা। প্রথম আসরেই ভারত জিতেছিল 15টি সোনা, 16টি রূপ ও 20টি ব্রোঞ্জ সহ মোট 51টি পদক। জাপানের পর দ্বিতীয় স্থানে শেষ করেছিল আয়োজক দেশ। সাঁতারু শচীন নাগ এনে দিয়েছিলেন ভারতের প্রথম স্বর্ণ পদক, আর রোশন মিস্ত্রি 100 মিটার স্প্রিন্টে রূপো জিতে এশিয়ান গেমসে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা হিসাবে ইতিহাস গড়েছিলেন। সেখান থেকেই শুরু হয়েছিল ভারতের সোনালি যাত্রা। ভারতের এশিয়ান গেমসের ইতিহাসে ফুটবলের অধ্যায় আলাদা মর্যাদা পায়। 1951 সালে শৈলেন মান্নার নেতৃত্বে ভারত ফাইনালে ইরানকে 1-0 গোলে হারিয়ে জিতেছিল সোনা। এরপর 1962 সালে জাকার্তায় আবারও ফুটবলে সোনা জিতে ইতিহাস গড়ে ভারত। এশিয়ান গেমসে ফ্লাইং শিখ মিলখা সিং এর কথা বলতেই হবে। 1958 সালের টোকিও এশিয়ান গেমসে 200 ও 400 মিটারে জোড়া সোনা জিতে তিনি গোটা এশিয়াকে চমকে দিয়েছিলেন। 1962 সালেও সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় ছিল। তাঁর দৌড় শুধু রেকর্ড গড়েনি, প্রজন্মের পরে প্রজন্ম ভারতীয় অ্যাথলিটদের স্বপ্ন দেখতে শিখিয়েছে।
1: 7 years later in Tokyo, Milkha Singh stole the show as he bagged 2 golds.
0: মিলখার পর সেই মশাল তুলে নেন পিটি উষা। পায়লি এক্সপ্রেস নামে পরিচিত এই কিংবদন্তি 1986 সালের সিওল এশিয়ান গেমসে 4টি সোনা ও 1টি রূপোর পদক জিতে একাই ইতিহাস লিখেছিলেন।
1: পিটি উষা bagged as many as 4 gold medals. After a performance in Korea, Usha had become not only a national icon but also a symbol of women's empowerment.
0: ভারতীয় অ্যাথলেটিক্স যে এশিয়ার সেরাদের সঙ্গে সমানে লড়তে পারে, সেই বিশ্বাস আরো দৃঢ় হয়েছিল উষার হাত ধরেই। আজও তিনি এশিয়ান গেমসের সবচেয়ে সফল ভারতীয় ক্রীড়াবিদদের অন্যতম। 1998 সালের ব্যাংকক এশিয়ান গেমসও ভারতীয় ক্রীড়ার ইতিহাসে বিশেষ জায়গা করে নিয়েছে। 1966 সালের পর দীর্ঘ 32 বছর অপেক্ষা, অবশেষে 1998 সালে ধনরাজ পিল্লাইয়ের নেতৃত্বে ভারত আবার হকিতে সোনা জিতে ফেরে। ফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারানোর পাশাপাশি ধনরাজ টুর্নামেন্টে 11টি গোল করে নজর কেড়েছিলেন। সেই সোনা ভারতীয় হকির হারানো গৌরব ফিরিয়ে এনেছিল।
1: ইন্ডিয়ান হকি এন্ডেড ইটস 3-decade-long ওয়েট ফর আ গোল্ড বাই বিটিং সাউথ কোরিয়া ইন পেনাল্টিজ। আশিস বালাল বিকেম আ ন্যাশনাল সেনসেশন হ্যাভিং স্টপড 2 penalty strokes ইন দ্য টাইব্রেক।
0: শুধু পুরুষরাই নন, ভারতীয় মহিলা ক্রীড়াবিদরাও এশিয়ান গেমসে একের পর এক ইতিহাস লিখেছেন। 2014 সালে মেরি কম বক্সিংয়ে দেশের প্রথম মহিলা হিসেবে সোনা জিতে নতুন দিগন্ত খুলে দেন। তারও আগে 1994 সালে কর্ণম মল্লেশ্বরী ভারোত্তোলনে 2টি রূপোর পদক জিতে ভারতীয় মহিলা ভারোত্তোলনের পথ দেখিয়েছিলেন। পরে অলিম্পিকেও দেশের প্রথম মহিলা পদকজয়ী হিসাবে ইতিহাস গড়েন তিনি। শুটিংয়ে ইতিহাসও কম গৌরবের নয়। 1994 সালের হিরোশিমা এশিয়ান গেমসে মাত্র 17 বছর বয়সে যশপাল রানা 25 মিটার সেন্টার ফায়ার পিস্তল ইভেন্টে দেশের হয়ে শুটিংয়ে প্রথম সোনা জেতেন। পরে অভিনব বিন্দ্রাদের মতো শুটাররা সেই সাফল্যের ধারাকে আরও সমৃদ্ধ করেছেন। সাম্প্রতিক সময়ে ভারতের ক্রীড়া মানচিত্রের সবচেয়ে উজ্জ্বল নাম নীরজ চোপড়া। 2018 সালের জাকার্তা এশিয়ান গেমসে জ্যাভলিনে সোনা জিতে যে যাত্রা শুরু হয়েছিল, তা পরে পৌঁছেছে অলিম্পিক, বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও ডায়মন্ড লীগের শিখরে।

নীরাজ যেন হয়ে ওঠেন নতুন ভারতের আত্মবিশ্বাসের প্রতীক। এশিয়ান গেমসের মঞ্চে ভারতের সাফল্য শুধু কয়েকজন তারকার গল্প নয়, এটা একটা দেশের দীর্ঘ পরিশ্রম, ধৈর্য আর সাফল্যের ইতিহাস। অ্যাথলেটিক্স, শুটিং, কুস্তি, বক্সিং, কাবাডি, হকি, তীরন্দাজি, ভারোত্তোলন, একাধিক সাফল্য, তারই প্রতিফলন দেখা গিয়েছিল 2023 সালের হাংঝৌ এশিয়ান গেমসে। ইতিহাস গড়ে ভারত প্রথমবার 100 পেরিয়ে জিতেছিল 107টি পদক, যার মধ্যে 28টি সোনা, 38টি রুপো এবং 41টি ব্রোঞ্জ। 1951 থেকে 2023 এই দীর্ঘ যাত্রায় ভারতের ঝুলিতে জমা পড়েছে মোট 779টি পদক। সদ্য শেষ হয়েছে গ্লাসগো কমনওয়েলথ গেমস, সেই আসরে ভারতীয় ক্রীড়াবিদদের পারফরমেন্স আবারও আশার আলো দেখিয়েছে। এবার চোখ জাপানের আইচি নাগোয়ার দিকে। আগামী 19 সেপ্টেম্বর থেকে শুরু হবে বিংশ এশিয়ান গেমস। হাংঝোয়ের ঐতিহাসিক সাফল্যের পর এবারও নতুন করে পদক জয়ের স্বপ্ন দেখছে ভারত। সবচেয়ে বেশি নজর থাকবে শুটিংয়ে। কমনওয়েলথ গেমসে এই খেলাটা না থাকলেও এশিয়ান গেমসে আবার ফিরছে শুটিং, আর এটাই ভারতের সবচেয়ে বড় শক্তির জায়গা। রাইফেল, পিস্তল ও শটগান তিন বিভাগেই ভারতের হাতে রয়েছে বিশ্বমানের শুটার। গত কয়েক বছরে বিশ্বকাপ ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় শুটারদের ধারাবাহিক সাফল্যই বলে দিচ্ছে আইচি নাগোয়াতেও পদকের বড় ভরসা এই খেলায়। ব্যাডমিন্টনেও ভারতের সম্ভাবনা উজ্জ্বল। একসময় এশিয়ার শক্তিধর দেশগুলোর বিরুদ্ধে লড়াই করাই ছিল লক্ষ্য, এখন পরিস্থিতি বদলে গেছে। পিভি সিন্ধু, সাত্বিক সাইরাজ, রাঙ্কি রেড্ডি, চিরাগ শেট্টি, লক্ষ্য সেনদের হাত ধরে ভারত এখন সোনা জয়ের দাবিদার। কুস্তিও ভারতের অন্যতম শক্ত ঘাঁটি। বছরের পর বছর এই খেলা থেকে দেশকে পদক এনে দিয়েছেন ভারতীয় কুস্তিগিররা। আইচি নাগোয়াতেও কুস্তি থেকে একাধিক পদকের আশা থাকছে। একইভাবে ভারোত্তোলনেও নতুন প্রজন্মের ক্রীড়াবিদদের দিকে তাকিয়ে রয়েছে দেশ। কর্ণম মলেশ্বরীর হাত ধরে যে পথ চলা শুরু হয়েছিল সেই ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ এবারও রয়েছে। তীরন্দাজিও হতে পারে ভারতের অন্যতম সাফল্যের মঞ্চ, বিশেষ করে রেকর্ড বিভাগে সাম্প্রতিক সময়ে ভারতীয় তীরন্দাজদের পারফরমেন্স যথেষ্ট আশাব্যঞ্জক। দলগত খেলার মধ্যে সবচেয়ে বেশি প্রত্যাশা থাকবে হকি ও ক্রিকেটে। পুরুষ ও মহিলা দুই ভারতীয় হকি দলই সাম্প্রতিক সময়ে নিজেদের নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। আর টি টোয়েন্টি ক্রিকেটে যদি পূর্ণ শক্তির দল নামে, তাহলে পুরুষ ও মহিলা উভয় দলই সোনার পদকের অন্যতম দাবিদার। 75 বছরেরও বেশি আগে যে মশাল জ্বলে উঠেছিল দিল্লির আকাশে, সেই আলো আজও নিভে যায়নি, বরং সময়ের সঙ্গে আরো উজ্জ্বল হয়েছে। শৈলেন মান্নার পায়ের জাদু, মিলখা সিং এর গতি, পিটি উষার দৌড়, ধনরাজ পিল্লায়ের স্টিক, মেরিকমের ঘুষি, কর্ণম মলেশ্বরীর শক্তি, যশপাল রানার নিখুঁত লক্ষ্য ভেদ আর নীরজ চোপড়ার জ্যাভলিন, সব মিলিয়ে তৈরি হয়েছে ভারতের এশিয়ান গেমসের গৌরব গাথা। এবার সেই গৌরবের নতুন অধ্যায় লেখার পালা।

এতক্ষণ শুনলেন একটি কথিকা, শিরোনাম এশিয়ার বুকে ভারতের সোনালী স্বপ্ন। এটি লিখেছেন সুমনা পাল।

কথিকাটি এখানেই শেষ হলো। কথিকাটি আজ পুনঃপ্রচারিত হলো। ফিরে যাব আদর্শ কাছের তলায় বিস্তারিত খেলার খবরে। আজ 30 আগস্ট 2026 কলকাতার লিগে কাস্টমসের বিরুদ্ধে নেমেছিল ইস্টবেঙ্গল। আক্রমণাত্মক ফুটবল খেললো লাল হলুদ শিবির এবং ম্যাচের ফল ইস্টবেঙ্গল 2-0 কলকাতা কাস্টমস। লর্ডসে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে 3 ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে তৃতীয় দিনের শেষে ম্যাচের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইংল্যান্ডের হাতে ছিল। শনিবার 29 আগস্ট 2026 বৃষ্টি বিঘ্নিত দিনে মাত্র 24.5 ওভার খেলা হয়েছে। ইংল্যান্ড অবশ্য দ্বিতীয় ইনিংস 10 উইকেটের বিনিময়ে 208 রানে শেষ করেছে এবং পাকিস্তানের বিরুদ্ধে তাদের সামগ্রিক লিড দাঁড়িয়েছে 389। এর আগে পাকিস্তান প্রথম ইনিংসে মাত্র 110 রান অল আউট হয়ে যায়। ইংল্যান্ডের হয়ে অলি রবিনসন 4টি এবং জোফরা আর্চার 3টি উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিংকে ভেঙে দেন, ফলে ইংল্যান্ডের প্রথম ইনিংস 180 রানের গুরুত্বপূর্ণ লিড পায়। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের শুরুটা কিন্তু খুব ভালো হয়নি। বেন ডাকেট, জর্ডান কক্স এবং জো রুট দ্রুত ফিরে যান। পাকিস্তানের মোহাম্মদ আব্বাস দুর্দান্ত বোলিং করে ইংল্যান্ডের ব্যাটিংকে চাপে ফেলে দেন এবং ম্যাচে তার উইকেট সংখ্যা 7-এ পৌঁছেছে। তবে 6 নম্বরে ব্যাট করতে নেমে কিন্তু লরেন্স অসাধারণ ধৈর্য দেখান। দিনের শেষে তিনি 66 বলে অপরাজিত 50 রান করে ক্রিজে রয়েছেন। তার অর্ধশত রান ইংল্যান্ডকে বড় রানের লিড গড়তে সাহায্য করেছে। তৃতীয় দিনের বড় বাধা ছিল আবহাওয়া। বৃষ্টি ও খারাপ আলোর কারণে বারবার খেলা বন্ধ হয়েছে এবং শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ করতে হয়। প্রথম টেস্টে ইনিংসে জয় পেয়ে ইংল্যান্ড ইতিমধ্যে সিরিজে 1-0 এগিয়ে রয়েছে, ফলে লর্ডস টেস্টে এখন পাকিস্তানের সামনে বিশাল রানের স্কোর দাঁড়িয়ে রয়েছে। তাদের জিততে হলে ওই রান টপকাতে হবে। অন্যদিকে ইংল্যান্ড চাইবে দ্রুত ইনিংস ঘোষণা করে বোলারদের হাতে পর্যাপ্ত সময় দিয়ে ম্যাচ জিতে 3-0 সিরিজের আরও এক ধাপ এগিয়ে যেতে। এটা গতকালের খবর। আজ ম্যাচের চতুর্থ দিন এবং ইতিমধ্যে খেলা অনেকটাই এগিয়ে গিয়েছে। ইংল্যান্ড 290 প্রথম ইনিংসে, পাকিস্তান 110। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে 208 রান করে এবং পাকিস্তানের জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় 389 রান। শেষ পাওয়া খবর অনুযায়ী পাকিস্তান দ্বিতীয় ইনিংসে লাঞ্চ ব্রেক অর্থাৎ মধ্যাহ্ন বিরতির আগে পর্যন্ত 53 রান করেছে 3 উইকেটে বিনিময়। তাদের জয়ের জন্য প্রয়োজন 336 রান।

2016 জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে পৌঁছল বাংলা। শনিবার সকালে গ্রুপের শেষ ম্যাচে কর্ণাটককে 1-0 হারায় তারা গোলদাতা সুরাজ গাজী। এই জয়ের ফলে গ্রুপ পর্বে অপরাজিত এবং শীর্ষ থেকে সেমিতে বাংলা। অন্যদিকে শুরু হয়েছে ষষ্ঠ রাজ্য ফিন সুইমিং চ্যাম্পিয়নশিপ। দ্বিতীয় দিনে ব্যক্তিগত ইভেন্টে পদক তালিকায় দাপট উত্তর চব্বিশ পরগনার। পুরুষদের 400 মিটার বাইফিনে সোনা জয় পূর্ব মেদিনীপুরের সুজয় মল্লিকের। একই ইভেন্টে মহিলাদের ফাইনালের সেরা হাওড়ার জয়শ্রী মাহাতো। নিউ ইয়র্কের ফ্লাসিং মেজাজে আজ 30 আগস্ট 2026 শুরু হচ্ছে বছরের শেষ গ্র্যান্ডস্ল্যাম ইউএস ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপ। আগামী 13 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। হার্টকোর্টে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্বের সেরা টেনিস তারকারা নামবেন খেতাব এর লড়াইয়ে। পুরুষ ও মহিলা দুই বিভাগেই 128 জনের সিঙ্গলস ড্র রয়েছে।

পুরুষদের বিভাগে বিশেষ নজর থাকবে নোভাক জোকোভিচের দিকে। 39 বছর বয়সী সার্বিয়ান তারকা নিউইয়র্কে নিজের 25তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে নামছেন। প্রথম রাউন্ডে তার প্রতিপক্ষ আর্জেন্টিনার মারিয়ানো নাভোনে। এদিকে চোটের কারণে দীর্ঘ বিরতি পর ইউএস ওপেন ফিরছেন কার্লোস আলকারাজ। গত বছরের চ্যাম্পিয়ন তিনি, তবে এবার তার সামনে বড় চ্যালেঞ্জ, কারণ টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন জ্যানিক সিনা চোটের কারণে খেলছেন না। মহিলাদের বিভাগে শিরোপা ধরে রাখার লক্ষ্যে নামছেন আরিনা সাভালেঙ্কা। তার পাশাপাশি কোকো গফ, জেসিকা পেগুলা এবং ভেনাস উইলিয়ামসের মতো তারকাদের। এবার ইউএস ওপেন আরও একটি কারণে ঐতিহাসিক। মোট 108 মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার মূল্য রাখা হয়েছে। গ্র্যান্ড স্ল্যামের টেনিস ইতিহাসে যা রেকর্ড, পুরুষ ও মহিলা সিঙ্গেল চ্যাম্পিয়ন দুজনেই পাবেন 5.5 মিলিয়ন ডলার।

মৈত্রী ক্রাঙ্গনের সময় বলছে, অর্থাৎ ঘড়ি কাটা বলছে এখানেই থামতে হবে। খবর রয়েছে অনেক, কিন্তু সময়ের নীতি মেনে আজ এ পর্যন্তই। সকাল ভালো থাকবেন আর অবশ্যই শুনবেন প্রতিদিন মৈত্রী ক্রীড়াঙ্গন।

0: ক্রীড়াঙ্গন অনুষ্ঠানটি এখানে শিশুলো উপস্থাপনা ছিলেন মিতুল সাহা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রামবাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, মূলত আমাদের এই অনুষ্ঠানে কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তো আপনারা আলোচনা শোনেন, তবে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে চলেছি। বলতে গেলে যে সমস্ত গ্রামীণ এলাকার মানুষজন যারা বসবাস করেন, গ্রামে থাকেন, এখনো পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়েও এখনো পর্যন্ত এমন কিছু প্রাকৃতিক সম্পদ রয়েছে, উদ্ভিদ রয়েছে, যেগুলো অনেকেই জানেন হাতের কাছে পেয়ে একটু ঘষে তার রস লাগিয়ে দেন, নিরাময় হয়। আর এক সময় বলতে গেলে প্রাচীন চিকিৎসা ব্যবস্থা, আমরা যদি মুনি ঋষি তাদের সময়ের দিকে একটু ফিরে তাকাই, মহর্ষি ভরদ্বাজ, ঋষাত্রেয়ী বা ধন্বন্তরীকে উল্লেখ করতেই হয়। এবং তারা মূলত চিকিৎসা করতেন এই কিছু ভেষজ উদ্ভিদ বা প্রাকৃতিক কিছু সম্পদ দিয়ে। আজকের আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আলোচনা করতে বসেছি, রোগ নিরাময়ে আয়ুর্বেদ ও ভেষজ উদ্ভিদের উপযোগিতা। আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির প্রথম সংকলন গ্রন্থ, যেটা আপনারা অনেকেই জানেন, যে চরক সংহিতা, এছাড়াও রয়েছে সুশ্রুত, সেখানে দিনের পর দিন এই রকম এই সমস্ত আয়ুর্বেদ বা ভেষজ উদ্ভিদের মধ্য দিয়েই চিকিৎসা ব্যবস্থা চলে এসেছিল। বর্তমানে আধুনিক বিজ্ঞানের উন্নতিতে অনেক কিছু চিকিৎসা পদ্ধতি এসেছে, কিন্তু গোড়াকে ভুললে হবে না, আমাদের ফিরে যেতে হবে সেই মাটির টানে, গ্রাম বাংলায় এবং প্রকৃতির কাছে। তাই আজকের আমরা আলোচনা করব আয়ুর্বেদ এবং ভেষজ উদ্ভিদের উপযোগিতা নিয়ে। এবং এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি, উপস্থিত রয়েছেন প্রাক্তন অধ্যাপক জেবি রায়, স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, এবং বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার তুহিন কান্তি বিশ্বাস। সঙ্গে রয়েছেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ও পরিবেশবিদ ডক্টর সৈকত কুমার বসু। ডাক্তার তুহিন কান্তি বিশ্বাস এবং ডক্টর সৈকত কুমার বসু, আপনাদের দুজনকে আকাশবাণীতে স্বাগত, নমস্কার।
2: নমস্কার।
1: আর সঙ্গে রয়েছে আপনাদের বন্ধু আমি সুব্রত চক্রবর্তী। যে কথা বলছিলাম, আমি প্রথমে ডাক্তারবাবু আপনার কাছে আসি, প্রাচীন কালে যদি আমরা ফিরে তাকাই সেই সময়কালে, তখন কিন্তু এই আয়ুর্বেদ ভেষজ উদ্ভিদ ওনারা এইভাবেই চিকিৎসা ব্যবস্থা চালিয়ে এসেছিলেন, এবং সফল চিকিৎসক একজন, মানে তাদের অবদান অনস্বীকার্য চিকিৎসা শাস্ত্রে। আপনার মতে কি বলে?
2: প্রথমে জানাই যে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান, যেটা প্রায় আজ থেকে 3.5 থেকে 4 হাজার বছর আগেকার চিকিৎসা, এবং তখন যে শুরু হয়েছিল, শুরু হওয়ার পিছনে যে কারণটা ছিল, আর্যরা যখন এখানে এসেছিলেন আমাদের দেশে, তারা কিন্তু প্রাথমিকভাবে কোন চিকিৎসা বিজ্ঞানকে প্রতিষ্ঠিত করতে আসেননি, তারা ছিলেন প্রকৃতি বিজ্ঞানী, প্রকৃতির সেবী। পরবর্তীকে যখন দেখলেন যে শরীরে বিভিন্ন পরিবর্তন আসছে, তখন নিজের মধ্যে আলোচনা করলেন, করে একটা সিদ্ধান্ত উপনীত হলেন যে কি করে মানুষের রোগকে দূরীভূত করা যায়, মানুষের জীবনটাকে আরো সুস্থ রাখা যায়। তখন যে বিজ্ঞানটা তৈরি হলো তার নাম হচ্ছে আয়ুর্বেদ বিজ্ঞান।
1: আচ্ছা,
2: আয়ুর্বেদ কিন্তু একটা বিজ্ঞান।
1: একদম একদম।
2: অনেকে মনে করে থাকেন আয়ুর্বেদ মানে কেবল গাছগাছের চিকিৎসা, এবং উন্নত মানের বিজ্ঞান বলেই সেই তখনকার সময় আয়ুর্বেদের একটা নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয়েছিল। সংজ্ঞাটা কিরকম ছিল? সংজ্ঞাটা ছিল হচ্ছে যে আমাদের এই শরীর এবং মন সংক্রান্ত যা কিছু ভালো, যেটা আমাদের আয়ুর সঙ্গে লেগে রয়েছে, তাকে পরিমাপ করা। পরিমাপ করার যে বিজ্ঞানটা, সেটাই হচ্ছে আয়ুর্বেদ বিজ্ঞান। পরিমাপ করার অনেক রকম তার মাত্রা মান ছিল এক একটা বিষয় নিয়ে। আপনারা জানেন যে আমাদের এই যে যখন রোগ হয়, ডাক্তারবাবুরা একটা কোনো কিছু হয়তো প্রেসক্রিপশন লিখে দিলেন যে এই আপনি পরীক্ষাটা করে নিয়ে আসুন, সেটা হচ্ছে একটা মান দেখার জন্য, সেটা ব্লাড সুগার হতে পারে, অ্যানিমিয়া হতে পারে। কিন্তু দেখুন অনেক কিছু আছে যেগুলো কিন্তু আপনার ল্যাবরেটরি থেকে এসে পরিমাপ করা যায় না। কারোর ব্যথা কতটা হবে সেটা কিন্তু কোনো ল্যাবরেটরি কোনো প্যারামিটার দিয়ে বলতে পারি না। এই পরিমাপগুলো করার যে বিজ্ঞান, সেটা হচ্ছে আয়ুর্বেদ বিজ্ঞান। সেইটা উপলব্ধি করতে পেরেছিলেন আমাদের মনি ঋষিরা আজ থেকে অনেক বছর আগে। চরকসংহিতার কথা আপনি বললেন, সবচেয়ে প্রামাণ্য প্রথম যে গ্রন্থ সেটা হচ্ছে অগ্নিবেশ সংহিতা, যেটাই পরবর্তী ক্ষেত্রে চরকসংহিতা নামে পরিচিত হয়।
1: আচ্ছা আচ্ছা।
2: আত্ম 15 বছর ছাত্র ছিলেন অগ্নিবেশ, তার লেখা বই বেশ কিছু অংশ পাওয়া যায় না, পরবর্তী ক্ষেত্রে সেগুলো সংযোজিত হয়ে গিয়ে একটা বই আকারে আসে, তার নাম হচ্ছে চরকসংহিতা। সেই বইতে কিন্তু আমরা দেখছি যে যেমন রোগ সম্পর্কে ব্যাখ্যা, রোগ নির্ণয় সম্পর্কে ব্যাখ্যা, আমাদের মানব শরীরে কি কি কিরম ভাবে কোথায় সাজানো আছে সে সম্বন্ধে ব্যাখ্যা, পাশাপাশি চিকিৎসা। চিকিৎসা করতে গিয়ে সেখানে যেটা মূল বিষয় চলে আসছে যে আমরা কি প্রাকৃতিক উপাদান দিয়ে চিকিৎসা করব। অবশ্যই সেখানে কিন্তু ভেষজটা একটা মূল জায়গা। সমস্ত যদি আমরা আয়ুর্বেদ যে উপাদানগুলো দেখি, যেগুলো ওষুধ তৈরি হচ্ছে, তার প্রায় 90% হচ্ছে ভেষজ, বাকি কিছুটা অংশ আছে আমাদের প্রকৃতি থেকে পাওয়া যে সমস্ত আমাদের আকরগুলো রয়েছে মেটাল বা মিনারেল কিংবা প্রাণীজ সম্পদ কিছু রয়েছে সবগুলো নিয়ে কিন্তু আয়ুর্বেদের আমাদের যুদ্ধ করার যে ওষুধ সেগুলো তৈরি হয়েছে।
1: বেশ, আমরা আপনার যে সমস্ত আয়ুর্বেদের সম্পদের কথা বলেন সে প্রসঙ্গে আরো বিস্তারিত আসবো। আমাদের মধ্যে রয়েছেন ভেষজ উদ্ভিদ নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন কৃষি বিজ্ঞানী এবং পরিবেশবিদ ডক্টর সৈকত কুমার বসু। ডক্টর বসু, এই আয়ুর্বেদের সঙ্গে ডাক্তারবাবু যেমন বলছিলেন যে ভেষজ উদ্ভিদের একটা অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে রয়েছে, এই আয়ুর্বেদ এবং ভেষজ এদের যে পারস্পরিক সম্পর্ক সেটা যদি একটু আপনি বলেন।
3: ধন্যবাদ। এ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আয়ুর্বেদের সাথে তো আমাদের গাছগাছরা সম্পর্ক বহু বছরের, হাজার হাজার বছরের। আমাদের মানে বোটানিক্যালি দেখতে গেলে প্রতিটি মানে গাছের অনেক ফ্যামিলি রয়েছে, অসংখ্য গাছের প্রজাতি রয়েছে। যদি খুঁজে দেখা যায় তাহলে দেখতে পাওয়া যাবে প্রত্যেকটা গাছের মধ্যে কিছু না কিছু বিশেষ রাসায়নিক রয়েছে, যেগুলোকে ন্যাচারাল প্রোডাক্টস কেমিস্ট্রি আমরা বলে থাকি, আবার টেকনিক্যাল ভাষায় এটাকে ফাইটোকেমিক্যালসও বলা হয়। অর্থাৎ এই ধরনের কেমিক্যাল যেগুলো যাদের নাম পোশাকি নাম অ্যালকালয়েড, টারপিনয়েড, সেসকুইটারপিনয়েড, ফ্ল্যাভোনয়েড, এই ধরনের যে বিশেষ বিশেষ কেমিক্যালগুলি বা রাসায়নিকগুলি বিভিন্ন গাছের গোষ্ঠীগুলোর মধ্যে ছড়িয়ে রয়েছে, সেইগুলিকেই কিন্তু বিভিন্ন রোগের ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হয়। এইটা কিন্তু একটা খালি ভুল ধারণা যে এই যে গাছের কেমিক্যালগুলো বা এই গাছগাছরা শুধুমাত্র আয়ুর্বেদিকের ক্ষেত্রেই ব্যবহৃত হয় তা কিন্তু নয়। অ্যালোপ্যাথিক মেডিকেশন যেটা আমরা বলি আধুনিক চিকিৎসা, তাতেও কিন্তু তাদের 30-40% পর্যন্ত ড্রাগ মেডিকেশন কিন্তু গাছের বিভিন্ন গাছগাছরা থেকেই আসে, কোনোটা গাছের ফুল থেকে, কোথাও গাছের পাতা, কোথাও কাণ্ড, কোথাও মূল, বিভিন্ন গাছে বিভিন্ন রকমের রাসায়নিকের ব্যবহার রয়েছে। আমাদের আয়ুর্বেদ প্রাচীন শাস্ত্রে যেরকম বহু গাছের উপরে তাদের ভেষজ গুণাগুণ কোথায় কোন অবস্থায় কোন সিজনে বা কোন ঋতুকালে সেগুলোকে ব্যবহার করা হবে সেই সব সম্পর্কেও যেরকম ডাইরেকশন দেওয়া রয়েছে, আধুনিক যুগেও কিন্তু ল্যাবরেটরিতে এই সমস্ত রাসায়নিক নিয়ে প্রচুর গবেষণা করা হয়েছে এবং স্ক্রিনিং এর মাধ্যমে কোন ধরনের রাসায়নিক কোন ধরনের রোগের ক্ষেত্রে পাওয়া যায়। যেরকম এই যে আমাদের একসময় ম্যালেরিয়ার জন্য কুইনিন চিঙ্কোনা এইসবের যে জায়গাগুলো ছিল তা সেই জায়গাগুলো রয়ে গেছে, সেগুলোকে আবার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন হচ্ছে, যে বড় বড় ফ্যাক্টরিতে বিভিন্ন জায়গা থেকে গাছপালা আসছে তার থেকে তেল তৈরি করা, ফ্লেভার তৈরি করা, এসেন্সিয়াল বিভিন্ন অয়েল রয়েছে গাছের মধ্যে সেইগুলোকে তৈরি করা, তার থেকে মেডিসিন তৈরি করা, তা যেরকম আয়ুর্বেদের ক্ষেত্রেও যাচ্ছে সেরকম আবার অ্যালোপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রেও যাচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু বিশাল ভেষজের অ্যাপ্লিকেশন রয়েছে। তাহলে এইভাবেই গাছের সাথে ঔষধের একটা বড় যোগাযোগ রয়েছে। আর এছাড়াও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এথনোমেডিসিন, আমাদের ভারতবর্ষ বা অন্যান্য দেশগুলোতে আমাদের বিরাট একটা আদিবাসী সম্প্রদায় রয়েছে এবং এই আদিবাসী সম্প্রদায়েরা তো প্রাচীন জনগোষ্ঠী, এরা কিন্তু বহু বছর থেকে এই যে বিভিন্ন গাছগাছরার রোগ গুণাগুণ সম্পর্ক, ভেষজ মিনারেল তাদের কিরকম ভাবে ব্যবহার করব, তাহলে এই এথনোমেডিসিন কিন্তু একটা বিরাট আমাদের যাকে বলা হয় উদ্ভিদ বিজ্ঞানেরও এবং চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও এবং বিদেশেও এটা নিয়ে প্রচুর চর্চা করা হয় যে ট্রাইবালরা যে সমস্ত গাছপত্র ব্যবহার করছে তার বেশিরভাগটাই হয়তো আমরা জানি না, সেইগুলোকে তালিকাবদ্ধ করা, তাদের সম্পর্কে জানা, তারা কিভাবে সেগুলো রোগ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করছে এবং আধুনিক চিকিৎসায়

0: বা অন্যান্য আনুষঙ্গিক যে সমস্ত চিকিৎসা তাদের কি করে ব্যবহার করা হবে, তাহলে এই যোগাযোগটা বহুদিন
1: ধরে চলে
0: যুগ যুগ ধরে চলে আসছে,
1: সেটা এখনো পর্যন্ত
0: চলবেও
1: চলবেও ঠিক তাই। আমি একটু ডাক্তারবাবু আপনার কাছে আসি যে আয়ুর্বেদের মতে আমরা জানি যে মানব দেহে মূলত তিনটি মৌলিক দোষ বা শক্তি রয়েছে, যেটা হচ্ছে বাত, পিত্ত, কফ। এছাড়া এগুলো তো রয়েছে, এগুলো যেমন একটা খুব গুরুত্বপূর্ণ রোগ, সেই সাথে আরো কি ধরনের গুরুত্বপূর্ণ রোগের চিকিৎসা হয় আয়ুর্বেদ শাস্ত্রে?
2: প্রথমে বলি যে আপনাকে যে আয়ুর্বেদের এই যে রোগগুলোকে তার পেছনে আপনি যেটা বললেন যে বায়ু, পিত্ত, কফ, এই তিনটের যে তার কার্যকারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মানব শরীরের মধ্যে বায়ু, পিত্ত, কফ, যেটা এখন বর্তমানে আরো বিস্তারিত জেনেটিক্যাল গবেষণা চলছে তার থেকে হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে ভারত সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে আয়ুর্বেদের কাজ করে সেটা একটা প্রতিষ্ঠিত হয়েছে। রোগগুলো কিন্তু ওই মানব শরীরের যে শারীরবৃত্তীয় একক বায়ু, পিত্ত, কফ, তারই যখন দেখি যে বিকৃতি হয় বা তার থেকে যখন দেখি তার স্বাভাবিক কাজ থেকে সরে যাচ্ছে তখনই কিন্তু রোগটা সৃষ্টি হয়। এবং বায়ু, পিত্ত, কফ অনুযায়ী এক একটা রোগের একটা উৎপত্তি এবং তার একটা লক্ষণ প্রকাশ পায়। এছাড়া যেটা বলছেন যে এছাড়া ঠিক নয়, এগুলো হচ্ছে এগুলোকে মিলিয়েই, কিন্তু যদি সাধারণভাবে মানুষকে বোঝাতে হয় তাহলে আমরা দেখবো যে সমস্ত যা রোগ দেখছি সেই রোগগুলোকে আমরা দুটো হয়তো মূল ভাগে ভাগ করতে পারি। কিছু রোগ হচ্ছে আমাদের জীবাণু ঘটিত বা সংক্রামক রোগ, কিছু হচ্ছে সংক্রামক নয় না হয়েও কিন্তু আমাদের মধ্যে ভীষণভাবে ছড়িয়ে যাচ্ছে, যেটাকে এখন বর্তমানে বলছি আমরা নন কমিউনিকেবল ডিজিজ বা NCD। বাংলা ঠিক সঠিক বলতে গেলে হয়তো বলতে হবে যে সংক্রমণহীন চিরকারী ব্যাধি, এরকম একটা কথা হয়তো বলতে পারি আমরা। এবং এইটা হচ্ছে মারাত্মক, সারা বিশ্বের প্রায় 40 কোটি মানুষ শুধু এই রোগের জন্য মারা যাচ্ছেন প্রতি বছরে, একটা বড় সংখ্যা,
1: বড় সংখ্যা একদম।
2: এবং তার মধ্যে কারা পড়ছে, এইটার মধ্যে মূলত যারা পড়ছে তার মধ্যে যেমন হচ্ছে আমাদের হার্টের কিছু রোগ, ইসকেমিক হার্ট ডিজিজ বলছি আমরা, তার মধ্যে পড়ছে ডায়াবেটিস মেলাইটাস মানে মধুমেহ রোগ, তার মধ্যে পড়ছে স্থূল ওবেসিটি অত্যন্ত মারাত্মক একটি ঘটনা, তার মধ্যে পড়ছে COPD ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা আমাদের ফুসফুস জনিত যে রোগ। মূলত দেখছি যে আমরা এই সমস্ত রোগগুলো হচ্ছে আমাদের জীবনশৈলীর যে ঘটনা তাকে যখন দেখি যে আমরা ব্যাঘাত ঘটাচ্ছি, আমাদের প্রতিদিন চলার মতো যে ঘটনাগুলো যেগুলো আমরা ঘটাই সেগুলোকে যখন আমরা তাকে থেকে পরিবর্তন করে দিই, আমরা দেখছি হঠাৎ করে কেউ বেশি করে এমন খাবার দাবার গ্রহণ করছে যেগুলো অত স্বাভাবিক খাবার নয়, কিংবা অতিরিক্ত স্মোক করা, প্রচুর অ্যালকোহল খাচ্ছেন, কাজের চাপ এখন প্রচন্ড বেড়েছে, মানসিকভাবে উদ্বেগ, এই সবগুলো কিন্তু পেছনের কারণ। এই রোগগুলোর জন্য কিন্তু আয়ুর্বেদের চিকিৎসার জন্য বিশেষ একটা দিক রয়েছে, সেগুলো কিন্তু একটা এক একটা রোগের জন্য এক রকম পর্যায়ে রয়েছে। যেমন ধরুন বলছি যে ডায়াবেটিসের কথা যদি বলি আমরা, বর্তমানে 2024 সালের যা পরিসংখ্যান তার অনুযায়ী বলছে যে শুধু ভারতবর্ষেই 21 কোটি মানুষ ডায়াবেটিস রোগে ভুগছেন। তার চেয়ে বেশি মারাত্মক হচ্ছে ডায়াবেটিসের আগের যে অবস্থা, তাকে বলি প্রি ডায়াবেটিস, এখন তো চিকিৎসা বিজ্ঞান ওটারও বেশি গুরুত্ব দিচ্ছেন, তার সংখ্যাটা কিন্তু কম নয়। এবং এই যে 21 কোটি বলছি আমরা, এই সংখ্যাটা কিন্তু 2045 সালে লাফিয়ে বেড়ে হবে 183 কোটি, তাহলে কি পরিমাণ বাড়ছে। এখন থেকে যদি আমরা সাবধান না হতে পারি তাহলে কিন্তু এই রোগকে প্রতিহত করা খুব,
1: এখন ঘরে ঘরে শুধুমাত্র যে শহর অঞ্চলে তা নয়, গ্রাম বাংলায় প্রত্যন্ত ঘরে ঘরে দেখা যাচ্ছে এই ডায়াবেটিস, সুগার, প্রেশার, এটা ওটা বিভিন্ন রকম যে রোগগুলো আপনি যেটা বলছেন যে ছোঁয়াচে নয় অথচ চিরকালীন এই রোগ দেখা দিয়েছে, এগুলো কি আয়ুর্বেদে এখান থেকে মানে পুরোপুরি ভাবে কিওরেবল যোগ্য এগুলো? এই সমস্ত
2: প্রথমে বলি যে পুরোপুরি কিওরেবল এই কথাটা বলা বোধ ঠিক নয়। আয়ুর্বেদ শাস্ত্র বলেছে এরা হচ্ছে অসাধ্য ব্যাধি, তাহলে কেন আমরা এতে হাত দেবো যদি অসাধ্য ব্যাধি হয়? হাত দেবো এটার জন্যই যে যাতে তার এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি আর যাতে তার অবস্থার অবনতি না ঘটে, সেই জন্য তার জন্য কিন্তু আয়ুর্বেদে বিস্তারিত চিকিৎসা কথা বলেছে।
1: আচ্ছা,
2: কেবল যে ওষুধ খাওয়ার কথা তা নয়, ওষুধ ছাড়াও কিছু আমাদের চিকিৎসা কথা বলছে, যেমন দিনচর্যা, ঋতুচর্যা। দিনচর্যা মানে হচ্ছে সারাদিন কেমন করে চলবো, সকালে ভোরবেলায় ঘুম থেকে ওঠার থেকে আর রাত্রেবেলায় আমরা শুতে যাওয়া পর্যন্ত কি কি করণীয় উচিত, আমার পাশের লোকের সঙ্গে কেমন কথা বলা উচিত। তাছাড়া ঋতু পরিবর্তনের জন্য কি হয়, শরীরের আমাদের বিভিন্ন পরিবর্তন ঘটে, ওই যে বায়ু, পিত্ত, কফের কথা বললেন, তাদেরও পরিবর্তন ঘটে, তার জন্য কিন্তু রোগের এক রকম সৃষ্টি হতে পারে। তখন আপনি কি খাবেন, গ্রীষ্মকালে কোন খাবারটা গ্রহণ করতে হবে। আর এবার যদি বলেন সরাসরি চিকিৎসার কথা বলেন, আমাদের এই মানে প্রকৃতির মধ্যে বেশ কিছু ভেষজ রয়েছেন, যে ভেষজগুলো কিন্তু আমরা এই রোগের জন্য ব্যবহার করতে পারি এবং যেগুলো আমাদের হাতের কাছেই পেতে পারি, গ্রাম বাংলাতেও পাওয়া যেতে পারে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছের কথা বলি, সেটার নাম হচ্ছে মেষশৃঙ্গি, বাংলায় তাকে বলে গুড়মার। গুড়মার কথাটার থেকেই মধ্যে লুকিয়ে রয়েছে, গুড়মার মানে হচ্ছে তার মিষ্টি অবস্থাকে সে মারবে বা কমিয়ে দেবে আর কি। এর বিজ্ঞান ভিত্তিক নাম হচ্ছে জিমনেমা সিলভেস্টার। এর মধ্যে একটি যেটা প্রফেসর বাসু

0: আপনার বুকে কোন কোন ভেষজ উদ্ভিদ রয়েছে যাদের মধ্যে এই রোগের হাত থেকে রক্ষা পাওয়ার যে গুণাগুণ রয়েছে প্রচুর পরিমাণে রয়েছে এবং সচরাচর পাওয়া যায় খুব, অথচ মানুষের মধ্যে সঠিক জানার অভাব হতে পারে যে কারণে তারা হাতের কাছে পেয়েও সেই ওষুধটা ব্যবহার করে না, এমন কি কি রয়েছে?
1: এইটা সম্পর্কে বলতে গেলে যে তাকিয়ে দেখতে গেলে আপনি যদি চোখটা ফিরিয়ে দেখেন তাহলে আশেপাশে যত গাছ রয়েছে প্রত্যেকেরই কিছু না কিছু ভেষজ গুণাগুণ কিন্তু রয়েছে। আমাদের পেয়ারা পাতা গ্রামের দিকে যেটা রয়েছে সেটাও যেরকম দাঁতের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়, আমরা যে সমস্ত শাকগুলো খেয়ে থাকি এই মেথি শাক থেকে শুরু করে ভিলন পলতা পাতা থেকে শুরু করে যেটাকেই দেখতে যাবেন সেগুলোই আমাদের কিন্তু হাতের কাছে প্রচুর রয়েছে। নয়নতারা রয়েছে, তুলসীর যে এত রকমের ভ্যারাইটি, সেই তুলসীর ভ্যারাইটি থেকে আপনার সর্দি কাশি থেকে শুরু করে গলা খুশখুশ থেকে শুরু করে হালকা জ্বরের থেকে শুরু করে নানান রকম ঔষধি গুণের গাছপালা আমাদের পাশে রয়েছে। কিন্তু আমার যেটা বলার কথা সেটা হচ্ছে যে আমাদের এই যে ধারণা যে এই গাছগুলো প্রচুর পরিমাণে রয়েছে এইটা ঠিক তথ্য নয়। এখন কিন্তু আস্তে আস্তে এই ভেষজ উদ্ভিদের অনেকগুলো ধীরে ধীরে হারিয়ে যেতে বসছে। তার কারণটা হচ্ছে এক হচ্ছে যে এইগুলোকে খুব ভালোভাবে চাষ সব জায়গায় করা যায় না, সব জায়গায় মানুষ এ সম্পর্কে সচেতন নয়। তাহলে আমাদের যখন যেরকম প্রয়োজন হয় আমরা যথেচ্ছভাবে এইগুলোকে তুলে নেওয়ার ফলে, যেরকম কেশু একটা গ্রাম বাংলায় বলুন শহরে বলুন নর্দমার ধারে থেকে শুরু করে খেলার মাঠের ধারে যেখানে পাওয়া যেত এখন চট করে দেখলে কিন্তু কেশু কিন্তু দেখতে পাওয়া যাবে না।
0: সেই সঙ্গে আপনার ওই বাসক যে গাছ আগে বেড়া হিসেবে ব্যবহার করতো এখন কিন্তু সেভাবে
1: আর ব্যবহার হচ্ছে না। অর্থাৎ কি আমাদের জীবন শৈলী যেরকম বেড়েছে, আমাদের জনসংখ্যা বেড়েছে, তার প্রয়োজনে কৃষি শিল্প উৎপাদন এগুলো বাড়ছে, তাহলে এই সমস্ত এলাকাগুলো যত বেড়ে উঠছে এই ধরনের গাছগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এবং আমাদের প্রয়োজন মতো আমাদের কি হচ্ছে, আমরা যেহেতু এই গাছগুলো কিভাবে সংগ্রহ করতে হবে বৈজ্ঞানিকভাবে আমরা জানি না, তার ফলে অনেক সময় হচ্ছে আমরা অধিক প্রয়োজনের অধিক সংগ্রহ করে ফেলছি অথবা না জানার ফলে, অর্থাৎ ধরুন এরপরেই ধরুন আসছে গরমের শেষে আসছে আমাদের বর্ষাকাল, এই সময় কিন্তু গাছের ওই ধরুন পার্টিকুলার ভেষজ উদ্ভিদটির প্রজননের সময়, অর্থাৎ তার ফুল হবে, তার ফল হবে, তার বীজ হবে, তারপরে তার পরবর্তী জেনারেশন শুরু হবে। কিন্তু আমি গরমকালে যখন আমার দরকার পড়ছে আমি তাকে একেবারে ঝেড়ে মুলে বংশ একেবারে লুপাট করে ফেলার ফলে সে তো আর বীজ ফল দেওয়ার মতো কোনো জায়গাতেই থাকছে না, পরবর্তীকালে কিন্তু আমার তার সেকেন্ড জেনারেশনটাকে খুঁজে পাচ্ছি না। তাহলে এখন কিন্তু এমন একটা অবস্থায় দাঁড়িয়েছি যে ভারতবর্ষ একটা ঔষধি গাছে গুণে সমৃদ্ধ, মানে কাশ্মীর টু কন্যাকুমারী আমরা যদি দেখি আমাদের প্রচুর ভেষজ উদ্ভিদ রয়েছে। আমি যদি ধরি ছোট করে যে 250-300 ভেষজ উদ্ভিদ রয়েছে, তার মধ্যে অন্তত বেশ কিছু 30-40-50টার কাছাকাছি কিন্তু এখন এমন হয়ে গেছে যেগুলো চট করে আমরা আর দেখতে পাচ্ছি না, বা ভারত সরকারের অনেক জায়গায় ডাইরেকশনও রয়েছে যে এই গাছগুলো জঙ্গল থেকে আর সেভাবে সংগ্রহ করা যাবে না, কারণ তারা এন্ডেঞ্জার্ড হয়ে পড়ছে, হারিয়ে যাচ্ছে এবং দেখতে পাওয়া যাবে যে আর কিছুদিন এইভাবে যদি আমরা সংগ্রহ করি এই গাছটি আর আমরা পাবো না। তাহলে সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি আমার এই জায়গাটুকু শেষ করছি যে আমাদের কিন্তু ভেষজ উদ্ভিদের প্রবল চাহিদা, কিন্তু সেই চাহিদাটা জঙ্গল থেকে গাছ তুলে আনলে হবে না, আমাদের ভেষজ উদ্ভিদ চাষের ক্ষেত্রে মনোযোগ দেওয়া উচিত যাতে আমরা ওষুধপত্রগুলো আরো ভালো করে তৈরি করতে পারি।
0: ঠিক তাই, ওষুধের কথা যখন এলো আমি একটু আবার ডাক্তারের কাছে আসি। মূলত আয়ুর্বেদ শাস্ত্রে যে কি কি ধরনের উপাদান ব্যবহার করা হয় যে ওষুধের ক্ষেত্রে হোক বা কোন কোন চিকিৎসায় কি ধরনের উপাদান যদি একটু বলেন আমাদেরকে।
2: না উপাদান মানে প্রথমে যেটা বললাম যে আমাদের মানে যে কোনো ওষুধ তৈরি করতে গেলে আয়ুর্বেদের তিনটে প্রধান উপাদানকে আমরা বেছে নিই, একটা হচ্ছে ভেষজ উদ্ভিদ, দ্বিতীয় হচ্ছে মিনারেলস বা মেটালস যাকে বলি আমরা আকরিক, এবং প্রাণীজ সম্পদ।
0: আচ্ছা,
2: বেশ কিছু প্রাণীজ সম্পদ ব্যবহার হয় মানে যেগুলো হয়তো আমরা অনেকেই বিশ্বাস করতে পারি না, যেমন সমুদ্রের যে শাক পাওয়া যায় তার থেকে ওষুধ তৈরি হয় শঙ্খভর্ষ।
0: আচ্ছা,
2: তার অনেক রকম তার উপযোগিতা আছে, হাইপারাসিটিস যেমন ব্যবহার করা হয়, অস্টিওপোরোসিস মানে যেখানে হচ্ছে হাড়ের যে আমাদের ক্যালসিয়াম ক্ষয়ে যাচ্ছে সেখানে সেটা কাজে লাগতে পারে। মিনারেলস মেটালস প্রচুর, যেমন আমি আপনাকে লোহার কথা বলি, লোহার প্রথম মানে ঔষধি ব্যবহারটা কিন্তু আয়ুর্বেদেই বলা হয়েছে, নাগার্জুন বলেছিলেন, তার পদ্ধতি তৈরি করার পদ্ধতি একটা বেশ বিস্তৃত পদ্ধতি, তাকে আমরা বলি পুটোপা, মানে হাজার বার পাক করে তাকে এক জায়গায় আনতে হয়। বর্তমানে কেমিক্যাল অ্যানালিসিস করে দেখা গেছে যত পাক দেওয়া হয় তত তার মধ্যে অন্যান্য বিভিন্ন যে উপাদান মৌল উপাদান সেগুলো সমস্ত তার মধ্যে ঢুকতে শুরু করে, যেমন ম্যাগনেশিয়াম, যেমন ক্যাডমিয়াম, যেমন কপার, এগুলো সব হচ্ছে কিন্তু হিমোগ্লোবিনের যে বিল্ডিং ব্লক মানে আমাদের আয়রনের পাশাপাশি, তেমনি হচ্ছে আমরা বলছি যে ভেষজ, এই ভেষজগুলো যে ব্যবহার করা হয় তার আবার বিভিন্ন রকম উপায় রয়েছে। কিছু কিছু ভেষজ যেগুলো সরাসরি হয়তো আমরা তাকে একেবারে পেষণ করে সরস তৈরি করে মানে একদম ফ্রেশ জুস বানিয়ে খাওয়াতে পারি, সবচেয়ে আমাদের প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে তুলসী, তুলসী পাতার রস যেটা একটা উনি বললেন, তুলসী পাতার সঙ্গে আদা মিশিয়ে খাওয়া হয়, কিংবা অনেক সময় করা হয় কি ধরুন আপনি একটা ভেষজ তাকে তো সারা বছর চাষ করতে পারছেন না, তাহলে তাকে আপনি একসময় সংগ্রহ করে রেখে দিলেন, তারপরে পরবর্তীকে তার থেকে তৈরি করবেন। হরিতকি, হরিতকি আপনি সারা বছর

0: তো সংগ্রহ করতে পারবেন না, কোন একটা সময় সংগ্রহ করলেন, আমলকিও তাই সংগ্রহ করে তাকে আপনি শুকনো করে রাখলেন, শুকনো করে রাখার পর তাকে যদি ভেঙে রাখা যায় তাহলে তার পরবর্তীতে তার থেকে কিন্তু আমরা ওষুধ তৈরি করতে পারি। এবং সেই তৈরি করব তার আবার কিছু পদ্ধতি আছে, আমরা বলছি আমাদের আয়ুর্বেদ ভাষায় বলি আমরা কাত বা পাচন,
1: পাচন তৈরি করা।
0: আমাদের এই বাংলা ঘরানার যে আয়ুর্বেদ তারা কিন্তু পাচনের উপর নির্ভর করে বেশি নির্ভরশীল, এখন সারা ভারতবর্ষে সেটা হচ্ছে তার স্বীকৃতি পেয়েছে। আমরা বাংলাদেশ চাইতে কিন্তু এখন কেরালায় বেশি ব্যবহার হয় পাচন, এবং পাচনের জন্য বিভিন্ন রকম মানে ওয়াইড স্পেকট্রাম অফ পাচন তৈরি হচ্ছে, বিদেশে পর্যন্ত যাচ্ছে সেগুলো। সেই রকম একই আমরা বলছি গাছকে তাকে জলে ফুটিয়ে তাকে নির্দিষ্ট একটা উপায়ে কতক্ষণ পর্যন্ত ফোটানো হবে, কি কনসেন্ট্রেশন রাখা হবে, তার একটা পদ্ধতি বলা হয়েছে। এখন তো সেই সমস্ত পাচনের ডিটেল কেমিক্যাল স্ক্রিনিং কিংবা ধরুন তার ফার্মাকোলজিক্যাল স্ক্রিনিং মানে অ্যানিমালের দেখে তারপর ক্লিনিক্যাল ট্রায়াল পর্যন্ত হচ্ছে।
1: আচ্ছা ডাক্তার, এই যে পাচন যে তৈরি করার প্রচলনটা রয়েছে যুগ যুগ ধরে, এবং এখন তো বলছেন যেগুলো কেমিক্যালাইজ হয়ে গিয়ে বিভিন্ন রকম একটা শিশিরজাত হয়ে যাচ্ছে, কিন্তু গ্রাম বাংলার বুকে যে সমস্ত মানুষজনরা যারা থাকেন তারা হয়তো কেউ কেউ এখনো পর্যন্ত পাচন খান। এবং আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমি যখন কিছুদিন আগে আমি নিজেই খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, আমার বাড়িতে ওই রকম পাচন তৈরি করে খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল এবং খেয়ে বেশ উপকৃত। তা এই যে জিনিসগুলো এখন একটা ডাইরেক্ট যে গাছগুলো বা ভেষজ উদ্ভিদ যেগুলো আয়ুর্বেদের মতে খাওয়া যেতে পারে সেগুলো যে তুলে এনে খাওয়া হচ্ছে তাতে কি কোনো সাইড এফেক্ট কিছু হতে পারে?
0: একেবারেই নয়। পাচনের সবচেয়ে বড় উদাহরণ বলি, বড় সবচেয়ে বড় প্রয়োগ কিন্তু কোভিড এর সময় হয়েছিল।
1: একদম একদম,
0: কোভিড এর সময় আপনারা শুনে থাকবেন আয়ুষ কাত বলে একটি কথা হয়েছিল, ভারত সরকার আয়ুষ কাতে খুব গুরুত্ব দিয়েছিলেন। মাত্র চারটি উপাদান, অনেক কিছু নয়, তুলসী, তুলসী মানে একদম ফ্রেশ তুলসী পাতা, গোলমরিচ, দারচিনি এবং সুঁঠ। সুঁঠ হচ্ছে আদার শুকনো অবস্থা, তাকে বলি সুঁঠ। চারটেকে নিয়ে ফুটিয়ে খাওয়া, এবং দেখা যাচ্ছে যে এই যে কোভিড এর সময় তো আমরা দেখেছি যে কোভিড এর যে ভাইরাস সেটা তো মূলত আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্টে গিয়ে প্রথমে অ্যাটাক করে, তারপর পরবর্তী ক্ষেত্রে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে যায়। পরীক্ষা করে দেখা যাচ্ছে যে যারা আয়ুষ্কাত খেয়েছেন, আয়ুষ্কাত খেয়ে তাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে কিন্তু কোভিড এর ভাইরাসকে ব্লক করা গেছে, ফলে তাদের আর পরবর্তী ক্ষেত্রে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে গিয়ে তাকে যে এই যে সাইটোকাইন স্টর্ম যাকে বলি আমরা, যার থেকে একটা যে বড় রকম দুর্ঘটনা ঘটে গিয়ে মানুষ মারা যাচ্ছিল তাকে কিন্তু রক্ষা করা গেছে। আয়ুষ কাতের এমনও আমি বলছি যে আমি যে কলেজে আগে চাকরি করতাম, এই জেপি রাষ্ট্রীয় আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে আয়ুষ কাতের একটা নোডাল এরিয়া ছিল যেখানে সারা পশ্চিমবঙ্গে সেখান থেকে আয়ুষ কাতের আমরা সরবরাহ করেছি। এবং আয়ুষ কাত নিয়ে এখন পর্যন্ত যা দেখা গেছে প্রায় 150 গবেষণা হয়েছে, এবং সেটা সেলুলার লেভেলেও গবেষণা হয়েছে। এগুলো কোনো সাইড এফেক্ট কোন রকমই পাওয়া যায়নি, বরঞ্চ উপকারটাই বেশি পাওয়া
1: গেছে, উপকারটাই বেশি। একদম, আমরা কেননা যারা এগুলো ব্যবহার করেন ডক্টর বসু, এইগুলো নিশ্চয়ই আপনি তো আরো বেশি ভালো করে জানবেন যে এই সমস্ত গ্রাম বাংলার বুকে যে ভেষজ উদ্ভিদগুলো পাওয়া যায় এবং আপনার কথা মতো যে ক্রমে আস্তে আস্তে হারিয়েও যাচ্ছে, এইগুলো এর তো কোনো সাইড এফেক্ট ডাক্তার যেমন বললেন যে নেই, উল্টো উপকারটাই বেশি। এছাড়া আপনি তো অনেকগুলো নাম বলেন, এছাড়াও আরো কিছু ভেষজ উদ্ভিদ যেগুলো আমাদের গ্রামীণ এলাকার আমাদের শ্রোতা বন্ধু যারা থাকেন বা শুনছেন এবং যারা এইভাবে খেয়ে অভ্যস্ত, হয়তো চট করে দূরের কোনো হাসপাতাল বা ডাক্তারখানায় যেতে পারছেন না এমন কোনো সমস্যার কারণে, তার হাতের কাছে এমন কিছু জিনিস রয়েছে, এমন কিছু গাছগাছালি রয়েছে যেগুলো তিনি চিনবেন এবং সেখান থেকে কিছু নিরাময় পেতে পারেন, এমন কিছু যদি আপনার?
2: গাছগাছালি রয়েছে, কিন্তু আমি আজকাল দেখি যে গ্রামের দিকেও যে ছেলেরা মানে আমাদের প্রকৃতি পাঠের শিক্ষণ তারা কিন্তু গ্রামের দিকের ছেলে, শহরের ছেলে তো লিচু গাছ আর আম গাছের মধ্যে তফাৎ ছেলেরা সেটা তো বোঝা গেল, কিন্তু আমি কিন্তু লক্ষ্য করছি আজকাল গ্রামের ছেলেরাও চেনে না। মানে ভাট গাছ কাকে বলে যেটা কিনা একদম প্রচুর পরিমাণে পাওয়া যায়, কেউ কেউ পুজোর সময় ব্যবহার করে, বা আপনাদের হচ্ছে গিয়ে চন্দন রয়েছে, বয়রা থেকে শুরু করে আমাদের ত্রিফলা বলি, ত্রিফলার তিনটে যে অংশ সেটা কিন্তু আমাদের গ্রাম বাংলাতেই রয়েছে। সজনে গাছ, আমাদের ঘরে ঘরে গ্রাম বাংলা সজনে গাছ রয়েছে, সজনে ফুল, সজনে ডাটা, এই যে আমরা ওই শুক্তোর মধ্যে ব্যবহার করি এর কিন্তু প্রচুর ভেষজ গুণ। আজকাল কিন্তু সজনে ডাটা প্রসেস করে পাউডার তৈরি করে বিদেশে চলে যাচ্ছে, সজনে পাতাও চলে যাচ্ছে। আচ্ছা নিমের ফুল, অনেকে আলু সেদ্ধর মধ্যে খায়, তারও বিশেষ গুণ রয়েছে। তারপর এরকম অসংখ্য জিনিস রয়েছে, কিন্তু সেই অসংখ্য জিনিসটাকে ব্যবহার কি করে করব, এই যে আমাদের নলেজটা ছিল এই জ্ঞানটা হারিয়ে যাচ্ছে। আমাদের এই দাদু ঠাকুমা দিদিমার থেকে আমাদের পরিবারগুলো যত আস্তে আস্তে দূরে সরে গেছে, বা আমরা তো এখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাওয়ার ফলে ছিন্ন বিচ্ছিন্ন দ্বীপের মতো বাস করি, এটা যেরকম শহরের সামাজিক জীবনটাকে এফেক্ট করেছে, আমি দেখছি গ্রামাঞ্চলেও কিন্তু এই ধরনের এফেক্টটা হয়েছে যে এখনকার যুগের ছেলেমেয়েরা কিন্তু একেবারেই গাছপালা তাদের চেনে না, যেটা কিন্তু আগে দেখলেও যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সে 20 গাছের নাম বলে ফেলতে পারলো, কিন্তু এখন তারা সেটা বলতে পারছে না। সেই জন্য এই সম্পর্কে একটু সচেতনতা বৃদ্ধি
1: হলেও, এই যে আমরা যত আধুনিক হচ্ছি কিন্তু আমাদের যে প্রাকৃতিক সম্পদ যেগুলো আছে সেগুলো থেকে আস্তে আস্তে আমরা যেমন মুখ ফিরিয়ে নিচ্ছি, তার

0: কিন্তু একটা সময় আমাদের পড়বে, একদম মানে ভুগতে হচ্ছে, আবার আগামী ভবিষ্যতে আরো ভুগতে হবে বোধ হয়। ডাক্তার কি বলেন?
1: একেবারেই তাই। যতক্ষণ না আমরা নিজেদের দিকে ফিরে তাকাতে পারছি, চিনতে পারছি এবং তার প্রয়োগ করতে পারছি, আমরা কিন্তু আমাদের স্বাস্থ্যকেও ফেরাতে পারবো না। আর স্বাস্থ্য না ফিরলে সামগ্রিকভাবে দেশের অর্থনীতিও ফিরবে না। সুতরাং আমাদের কিন্তু সেই দিকেই ফিরে যেতে হবে।
0: এবং আধুনিক যে সমস্ত চিকিৎসা ব্যবস্থা রয়েছে, সে অ্যালোপ্যাথি হোক, হোমিওপ্যাথি যাই পারে হোক না, সেখানে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অন্যান্য বিভিন্ন সাইড এফেক্ট আমরা দেখতে পাই, কিন্তু একমাত্র বোধহয় আয়ুর্বেদ হোক বা ভেষজ হোক বা প্রাকৃতিক আমাদের যে সমস্ত সম্পদগুলো রয়েছে সেখান থেকে যদি আমরা নিরাময় পেতে চাই, সাইড এফেক্ট নেই, উল্টে আরো উপকারিতার গুণগুলো আমরা নিতে পারি এবং পেতেও পারি। কিন্তু আমাদের ওই যেটা ডক্টর বসু বা ডাক্তার যেমন বললেন যে আমাদের এই ল্যাক অফ নলেজ, জানার অভাবে বা সেই আগ্রহটার অভাবে, এবং আরো একটা খুব গুরুত্বপূর্ণ দিক যেটা ডক্টর বসু বললেন যে আমরা আস্তে আস্তে ছিন্ন ভিন্ন হয়ে
1: যাচ্ছি,
0: ছিন্নমূল হয়ে পড়ছে। এখন পরবর্তী পরিবার থেকে
1: প্রজন্ম আগেও এই গাছগাছড়া সম্পর্কে যতটা সচেতনতা ছিল, এখন হয়তো এই কোভিড এর পরে সেই সচেতনতা মানুষ দেখার পরে কিছুটা নিশ্চয়ই বেড়েছে। আয়ুর্বেদিক খুব পপুলার হয়েছে, কিন্তু এটাও ঠিক যে আমরা তার থেকে প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছি। এই যে ডায়াবেটিস, এর তো একটা বড় কারণ যে আমাদের জীবনের যে শৈথল্য, অর্থাৎ আমরা তো ছোট্ট ঘরের মধ্যে আবদ্ধ, আমাদের হাঁটা চলা কাজ কর্ম সমস্ত জায়গার মধ্যে হওয়া পর আমরা নিজেরাও বুঝতে পারছি না যে আমাদের জীবনটা কতটা ছোট হয়ে আসছে, সংকীর্ণ হয়ে আসছে। সুতরাং আমাদের আয়ুর্বেদ বা ভেষজ উদ্ভিদ চিকিৎসা এগুলো ছাড়া উপায় নেই, কারণ এগুলোকে আমাদের যত আমাদের জীবনের মধ্যে আমরা অঙ্গীভূত করতে পারবো আমরা ভালো থাকবো, সেই সচেতনতা খুব দরকার।
0: একদম, আমাদের অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছে। আমরা আজকের আলোচনা করছিলাম রোগ নিরাময়ে আয়ুর্বেদ ও ভেষজ উদ্ভিদের উপযোগিতা। আশা করি আজকের অনুষ্ঠান যারা শুনলেন, দুই বাংলা শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন, এবং বিশেষ করে গ্রামীণ এলাকার যে সমস্ত কৃষক বন্ধু থেকে শুরু করে সাধারণ মানুষ যারা থাকেন, তারা তো জানেন এই আয়ুর্বেদের কি গুণাগুণ। এবং আপনারা আমাদের আজকের যে বিশেষজ্ঞ দুজন ছিলেন, প্রত্যেকের কথাই উঠে এলো আপনাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে এবং প্রকৃতির টানে আবার বোধ হয় প্রকৃতির সম্পদকে আমাদের বাঁচাতে হবে, কেননা ক্রমে আস্তে আস্তে এই সমস্ত সম্পদগুলো হারিয়ে যাচ্ছে প্রকৃতির বুক থেকে, যার প্রভাব অদূর ভবিষ্যতে আমাদের সমাজ ব্যবস্থায় পড়তে চলেছে। তাই আপনাদের নিকটবর্তী যে সমস্ত গাছগাছালি রয়েছে, বিশেষ করে ভেষজ গুণের সমৃদ্ধ উদ্ভিদগুলো, সেগুলোকে আমরা রক্ষা করার চেষ্টা করব। আজকের আমাদের সময় একেবারেই শেষ। আমরা কথা বললাম প্রাক্তন অধ্যাপক জেবি রায়, স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, এবং বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার তুহিন কান্তি বিশ্বাস, এবং বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ও পরিবেশবিদ ডক্টর সৈকত কুমার বসুর সঙ্গে। ডক্টর বসু এবং ডাক্তারবাবু, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য।
1: নমস্কার।
0: আজকের মতো নমস্কার। আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আমাদের অনুষ্ঠানগুলি আপনাদের কেমন লাগে তা লিখে জানাবেন বা মেল করবেন, আমাদের ঠিকানা তো আপনারা জানেন, তবু একবার জানিয়ে দিই। ক্ষেত খামারের কথা বা কৃষি কথার আসর প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, অথবা aircollegri@gmail.com। আজ এই পর্যন্ত, নমস্কার।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই।
3: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে, এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নম্বর, ফোন নম্বর ও ইমেল আইডি। ফর্ম আকাশ

0: বাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন অস্ত্রোপচারের সময়, বলছেন শল্য চিকিৎসক রাকেশ খান।
3: অনেকের ধারণা সার্জারি মানে অপারেশন থিয়েটারে ঢুকে যাওয়া এবং অপারেশনের পরে অপারেশন থেকে বেরিয়ে আসা বা অপারেশন থিয়েটার থেকে চলে আসা, কিন্তু বাস্তবে একটি সফল ও নিরাপদ অপারেশন এর শুরু হয় কিন্তু অনেক আগে থেকেই। আমি খুব সহজভাবে কয়েকটি ধাপ সিরিয়ালি বলছি। প্রথমত হলো রোগীর সম্পূর্ণ মেডিকেল হিস্ট্রি নেওয়া। রোগীকে আমরা যখন দেখি প্রথমবার, তখন তার কাছে কতগুলো জিজ্ঞাসা করি, অবশ্যই হিস্ট্রি টেকিং বলে এটাকে। কী কী আছে তার মধ্যে? আগে কোনো বড় অসুখ হয়েছে কিনা, তার কোনো আগে সার্জারি হয়েছে কিনা, আগে কোনো অ্যানাস্থেশিয়া নেওয়া হয়েছিল কিনা, সেই অ্যানাস্থেশিয়া হলে কী টাইপের অ্যানাস্থেশিয়া সেটা, রোগীর কোনো ডায়াবেটিস বা হাইপারটেনশান বা হার্ট ডিজিজ বা অ্যাজমা বা কিডনির কোনো সমস্যা বা লিভারের কোনো সমস্যা আছে কিনা, কোনো রোগীর কোনো ওষুধে অ্যালার্জি আছে কিনা, বর্তমানে তিনি কী কী ওষুধ খাচ্ছেন, স্মোকিং বা অ্যালকোহলের অভ্যাস আছে কিনা, সবগুলোই কিন্তু আমাদের হিস্ট্রি টেকিং এর মধ্যে পড়ে। এইগুলো ছোট ছোট অনেক তথ্য আছে যেগুলো কখনোই গোপন করা উচিত নয়। সেই ছোট তথ্য অনেক সময় সার্জারি বা অ্যানাস্থেশিয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। এবার আসি রোগীর ফিজিক্যাল এক্সামিনেশন। ধরুন কারোর হার্নিয়া হয়েছে, তার আগে ওই সেই হার্নিয়া জায়গাটা সে ফোলা হয়েছে যে কুচকির কাছে বা নাভির কাছে, সেই ফোলাটা সত্যি সত্যি হার্নিয়া কিনা সেটা আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখি। এবং তারপরে রোগীর অন্যান্য এক্সামিনেশন, যেমন ধরুন ব্লাড প্রেশার, পালস, অক্সিজেন স্যাচুরেশন, হার্ট ও লাংয়ের জন্য যে পরীক্ষাগুলো হয় সেগুলোও করি। এর উদ্দেশ্য হলো রোগীকে সার্বিকভাবে পরীক্ষা করা এবং সেই অপারেশনের জন্য কতটা তৈরি সেটা দেখে নেওয়া। তারপরে হলো প্রয়োজনীয় প্রি অপারেটিভ ইনভেস্টিগেশন। এগুলো হলো যেমন আমরা কতগুলো অপারেশনের আগে কতগুলো পরীক্ষা রুটিনলি সমস্ত পেশেন্টদেরই করাই, যেমন ধরুন কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি, ব্লাড সুগার, ফাস্টিং এবং পিপি। যদি কারো ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে HbA1c ও করতে হতে পারে। আচ্ছা, কিডনি ফাংশন টেস্ট, তার মধ্যে ইউরিয়া ক্রিয়েটিনিনটা দেখা হয়, লিভার ফাংশন টেস্ট, ইলেকট্রোলাইটস বিশেষ করে সোডিয়াম এবং পটাশিয়াম, ব্লাড গ্রুপ যেক্ষেত্রে ব্লাড প্রয়োজন হতে পারে এবং ক্রস ম্যাচিং, তারপরে কোয়াগুলেশন প্রোফাইল দেখতে হয়, তারপরে দেখা হয় ইসিজি, চেস্ট এক্সরে এবং 2D ইকোকার্ডিওগ্রাফি। তবে একটা বিষয় মনে রাখা জরুরি, সব রোগীর ক্ষেত্রে সব পরীক্ষা কিন্তু প্রয়োজন হয় না। রোগীর বয়স, তার শারীরিক অবস্থা, অন্যান্য অসুখ এবং কী ধরনের সার্জারি হবে এসব বিবেচনা করেই ডাক্তারবাবু প্রয়োজনীয় ইনভেস্টিগেশন ঠিক করেন। এবার আসি মেডিকেল অপটিমাইজেশন বা রোগীর অন্যান্য অসুখ নিয়ন্ত্রণ। এটাও একটা অপারেশনের আগে গুরুত্বপূর্ণ ধাপ। ধরুন একজন রোগীর সুগার আছে, তার সুগার তো অত্যন্ত বেশি, বা ব্লাড প্রেশার আছে বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে নেই, আবার কারোর দেখা গেছে যে অপারেশনের আগে সিভিয়ার অ্যানিমিয়া ধরা পড়লো, এই সমস্ত জিনিসগুলো অপারেশনের আগে সমস্তটাই নিয়ন্ত্রণ করে আনা হয়। কারণ সার্জারি শুধু একটা নির্দিষ্ট অঙ্গের চিকিৎসা নয়, পুরো শরীরকেই সার্জারি এবং অ্যানাস্থেশিয়ার জন্য প্রস্তুত করতে হয়। এবার আসি অ্যানাস্থেটিক চেক আপ, এটা ভীষণ গুরুত্বপূর্ণ ধাপ। আমরা এই পর্যায়ে পেশেন্টকে অ্যানাস্থেটিক্সের কাছে পাঠাই, তিনি PAC বা প্রি অ্যানাস্থেটিক চেক আপ করেন। এক্ষেত্রে অ্যানাস্থেসিওলজিস্ট তার হিস্ট্রি নিয়ে, তার টেস্ট রিপোর্ট দেখে, তার হার্ট, লাং এবং বিশেষ করে এয়ারওয়ে অ্যাসেসমেন্ট করেন। আগে অ্যানাস্থেশিয়া নেওয়ার সময় কোনো সমস্যা হয়েছিল কিনা বা অন্য কোনো ড্রাগে অ্যালার্জি আছে কিনা এসব জানা অত্যন্ত জরুরি। এরপর রোগীর জেনারেল, স্পাইনাল না রিজিওনাল কোন ধরনের অ্যানাস্থেশিয়া উপযুক্ত হবে তা তিনি নির্ধারণ করেন। এরপরে আসি রোগীর নিয়মিত ওষুধ সম্পর্কে সিদ্ধান্ত, সেটা কি? মনে করুন কোনো একজন ভদ্রলোক বা ভদ্রমহিলা যিনি অপারেশন করবেন তিনি রেগুলার কতগুলো ওষুধপত্র খান, বিশেষ করে ব্লাড থিনার, ডায়াবেটিসের ওষুধ বা ইনসুলিন, ব্লাড প্রেশারের ওষুধ, স্টেরয়েড, হার্টের ওষুধ বা অন্যান্য হার্বাল সাপ্লিমেন্ট অনেকে নেন, কোন ওষুধটি চালু থাকবে, কোনটি ডোজ পরিবর্তন হবে, কোন ওষুধ সাময়িকভাবে বন্ধ রাখতে হবে, সেই সিদ্ধান্ত কিন্তু ডাক্তারবাবু নেন। এরপরে আসি অপারেশনের দিন সকালবেলা। আপনার সমস্ত টেস্ট হয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু বলে দিলেন ঠিক আছে আপনার অপারেশন হবে।

0: অমুক তারিখে বা একটা ডেট ফিক্স করা হলো, সেদিন সকাল থেকে ইউজুয়ালি আমরা অপারেশনের দিন 6 থেকে 8 ঘন্টা পেশেন্টকে খালি পেটে রাখি, এটাকে ফাস্টিং রাখা হয়। কারণ অ্যানাস্থেশিয়া দেওয়ার সময় পেটে যে খাবার যদি থাকে তাহলে সেটা শ্বাসনালীর মাধ্যমে ফুসফুসে প্রবেশ করার সম্ভাবনা থাকে, যাকে অ্যাসপিরেশন বলা হয়। এই জন্য পেশেন্টকে আমরা ইউজুয়ালি 6 থেকে 8 ঘন্টা ফাস্টিংয়ে রাখি। কখনো কখনো সলিড ফুড বন্ধ করতে হবে বা কখন ক্লিয়ার লিকুইড নেওয়া যাবে এ বিষয়ে অ্যানাস্থেটিস্ট বা সংশ্লিষ্ট ডাক্তারবাবু পরিষ্কার করে বলে দেন। অপারেশন থিয়েটারে নেওয়ার আগে আরেকটা গুরুত্বপূর্ণ স্টেপ আছে, সেটা হলো ইনফর্ম কনসেন্ট। এই ইনফর্ম কনসেন্টটা কি, রোগীকে সহজ ভাষায় বোঝানো হয় যে কেন সার্জারিটা প্রয়োজন হবে, কি ধরনের সার্জারি হবে এবং এই সার্জারিতে কি বেনিফিট আছে, কি কি রিস্ক বা কমপ্লিকেশন থাকতে পারে আর কোনো রিজনেবল অল্টারনেটিভ কিছু ট্রিটমেন্ট আছে কিনা, সমস্তটাই কিন্তু ইনফর্ম কনসেন্টের মধ্যে থাকে। এটা ভীষণভাবে জরুরি ডাক্তারের জন্য এবং পেশেন্টের জন্য। রোগীর প্রশ্ন করার অধিকার আছে, কোনো বিষয়ে যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে সে অবশ্যই ডাক্তারকে জিজ্ঞেস করতে পারে। কনসেন্ট শুধু একটি কাগজে সিগনেচার নয়, এটি চিকিৎসক ও রোগীর মধ্যে ইনফর্ম ডিসিশন মেকিংয়ের একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। অপারেশন শুরু করার আগে সবথেকে যেটা ইম্পর্টেন্ট আমরা করি সেটা হলো ফাইনাল সেফটি চেকলিস্ট। এটা এখন ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্টেপ। এটা রোগীর আইডেন্টিটি, তার কী অপারেশন হবে, তার অপারেশন কোন জায়গাটা হবে, তার কোনো অ্যালার্জি আছে কিনা, সে কতক্ষণ ফাস্টিং আছে, তার সমস্ত রিপোর্টস, তার কনসেন্ট এবং তার যদি ব্লাডের প্রয়োজন হয় সেই ব্লাডটা আছে কিনা, তার ক্রসম্যাচ ঠিক আছে কিনা, এতগুলো জিনিস যাচাই করে দেখার পরে তারপরে আমরা অপারেশনের দিকে এগোই। আর একটা জিনিস লাস্টে বলি, সেটা হলো রোগীর মানসিক প্রস্তুতি, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা অপারেশনের আগে সমস্ত পেশেন্টদের তাকে অ্যাসিওর করা, তার সাথে তার অপারেশন সম্পর্কে তার বিস্তারিত আলোচনা করা এবং সে যাতে মানসিক চাপে না পড়ে তার জন্য তার সমস্ত রকম সাপোর্ট আমরা অপারেশনের আগে অবশ্যই দিই। তবে বলতে পারি সার্জারির আগে ভয় পাওয়া খুবই স্বাভাবিক। রোগীর মনে প্রশ্ন থাকতেই পারে যে অপারেশন ঠিকমতো হবে তো, ব্যথা কতটা হবে, কতদিন হাসপাতালে থাকতে হবে বা কবে স্বাভাবিক জীবনে ফিরতে পারবো। এই প্রশ্নগুলো চিকিৎসককে বলুন, সঠিক তথ্য এবং চিকিৎসক ও রোগীর পরিষ্কার কমিউনিকেশন অনেকটাই অ্যাংজাইটি কমে দেয়।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন অস্ত্রোপচারের সময়, বললেন শল্য চিকিৎসক রাকেশ খান।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানটি এখানেই শেষ হল। এখন আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতির সম্পর্কে জানাবো আপনাদের। একটু পরেই অর্থাৎ সন্ধ্যে 7টায় শুনবেন আজকের নাটক পালাবদল, রচনা দেবল দেববর্মা, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। আজ ঠিক রাত 8টায় ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর কথা মন কি বাতের বাংলা সম্প্রচার শুনতে পাবেন। 8:30 বাংলা ব্যান্ডের গান, রাত 9টায় কথায় গানে উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 গ্রন্থ পরিচয় বাংলা ছড়ার ভূমিকা, রচনা নির্মলেন্দু ভৌমিক, পাঠে বৃষ্টিদেব, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে এসরাজ বাদন, শিল্পী অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায় রাগ রাগেশ্রী, তাকে তবলায় সহযোগিতা করবেন দেবাশিস সিংহ রায়। রাত 10:45 উপমহাদেশের খবর, রাত 11টায় হারানো দিনের গান উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার, যাবো না গো যাবো না যে রৈনুপুরে ঘরের মাঝে এই নিরালায়, এ তো নিছক একা থাকা নয় বরং নিজের সঙ্গে থাকা, গান পড়ে গাই গান, তবু রই বসে একা, বাইরের জগতের কোলাহল থেকে সরে গিয়ে রবীন্দ্রনাথ যখনই ভেতরের জগতে ডুব দিয়েছেন তখনই জন্ম নিয়েছে এমন অসংখ্য কবিতা, গান ও ভাবনা। হাজার লোকের মাঝে রয়েছি একেলা যে, জীবনানন্দের এই একাকিত্ব তো দুর্বলতা নয় বরং আত্মবোধ। এই নির্জনতায় একলা হয়ে যাওয়া যেন নিজের অবচেতন মনের দরজা খুলে দেয়। সে নির্জন এককের গান ও একাকিত্বের নানান ভাবনা গুঞ্জরিত হোক আজ আমাদের মৈত্রী প্রচার তরঙ্গে। রেডিওর ওপারে মৈত্রীবন্ধু সাক্ষ্যদীপা সরকার একলা হবে আপনাদের অপেক্ষায়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি রাত 12টায়। আকাশবাণী মৈত্রী একটু পরেই শুনবেন আজকের নাটক পালাবদল।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আজকের নাটক পালাবদল।
2: আজকের নাটক পালাবদল রচনা দেবল দেববর্মা, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়, নাটক পালাবদল।

0: কিরে শুভ,
1: ঠাকুমা হঠাৎ মারা গেল বুঝলি।
0: কখন?
1: বেলা 12টা নাগাদ। দুপুর থেকে কয়েকবার চেষ্টা করেছি তোকে খবরটা দিতে, কিন্তু তুই অফিসে ছিলি না, বলে বলাগড় গিয়েছিস।
0: হ্যাঁ, সকালে অফিস থেকেই যেতে হলো, কিন্তু ঠাকুমা হঠাৎ, মানে কি হয়েছিল?
1: আমরা কেউ বুঝতে পারিনি, হঠাৎ চোখ দুটো বন্ধ হয়ে এলো, ভাবলাম ঘুমিয়ে পড়েছে। শেষে ডাকাডাকি করে সারা না পেয়ে খগেন ডাক্তারকে কল দিলাম। সে এসে পরীক্ষা করে বলল এক্সপায়ার্ড, মানে আগেই মারা গিয়েছে।
0: বাড়িতে নিশ্চয়ই কান্নাকাটি হচ্ছে।
1: কান্নাকাটি আর কে করবে, সুমি অনেকক্ষণ কাঁদলো এই পর্যন্ত।
0: আর বাবা?
1: অফিস থেকে খবর পেয়ে বাবা বাড়ি চলে এলো, সেই থেকে খুব গম্ভীর, একটি কথাও বলেনি।
0: হ্যাঁ, দুঃখটা বাবারই বেশি বুঝলি। আচ্ছা চল উপরে যাই। হ্যাঁ রে, আত্মীয় স্বজনরা কেউ এসছে?
1: অনেকে, কেয়াতলা লেনের পরেশ মিশ্র, ভবানীপুরের অরুণদা, শ্যামবাজারের কার্তিক কাকা, মা সকলকে টেলিফোনে খবর দিয়েছে। আরো কেউ কেউ হয়তো এক্ষুনি এসে পড়বে।
0: ঠিক আছে চল। মা!
2: এই যে দেবু, তুই এসে গেছিস।
0: হ্যাঁ,
2: শুনেছিস তো, প্রথমে কেউ বুঝতে পারেনি।
0: হ্যাঁ, শুভ তাই বলছিল।
2: আমি তো ভেবেছি শীতটা যখন কাটিয়ে উঠেছেন তখন এই বছরটা বোধ হয় টিকে গেলেন। হ্যাঁ রে, তুই শ্মশানে যাবি তো?
0: হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা মা, সুমি কোথায় গেল তাকে তো দেখছি না।
2: ওই তো রান্নাঘরে, আত্মীয় বন্ধু যারা এসেছেন তাদের জন্য চা করছে।
0: ও, যাই তাহলে, ওদের সঙ্গে গিয়ে একটু কথা বলে আসি।
3: আরে এই যে দেবময়, তুমি এসে পড়েছো।
0: আমি
4: শুনলাম তুমি অফিসে ছিলে না, কোথায় গিয়েছিলে?
0: আগে ওই বলাগড়ে, ওখানে গঙ্গায় ড্রেজিং এর কাজ চলছে।
3: মেসমশাই, মানে তোমার বাবা কিন্তু বেশ ভেঙে পড়েছে।
4: আরে তা তো পড়বেই, বুড়ো হোক অথর্ব হোক, তবু সে জননী, এই পৃথিবীতে সেই তাকে প্রসব করেছিল, বুকের দুধ খাইয়ে বড় করে তুলেছে, দুঃখটা কি ওর কম?
3: আগে সে তো 100 বার মা বলে কথা।
4: আহা, দুঃখ করেও তো কোনো লাভ নেই। আমাদের গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দেহি নিত্যমবদ্ধং দেহে সর্বস্ব ভারত অস্মাৎ সর্বাণি ভূতানি তং শোচিতুর্মহসি। অর্থাৎ ইহা ঠিক যে সকলের দেহে এই যে আত্মা, সে সর্বদাই অবদ্ধ, তাই কাহারও জন্য তোমার শোক করা চলে না।
3: তা যা বলেছেন।
4: দেখো, আমি একটা উর্দু শায়রি জানি, শোনো। আপনি খুশি না আয়ে না আপনি খুশি চলে, লাই হায়াত আয়ে তাজা লে চলি চলে। অর্থাৎ নিজের খুশি মতো আসেনি, যাবও না, জীবন নিয়ে এসেছে, আবার মৃত্যু যেদিন নিয়ে যাবে চলে যাব।
3: বাহ, চমৎকার বলেছেন কার্তিক কাকা। এই সুমি, চা হলো তো, তাড়াতাড়ি নিয়ে আয়।
5: যাই অরুণদা, আর 2 মিনিট।
6: হ্যালো,
7: ইজ ইট 358831?
6: ইয়েস।
7: দেবময় আছে?
6: হ্যাঁ, ধরুন। দাদা, এই দাদা।

0: टेलीफोन प्रियंका।
1: ओ हेलो আমি
2: কি ব্যাপার? আজ তিন দিন ধরে এরকম চুপচাপ টেলিফোন করনি কেন?
1: কদিন কাজের খুব প্রেসার, আজই তো সকালে বলাগড় ছুটতে হয়েছিল, একটু আগে ফিরেছি।
2: তো সে তো তোমাকে প্রায়ই যেতে হয়, দ্যাটস আ পার্ট অফ ইওর ডিউটি।
1: হ্যাঁ সে কথা ঠিক, তবে কি জানো এতখানি রাস্তা যাওয়া আসা, তারপর দুপুরের এই রোদ্দুরটা না বড্ড লাগে।
2: তাই তোমার কাছে একটু ক্লান্ত মনে হচ্ছে। শোনো, শনিবার আড়াইটের সময় আসছো তো? দেখো আমাকে যেন রোদ্দুরে ওয়েট করতে না হয়, ট্রাই টু বি পাংচুয়াল।
1: জানো আজ একটা ঘটনা হয়েছে, মানে ঠাকুমা হঠাৎ মারা গেছেন।
2: তাই?
1: হ্যাঁ।
2: ইশ, আই এম সো সরি। কখন মারা গেলেন ঠাকুমা?
1: ওই বেলা 12টা নাগাদ, মানে ডেড বডি এখনো বাড়িতে, বার্নিং ঘাটে নিয়ে যাওয়া হয়নি।
2: আই সি। তোমরা নিশ্চয়ই এখন খুব বিজি?
1: হ্যাঁ বিজি তো একটু, আবার একটু পরেই শ্মশানে যেতে হবে।
2: আমি আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। শোনো, শনিবার আড়াইটের সময় আসতে পারবে? মানে তোমাদের তো এখন আবার মর্নিং।
1: হ্যাঁ সেটা ছেলে মানে বাবাকেই পালন করতে হবে, নাতিদের কোথায় ওসব করতে হয় না নাকি, জানি না।
2: তাহলে শনিবারের কথা মনে রেখো, কেমন?
1: অফকোর্স, কিন্তু তার তো এখনো অনেক দেরি, আজ তো মোটে সোমবার।
2: দ্যাটস ট্রু। সো উইল মিট অন স্যাটারডে, আই ডোন্ট থিংক ইউল হ্যাভ এনি ডিফিকাল্টি।
0: দাদা তোর চা।
1: দে।
0: প্রিয়াঙ্কা কি বলছিল?
1: কি আবার বলবে, ওর সঙ্গে একদিন দেখা করতে হবে।
0: ঠাকুমা মারা গেছেন বললি?
1: খবরটা দিলাম।
0: এখন তো তাদের বিয়ে হতে কোনো অসুবিধেই রইল না।
1: ওসব কথা থাক,
0: তুই রাগ করিস না দাদা, কথাটা আমি এমনি বলছি।
1: না না রাগ করবো কেন, তাই তো সত্যি। হ্যাঁ রে শুনি, তুই নাকি ঠাকুমা মারা যাবার পর খুব কান্নাকাটি করেছিস?
0: বারে ঠাকুমা চিরকালের জন্য চলে গেলেন আর আমার কান্না পাবে না?
1: কিন্তু ঠাকুমা আরো কিছুদিন বেঁচে থাক, আমরা কি তাই চেয়েছিলাম? এই তো কদিন আগে মা আর বাবার মধ্যে এই নিয়ে।
3: তোমার মায়ের অখণ্ড পরমাই, 80 বছর বয়সে এমন একটা শক্ত ব্যামো থেকে দিব্যি সেরে উঠলেন, তখনই বুঝেছি এই যাত্রা যখন টিকে গেলেন তখন আরো বেশ কিছুদিন পরমায়ু আছে।
4: ছি ছি ছি ছি, একটা মানুষের মরা বাঁচা নিয়ে এমনি করে বলতে নেই সত্যবতী।
3: না বলে যে উপায় নেই, চোখ খুলে সবই তো দেখতে পাচ্ছ, যদি কানে তুলো দিয়ে থাকো আর চোখ বন্ধ করে থাকো তবে সে আলাদা কথা।
4: কি বলতে চাও তুমি?
3: যা বলতে চাই সেটা তুমিও জানো, ছেলেটার কত বয়স হলো সে খেয়াল আছে?
4: কার কথা বলছো?
3: কার আবার? তোমার বড় ছেলে দেবময়ের। গত আষাঢ়ে 33 পেরিয়ে 34-এ পা দিয়েছে, 7-8 বছর চাকরি হয়ে গেল, অথচ ওর এখনো বিয়ে দিতে পারলাম না।
4: হ্যাঁ বিয়েটা এবার দিতে হবে।
3: কিন্তু দেবে কেমন করে? সামনের ঘরটা ড্রয়িং রুমের মতো সাজানো আছে, কিন্তু রাত্রিরে সোফা সেট সরিয়ে ফোল্ডিং খাট পেতে শুভময় আর মৃন্ময় শোয়। মাঝখানের ঘরটা আমরা তিনজনে থাকি, বড় খাটটায় সুমিকে নিয়ে আমি শুই আর জানলার ধারে ছোট খাটটা তোমাকে দিয়েছি, শেষের ঘরখানা তোমার মায়ের দখলে।
4: আমি জানি, ওই রাত্রিটা শুধু দেবু ওখানে শোয়।
3: তাহলে বাড়তি ঘরটা কোথায় যে ছেলে আর বউকে থাকতে দেবে?
4: হ্যাঁ বড় একটা বাড়ির জন্য লোক লাগিয়েছি বুঝলে, অন্তত 4-5 খানা ঘর চাই, নইলে সত্যি আর কুলো এ না।
3: সেই কথা তো অনেকদিন ধরেই শুনছি, কিন্তু কবে যে বাড়ি পাবে তা বোধহয় একমাত্র ভগবানই জানেন।
4: না মানে,
3: নইলে দেবু আমার হীরের টুকরো ছেলে, মেরিন ইঞ্জিনিয়ার, 4,000 টাকা মাইনে পায়, তারপর প্রিয়াঙ্কা বলে একটা মেয়ের সঙ্গে কিছুদিন ধরে মেলামেশা করছে, সে খবর জানো?
4: কি নাম বললে? প্রিয়াঙ্কা?
3: হ্যাঁ, ওর বাবা শুনেছি ব্যাংকের বড় অফিসার, মেয়েটাও এমএ পাস, কি একটা ইংরেজি স্কুলে পড়ায়, 2,000 টাকার উপরে মাইনে।
4: তা তুমি এত খবর কোথায় পেলে?
3: সুমি বলেছে।
4: সুমি?
3: হ্যাঁ দেবু ওকে সব বলেছে, ওই মেয়ে

0: নাকি তার পছন্দ, ওকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না।
1: তাই নাকি?
0: হ্যাঁ, দুজনেরই রোজগার আছে। এখন ওরা যদি লুকিয়ে বিয়ে থা করে আলাদা সংসার পাতে, তাহলে সেটা কিন্তু খুব দোষের বলতে পারবে না।
1: হ্যাঁ, তা অবশ্য ঠিক।
0: তবে দেবু আমার তেমন ছেলে নয়। মায়ের মনে দুঃখ দিয়ে কোনো কাজ করবে না। কিন্তু আমাদের তো একটা কর্তব্য আছে। তা তোমার মা যদি এখন শতায়ু হন, তাই বলে আমার ছেলেটা ততদিন আয়ু বুড়ো হয়ে থাকবে?
1: আহ, কি যাথা বলছো! আয় সুমি, আয়।
2: হ্যাঁ বাবা।
0: যাথা বলতে যাব কেন, যেমন মা আর তেমনি সুপুত্তর। মায়েরও মরণ হয় না, আর ছেলেরও একটা বাড়ি জোগাড় করবার মুরদ নেই।
2: চুপ করো মা। ছি ছি, ঠাকুমা শুনলে কি ভাববেন? তোমরা যে কি করো না
1: সুমি।
2: হ্যাঁ,
1: কি হয়েছে রে? মা বাবা কি বলছিল?
2: কি আবার ওই কথা? সমস্যা তোর বিয়ে আর ঘর নিয়ে।
1: এই তো কদিন আগে প্রিয়াঙ্কার সঙ্গে এই নিয়ে কথা হচ্ছিল। চলো ওই কোণের দিকটায় গিয়ে বসি।
2: তুমি কতক্ষণ এসেছো?
1: এই তো মিনিট দশ হবে। রেস্তোরাঁর গেটের কাছে দাঁড়িয়ে রাস্তার দিকে বারবার তাকাচ্ছি।
2: খিচুড়ি এসব ভাল লাগে না আমার।
1: কি হলো তোমার?
2: কিচ্ছু না। ঠিক করে বলতো, আমাকে আর কতদিন এরকম ঝুলিয়ে রাখবে? মানুষও বুঝে বলতে হবে। তুমি বাড়ি ফিরে গল্পটা আর কতদিন শোনাবে?
1: গল্প? তুমি জানো না প্রিয়াঙ্কা, একটা চার কামরা ফ্ল্যাটের জন্য আমরা কত লোককে বলেছি। একজনকে দু মাসের ভাড়া দালালি দেব বলে কবুল করেছি। তবে হ্যাঁ, বাড়িটা সাউথ ক্যালকাটায় হলেই ভালো। বড়জোর ওদিকে ঢাকুরিয়া, আর এদিকে পাঁচ সার্কাস পর্যন্ত চলতে পারে।
2: সাউথের উপরে তো ঝোঁক কেন?
1: বারে বিয়ের পরও তুমি নিশ্চয়ই চাকরি করবে। দক্ষিণেশ্বর কিংবা হাওড়ায় বাড়ি নিলে স্কুলে যেতে পারবে। আর তাছাড়া
2: তাছাড়া কি?
1: বারে এতকাল সাউথে থেকে এখন কি আর তুমি যেখানে সেখানে থাকতে পারবে?
2: এত বাছাবাছি করতে গেলে তুমি আর এই জন্য বাড়ি খুঁজে পাবে না।
1: তা যা বলেছ। আচ্ছা দাঁড়াও, আগে ফুডের অর্ডারটা দিয়ে দিই। কি খাবে বলো তো? আচ্ছা, দুটো চাউমিন আর এক প্লেট ফিশ ফিঙ্গার।
2: না না, দুটো চাউমিন না, একটা বলো। শেষে বলো দুটো আইসক্রিম, ভ্যানিলা কিংবা স্ট্রবেরি, তোমার যেটা পছন্দ।
1: বেশ, তাই হবে। হ্যাঁ, যে কথা বলছিলাম, বাড়ি জোগাড় করা মানে রীতিমতো শক্ত কাজ, বুঝলে? তারপর চাপ ভাড়া হাঁকে শুনলে আবার বুক কেঁপে ওঠে।
2: কিরকম?
1: এই তো সেদিন দালাল একটা বাড়ির খোঁজ আনলো, আনোয়ারশা রোডে চার কামরার নতুন ফ্ল্যাট। বাড়িওয়ালা দিতেও রাজি, তবে 50,000 টাকা অ্যাডভান্স আর 3,000 টাকা রেন্ট। ছ বছর বাদে মাসে 1,000 টাকা করে অ্যাডভান্স অ্যাডজাস্ট হবে। তার মানে অগ্রিম টাকা উসুল হতে ধরো 10 বছরের ধাক্কা।
2: কি বাড়ি তোমরা নিলে না?
1: আরে বাপস, 50,000 টাকা গচ্চা দিতে যাবো নাকি?
2: গচ্চা দিলে কেন? টাকাটা তো অ্যাডভান্স, তাহলে অ্যাডজাস্ট হতো।
1: হ্যাঁ মানছি, কিন্তু 6 বছর যে ওই টাকাটা লোকটার অ্যাকাউন্টে পড়ে রইল, ততদিনে ওটা ডবল হবে। তাহলে ওই সুদের টাকাটা তো কোনোদিন ফিরে পাবো না। হ্যাঁ, তার মানে 50,000 টাকা দাহা লোকসান, তাই তো?
2: কি জানি বাবা, আমি অথচ তো ভেবে দেখিনি।
1: অথচ দেখো, আমরা যে ফ্ল্যাটটাই থাকি তার ভাড়া কত শুনবে?
2: কত?
1: মাত্র 200 টাকা। তিনখানা ঘর, ডাইনিং স্পেস, দুটো বাথরুম, একটা মাঝারি গোছের ব্যালকনি পর্যন্ত আছে। সস্তা গন্ডার ফ্ল্যাট ছেড়ে 7 তাড়াতাড়ি ওই 50,000 টাকা খরচা করা কি খুব বুদ্ধিমানের কাজ হবে?
2: সে তো বুঝলাম মশাই, কিন্তু ওই ফ্ল্যাটটা তো তোমাদের তুলবে না? তোমাদের যখন একটা নিজস্ব ঘর, মানে তোমার যখন একটা আলাদা বেডরুম দরকার, সেটা তো নেই।
1: হ্যাঁ এখন নেই, কিন্তু হতে কতক্ষণ?
2: মানে
1: মানে সহজ
2: কি?
1: মা বলে শীতকালটা বুড়ো বুড়ির পক্ষে বেশ দুঃসময়, বুঝলে? ঠান্ডা একটু বেশি পড়লেই যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটতে পারে। হ্যাঁ, আর তাহলেই তো ঘরের সমস্যা মিটে যায়, কি বলো?
3: দাদা, খাট ফুল টুল সব এসে গেছে।
4: তাহলে আর দেরি নয়, রাত প্রায় 8টা হবে। এখন বেরিয়ে পড়তে পারলে দাহ করে ফিরতে রাত্রি 2টো।

0: তিনটে তো বাজবে।
1: তাহলে মাকে বলি, মানে ডেড বডি বের করার আগে যদি কিছু করণীয় থাকে। হ্যাঁ
2: দাদা দাদা, ঠাকুমার একটা ছবি তুলে রাখলে হতো না?
3: এখন তাহলে ফটোগ্রাফারকে খবর দিতে হয়।
4: না না, আর ছবি তোলার হাঙ্গামা করে কাজ নেই, বরং ওকে একখানা নতুন কাপড় পরিয়ে দিই, সব বাড়িতেই মরা নিয়ে যাওয়ার আগে যা করে।
2: ঠাকুমার পায়ে আলতা মাখিয়ে কাপড়ে ছাপ তুলে রাখবে না মা?
1: হ্যাঁ হ্যাঁ, সে তো রাখতেই হবে। ধরো ধরো, ভালো করে ধরো, খাটের উপর দাঁড়া দাঁড়া। আরে তোরা আমার মাকে এমন করে সাজালি কেন? আমি জ্ঞান হয়ে অবধি কোনোদিন যে মাকে সাজতে দেখিনি।
2: আমি আমি একবার প্রণাম করব ঠাকুমাকে।
1: শুধু তুই কেন, আমরা সবাই ওকে শেষবার প্রণাম জানাবো।
4: আরে দেবু, তুই আর শুভ দুজনেই শ্মশানে যাবি তো?
1: হ্যাঁ মা, মৃন্ময়কে বাড়িতে রেখে গেলাম, আর বাবা তো সঙ্গেই যাচ্ছেন।
4: হ্যাঁ, তোর বাবার উপর একটু নজর রাখিস।
2: মা আমি শ্মশানে যাব মা।
4: পাগল নাকি? কত রাত্রিরে ওরা ফিরবে তার কিছু ঠিক আছে? একলা মেয়ে ছেলে, তুই কোথায় যাবি?
1: তাহলে আর দেরি নয়, চললাম মা।
4: এই ঠান্ডায় অত রাত্রিরে গঙ্গায় ডুব দিস নি জানো? বাড়ি ফিরলেই আমি গরম জল করে দেবো, তুই আর শুভ চান করে নিবি।
1: কিন্তু বাবাকে তো গঙ্গা স্নান করতেই হবে, মুখাগ্নি করবে যখন।
4: সে তো নিরুপায়।
1: ঠিক আছে, বলহরি বলহরি বলহরি বলহরি।
2: আজ কিন্তু তোমার 10 মিনিট দেরি। কি চুলে তেল দাওনি, নোকাটুনি, পায়ে রবারের জুতো,
1: বাড়িতে অসৌচ, খানিকটা আমাকেও মানতে হচ্ছে।
2: সত্যি এখন যে ঝামেলা, ভাবছিলাম তুমি হয়তো আসবেই না।
1: তাই কি হয়, না এলে তোমাকে নিশ্চয়ই খবর দিতাম, কিন্তু আসতে আমাকে হতোই।
2: তার মানে?
1: মানে এই চিঠিটা দিতে।
2: কি চিঠি?
1: তোমার নিমন্ত্রণ পত্র।
2: কিসের নিমন্ত্রণ?
1: ঠাকুমার শ্রাদ্ধের দিন যেতে হবে।
2: না না, যা আমি কেমন করে যাবো? তাই কখনো হয়?
1: যেতে আপত্তি কিসের?
2: না
1: জানো, এই চিঠিটা মা পাঠিয়েছে, আর তোমাকে বিশেষ করে যেতে বলেছে।
2: অত আমাকে যেতে বলে মানে?
1: আমার মনে হয় মা তোমাকে দেখতে চায়।
2: তাই? কিন্তু কেন?
1: বারে ছেলের সঙ্গে বিয়ে দেবার আগে মেয়েটিকে একবার দেখবে না?
2: কিন্তু তোমাদের তো এখন কাল অসুখ, 1 বছর না হলে কি শুভ কাজ হবে?
1: হ্যাঁ আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু মা বোধহয় ততদিন অপেক্ষা করতে রাজি নয়।
5: বাসংসি জীর্ণনি যথা বিহায় নদানি গৃহ্ণাতি নরো পরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণা নন্নানি সংজাতি নরানি দেই।
1: মা একবার এদিকে শোনো। না বলছিলাম, দেখো না কে এসছে, এরই নাম প্রিয়ঙ্কা, তুমি আসতে বলেছিলে।
4: এসো এসো, ঠান্ডা একটা শ্রাদ্ধ বাড়িতে প্রণাম নিতে নেই। বাহ সুন্দর মেয়ে, তাই এই বাড়িতে তো আগে একবার এলে পারতে।
2: না মানে
4: এখন তোমার মা বাবাকে একদিন আসতে বলো।
2: আচ্ছা
4: তাহলেই সব ঠিক করা যাবে, কেমন?
1: শুনি শুনি, এদিকে।
2: হ্যাঁ
1: আলাপ করিয়ে দিয়ে, এই হলো প্রিয়ঙ্কা, আর এই হচ্ছে আমার ছোট বোন সুমিতা।
2: ভাই বেশি দিন অপেক্ষা করতে হবে না ভাই, মায়ের ইচ্ছে সামনের বৈশাখে শুভ কাজ হবে, নইলে জ্যৈষ্ঠ মাসে আবার জ্যেষ্ঠ ছেলের বিয়ে দিতে নেই। কিন্তু হ্যাঁ, বাবার অবশ্য একটু আপত্তি আছে, মানে মহাগুরু নিপাত হলো কিনা, তাই 1টা বছর শুভ কাজে বসতে নেই। উনি তাই বললেন। হ্যাঁ কিন্তু তার জন্য চিন্তা নেই, এ বাড়িতে মায়ের কথাই হলো সুপ্রিম কোর্টের রায়, তার নড়চড় নেই, মা যা বলবে তাই হবে, সুতরাং বিয়ে বৈশাখ মাসেই হচ্ছে।

0: তাহলে বসে কংসি দিতে চাও?
1: হ্যাঁ, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে।
0: কিন্তু আমি ভাবছিলাম যে কালাশৌচ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলে হয় না?
1: তাহলে বিয়েটা 1 বছর পিছিয়ে দিতে হয়।
0: না মানে আমি বলছিলাম, মেয়ে যখন পছন্দ করা আছে।
1: হ্যাঁ, চমৎকার মেয়ে, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, কিন্তু ছেলের কত বয়স হলো সে খেয়াল আছে? তোমার মা আরো 2 বছর আগে সঙ্গে গেলে কবে ওর বিয়ে দিতে পারতাম।
2: জানিস দাদা, কাল থেকেই বাড়িতে রাজমিস্ত্রি লাগবে, ঘরগুলো সব ভালো করে চুনকাম হবে, শুধু তোর ঘরটা।
0: হ্যাঁ,
2: তোর যে রং পছন্দ মা জিজ্ঞেস করতে বলেছে।
0: প্রিয়াঙ্কা বলছিল ঘরে কচি কলা পাতার রং দিতে।
2: কচি কলা পাতা ভারী সুন্দর হবে, আমি এক্ষুনি গিয়ে মাকে বলছি। মা,
1: মা, ওগো শুনছো, প্রিয়াঙ্কা শখ হয়েছে, তার ঘরে কচি কলা পাতার রং দিতে হবে, তুমি সেই মতো ব্যবস্থা করো, বুঝলে?
0: কচি কলা পাতার রং?
1: হ্যাঁ হ্যাঁ, ওই হালকা সবুজ রং আর কি, মিস্ত্রিদের বললেই ঠিক বুঝতে পারবে।
0: তাহলে দেখি রাজমিস্ত্রির সঙ্গে কথা বলে।
1: উপায় নেই, এসব ছোটখাটো সাদালা মিটিয়ে দিতে হবে, নইলে একদিন ঠিক দুঃখ করবে, যেমন আমার হয়। বিয়ের পর আমি অবশ্য শ্বশুর বাড়ি করতে এসেছিলাম খড়ের ঘরে, দেয়ালে রং নয়, মাটি আর গোবর লেপা ছিল, বুঝলে?
2: কিরে দাদা, ঘুমলি?
0: আরে শুনি, শুয়ে শুয়ে অনেক কথা মনে হচ্ছিল।
2: কার কথা? ঠাকুমার?
0: ভাবছিলাম গত মাসেও তো ঠাকুমা বেঁচে এই ঘরটায় ঘুমতো, রাত্রি এক একদিন কত গল্প করত।
2: কিসের গল্প রে দাদা?
0: ওর ছেলেবেলাকার গল্প। আসলে কি জানিস, মানুষ বুড়ো হলে তার সামনে ভবিষ্যৎ বলে তো কিছু থাকে না, তখন সে আবার পুরোনো দিনে ফিরে যেতে চায়, অতীতকে আঁকড়ে ধরে, ছেলেবেলার কথা ভাবে।
2: ঠাকুমা বুঝি তোর সঙ্গে ছেলেবেলার গল্প করত?
0: হ্যাঁ, একদিন রাত্রিরে বলছিল,
1: জানিস ভাই, তোর ঠাকুরদা যেদিন পালকি করে বে করতে এলো, সেদিন তো মাঝে মাঝেই বৃষ্টি, পুবে হাওয়া, আকাশেও খুব মেঘ থাকছে, সবাই তো একেবারে ভেবে ভেবে অস্থির, দেবটানা আবার বেঁকে বসে, তা অবশ্যই পাশের গ্রাম, মাত্র 3 মাইল রাস্তা, তবু তো মেয়ের বে বলে কটা ভাবনা তো হয়, তবে সন্ধ্যের মুখেই বেয়ারাদের শব্দ শোনা গেল, বর এসে তো পৌঁছলো আগে, বরযাত্রীরা তখনো ওই পথেই, তারা আসছে গরুর গাড়িতে, তারপরে পালকি থেকে বরকে তো নামানো হলো, তখন তোর ঠাকুরদার বয়স ওই মোটে 14 হবে, আর 9 বছরের কোণে। জানিস বাসর ঘরে ও পাড়ার ওই ঠান্ডি জোর করে আমাকে বরের কোলে বসিয়ে দিয়েছিল, তখন ওই ঘর শুদ্ধ মেয়েগুলোর কি দম পাতা হাসি।
0: আসলে আমাদের সংসারের সঙ্গে ঠাকুমার আর কোনো যোগ ছিল না, পুরনো কাগজ, শিশি বোতল।

0: কিংবা ভাঙা অ্যালুমিনিয়ামের বাসনপত্রের মতো ঠাকুমাকে আমরা অনেকদিন আগেই বাতিল করে দিয়েছিলাম। এই ঘরখানা প্রয়োজন ছিল বলে নির্লজ্জের মতো তার মৃত্যু কামনা করেছি।
1: জানিস দাদা, ঘরের দেওয়ালে ঠাকুমার হাতের লেখা রয়েছে।
0: হ্যাঁ জানি, ঠাকুমা কি সব যেন লিখে রাখতো।
1: এই যে এখানে লেখা রয়েছে দেখ, সোমবার একাদশী।
0: শুধু আজকের রাত্রিটায় শেষ চিহ্ন কটা থাকবে, তারপর কাল সকালে মিস্ত্রি এসে চুন গোলাবে, ফের চুন শুকোলে সবুজ রং মাখানো পোঁচলা টানতে শুরু করবে, তারপর তারপর এই ঘরের চেহারাটাই বদলে যাবে।
1: ঠাকুমাকে আমরা ভুলে যাব, তাই না রে দাদা?
0: তাই সংসারে এই নিয়ম, ধীরে ধীরে সবাই ভুলে যাবে। শুধু বছরের একটি দিন বংশের কেউ হয়তো ঠাকুমাকে স্মরণ করবে, এখন বাবা, তারপর আমাকেই সেই কাজ করতে হবে। আশ্বিন মাসে পিতৃপক্ষে মহালয়ার দিনে আরো অনেকের সঙ্গে গঙ্গায় এক কোমর জলে দাঁড়িয়ে বলব, নিরালম্ব পিতামহী প্রমদা সুন্দরী দেবী দেব্যা।

0: পালা বদল নাটকটি এখানেই শেষ হল। রচনা দেবল দেব বর্মা, অভিনয়ে বাবা সত্য বন্দ্যোপাধ্যায়, শুভময় অরুণ রায়, অরুণদা ডাক্তার দেবাশিস সান্যাল, কার্তিক কাকা পান্নালাল চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা উর্মিমালা বসু, সুমিতা চৈতি ঘোষাল, ঠাকুমা রণিতা দাস, সত্যবতী সত্যভামা দাস এবং দেবময় দেবরাজ রায়। শব্দগ্রহণ স্বদেশ রঞ্জন ঢালি, সম্পাদনা নারায়ণ পাল। নাটকটি প্রযোজনা করেছেন শুক্লা বন্দ্যোপাধ্যায়।
1: পারাবদল নাটকটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই।
2: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নম্বর, ফোন নম্বর ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ

সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল। সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয়, বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয়, বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা, বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান, ঐতিহাসিক শহরের কথা, মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক, ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও উজবেকিস্তান খনি, আয়ুর্বেদ, পর্যটন, উচ্চশিক্ষা, ওষুধ, তথ্য প্রযুক্তি এবং পরিবেশ সহ বিভিন্ন ক্ষেত্রে 11টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। উজবেকিস্তান সফর শেষ করে এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পিএম স্বনিধি যোজনা দেশের লক্ষ লক্ষ মহিলাকে স্বনির্ভর করে তুলেছে। আকাশবাণীতে আজ মন কি বাত অনুষ্ঠানে তিনি স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরে বলেন, কোনো একটি স্থান পরিচ্ছন্ন রাখার সংকল্প সেই জায়গার পরিচিতিকেই সম্পূর্ণ বদলে দেয়। মাদকমুক্ত যুব সমাজ ও নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। নেপালে হরপাবানের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 768। 11 টন ত্রাণ সামগ্রী নিয়ে ভারতের চতুর্থ বিমান আজ কাঠমান্ডু পৌঁছেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নেপালে জরুরি স্বাস্থ্য পরিষেবা সচল রাখতে $150,000 মার্কিন ডলার বরাদ্দ করেছে। মহিলাদের টি-20 এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত এবং উজবেকিস্তানের মধ্যে সম্পর্ক সুসংহত, কৌশলগত অংশীদারিত্বে উন্নত হয়েছে। উজবেকিস্তান সফরে সেদেশের রাষ্ট্রপতি সাফকাত মির্জিওয়েভের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের শুরুতে শ্রী মোদী বলেন, ইউরেনিয়াম সরবরাহের লক্ষ্যে উভয় দেশের মধ্যে দীর্ঘমেয়াদী ব্যবস্থা গড়ে উঠেছে। উভয় দেশ বিরল খনিজ উত্তোলনের স্থানগুলো নিয়ে আলোচনা করতেও সম্মত হয়েছে। উভয় দেশ আজ খনি, শিল্প, আয়ুর্বেদ, পর্যটন, অর্থনৈতিক, সামগ্রিক ও কৌশলগত অংশীদারিত্ব, উচ্চশিক্ষা এবং পরিবেশ সহ বিভিন্ন ক্ষেত্রে 11টি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে দিশা নির্দেশের জন্য বিদেশমন্ত্রী পর্যায়ে সমন্বয় পর্ষদ বা কোঅর্ডিনেশন কাউন্সিল গড়ে তোলার ব্যাপারে উভয় দেশ রাজি হয়েছে।
1: বিদেশ মন্ত্রী স্তর পর কোঅর্ডিনেশন কাউন্সিল কা গঠন করেঙ্গে জো সহযোগ কে সবই পহলুও কো করিবি সমন্বয় সে দিশা দেগি। হম হমারে জয়েন্ট কমিশন কে স্তর কো সেক্রেটারি লেভেল সে বড়াতে হুয়ে মিনিস্টার লেভেল পর লেকর জায়েঙ্গে। দোনো পক্ষ মিলকর এক বিজনেস সমিট কা আয়োজন করেঙ্গে। ইউরেনিয়াম কি সাপ্লাই কে লিয়ে দোনো পক্ষ লং টার্ম ব্যবস্থা বানায়েঙ্গে।
0: উজবেকিস্তানের রাষ্ট্রপতি মির্জিওয়েভ বলেন, অর্থনৈতিক উন্নয়ন এবং বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে ভারত সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। আন্তর্জাতিক স্তরে নতুন দিল্লির কণ্ঠস্বর ও প্রভাব আরও জোরালো হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
2: I think I believe that under your leadership, India is achieving remarkable results across all sectors, maintaining high rates of economic growth and implementing major projects. India is making truly outstanding advances in digitalization, information technology, artificial intelligence, space exploration, and many other fields. New Delhi's voice and influence in global affairs have grown even stronger. As your close friends, we are of course very pleased to see all these achievements.
0: 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানের তুলনায় 5 গুণ বাড়িয়ে $5 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়েছে দুই দেশ। বাণিজ্য, বিনিয়োগ, পরিকাঠামো, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, খনিশিল্প, প্রতিরক্ষা ও নিরাপত্তা, উদ্ভাবন, কৃষি, ওষুধ শিল্প, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, UPI সহ ডিজিটাল পরিকাঠামো এবং শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে দ্বিপাক্ষিক বাণিজ্যের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পড়াশুনো ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির জন্য সেখানে যাওয়া তরুণদের সুবিধার্থে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়েছে। হিন্দি ভাষার জন্য 100টি লালবাহাদুর শাস্ত্রী স্কলারশিপ এবং তাশখান্দ বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যবিদ্যা বিভাগে একটি সংস্কৃত চেয়ার স্থাপনের ঘোষণা করা হয়েছে।
1: দোনো দেশোঁ কে ইউবাওঁ বিশেষকর স্টুডেন্টস আর প্রফেশনালস কে বীচ এক্সচেঞ্জ কো বড়াওয়া দেনা হামারি উচ্চ প্রাথমিকতা হ্যায়। দোনো দেশোঁ কে বীচ ট্যুরিজম বড়াণে কে লিয়ে আজ প্রোগ্রাম অফ কোঅপারেশন পর সহমতি বনি হ্যায়। মুঝে খুশি হ্যায় কি উজবেকিস্তান মে হিন্দি ভাষা কো প্রমোট করনে কে লিয়ে আজ হাম স্কলারশিপ কি ঘোষণা করনে যা রহে হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুক্ষণের মধ্যেই কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছবেন। বিশকেকে তার দুদিনের সফরে প্রধানমন্ত্রী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও সদস্য দেশগুলোর নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পিএম স্বনিধি যোজনার মাধ্যমে লক্ষ লক্ষ মহিলা স্বনির্ভর হয়ে উঠেছেন। আকাশবাণীতে আজ মন কি বাতের 137তম পর্বে তিনি বলেন, দেশজুড়ে প্রায় 35 লক্ষ মহিলা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে নিজের ব্যবসার প্রসার ঘটিয়েছেন। এ প্রসঙ্গে তিনি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ববিতা শর্মা

0: এবং বেঙ্গালুর টি এস নিনগাম্মার কথা উল্লেখ করেন।
1: লাখো মাতা ও বহনকে পিএম স্বনিধি যোজনা সে নই তাকত মিল রহি হ্যায়। মহিলা সশক্তিকরণ কে ইস পহলু কি উতনি চর্চা নহীঁ হোতি জিতনি হোনি চাহিয়ে। পিএম স্বনিধি যোজনা কি লাভার্থিও মে করিব 46% মহিলায় হ্যায়, ইয়ানি দেশ ভর মে লগভগ 35 লাখ মহিলায় ইস যোজনা সে জুড়কর আপনে কারোবার কো আগে বড়া রহি হ্যায়।
0: আজকের মন কি বাতে শ্রী মোদী স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরে বলেন, কোন একটি স্থান পরিচ্ছন্ন রাখা সংকল্প সেই জায়গার পরিচিতিকেই আমূল বদলে দেয়। সম্প্রতি অমরনাথ যাত্রায় 400 মেট্রিক টনের বেশি বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণ করা হয়েছে। উত্তরপ্রদেশের পাটোয়াইতে আকাশ এবং রোহন নামে দুই যুবক নদীঘাট সহ বিভিন্ন স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজে অংশ নিয়ে দৃষ্টান্ত তৈরি করেছে।
1: স্বচ্ছতা কি এক বহুত বড়ি খুবই হতি হ্যাব কিসি জগাকে স্বচ্ছ রাখনে কা সংকল্প वहां के लोगों का अपना संकल्प बन जाता है तो बदलाव केवल साफ सफाई तक सीमित नहीं रहता, इससे उस जगह की पूरी पहचान ही बदल जाती है। देश के अलग अलग हिस्सों में स्वच्छता के लिए ऐसे प्रयास हमें निरंतर प्रेरणा देते हैं।
0: বর্তমানে দেশের মেয়েদের স্বপ্নের উড়ান পৃথিবী ছাড়িয়ে মহাকাশ পর্যন্ত বিস্তৃত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মেয়েদের ক্ষমতায়নে গৃহীত উদ্যোগ মিশন শক্তি স্যাটের মাধ্যমে 108টি দেশের 12,000 ছাত্রী স্যাটেলাইট প্রযুক্তি শেখার ও উদ্ভাবনের সুযোগ পাচ্ছেন।
1: আজ আমার বেটিয়ों के सपनों की उड़ान धरती से निकलकर अंतरिक्ष तक पहुंच रही है और आपको यह जानकर गर्व होगा कि भारत ऐसे सपने देखने वाली दुनिया की हजारों बेटियों को एक साथ जोड़ रहा है। इस प्रयास का नाम है मिशन शक्ति सेट। इसके माध्यम से 108 देशों की 12,000 छात्राओं को सैटेलाइट टेक्नोलॉजी सीखने और इनोवेशन के क्षेत्र में आगे बढ़ने का अवसर मिल रहा है।
0: দেশজুড়ে উন্নত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ অভিযান গতি লাভ করেছে বলে শ্রী মোদী জানান। মাদকমুক্ত যুব সমাজ ও নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে এই অভিযানে বহু মানুষ বিশেষ করে তরুণরা বিপুল সংখ্যায় সামিল হচ্ছেন। প্রধানমন্ত্রী বলেন, আগামী 3রা সেপ্টেম্বর কিংবদন্তি মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উদযাপিত হবে। উৎসবের মৌসুমে আরও একবার দেশে তৈরি পণ্য ব্যবহারের কথা স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভোকাল ফর লোকালের দৃষ্টিভঙ্গি স্থানীয় পণ্যের বাজারকে প্রসারিত করে। আজকের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মতামত জানতে। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। নেপালে হর্পাবনের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 768, 2,500-এর বেশি মানুষ এখনও নিখোঁজ। বিপর্যয়ের পঞ্চম দিনে আজও নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। ক্ষতিগ্রস্ত 8টি জেলা থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগ কবলিত জেলাগুলি থেকে 227 জন বিদেশিসহ 8,186 জনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, নেপালে আকস্মিক বন্যার বিপর্যয়ের পর এ পর্যন্ত 149 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। সমাজমাধ্যমে বার্তায় জয়সওয়াল জানান, আগে যাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না এমন প্রায় 50 জন ভারতীয় নাগরিকের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করা হয়েছে। নেপাল সীমান্তের কাছে তিব্বতে হর্পাবনের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। চীনা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী বেশ কয়েকজন ভারতীয় সহ 546 জন এখনও নিখোঁজ। এদিকে বন্যা বিধ্বস্ত নেপালে ভারত 68.5 মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। একই সঙ্গে উদ্ধার কাজে সহায়তার জন্য কারিগরি দল, ফরেন্সিক বিশেষজ্ঞ এবং প্রয়োজনীয় সরঞ্জামও পাঠানো হয়েছে। বিদেশ মন্ত্রক সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, 11 টন ত্রাণ সামগ্রী নিয়ে চতুর্থ বিমানটি আজই ভারত থেকে নেপাল পৌঁছেছে। হর্পাবনে বিধ্বস্ত নেপালের স্বাস্থ্য পরিষেবায় জরুরি সহায়তার লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু তাদের দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক তহবিল থেকে $150,000 বরাদ্দ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত আধিকারিক ডক্টর নীলেশ বুদ্ধা জানিয়েছেন, এই জরুরি তহবিল তাৎক্ষণিক কার্যক্রমের অগ্রাধিকারমূলক বিষয়গুলিতে সহায়তা করবে। মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:30। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। ভারত ও উজবেকিস্তান খনি, আয়ুর্বেদ, পর্যটন, উচ্চশিক্ষা, ওষুধ, তথ্য প্রযুক্তি এবং পরিবেশ সহ বিভিন্ন ক্ষেত্রে 11টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পিএম

0: স্বনিধি যোজনা দেশের লক্ষ লক্ষ মহিলাকে স্বনির্ভর করে তুলেছে। মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে। খবর এখনকার মতো এ পর্যন্ত, এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন বাংলা আধুনিক গান, শুরুতেই শুভমিতার গান।

প্রচার তরঙ্গে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। এখন শুনবেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে একটি গান।

0: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলো হার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলো হার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে এবং বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতের এই নতুন পর্বে আজ আপনাদের সবাইকে আমি আরও একবার স্বাগত জানাই। আপনারা সবাই জানেন যে এটি এমন একটি মঞ্চ যেখানে আমরা নতুন প্রচেষ্টাগুলোকে সামনে নিয়ে আসি, দেশবাসীর উদ্ভাবনী ভাবনা নিয়ে আলোচনা করি। এগুলোর মধ্যে এমন কত ভাবনা রয়েছে যাদের পেছনে মানুষ অক্লান্ত শক্তি ব্যয় করেছেন। বন্ধুরা, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছিলেন আষাঢ়ী একাদশীর পবিত্র লগ্নে, এটা বলতে আমার অত্যন্ত আনন্দ হচ্ছে যে ইতিহাসকে আকর্ষণীয় করে তোলার নিজস্ব প্রয়াসের শুভারম্ভ করছি। তিনি আরও জানান এই ভাবনাটি খুবই সরল, এই ওয়েবসাইটে গিয়ে যে কোনো একটি বছর বেছে নিন আপনি, এখানে আপনারা সহজেই জেনে যাবেন যে সেই সময় ভারতের কোন অংশে কার শাসন ছিল। আমার কাছেও বেশ আকর্ষণীয় মনে হয়েছে এটা, আমি ভাবলাম যে এর সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাক। আমি জানতে পারলাম যে এই কাজটি মুম্বাইতে থাকা শ্রীমান কৃষ্ণা শেষাদ্রিজি করেছেন। মজার বিষয় হল কৃষ্ণাজি ওয়েবসাইটের নামও খুব সহজ রেখেছেন, www.bharatrajya.com। তিনি যে উদ্যোগ নিয়েছেন তার তথ্য আপনাদের কাছেও পৌঁছানো উচিত, তাই আমি ভাবলাম যে সরাসরি শ্রীকৃষ্ণাজির সঙ্গেই কথা বলে নিই। বন্ধুরা, কৃষ্ণাজি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। কৃষ্ণাজি নমস্কার।
2: নমস্কার স্যার। নমস্কার
1: ভাই। আমি জানতে পেরেছি যে আপনি না প্রযুক্তির দুনিয়ার মানুষ না আপনি ইতিহাসের শিক্ষক, তবুও আপনি প্রযুক্তি ব্যবহার করে ইতিহাসের সাইট বানিয়ে ফেলেছেন, তাই আমি খুব কৌতূহলী, এসব হলো কিভাবে?
2: ধন্যবাদ স্যার, আপনার সঙ্গে কথা বলা আমার খুব বড় সৌভাগ্যের ব্যাপার। তাই স্যার, আমার সম্পর্কে যদি আমি একটু বলি তাহলে স্যার, আমি একজন ইঞ্জিনিয়ার ছিলাম, তারপরে আমি MBA করি, তারপরে আমি মার্কেটিং ক্ষেত্রে চলে গেলাম। কিন্তু এসব যখন করছি আমি তখনও ছোটবেলায় পড়া ইতিহাসে খুব আগ্রহ ছিল আমার, তাই আমি সবসময় ইতিহাস নিয়ে কিছু করতে চেয়েছি, কিভাবে এটিকে আকর্ষণীয় করা যায়। এবং আমার এও মনে হতো যে আমরা যেভাবে ইতিহাস শেখাই তাতে আমরা অনেক উন্নতি করতে পারি, তাতে আমরা অনেক পরিবর্তন আনতে পারি, ইতিহাসকে গল্পের মতো করে পৌঁছে দিতে পারি মানুষের কাছে।
1: কৃষ্ণাজি, ভারতীয় ইতিহাসের এমন কোন দিক আছে যার সম্পর্কে আপনার মনে হয়েছে যে সেই ব্যাপারে আরও বেশি বেশি করে মানুষের জানা উচিত?
2: স্যার, ভারতীয় ইতিহাস যেভাবে আমাদের স্কুল বা কলেজে শেখানো হয়, যেমনটা দেখেন আপনি, তা কোনো একটি সাম্রাজ্য বা কোনো একটি রাজ্যের দৃষ্টিকোণ থেকে, তার দৃষ্টিভঙ্গি থেকে শেখানো হয়, এবং সেই সাম্রাজ্যগুলোকে অসম গুরুত্বও দেওয়া হয়। এর ফলে বাকি অনেকগুলো সাম্রাজ্য যা আমাদের ছিল, সেই সব মহান সাম্রাজ্য যেমন চোল পল্লব ছিল, কার্কট বংশ কাশ্মীরে ছিল, অহমেরা ছিল যারা অন্তত 600 বছর অসমে নিজেদের সংস্কৃতি নিজেদের মূল্যবোধকে বজায় রেখে

0: ছিল এগুলো সম্পর্কে আমরা জানি না। তাই আমি ভাবলাম এমন কোনো সাইট বানানো যাক যা এইসব মহান সাম্রাজ্যকেও পরিচয় করিয়ে দেবে মানুষের সঙ্গে।
1: কৃষ্ণাজি, আপনি এত পরিশ্রম করছেন, আমি আপনাকে এমনি একটা কাল্পনিক প্রশ্ন করছি, যদি আপনি ভারতীয় ইতিহাসের যে কোনো তিনজন ব্যক্তির সঙ্গে কথা বলার সুযোগ পান, তাহলে আপনি কাদের সঙ্গে কথা বলতে চাইবেন এবং কেন?
0: হ্যাঁ স্যার, প্রথমে আমি কথা বলবো রাজারাজা চোল বা রাজেন্দ্র চোলের সঙ্গে। তিনি চোল সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজাদের মধ্যে একজন ছিলেন। আমি তার থেকে এটা জানতে চাইব যে তাদের এই ভিশন বা দৃষ্টিভঙ্গি কিভাবে এলো। যেমন তারা বৃহদীশ্বর মন্দির বা গঙ্গাইকুণ্ডা চোলাপুরম এরকম বড় বড় মন্দির, শিবজির মন্দির নির্মাণ করেছিলেন, সেগুলো এক্সিকিউট করার ভিশন কিভাবে এলো, প্ল্যানিং কিভাবে করলেন, তাদের এই ভাবনাটা কিভাবে এলো যে আমরা এমন কিছু একটা তৈরি করব যা আগামী হাজার বা দু হাজার বছর ধরে অন্যদের প্রেরণা যোগাবে, সেটা তাদের থেকে আমার জানার ইচ্ছে। দ্বিতীয় যে ব্যক্তির কথা আমি বলবো, তিনি আমার মত অনুযায়ী ভারতের ইতিহাসে একজন অত্যন্ত আন্ডাররেটেড পার্সোনালিটি। স্যার, তার নাম হিমু। আমরা তার সম্বন্ধে ভারতীয় ইতিহাসে খুব বেশি হলে দু তিন লাইন পড়ি। আমরা এটা জানি না যে হিমু একজন কমন ম্যান, সাধারণ মানুষ ছিলেন, একজন ব্যবসায়ী ছিলেন। সেখান থেকে উনি একটি সাম্রাজ্য স্থাপন করেন। তিনি শুধু একজন সাম্রাজ্যের স্থপতি নন, একজন সমর চিন্তাবিদও ছিলেন, যিনি মিলিটারি জিনিয়াস ছিলেন। নিজের জীবনে 23টি যুদ্ধ লড়েছিলেন, যার মধ্যে 22টিতে জয়লাভ করেন। তার থট প্রসেস কেমন ছিল, তিনি কিভাবে একজন সাধারণ মানুষ থেকে এত বড় সম্রাট হয়েছিলেন, এই যে তার যাত্রা, সেটা জানতে আমি অত্যন্ত আগ্রহী স্যার। আর তৃতীয় যিনি, তিনি খুব আকর্ষণীয় ব্যক্তিত্ব। তিনি একজন নারী, ত্রিভুবন মহাদেবী। ওড়িশাতে এক সাম্রাজ্য ছিল যার নাম ভৌমাকারা রাজবংশ। এর কাহিনীও অত্যন্ত আগ্রহদীপক। 850 খ্রিস্টাব্দের আশেপাশে ওদের রাজ্যের উপর প্রতিবেশী পাল রাজ্য আচমকা আক্রমণ করে, আর তাতে ওঁর স্বামী, যিনি ওই রাজ্যের রাজা ছিলেন, তিনি যুদ্ধে শহীদ হন। ফলে তার রাজ্য অনেক ছোট হয়ে যায় এবং সেখানকার নেতৃস্থানীয় ব্যক্তিরা রাজ্য ছেড়ে চলে যেতে শুরু করেন। তখন ত্রিভুবন মহাদেবী নামের মহিলা রাজ্য সামলান এবং তিনি ভারতের ইতিহাসের প্রথম স্বাধীন শাসকদের অন্যতম হয়ে ওঠেন। তিনি রাজ্যকে শুধু স্থিতিশীল করেননি, তাকে এতটাই শক্তিশালী করে তুলেছিলেন যে পরবর্তী 100 বছর পর্যন্ত কলিঙ্গ অঞ্চলে তারা সাম্রাজ্য চালিয়ে যান। এই তিনজন ইন্টারেস্টিং ঐতিহাসিক ব্যক্তিত্বের সঙ্গে আমি কথা বলতে চাই স্যার।
1: কৃষ্ণাজি, মনে হচ্ছে আপনি যেন ইতিহাসকে জীবন্ত করে তুলছেন, আপনি পুরোপুরি ইতিহাসে ডুবে গেছেন। দেখুন, আমিও অত্যন্ত আগ্রহের সঙ্গে আপনার সাইট দেখেছি, আর আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে যে আপনার সাইটে এমন একটা ট্যাব আছে যেখানে মানুষ কারেকশন এবং সাজেশনও দিতে পারেন। এভাবে কনস্ট্রাকটিভ ফিডব্যাককে স্বাগত জানানো, এটা খুব বড় একটা বিষয়। আপনি কি মানুষের থেকে পরামর্শ পেতে শুরু করেছেন, আর সেগুলোকে নিয়ে আপনি কিভাবে কাজ করছেন?
0: হ্যাঁ স্যার, মানুষের থেকে অনেক পরামর্শ আসে। পরামর্শগুলো দু ধরনের। একরকম পরামর্শ হয় যাতে তারা কারেকশন সাজেস্ট করেন, অমুক প্রদেশে অমুক সময় অমুক দেশে অমুক রাজা ছিলেন, কিংবা অমুক সময় অমুক যুদ্ধ হয়েছিল, এরকম কিছু সাজেশন আসে। দ্বিতীয় প্রকারের সাজেশন আসে যে আপনি ওই ওয়েবসাইটে এই ফিচার দিতে পারেন বা ওই ধরনের ফিচার দিতে পারেন। আমি দু প্রকারের সাজেশনই গ্রহণ করি। যেমন একটা সাজেশন এলো যে এই রাজ্যে এই রাজা অমুক সময় রাজ্য শাসন করেছেন, তখন আমি ওই সাজেশন নিই। আমাদের যে সোর্স আছে সেগুলোর সঙ্গে যাচাই করি। যেমন আমাকে একজন সাজেশন দিয়েছিলেন যে আপনি ভারতকে তো দেখিয়েছেন, যদি রাজ্য স্তরেও দেখাতে পারেন তাহলে আরও ভালো হবে। আমি এই ফিচার ইমপ্লিমেন্ট করেছি। তারপর আরেকটি ফিচার এসেছিল যাতে আমরা একটি ট্রাম্প কার্ডের মতো বানিয়েছিলাম, সব এম্পায়ারের ডেটা স্ট্যাটিস্টিক্স দিয়ে, যাতে সেগুলি শিশুদের কাছেও পৌঁছতে পারে। কেউ একজন সাজেশন দিয়েছিল যে এগুলোকে আপনি এক জায়গায় নিয়ে আসুন যাতে আমরা সবাই ডাউনলোড করে শেয়ার করতে পারি। আমি সেই ফিচারও ইমপ্লিমেন্ট করেছি। আমাদের এটা মাথায় রাখা জরুরি যে আমরা ভুল করতে পারি, কারণ আমরা সর্বশ্রেষ্ঠ নই। আর সেটা মাথায় রেখেই আমি কারেকশনের ট্যাব রেখেছিলাম, কারণ এটা আমাদের সবার সাইট। আর ভবিষ্যতে সমস্ত কন্ট্রিবিউশন মাথায় রেখে আমরা এমন একটা সাইট বানাবো যা আগামী কিছু বছরের মধ্যে ইতিহাসকে এক মনোগ্রাহী আগ্রহদীপক বিষয় করে তুলবে।
1: কৃষ্ণাজি, আপনি সত্যিই অত্যন্ত বড় একটা কাজ করেছেন। আচ্ছা, ইতিহাস ছাড়া আপনার নিশ্চয়ই আরও বেশ কিছু শখ রয়েছে, আরও অনেক কিছু কাজ আপনি করেছেন নিশ্চয়ই,

0: হ্যাঁ না স্যার, আমি একটু বোরিং টাইপের মানুষ স্যার। আমি টেকনোলজি নিয়ে খুবই আগ্রহী এবং ইতিহাসের বিষয়েও উৎসাহ রয়েছে। এখন যখন টেকনোলজি এবং ইতিহাস মিলেমিশে গেছে, এখন এর মধ্যেই ডুবে থাকি সারাদিন।
1: চলুন কৃষ্ণাজি, আপনাকে আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা। আপনি একটা খুবই সুন্দর সূচনা করেছেন এবং আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন তাতে অনেক মানুষ আপনার সঙ্গে যুক্ত হবে, এটা আমার পূর্ণ বিশ্বাস। তাই আমার তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভকামনা। বন্ধুরা, কৃষ্ণাজির এই প্রচেষ্টা শুধু ইতিহাসের শিক্ষার্থীদের জন্যই নয়, এতে আমরা সকলেই নিজেদের অতীতকে চমৎকারভাবে জানার সুযোগ পাব। আপনাদের কাছেও যদি এই ধরনের প্রচেষ্টার বিষয়ে কোনো তথ্য থাকে তাহলে তা অবশ্যই শেয়ার করুন। আমার প্রিয় দেশবাসী, নেশামুক্ত যুবা বিকশিত ভারতের জন্য এই অভিযান এই সময়ে সমগ্র দেশে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এর উদ্দেশ্য খুবই স্পষ্ট, নেশামুক্ত যুব সমাজ, ড্রাগ ফ্রি ইন্ডিয়া। অনেক মানুষ বিপুল সংখ্যায়, বিশেষ করে আমাদের যুব বন্ধুরা এর অংশ হচ্ছেন। প্রকৃতপক্ষে এটা ভারতের যুব সমাজের স্বাস্থ্য, ওদের আনন্দ এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের সামগ্রিক সংকল্প। বন্ধুরা, নেশার প্রতি দুর্নিবার আসক্তি একজন মানুষকেই শুধু গ্রাস করে না, এর কুফল তার সমগ্র পরিবার ও সমাজকে ভুগতে হয়। আমি সেই সমস্ত ব্যক্তিদের প্রশংসা করি যারা ড্রাগসের বিরুদ্ধে অন্যকে সচেতন করেন এবং নেশার কবলে পড়ে লড়াই করতে থাকা মানুষদের সাহায্যের জন্য এগিয়ে আসেন। নেশামুক্ত ভারতের জন্য আপনারা কোনো পাওয়ারফুল স্লোগান তৈরি করতে পারেন, আমাদের ইয়াং মিউজিশিয়ানসরা এমন গান সৃষ্টি করতে পারেন যেখানে ড্রাগ ফ্রি লাইফের বার্তা থাকবে, ছাত্রছাত্রীরা এবং থিয়েটারের দলের লোকেরা অন্তর ছুঁয়ে যাওয়া কোনো ছোট নাটিকা লিখতে পারেন যার মধ্যে ড্রাগের বিপদের সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসার পথের কথাও বলা থাকবে। আমাদের দেশে দারুণ দারুণ কন্টেন্ট ক্রিয়েটারদের অভাব নেই। আমার অনুরোধ রইল যে ওরা যদি বিভিন্ন ভাষায় এমন কন্টেন্ট তৈরি করেন তাহলে সমাজ এই দিশায় এগিয়ে যেতে পারে। আপনারা আপনাদের এই সংক্রান্ত প্রচেষ্টা হ্যাশট্যাগের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করুন। কখনো কখনো ক্রিয়েটিভ এফোর্ট ফর্মাল ক্যাম্পেনের থেকে বেশি কার্যকরী হয়। আসুন, ভারতের যুবশক্তিকে নেশার কবল থেকে রক্ষা করার জন্য, নেশামুক্ত করার মতো পবিত্র কর্তব্যে আমরা সকলেই নিজেদের ভূমিকা পালন করি। আপনারা আপনাদের প্রচেষ্টাকে নেশামুক্ত যুব সমাজ এই হ্যাশট্যাগে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করুন। আমার প্রিয় দেশবাসী, আগস্ট মাসে আমরা চারিদিকে দেশভক্তির নানা রং দেখতে পাই। এই সময় প্রত্যেক মানুষের মনে দেশপ্রেমের ভাবনা আরও প্রবল হয়ে ওঠে। ন্যাশনাল হ্যান্ডলুম ডে এবং ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি থেকে শুরু করে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস এই মাসকে আরও বিশেষ করে তোলে। স্বাধীনতা দিবস এবং ন্যাশনাল স্পেস ডে এর মতো দিন প্রত্যেক ভারতবাসীকে গর্বে ভরিয়ে তোলে। হর ঘর তিরঙ্গা অভিযান এই ভাবনাকে আরও মজবুত করে। বন্দে মাতরমের 150 বছর পূর্ণ হওয়ার ফলে এই বছরটা আরও বিশেষ হয়ে উঠেছে। এইবার 8 কোটিরও বেশি তেরঙ্গা পতাকার সঙ্গে সেলফি আপলোড হয়েছে। তেরঙ্গা পতাকাকে নিয়ে এই উৎসব শুধুমাত্র ভারতবর্ষেই সীমাবদ্ধ থাকেনি। এই বছর সূর্যপথ তিরঙ্গা অভিযানের মাধ্যমে আমাদের তেরঙ্গা পতাকা বিশ্বে এক অনন্য যাত্রাপথে পাড়ি দিয়েছে। ফিজির সুবায় প্রথম সূর্যকিরণের সঙ্গে তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল। এর পরে এশিয়া, আফ্রিকা, ইউরোপ আর তারপরে আমেরিকার সান ফ্রান্সিসকোতে ইন্ডিয়ান মিশন আর পোস্টে পতাকা উত্তোলন করা হয়। আপনারা কল্পনা করুন এই দৃশ্য কতটা অদ্ভুত ছিল। যেমনভাবে সারা বিশ্বে সূর্য উদিত হতে থাকল, সেরকমভাবেই ভারতীয় পতাকা উত্তোলিত হতে থাকল। এরকম প্রচেষ্টায় সমাজকে এক সূত্রে আবদ্ধ করতে পারে। এদের মাধ্যমে দেশের সঙ্গে আমাদের সংযোগ আরও গভীর হয়। এই

চেষ্টার সঙ্গে যুক্ত সমস্ত মানুষকে আমার অনেক অনেক অভিনন্দন। আমার প্রিয় দেশবাসী, আমাদের শহর এবং মফস্বলের রাস্তায় প্রত্যেক দিন সকাল থেকে সন্ধে লক্ষাধিক মহিলা বিভিন্ন কাজে যুক্ত থাকেন। কেউ সবজি বেচেন, কেউ ফল, কেউ চায়ের দোকান দেন, আবার কেউ ফুল, প্রদীপ এবং পূজা সামগ্রী নিয়ে বসেন। অনেক সময় শুধুমাত্র স্বল্প পুঁজি তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবার পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু এখন এরকম লাখো লাখো মা বোনেরা পিএম স্বনিধি যোজনা থেকে নতুন শক্তি পাচ্ছেন। নারী ক্ষমতায়নের এই দিকটি নিয়ে যতটা আলোচনা হওয়া উচিত ততটা হয় না। পিএম স্বনিধি যোজনার লাভার্থীর মধ্যে প্রায় 46% মহিলা, অর্থাৎ সারা দেশের প্রায় 35 লক্ষ মহিলা এই যোজনার সঙ্গে যুক্ত হয়ে নিজেদের ব্যবসা এগিয়ে নিয়ে যাচ্ছেন। বন্ধুরা, গাজিয়াবাদের ববিতা শর্মাজি হলেন এর এক উত্তম উদাহরণ। ববিতাজি পূজা সামগ্রীর একটি ছোট স্টল চালাতেন। ফুল, প্রদীপ, ধূপকাঠি, নারকেলের মতো সামগ্রী বিক্রি করে তিনি নিজের সংসারে সাহায্য করতেন। অনেক পরিশ্রম করতেন, কিন্তু ব্যবসা বাড়ানোর জন্য পুঁজির অভাব ছিল। পিএম স্বনিধি থেকে উনি আর্থিক সাহায্য পেলেন। তিনি নিজের স্টলের সামগ্রী বাড়ালেন, ব্যবসার বিস্তার করলেন, গ্রাহক বাড়ল, উপার্জন বাড়ল, আর ধীরে ধীরে রাস্তার ধারের ছোট্ট স্টলটি একটি দোকানে পরিণত হল। বন্ধুরা, বেঙ্গালুরুর টিএস নিঙ্গাম্মাজির উদাহরণও খুব প্রেরণাদায়ক। নিঙ্গাম্মাজি আর ওনার স্বামী মিলে একটি ইডলি, ডোসা আর সাম্বার বিক্রি করার কাজ শুরু করেন। দোকান চলতে শুরু করল, কিন্তু একে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুঁজির প্রয়োজন ছিল। নিঙ্গাম্মাজিও পিএম স্বনিধি থেকে সাহায্য পেলেন। তারা নিজের কার্ট আরও উন্নত করলেন, আরও জিনিসপত্র কিনতে শুরু করলেন, আর মেনুতেও কিছু নতুন জিনিস যোগ করলেন। গ্রাহক বৃদ্ধি পেল, আয় বৃদ্ধি পেল এবং পরিবারের আর্থিক পরিস্থিতিও উন্নত হল। আজ তারা নিজেদের 3 সন্তানকে আরও ভালো শিক্ষা প্রদানে সক্ষম হয়েছেন। বন্ধুরা, মহিলাদের ব্যবসার বৃদ্ধির সঙ্গে সঙ্গে গোটা পরিবারের ভবিষ্যতেরও অগ্রগতি হয়। বাচ্চাদের শিক্ষায় উন্নতি হয়, ঘরের প্রয়োজন পূরণ হয়, আর নারীদের ভিতর আত্মবিশ্বাস আরও মজবুত হয়। এটাই তো হল নারী ক্ষমতায়নের এক জীবন্ত রূপ। আমি ফুটপাতের ব্যবসার সঙ্গে যুক্ত সমস্ত বোনেদের তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা জানাই। আমার প্রিয় দেশবাসী, স্বচ্ছতার একটি অনেক বড় গুণ আছে। যখন কোনো জায়গাকে পরিষ্কার রাখার সংকল্প সেই জায়গার মানুষের নিজস্ব সংকল্প হয়ে ওঠে, তখন পরিবর্তন শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এর মাধ্যমে ওই জায়গার সমগ্র পরিচয় পাল্টে যায়। দেশের বিভিন্ন জায়গায় স্বচ্ছতার এই প্রয়াস আমাদের নিরন্তর প্রেরণা দেয়। উত্তরপ্রদেশের রামপুরে পাটওয়াই নামে একটি গ্রাম আছে। ওখানে আকাশ এবং রোহন নামের দুই বন্ধু দেখলেন যে তাদের আশেপাশের এলাকা নোংরা আবর্জনায় ভরে গেছে। ব্যাস, তারপর আর কি, আকাশ এবং রোহন আবর্জনার ব্যাগ তুলে নেন এবং পরিচ্ছন্নতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। আস্তে আস্তে অন্য যুবারাও তাদের সাথে যুক্ত হতে থাকেন। একটি টিম তৈরি হয় যার নাম হয় ক্লিন আপ পাটওয়াই। এই যুবারা আজ পর্যন্ত 4টি গঙ্গার ঘাট পরিষ্কার করে ফেলেছেন, 1 টনেরও বেশি প্লাস্টিক আবর্জনা সরিয়ে ফেলেছেন। এনারা বেশ কয়েকটি পুকুর এবং সার্বজনীন স্থানও পরিষ্কার করেছেন। বন্ধুরা, এইবার শ্রী অমরনাথজির যাত্রাতেও স্বচ্ছতা এবং জন অংশীদারিত্বের এমনই প্রেরণাদায়ক ছবি দেখা গেছে। দুর্গম রাস্তায় হাজার হাজার স্বচ্ছতা কর্মী দিবারাত্র সেবা প্রদান করে চলেছেন। এই বছর যাত্রা চলাকালীন 400 মেট্রিক টনেরও বেশি আবর্জনা সংগ্রহ ও প্রসেস করা হয়েছে।

আমার এই প্রচেষ্টার একটি ব্যাপার বিশেষভাবে ভালো লেগেছে, স্বচ্ছতার এই অভিযানে পুণ্যার্থীরা অংশীদার হন। 16,000-এরও বেশি যাত্রী স্বচ্ছতার সংকল্প নিয়েছেন, 10,000-এরও বেশি যাত্রীদের রেসপন্সিবল যাত্রী সার্টিফিকেটও দেওয়া হয়। এখানে একটি অত্যন্ত অসাধারণ প্রয়োগও করা হয়েছে, যাত্রাপথের ঘোড়া এবং খচ্চরের গোবরকেও বায়োগ্যাসে রূপান্তরিত করা হয়েছে এবং সেই ক্লিন এনার্জি থেকে স্বচ্ছ জ্যোতি প্রজ্বলিত করা হয়। অর্থাৎ বাবা বরফানির এই পবিত্র যাত্রায় স্বচ্ছতাও সেবা এবং আস্থার রূপ হয়ে ওঠে। বন্ধুরা, আমাদের গ্রাম হোক বা শহর, আমাদের নদী হোক বা তীর্থস্থল, এর পরিচয় আমাদের আচরণ থেকেও পাওয়া যায়। আর যখন স্বচ্ছতা আমাদের আচরণের অঙ্গ হয়ে যায়, সে স্থানের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। আমার প্রিয় দেশবাসী, কখনো কখনো আমাদের এক ক্ষুদ্র শখ জীবনের বড় কোনো সম্ভাবনার রাস্তা খুলে দেয়। নাগাল্যান্ডের ফেক জেলার বেসালু পুরোজির পথ চলাও কিছুটা সেরকমই। বেসালুজি কৃষক পরিবারে বড় হয়েছেন, ছোটবেলায় তিনি তার মা বাবাকে চাষ করতে দেখেছিলেন এবং তার নিজেরও ফুলের প্রতি খুব টান ছিল। 2021 সালে তিনি এই শখ থেকেই ছোট স্তরে ফুল উৎপাদন শুরু করেন। ধীরে ধীরে এর মধ্যে এক সম্ভাবনা দেখা দিতে থাকে। তিনি লক্ষ্য করেন, বিয়েবাড়ি হোক বা অন্য উৎসব, ফুলের চাহিদা সবসময়ই থাকে। বেসালুজি নিজের এই শখকে আরও এগিয়ে নিয়ে যাবার সিদ্ধান্ত নেন। এই সফরে তিনি স্থানীয় কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে ফুলের বৈজ্ঞানিক চাষের ট্রেনিং নেন এবং তারপর তিনি কেবলমাত্র 1/4 একর জমিতে গ্ল্যাডিওলাসের কয়েক হাজার চারা রোপণ করেন। প্রথম প্রচেষ্টাতেই 5,000-এরও বেশি ফুল ফোটে। বন্ধুরা, এই সাফল্য বেসালুজির জন্য এক নতুন সূচনা হয়ে দাঁড়ায়। তিনি ফুলের চাষকে আরও এগিয়ে নিয়ে যান। যে ফুল কখনো স্থানীয় বাজারে সীমাবদ্ধ ছিল, আজ তা নাগাল্যান্ডের সীমানা অতিক্রম করে দিল্লি, মুম্বাইয়ের মতো শহরে পৌঁছে যাচ্ছে। বেসালু পুরোজির এই যাত্রা আমাদের বলে যে শখ যখন পরিশ্রম আর সঠিক পথপ্রদর্শনের সাথে যুক্ত হয়, তখন তা নতুন সম্ভাবনার রাস্তা খুলে দিতে পারে। আমার প্রিয় দেশবাসী, আমাদের আশেপাশে এমন অনেক লোক আছেন যারা একটি ছোট প্রচেষ্টা দিয়ে শুরু করেন আর দেখতে দেখতে তাঁদের প্রয়াস অনেক লোকেদের জীবনে পরিবর্তনের রাস্তা তৈরি করে দেয়। ওড়িশার দেবড়িগড়ে একটি গ্রাম আছে, ধোড্র কুসুম। কয়েক বছর আগে পর্যন্ত এই গ্রামের মৈথিলি ভুয়েজি প্রায় প্রতিদিন জঙ্গলে যেতেন, কখনো জ্বালানির কাঠ আনতে, কখনো মহুয়া আর কেন্দু পাতা তুলতে, তো কখনো বাঁশের কোপলা এবং অন্যান্য বনজ সামগ্রী আনতে। তাঁর এবং ওখানকার অনেক পরিবারের বহু চাহিদা এই জঙ্গল থেকেই মিটত। কিন্তু তারপর মৈথিলিজি দেবড়িগড় ইকো ট্যুরিজমের সাথে যুক্ত হন। এখান থেকে জঙ্গলের সাথে ওনার সম্পর্ক এক নতুন মোড় নেয়। এখন জঙ্গলের রক্ষণাবেক্ষণও তাঁর জীবিকার মাধ্যম হয়ে ওঠে। বন্ধুরা, মৈথিলিজির জীবনে আসা এই পরিবর্তন অন্য মহিলাদেরও প্রেরণা দিয়েছে। আজ 60-এরও বেশি মহিলা জঙ্গল সংরক্ষণের কাজে যুক্ত হয়েছেন। কেউ বন্যপ্রাণী সুরক্ষার দায়িত্ব সামলাচ্ছেন, কেউ তৃণভূমির বিকাশের সাথে যুক্ত হয়েছেন, আবার কিছু মহিলা ইকো ট্যুরিজম অ্যাক্টিভিটিতে যোগদান করছেন। বন্ধুরা, মৈথিলিজি ও দেবড়িগড়ের এই বোনেরা দেখিয়েছেন যে প্রকৃতিকে রক্ষাও করা যায় আর জীবনে সমৃদ্ধিও আনা যায়। এই সমস্ত বোনেদের প্রচেষ্টা আমাদের সকলের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক। বন্ধুরা, আজ আমাদের মেয়েদের স্বপ্নের উড়ান পৃথিবী ছাড়িয়ে মহাকাশে পৌঁছাচ্ছে এবং আপনারা জেনে গর্বিত হবেন যে ভারত এমন স্বপ্ন দেখা বিশ্বের

হাজার হাজার মেয়েকে এক সুতোই বাঁধছে। এই উদ্যোগের নাম মিশন শক্তি স্যাট। এর মাধ্যমে 108টি দেশের 12,000 ছাত্রী স্যাটেলাইট প্রযুক্তি শেখার এবং উদ্ভাবনের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। 23 আগস্ট জাতীয় মহাকাশ দিবস, ন্যাশনাল স্পেস ডে, এই মিশনের একটি সুন্দর দৃশ্য উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় দেখা গেছে। গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ে মিশন শক্তি স্যাট এর দ্বিতীয় ধাপের সূচনা হয়েছে। এই উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ ও ভারত থেকে আসা প্রায় 100 জন ছাত্রী এক জায়গায় একত্রিত হয়েছিল। ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকে নির্বাচিত ছাত্রীরাও এতে অংশ নিয়েছিল। এই গোটা উদ্যোগের লক্ষ্যটিও অত্যন্ত বিশেষ। বন্ধুরা, সম্পূর্ণভাবে ছাত্রীদের দ্বারা নির্মিত একটি স্যাটেলাইটকে চাঁদের কক্ষপথে পাঠানোর প্রস্তুতি চলছে। আমার দৃঢ় বিশ্বাস যে এদের মধ্য থেকেই বহু ছাত্রী আগামী দিনে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের জগতে নিজেদের এক নতুন পরিচয় গড়ে তুলবে। আমার প্রিয় দেশবাসী, আজকাল অ্যাভোকাডো ফলের খুব রমরমা। আগে এই ফলটিকে হয়তো খুব কম মানুষই চিনতেন, এর চাহিদাও ছিল কম এবং কদরও ছিল কম, কিন্তু আজ ডাইনিং টেবিলে একে প্রায়শই দেখা যাচ্ছে। আজ এটি স্বাস্থ্য সচেতন মানুষ ও প্রিমিয়াম মার্কেটের বিশেষ পছন্দের ফল হয়ে উঠেছে। আমাদের কৃষক ভাই বোনদের জন্যেও এটি অত্যন্ত লাভজনক প্রমাণিত হচ্ছে। যেমন অন্ধ্রপ্রদেশের কাডাপ্পার বরদরাজজির কথাই ধরা যাক। তিনি বহু বছর ধরে নিজের জমিতে টমেটো ও কলার চাষ করছিলেন। একদিন তিনি বন্ধুদের খামারে অ্যাভোকাডোর ফলন দেখতে পান। এরপর তিনি ইউটিউব থেকে এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। এ পর্যন্ত তিনি প্রায় 4 টন অ্যাভোকাডো উৎপাদন করে ফেলেছেন। আজ তিনি স্থানীয় দোকানগুলোতে সরাসরি এটি সরবরাহ করছেন। নতুন ধরনের ফসল বৈজ্ঞানিক পরামর্শ এবং সরাসরি বিপণনের মাধ্যমে তাঁর ছোট্ট খামারের আয় সম্পূর্ণ বদলে গেছে। তামিলনাড়ুর কোডাইকানালের কৃষক চন্দ্রশেখরনজি 0.5 হেক্টর জমিতে অ্যাভোকাডো চাষ শুরু করেছিলেন। তিনি এর খুব ভালো দাম পাচ্ছেন এবং তাঁর উপার্জনও বেশ বৃদ্ধি পেয়েছে। কর্ণাটকের চিকমাগালুরুর কিছু কৃষক ভাইবন্ত কফি বাগানের মাঝেই অ্যাভোকাডো গাছ লাগিয়েছেন। এর ফলে কফি ও গোলমরিচের পাশাপাশি তারা বাড়তি উপার্জনও করতে পারছেন। বন্ধুরা, আমরা শহরের রেস্তোরাঁগুলোতে প্রায়ই অ্যাভোকাডো টোস্ট এর কথা শুনি, কিন্তু এই অ্যাভোকাডোর মাধ্যমেই আমাদের উদ্ভাবনী কৃষকেরা আয়ের এক নতুন পথ খুঁজে পেয়েছেন। অর্থাৎ নিজের দেশের অ্যাভোকাডো দিয়ে আপনার টোস্টের স্বাদও বাড়ল, আবার কৃষকদের আয়ও বেড়ে গেল। আমার প্রিয় দেশবাসী, কিছুদিনের মধ্যেই 3রা সেপ্টেম্বর আমরা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী পালন করব। বন্ধুরা, উত্তম কুমার একজন ভার্সাটাইল অ্যাক্টর ছিলেন, যিনি নিজের অভিনয় দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। ফিল্ম লাভার্সরা মানেন যে শ্রী সত্যজিৎ রায় ফিল্ম নায়ক দ্য হিরো এর পুরো স্ক্রিপ্ট মহানায়ক উত্তম কুমারকে ভেবে লিখেছিলেন। সত্যজিৎ রায় বলেছিলেন যে তাঁর মধ্যে ডিগনিটির সাথে অসাধারণ ইমোশনাল ডেপ্থ ছিল। চরিত্রকে তিনি জীবন্ত করে তোলার জন্য খুব পরিশ্রম করতেন। উত্তম কুমার নিজস্ব সহজতার সঙ্গে ফিলান্থ্রপির জন্য পরিচিত ছিলেন। তাঁর জীবন থেকে কখনো হার না মানার একটি আরও বড় শিক্ষা মেলে। তাঁর শুরুর ছবিগুলি খুব বেশি চলেনি, কিন্তু তিনি নিজের কাজের উপর ফোকাস বজায় রেখেছিলেন। এরই ফলস্বরূপ তিনি এত উচ্চতা অর্জন করেছিলেন। বন্ধুরা, মনে আছে যখন আমি কলকাতায় রোড শো করছিলাম, তখন আমি উত্তম কুমারের বাড়ির সামনে দিয়েও গিয়েছিলাম। সেখানে আমাকে একজন ব্যক্তি তাঁর একটি ছবিও উপহার দিয়েছিলেন।

0: আমি আবার মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা জানাচ্ছি। তিনি সবসময় আমাদের সকলের হৃদয়ে বিরাজ করবেন। মহানায়ক উত্তম কুমার চিরদিন মানুষের হৃদয়ে বিরাজ করবেন। আমার প্রিয় দেশবাসী, আমাদের উৎসবগুলি পরম্পরার সঙ্গে সঙ্গে একে অপরের সঙ্গে জুড়ে যাওয়ার সুযোগও দেয়। আসন্ন দিনগুলিতে আমরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব পালন করতে চলেছি। চৌঠা সেপ্টেম্বর জন্মাষ্টমীর পবিত্র পার্বণ, সেপ্টেম্বরেই আমরা বিশ্বকর্মা পূজাও পালন করব। এই সময়ে আমাদের আশেপাশের কারিগরদের, শিল্পকারিগরদের এবং বিশ্বকর্মা বন্ধুদের সম্মান করা উচিত। কিছু মাস পরে দীপাবলিও আসতে চলেছে, এর প্রস্তুতিও ধীরে ধীরে শুরু হয়ে গেছে। উৎসবের এই মরশুমে আমি আরও একবার আপনাদের ভোকাল ফর লোকালের অনুরোধ করছি। ভোকাল ফর লোকালের অর্থ কেবল মাটির প্রদীপ কেনা নয়, এর ভিশন খুব বড়। আমরা নিজের ঘরের জন্য যে জিনিস কিনি সেটিকে একবার অবশ্যই দেখে নিই যে তা ভারতে তৈরি হয়েছে কিনা। ভারতের আত্মনির্ভর হয়ে ওঠার পথ ভারতে তৈরি জিনিসের উপর গর্ব অনুভব করার মাধ্যমেই প্রশস্ত হবে। এই বার্তাকে যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়াও আমাদের দায়িত্ব। আমাদের ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের বন্ধুরা, ইনফ্লুয়েন্সাররা এবং সেলিব্রিটিদেরও এতে খুব বড় ভূমিকা আছে। আমার অনুরোধ যে আপনি নিজেও ভোকাল ফর লোকালকে আপন করে নিন এবং অন্যদেরও এর জন্য অনুপ্রাণিত করুন। বন্ধুরা, আপনাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা নিজের ছোট ছোট প্রয়াসের মাধ্যমে সমাজে বড় পরিবর্তন আনছেন। আপনি তাদের সম্বন্ধে মন কি বাতে অবশ্যই লিখুন। আপনার পাঠানো অভিজ্ঞতা দেশের কোনো একটি জায়গায় কারুর জন্য নতুন প্রেরণা হয়ে উঠতে পারে। আমি আপনাদের পরামর্শ ও অভিজ্ঞতার প্রতীক্ষায় রইলাম। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। আজ আমাদের হাতে সময় খুব কম, তাই কথা কম আর গান অনেক বেশি শোনাব। প্রথমেই এই মৈত্রী বন্ধুদের সঙ্গে এই শ্রোতা বন্ধুদের যে বন্ধুত্ব, সেই উদযাপনে হাত বাড়িয়ে দিয়েছি আপনাদের দিকে বন্ধুত্বের হাত। সেই গানই শোনাব ইস্টার্ন ব্লুজ ব্যান্ড থেকে।

আমরা যতবারই হাত বাড়াই আমাদের শ্রোতা বন্ধুদের দিকে, জানি তারা শক্ত করে সেই হাত ধরতে চান এবং ধরে থাকেন। তাই তো এই এতটা পথ আমরা এগিয়ে চলেছি একেবারে নির্দ্বিধায়। এই ভালোবাসার সূত্র ধরেই, আমাদের প্রেমের সূত্র ধরেই এবার যে গানটি শোনাব সেটি মাইলস ব্যান্ড থেকে, সেই প্রথম প্রেমের গান।

0: শুরুতেই বলেছিলাম বন্ধুরা, আজকে সময় খুবই কম আমাদের হাতে, তাই দুটো গানই শোনাতে পারলাম আপনাদের। আবারও কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো অনুষ্ঠানে। আজ এখানেই বিদায় নিই। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। ভালো থাকবেন এবং অবশ্যই শুনতে থাকবেন মৈত্রী প্রচার তরঙ্গ।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।
0: এখন হিন্দি সংবাদ। নমস্কার, আকাশবাণী সে সমাচার সন্ধ্যা কে সাথ মে সর ফিরোজি। भारत और उज्बेकिस्तान ने द्विपक्षीय संबंधों को व्यापक रणनीतिक साझेदारी के स्तर तक बढ़ाया। यूरेनियम आपूर्ति के लिए दीर्घकालिक समझौते पर सहमति जताई और 2030 तक $5 अरब के व्यापार का लक्ष्य निर्धारित किया।

করেন শব্দ ও সুরের একটি নিজস্ব জগৎ, যেখানে প্রতিটি গান যেন এক একটি জীবন্ত কবিতা। সেই কবিতায় কখনো নাগরিক জীবনের নিঃসঙ্গতা, কখনো বাস্তবতা, কখনো আবার মিশে যায় মাটি ও মানুষের গন্ধ। তাই তো এই গান জীবনমুখী গান। এই জীবনমুখী গান নিয়েই আজকের কথায় গানে সঙ্গে আছি মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। যে গান জীবনের সব স্তরের কথা বলে, পাশ্চাত্যে যা বহু আগেই শুরু করেছিলেন বব ডিলন, বিটলস বা জন ডেভার, ধীরে ধীরে বাংলাতেও এসে হয়ে যায় আমাদের ভাষা। কার হাত ধরে? অঞ্জন দত্ত, কবির সুমন, নচিকেতা এবং আরও অনেকেই। এই জীবনমুখী গানের আরও গল্প শুনব, তবে প্রথমে একটি গান শুনে নি সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

এত সহজ কেন? এতে না আছে অতিরিক্ত উন্মাদনা, না আছে কোনো কৃত্রিম আবেগ, বরং সাধারণ কিছু কথা, সেটি অসাধারণ হয়ে যায় তার প্রকাশে। প্রেম, বিষণ্নতা, হতাশা, এখানে তো শুধু গায়কের ব্যক্তিগত অনুভূতি নয়, কোথাও না কোথাও গিয়ে শ্রোতার জীবনের সঙ্গেও মিশে যায়। তা হয়ে যায় কখনো সরলতার নরম বৃষ্টি, আবার কখনো হয়ে যায় প্রতিবাদের আগুন। সেই আগুন বা সেই গান টুক করে আপনার মনের জানালায় ঢুকে যায়, তেমনটাই তো বলছেন অঞ্জন দত্ত।

যেভাবে গানগুলি শুনছি তাতে এটাই মনে হচ্ছে যে হয়তো পাশ্চাত্যে শুরু হয়েছিল এই ধারা, কিন্তু ধীরে ধীরে বাংলা গায়কেরা এই জীবনমুখী বলুন বা মানবতাবাদী গান বলুন, তার একটি আলাদা পরিসর তৈরি করেছিলেন। তাদের গানে উঠে আসে শহরের ক্লান্ত মানুষের একাকিত্ব স্বপ্ন, আবার ভাঙাচোরা বাস্তবতা। এই ধারা প্রসঙ্গে আর একজনের নাম না করলেই নয়,

তিনি নচিকেতা চক্রবর্তী। জীবনমুখী গানের জনপ্রিয়তা ও বিস্তারে তার অবদান অনস্বীকার্য। তার গান সে তো শুধু শোনার নয়, বরং জীবনের বহু অনুচ্চারিত সত্যের মুখোমুখি হওয়ার এক অভিজ্ঞতা, যিনি হাজার ঝামেলার মধ্যে দাঁড়িয়ে, হাজার ভেদাভেদের মধ্যে দাঁড়িয়েও বলতে পারেন, এই বেশ ভালো আছি।

এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি। কর্ম কাজ নেই, গাড়ি ঘোড়া কিছু নেই, অফিস কাচারি নেই, হাজিরা কামাই নেই, শব্দ বা পরিবেশ দূষণ বালাই নেই, সময় দেই না বলে তেলে

এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি। ভাবার সময় আছে তবুও ভাবনা নেই, পার্কেতে ঘোরা নেই, সিনেমায় যাওয়া নেই, ভর্তি যুবকদের যাতনার সীমা নেই, শিহরণ আনে প্রেমে এমন বাতাস নেই, যুবতীর কটাক্ষ চিরে দেয় এ বক্ষ, হায় রে এমন দিনে সেই অবকাশ নেই, চাল নেই, ডাল নেই, পয়সার দাম নেই, তবুও টিভির স্ক্রিনে খেলার বিরাম নেই, নেই নেই কিছু নেই, তবুও তো আছে কিছু বলতে যা বাধা নেই।

সেই ভয় কাটিয়ে এক টুকরো অন্ধকারের মধ্যে যে আলো আনে, সেই জীবনমুখী গান নিয়ে শুনলাম আজকের কথায় গানে। আর শুনলাম দারুণ দারুণ গান সুমন, অঞ্জন এবং নচিকেতার কণ্ঠে। তাহলে এখানেই শেষ করছি আজকের কথায় গানে। সঙ্গে ছিলাম মুলচি বন্ধু সাক্ষ্যদীপা সরকার। আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। এবং শুনতে থাকুন মৈত্রী প্রচার তরঙ্গ।

0: মার্চের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনা আমি সৃজিত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। আজকে শিরোনামে রয়েছে, নেপালে হরপা বানে মৃতের সংখ্যা বেড়েই চলেছে, এখনও নিখোঁজ 275 জন ভারতীয় নাগরিক, তিব্বতে নিখোঁজ 546 জনের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন ভারতীয়।
1: চীনে আটকে থাকা 900 জন ভারতীয় নিরাপদে আছেন বলে জানালো বেজিংয়ের দূতাবাস।
0: 11 টন ত্রাণ সামগ্রী নিয়ে ভারত থেকে চতুর্থ বিমান আজ নেপালে পৌঁছেছে।
1: ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য ফের আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন আইসল্যান্ডের ভোটাররা।
0: ভারত ও উজবেকিস্তান পারস্পরিক কৌশলগত অংশীদারিত্বকে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার ঘোষণা করেছে। সন্ত্রাসবাদের মোকাবিলায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে দুই দেশ।
1: বিশ্বের বিভিন্ন প্রান্তের মেয়েদের স্বপ্নের উড়ান পৃথিবী ছাড়িয়ে মহাকাশে পৌঁছে দিচ্ছে ভারত, মন কি বাতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রবাদ প্রতিম অভিনেতা উত্তম কুমারের জন্ম শতবর্ষ উপলক্ষে জানালেন শ্রদ্ধা।
0: আসি বিস্তারিত খবরে, এখন বিদেশের খবর। নেপালে হরপা বানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 781, প্রায় 2500 মানুষ এখনও নিখোঁজ। বিপর্যয়ের পঞ্চম দিনে আজও নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। ক্ষতিগ্রস্ত 8টি জেলা থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে। নেপালের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ NDRRMA জানিয়েছে, উদ্ধারকারীরা ক্ষতিগ্রস্ত জেলাগুলি থেকে 727 জন বিদেশি নাগরিক সহ এখনও পর্যন্ত 8186 জনকে নিরাপদে সরিয়ে নিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, নেপালে আকস্মিক বন্যার বিপর্যয়ের পর এ পর্যন্ত 149 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী জয়সওয়াল জানান, প্রায় 50 জন ভারতীয় নাগরিকের সঙ্গে পুনরায় যোগাযোগ করা সম্ভব হয়েছে। 275 জন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন বলে খবর। ভারতীয় বংশোদ্ভূত প্রায় 128 জন বিদেশি নাগরিকও এখনও নিখোঁজ। গত দুদিনে 598 জন ভারতীয় নাগরিক চীন থেকে নেপালে প্রবেশ করেছেন বলে সেদেশের স্থানীয় প্রশাসন জানিয়েছে। অন্যদিকে চীন থেকে এখনও বের হতে না পারা 900 জন ভারতীয় নাগরিক নিরাপদে আছেন বলে জানিয়েছেন বেজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস। সমাজ মাধ্যমের এক বার্তায় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানান, ত্রাণ সামগ্রী এবং উদ্ধার কাজে সহায়তার জন্য প্রয়োজনীয় সামগ্রী ও কারিগরি সরঞ্জাম ওই বিমানে পাঠানো হয়েছে।
1: নেপাল সীমান্তের কাছে তিব্বতে হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। চীনের আধিকারিকরা জানিয়েছেন বেশ কয়েকজন ভারতীয় সহ 546 জনের এখনও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে 23টি দেশের 261 জন বিদেশি নাগরিক রয়েছেন বলে জানিয়েছেন তিব্বতের গিরংয়ে ত্রাণ কার্যে যুক্ত চীনের আধিকারিকরা।
0: বন্যা বিধ্বস্ত নেপালে ভারত 68.5 মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। একই সঙ্গে উদ্ধার কাজে সহায়তার জন্য কারিগরি দল, ফরেন্সিক বিশেষজ্ঞ এবং প্রয়োজনীয় সরঞ্জামও পাঠানো হয়েছে। সমাজ মাধ্যমের এক বার্তায় বিদেশ মন্ত্রক জানিয়েছে 11 টন ত্রাণ সামগ্রী নিয়ে চতুর্থ বিমানটি আজই ভারত থেকে নেপালে পৌঁছেছে। কাঠমান্ডুতে অবস্থিত ভারতের দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, নুয়াকোট জেলার ত্রিশুলি এলাকায় জলবিদ্যুৎ প্রকল্পে সুড়ঙ্গে উদ্ধার কাজ চালানোর জন্য এ সংক্রান্ত একটি বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে। হরপাবানের জেরে ওই সুড়ঙ্গতে বেশ কয়েকজন কর্মী আটকে পড়েছেন বলে খবর। ডিএনএ পরীক্ষার জন্য ভারত থেকে ইতোমধ্যেই ফরেন্সিক বিশেষজ্ঞ ও প্রয়োজনীয় সরঞ্জাম সেখানে পৌঁছেছে। বন্যা কবলিত এলাকায় যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার লক্ষ্যে 42টি ব্রেলি ব্রিজ তৈরি করার সহযোগিতা চেয়েছে নেপাল।
1: চীনে ভারতীয় দূতাবাস জানিয়েছে হরপাবানে নিখোঁজদের সম্পর্কে তথ্য জানতে বা ক্ষতিগ্রস্ত বিদেশি নাগরিকদের সাহায্যের জন্য তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল কর্তৃপক্ষ 2টি বিশেষ 24 ঘন্টার হটলাইন নম্বর খুলেছে। এগুলি হল 0086-891-6817-165 এবং 0086-183-0802-6705।
0: বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু নেপালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজনদের আপৎকালীন স্বাস্থ্যসেবা ও অন্যান্য প্রয়োজনে দক্ষিণ পূর্ব এশিয়া আপৎকালীন স্বাস্থ্য তহবিল থেকে 1,50,000 মার্কিন ডলার অর্থ মঞ্জুর করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত আধিকারিক ডক্টর নীলেশ বুদ্ধ জানিয়েছেন, এই অর্থ প্রাথমিক অগ্রাধিকারের ভিত্তিতে গৃহীত কাজগুলিতে সহায়তা করবে। হু ত্রাণ কার্যে নেপালকে সর্বতোভাবে সহায়তা করতে প্রতিশ্রুতবদ্ধ বলেও জানান তিনি।
1: ইরানের বিরুদ্ধে শ্যাডো ব্যাংকিং বা গোপন লেনদেন চালানোর অভিযোগ করে মার্কিন ট্রেজারি বিভাগ সতর্কবার্তা দেওয়ার পর সংযুক্ত আরব আমিরশাহীতে অবস্থিত ব্যাংক মিশরের শাখাগুলিতে বিশেষ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সেদেশের কেন্দ্রীয় ব্যাংক। অপারেশন ইকোনমিক আউটকাস্টের আওতায় মার্কিন ট্রেজারি বিভাগ সেদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলিতে সংযুক্ত আরব আমিরশাহী

0: ব্যাংক মিশরের করেসপন্ডেন্ট ব্যাংকিং সুবিধা বাতিল করার প্রস্তাব দিয়েছে। এর ফলে মিশরের দ্বিতীয় বৃহত্তম এই ব্যাংকের সংযুক্ত আরব আমিরশাহীতে অবস্থিত শাখাগুলির জন্য মার্কিন ডলারের লেনদেন কার্যত বন্ধ হয়ে যাবে। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, 2024 সালের জানুয়ারি থেকে 2026 সালের জুন মাসের মধ্যে সংযুক্ত আরব আমিরশাহীতে অবস্থিত ব্যাংক মিশরের শাখাগুলি 103 কোম্পানির জন্য প্রায় 1.8 বিলিয়ন মার্কিন ডলার লেনদেন করেছে, যেগুলি সম্ভবত ইরানের শ্যাডো ব্যাংকিং নেটওয়ার্কের অংশ হতে পারে। আমেরিকার অভিযোগ, ইরান এই ধরনের নেটওয়ার্ক ব্যবহার করে অর্থ পাচার, অস্ত্র সংগ্রহ করে এবং তাদের সমর্থিত গুপ্ত আঞ্চলিক সংগঠনগুলিকে অর্থ সাহায্য করে থাকে।
1: আইসল্যান্ডের ভোটাররা ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য ফের আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। সেদেশের জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ নিয়ে আলাপ আলোচনা পুনরায় শুরু করার ক্ষেত্রে সরকার পেশ করা প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন প্রায় 53% ভোটার। ইউএর সদস্যপদ দেশের মূল্যস্ফীতি ও সুদের হার কমাতে সাহায্য করতে পারে এই যুক্তিতে আলোচনার পক্ষে সমর্থকরা সওয়াল করলেও পূর্ণ সদস্য হওয়ার দায়িত্ব ছাড়াই আইসল্যান্ড ইতোমধ্যেই ইউএর একক বাজার ও সেঞ্জেন মুক্ত ভ্রমণ অঞ্চলের সুবিধা ভোগ করছে বলে বিরোধীরা পাল্টা যুক্তি দেন।
0: সাইপ্রাস থেকে তুরস্কের উদ্দেশ্যে রওনা হওয়া একটি যাত্রীবাহী জাহাজ ভূমধ্য সাগরে ডুবে যাওয়ায় অন্তত 7 জন প্রাণ হারিয়েছেন। উত্তর সাইপ্রাসের তুর্কি সাধারণতন্ত্রের প্রধানমন্ত্রী উনাল উস্তেল জানান, জাহাজটি থেকে 237 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ 23 জনের জন্য তল্লাশি চালানো হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে বলে তিনি জানিয়েছেন। সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, ফিলোজেট নামের এই জাহাজটি 259 জন যাত্রী ও 8 জন ক্রু সদস্য নিয়ে কিরেনিয়া থেকে দক্ষিণ তুরস্কের তাসুজুর যাচ্ছিল।
1: মহাবিশ্বের অজানা রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে ফ্লোরিডা থেকে নাসার ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ এর উৎক্ষেপণ করা হয়েছে। 2.4 মিটার প্রশস্ত প্রাথমিক আয়নাযুক্ত এই রোমান টেলিস্কোপ হাবল টেলিস্কোপের থেকে 100 গুণ বড় আকারে মহাকাশের ছবি তুলতে সক্ষম। 4.3 বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই অবজারভেটরিটি ইনফ্রারেড অ্যাস্ট্রোনমির ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনার লক্ষ্যে তৈরি করা হয়েছে। এতে করোনাগ্রাফ নামের একটি বিশেষ যন্ত্র রয়েছে যা নক্ষত্রের তীব্র আলো আটকে দেয়, এর ফলে মহাকাশে অস্পষ্ট বস্তুগুলি পর্যবেক্ষণ করা সহজ হয়।
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিদেশে বসবাসরত ভারতীয়দের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, প্রবাসী ভারতীয়রা দেশের সফট পাওয়ার এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে আজ ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ভারত কেবল একটি বৃহৎ বাজার হিসেবেই নয়, বরং স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা, উদ্ভাবন, পরীক্ষা ও উৎপাদনের ক্ষেত্রে একটি আন্তর্জাতিক কেন্দ্র হিসেবেও গড়ে উঠতে পারে। শ্রীমতী সীতারামন শিকাগোতে নির্বাচিত কিছু কোম্পানির প্রধান কার্যনির্বাহী আধিকারিক ও শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন।
1: ভারত ও উজবেকিস্তান পারস্পরিক কৌশলগত অংশীদারিত্বকে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার ঘোষণা করেছে। উজবেকিস্তান সফরের দ্বিতীয় দিনে আজ সেদেশের প্রধানমন্ত্রী সফকাত মির্জি ইয়োয়েভ এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে ইউরেনিয়াম এবং রেয়ার আর্থ সরবরাহের ক্ষেত্রে উজবেকিস্তান দীর্ঘমেয়াদী একটি ব্যবস্থাপনা গড়ে তোলার আশ্বাস দিয়েছে। বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে দুই দেশ। দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ এখনকার তুলনায় 5 গুণ বাড়িয়ে 2030 নাগাদ 5 বিলিয়ন ডলারে নিয়ে যেতে সহমত হয়েছে দুই পক্ষ।
2: इस वर्ष हमारी स्ट्रेटेजिक पार्टनरशिप के 15 साल हो रहे हैं। इस विशेष अवसर पर हमने संबंधों को कॉम्प्रिहेंसिव स्ट्रेटेजिक पार्टनरशिप का दर्जा देने का निर्णय लिया है। आज हमने हमारी साझेदारी के इस नए स्वरूप में तेज गति और ठोस परिणामों के साथ आगे बढ़ने का एम्बिशियस एजेंडा तैयार किया है। हमारा द्विपक्षीय व्यापार 1 बिलियन डॉलर पार कर चुका है। अब हमने 2030 तक 5 बिलियन डॉलर व्यापार का लक्ष्य रखा है। इसके लिए हम मार्केट एक्सेस, कनेक्टिविटी, बैंकिंग और पेमेंट जैसे जुड़े विषयों पर व्यवस्थागत रूप से आगे बढ़ेंगे।
1: ভারত উজবেকিস্তান সহযোগিতার পরিসরকে আরও বিস্তৃত করতে বিদেশমন্ত্রী পর্যায়ে কোঅর্ডিনেশন কাউন্সিল গড়ে তোলা হবে বলেও প্রধানমন্ত্রী জানান।
2: हम विदेश मंत्रियों के स्तर पर कोऑर्डिनेशन काउंसिल का गठन करेंगे, जो सहयोग के सभी पहलुओं को करीबी समन्वय से दिशा देगी। हम हमारे ज्वाइंट कमीशन के स्तर को सेक्रेटरी लेवल से बढ़ाते हुए मिनिस्टर लेवल पर लेकर जाएंगे। दोनों पक्ष मिलकर एक बिजनेस समिट का आयोजन करेंगे। यूरेनियम की सप्लाई के लिए दोनों पक्ष लॉन्ग टर्म व्यवस्था बनाएंगे।
1: সন্ত্রাসবাদের মোকাবিলায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে দুই দেশ। প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

0: दोनों देशों के बीच करीबी रक्षा और सुरक्षा सहयोग हमारे गहरे आपसी विश्वास को दर्शाता है। आने वाले समय में हम दोनों देशों की डिफेंस इंडस्ट्रीज के बीच डायरेक्ट लिंकेज, को प्रोडक्शन और को डेवलपमेंट को बढ़ावा देंगे। हमारा मानना है कि टेररिज्म, एक्सट्रीमिज्म और सेपरेटिज्म पूरे क्षेत्र के लिए गंभीर चुनौती है। इनके विरुद्ध जीरो टॉलरेंस हमारा साझा संकल्प रहा है और आगे भी रहेगा।
1: ক্রীড়া ক্ষেত্র ভারত এবং উজবেকিস্তানের সম্পর্কে নতুন মাত্রা জুড়ছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। এ প্রসঙ্গে তিনি দুই দেশের দুই তরুণ দাবাড়ুর আসন্ন মোকাবিলার কথা বলেন।
0: স্পোর্টস ভি আমাদের সহযোগকে মহত্বপূর্ণ আয়ামকে রূপ মে উভর রাহা হ্যায়। পিছলে বর্ষ গোয়া মে 20 বর্ষীয় উজবেক গ্র্যান্ড মাস্টার সিন্দারোভ নে ওয়ার্ল্ড কাপ জিতা। আব নভেম্বর মে উনকা মোকাবলা ভারত কে 20 বর্ষীয় চেস চ্যাম্পিয়ন গুকেশ কে সাথ হোনে ওয়ালা হ্যায়। एक बिसात पर जब ये दो युवा सितारे आमने सामने होंगे तो जाहिर है इस मुकाबले पर पूरी दुनिया की नजर होगी।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজ উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়। এখন দেশের খবর।
2: শুধু দেশেরই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের মেয়েদের স্বপ্নের উড়ান পৃথিবী ছাড়িয়ে মহাকাশে পৌঁছে দিচ্ছে ভারত, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ প্রসঙ্গে তিনি মিশন শক্তি স্যাট কর্মসূচির উল্লেখ করলেন, যার মাধ্যমে 108টি দেশের 12,000 ছাত্রী স্যাটেলাইট প্রযুক্তি শেখার সুযোগ পাচ্ছেন। প্রকল্পটির দ্বিতীয় ধাপের সূচনা উপলক্ষে বিশ্বের নানান জায়গা থেকে আসা 100 জন ছাত্রী একত্রিত হয়েছিলেন বলে আজ সম্প্রচারিত মন কি বাতে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।
0: आज हमारी बेटियों के सपनों की उड़ान धरती से निकलकर अंतरिक्ष तक पहुंच रही है और आपको यह जानकर गर्व होगा कि भारत ऐसे सपने देखने वाली दुनिया की हजारों बेटियों को एक साथ जोड़ रहा है। इस प्रयास का नाम है मिशन शक्ति सेट। इसके माध्यम से 108 देशों की 12,000 छात्राओं को सैटेलाइट टेक्नोलॉजी सीखने और इनोवेशन के क्षेत्र में आगे बढ़ने का अवसर मिल रहा है।
1: 137তম মন কি বাতে প্রধানমন্ত্রীর বক্তব্যের একটি বড় অংশে জায়গা করে নেয় মহিলাদের ক্ষমতায়নে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচির প্রসঙ্গ। এক্ষেত্রে তিনি পিএম স্বনিধি যোজনার কথা তুলে ধরেন। সারা দেশের প্রায় 35 লক্ষ মহিলা এই যোজনার সঙ্গে যুক্ত হয়ে নিজেদের বাণিজ্যিক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়েছেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
0: পিএম স্বনিধি যোজনা কে লাভার্থীও মে করিব 46% মহিলায় হ্যায়। यानी देश भर में लगभग 35 लाख महिलाएं इस योजना से जुड़कर अपने कारोबार को आगे बढ़ा रही हैं। गाजियाबाद की बबीता शर्मा जी पूजा की सामग्री का एक छोटा सा स्टॉल लगाती थी। मेहनत खूब थी लेकिन कारोबार बढ़ाने के लिए पूंजी की जरूरत थी। पीएम स्वनिधि से उन्हें आर्थिक मदद मिली, कारोबार का विस्तार किया, ग्राहक बढ़े और धीरे धीरे सड़क किनारे का उनका छोटा सा स्टॉल एक दुकान में बदल गया।
2: উৎসবের আসন্ন মরশুমে ভোকাল ফর লোকাল মন্ত্র অনুযায়ী আরো বেশি করে এগিয়ে যাওয়ার জন্য দেশের নাগরিকদের কাছে প্রধানমন্ত্রী আবেদন রেখেছেন।
0: त्योहारों के इस मौसम में मैं एक बार फिर आपसे वोकल फॉर लोकल का आग्रह दोहराऊंगा। और वोकल फॉर लोकल का मतलब केवल मिट्टी के दिए खरीदना नहीं है, इसका विजन बहुत बड़ा है। हम अपने घर के लिए जो भी सामान खरीदते हैं उसे एक बार जरूर देख लें कि वो भारत में बना हो। भारत के आत्मनिर्भर बनने का मार्ग भारत में बनी चीजों पर गर्व करने से ही प्रशस्त होगा।
1: নেশামুক্ত ভারত অভিযানকে আরো জোরদার করে তুলতে উপযুক্ত স্লোগান চাই বলে প্রধানমন্ত্রী মনে করেন। বিভিন্ন ভাষায় এই স্লোগান তৈরির বিষয়ে তিনি ভরসা রেখেছেন দেশের সৃজনশীল কন্টেন্ট ক্রিয়েটরদের উপর।
0: নেশামুক্ত ভারত কে লিয়ে ক্যা আপ কোই পাওয়ারফুল স্লোগান বানা সকতে হ্যায়? কি হামারে ইয়ং মিউজিশিয়ানস এসে সংস বানা সকতে হ্যায় জিনমে ড্রাগ ফ্রি লাইফ কা মেসেজ হো? ক্যা স্টুডেন্টস অর থিয়েটার গ্রুপস দিল কো ছু লেনে ওয়ালে শর্ট প্লেজ লিখ সকতে হ্যায় जिनमें ड्रग्स के खतरों के साथ साथ उनसे बाहर निकलने का रास्ता भी हो? हमारे देश में बेहतरीन कंटेंट क्रिएटर्स की कमी नहीं है। मेरा आग्रह है कि वे अलग अलग भाषाओं में ऐसा कंटेंट बनाएं जिससे इस दिशा में समाज को मदद मिले।
2: পরিচ্ছন্নতার অভিযানে জন অংশীদারিত্ব জোরদার হচ্ছে বলে প্রধানমন্ত্রী মনে করেন। তিনি বলেন, এবার অমরনাথ যাত্রা চলাকালীন 400 মেট্রিক টনেরও বেশি বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়া

0: হয়েছে। পুণ্যার্থীরাও পরিচ্ছন্নতার এই উদ্যোগে সামিল হয়েছেন, যা অত্যন্ত ইতিবাচক।
1: ইস বর্ষ যাত্রা কে দৌরান 400 মেট্রিক টন সে জাদা কচরে কো কলেক্ট আর প্রসেস কিয়া গয়া। 16,000 সে অধিক যাত্রীও নে স্বচ্ছতা কা সংকল্প লিয়া। 10,000 সে অধিক যাত্রীও কো রেসপন্সিবল যাত্রী সার্টিফিকেট ভি দিয়া গয়া। ইহাঁ এক বহুত অনোখা প্রয়োগ ভি হুয়া। যাত্রা মে ঘোড়ো আর খচ্চরো কে গোবর কো বায়োগ্যাস মে বদলা গয়া আর উসি ক্লিন এনার্জি সে স্বচ্ছ জ্যোত প্রজ্বলিত কি গই। যানি বাবা বরফানি কি ইস পবিত্র যাত্রা মে স্বচ্ছতা ভি সেবা আর আস্থা কা এক রূপ বন গই।
2: আগামী 3রা সেপ্টেম্বর প্রবাদ প্রতিম অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষ, সেকথা উল্লেখ করে বাংলা চলচ্চিত্র জগতের এই কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সত্যজিৎ রায় নির্দেশিত নায়ক ছবিতে উত্তম কুমারের অনবদ্য অভিনয়ের কথা তুলে ধরেন তিনি।
1: উত্তম কুমার জি এক ভার্সেটাইল অ্যাক্টর থে জো আপনে অভিনয় সে লোগো কে দিলো মে রস বস গয়ে। ফিল্ম লভার্স কা মাননা হ্যায় কি শ্রীমান সত্যজিৎ রায় নে ফিল্ম নায়ক দ্য হিরো कि पूरी स्क्रिप्ट महानायक उत्तम कुमार जी को ध्यान में रखकर लिखी थी। मैं एक बार फिर महानायक उत्तम कुमार जी को श्रद्धांजलि अर्पित करता हूं। वे हमेशा हम सबके दिलों पर राज करते रहेंगे। महानायक उत्तम कुमार चिरोदिन मानुषे हृदय राज करबेन।
0: কিডনি পাচারের অভিযোগে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের বিধাননগর থানার পুলিশ। ধৃত যুবকের নাম রাসেল আহমেদ। এই মামলায় আগে ধৃত প্রভাস মণ্ডলকে জিজ্ঞাসাবাদের সূত্রে রাসেলের নাম উঠে এসেছে বলে জানা গেছে। ভারত বাংলাদেশ সীমান্তে এই কিডনি পাচার চক্র ছড়িয়ে পড়েছে বলে পুলিশ সূত্রের খবর। 2 বছর আগেও কিডনি পাচারের অভিযোগে দিল্লি পুলিশ রাসেলকে গ্রেপ্তার করেছিল।
2: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কর্তৃপক্ষের উদ্যোগে বেশ কিছু দেয়াল লিখন মুছে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে বলা হয়েছে দেয়াল লিখন দৃশ্য দূষণ ঘটানোয় তা মুছে ফেলা হয়েছে। ছাত্রছাত্রীরা তাঁদের দাবি দাওয়া ডিসপ্লে বোর্ডে লিখতে পারেন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপির কেন্দ্রীয় কার্যসমিতির সদস্য শুভব্রত অধিকারী দেওয়াল মোছার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
3: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত দেশবিরোধী স্লোগান মুছে ফেলা হচ্ছে, এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। এবং এই যে দেশবিরোধী স্লোগান বা বিতর্কিত স্লোগান যারা লিখেছিল, যারা গ্রাফিটিগুলো এঁকেছিল, তাদেরকে তদন্ত আয়ত্তায় আনার দাবি জানাচ্ছে। প্রয়োজনে এদের তদন্ত হোক এবং কোন ধরনের দেশবিরোধী গতিবিধি কোনো ক্যাম্পাসে মেনে নেওয়া যায় না। এই যে পদক্ষেপ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন যাদবপুর ক্যাম্পাসের ভেতরে নিয়েছে, তার জন্য আমরা স্বাগত জানাই।
2: অন্যদিকে বাম ছাত্র সংগঠন এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে একে শিশুসুলভ আচরণ আখ্যা দিয়ে বলেছেন, দেয়াল লিখন মোছা যায় কিন্তু ইতিহাস ও মুক্ত চিন্তার পরিসর মোছা যায় না। তিনি অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের আয়োজনের দাবি জানান।
4: যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে ক্রমাগত যেসব কার্যকলাপ প্রশাসনিকভাবে হচ্ছে তা খুবই শিশুসুলভ। এই যে দেওয়াল মুছে দেওয়া, আরে দেওয়াল মুছলে কি আর ইতিহাস মোছা যায়? দেওয়াল মুছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিসর, মুক্ত চিন্তার পরিবেশ, সেই পরিবেশকে কি বোঝা যাবে? আমরা স্পষ্ট বলছি, আমি আবারও মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, যেসব হাওয়া গরম করবার কাজকর্ম করে লাভ নেই, এগুলো শিশুসুলভ আচরণ।
0: পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর একটি পূর্ণাবয়ব মূর্তি অবমাননার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, শহরের হর্ষবর্ধন প্রাইমারি স্কুল সংলগ্ন মেডিটেশন সেন্টারের সামনে থাকা নেহরুর মূর্তিটি একটি অনুষ্ঠানের জায়গা করে দিতে ক্রেন দিয়ে তুলে পাশের জঙ্গলে ফেলে দেওয়া হয়। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর।
2: গঙ্গার জলস্তর বাড়ার ফলে মালদা রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম রতনপুর গ্রামে নদী ভাঙন ভয়াবহ আকার নিয়েছে। গৃহহীন বহু পরিবার, ভাঙনের গ্রাস থেকে রেহাই পায়নি এলাকার শিক্ষা প্রতিষ্ঠান। পশ্চিম রতনপুর প্রাথমিক বিদ্যালয়ের একটি বড় অংশ ইতিমধ্যেই গঙ্গায় তলিয়ে গেছে। দ্রুত ভাঙন রোধ না করা গেলেও আরও বাড়িঘর, রাস্তা এবং অন্যান্য পরিকাঠামো নদীগর্ভে চলে যেতে পারে বলে এলাকায় আশঙ্কার বাতাবরণ।
0: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের উপর সক্রিয় নিম্নচাপ এলাকার প্রভাবে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। মৎস্যজীবীদের আগামী মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
2: অবিরাম বৃষ্টির জেরে ওড়িশার বালেশ্বরে সুবর্ণরেখা নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের ওপর সৃষ্ট একটি নিম্নচাপ

0: বিহার, পূর্ব মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এখন খেলার খবর।
1: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ থাইল্যান্ডের সামনে জয়ের জন্য 160 রানের লক্ষ্য রেখেছে। টসে জিতে থাইল্যান্ড ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ভারত নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 159 রান করে।
0: মিজোরামের ফুটবলার লালিয়ান জুয়ালা সাংতে চলতি বছরের বর্ষসেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন। 29 বছর বয়সে এই ফুটবলার সম্প্রতি মুম্বাই এফসি থেকে মোহনবাগানে যোগ দিয়েছেন। ভারতীয় ফুটবলের কিংবদন্তি ভাইচুং ভুটিয়ার হাত থেকে গতকাল তিনি এই পুরস্কার গ্রহণ করেন। ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আয়োজিত এই পুরস্কারের বিজয়ী নির্ধারণ করা হয় সতীর্থ ফুটবলারদের ভোটের মাধ্যমে। এখন দৃষ্টিকোণ।
1: গীতিকার শৈলেন্দ্র জন্মবার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদে শ্রদ্ধার্ঘ্য।

बरसात में हमसे मिले तुम सजन, तुमको मिले हम। बरसात छायाछबির এই গানের গভীর রোম্যান্টিক ম্যাজিক্যাল লিরিক আবির্ভাবে মানুষের মন জয় করে নেয়। রাজ কাপুর বলেছিলেন, ওয়াহ পুষ্কিন, হোয়াট আ সং ইউ হ্যাভ রিটন। হ্যাঁ, এই নামে রাজ কাপুর ডাকতেন তার প্রিয় বন্ধু গীতিকার শৈলেন্দ্রকে। মথুরা থেকে মুম্বাইতে গিয়ে তখন এক রেল ওয়ার্কশপে কাজ করছেন শঙ্কর দাস কেশরীলাল। ফাঁকে ফাঁকে চলছে কবিতা লেখা। ১৯৪৮ সালে মুম্বাইতে এক কবি সম্মেলনে তাকে আবিষ্কার করেন রাজ কাপুর। শঙ্কর দাস কেশরীলাল হয়ে ওঠেন গীতিকার শৈলেন্দ্র। বাকিটা তো ইতিহাস। রাজ কাপুর, শৈলেন্দ্র এবং সঙ্গীতকার শঙ্কর জয়কিষণের তচ্ছ স্পর্শে একের পর এক সুপারহিট হিন্দি ছবির গান। ১৯৫১ সালে আওয়ারা ছবির গান ম্যায় আওয়ারা হু ভারতের বাইরেও উচ্চ প্রশংসা।

মধুমতি ছবিতে সলিল চৌধুরীর সঙ্গে, শচীন দেববর্মনের সঙ্গে গাইড বন্দিনী কালাবাজারে, এমনকি পণ্ডিত রবিশঙ্করও সুর দিয়েছেন শৈলেন্দ্রের কথায় অনুরাধা ছবিতে।

শৈলেন্দ্রের গানে গভীরতা ও সারল্যের এক চমকপ্রদ সহাবস্থান তাকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছিল। শব্দের সংযত ব্যবহারে তিনি তার গানকে করে তুলতেন আরও অর্থবহ। তিসরি কাসমের গান সাজন রে ঝুঠ মত বলো, রাজ কাপুরের শ্রী 420 ছবিতে তাঁর লেখা মেরা জুতা হ্যায় জাপানি আবেদন চিরকালীন। মৃত্যুর 50 বছর পরেও 2016 সালে এই গানটি হলিউড সুইপ স্মার্ট 2016 ব্লকবাস্টার ডেজ ফুলে জায়গা করে নিয়েছে। এই ছবিটি মুড়মুড়কে না দেখ, প্যার হুয়া ইকরার হুয়া, গাইড ছবির গাতা রহে মেরা দিল, কালা বাজারে খোয়া খোয়া চাঁদ সুপারহিট সব গান।

0: সত্যিকার পুরস্কার পান তিন তিনবার। ১৯৫৮ সালে ইহুদি ছবির ইয়ে মেরা দিওয়ানা পান, ১৯৫৯ সালে অনারি ছবির সব কুছ শিখা হামনে, ১৯৬৮ সালে ব্রহ্মচারী ছবির মাই গাঁও তুম সো যাও গানের জন্য,
1: সুখ সপন।

গুলজার তাকে বহুবার হিন্দি ছবির সেরা গীতিকার বলে উল্লেখ করেছেন। শৈলেন্দ্রের প্রযোজিত বাসু ভট্টাচার্যের পরিচালনায় রাজ কাপুর ও ওয়াহিদা রহমান অভিনীত ছবি তিসরি কসম সেরা চলচ্চিত্রের জাতীয় পুরস্কার পেলেও বক্স হাউসে কিন্তু মুখ থুবড়ে পড়ে। উদ্বেগ ও দুশ্চিন্তায় মাত্র 43 বছর বয়সে 1966 সালে জীবনাবসান হয় হিন্দি ছবির সর্বকালীন সেরা এই গীতিকার।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। নেপালে হরপাবানে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখনও নিখোঁজ 275 জন ভারতীয় নাগরিক। তিব্বতে নিখোঁজ 546 জনের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন ভারতীয়।
1: চীনে আটকে থাকা 900 জন ভারতীয় নিরাপদে আছেন বলে জানালো বেজিং এর দূতাবাস।
0: 11 টন ত্রাণ সামগ্রী নিয়ে ভারত থেকে চতুর্থ বিমান আজ নেপালে পৌঁছেছে।
1: ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য ফের আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন আইসল্যান্ডের ভোটাররা।
0: ভারত ও উজবেকিস্তান পারস্পরিক কৌশলগত অংশীদারিত্বকে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার ঘোষণা করেছে। সন্ত্রাসবাদের মোকাবিলায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে দুই দেশ।
1: বিশ্বের বিভিন্ন প্রান্তের মেয়েদের স্বপ্নের উড়ান পৃথিবী ছাড়িয়ে মহাকাশে পৌঁছে দিচ্ছে ভারত, মন কি বাতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রভাত প্রতিম অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে শ্রদ্ধা জানালেন তিনি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন গ্রন্থ পরিচয়।

0: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন গ্রন্থ পরিচয়। আজকের গ্রন্থ নির্মলেন্দু ভৌমিক রচিত বাংলা ছড়ার ভূমিকা। পরিচয় করাবেন বৃষ্টিদেব।
1: শৈশবের পড়াশোনা যেমন শুরু হয় হাতে খড়ি দিয়ে, তেমনই হাতে আরও একখানি হাতিয়ার থাকে এই লেখাপড়ার বাগডোর সামলানোর জন্য। তা হল বাংলা সাহিত্যের একটি অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় শাখা ছড়া। ছড়া সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত এমন এক সাহিত্যরূপ

যার মধ্যে মানুষের দৈনন্দিন জীবন, আনন্দ বেদনা, কল্পনা, বিশ্বাস, সংস্কার, সামাজিক সম্পর্ক এবং সাংস্কৃতিক অভিজ্ঞতার নানা পরিচয় পাওয়া যায়। সাধারণভাবে ছড়াকে শিশুদের বিনোদন, খেলা কিংবা মুখস্থ বলার সহজ পদ্ধ হিসেবে বিবেচনা করা হলেও বাংলা ছড়ার প্রকৃত পরিসর তার চেয়ে অনেক বেশি বিস্তৃত। এই বিস্তৃত পরিসরকে সামনে রেখে বাংলা ছড়ার স্বরূপ, বৈশিষ্ট্য, উৎপত্তি, প্রচার পদ্ধতি, ভাষা, গঠন এবং সামাজিক তাৎপর্য বিশ্লেষণ করেছেন নির্মলেন্দু ভৌমিক তাঁর গুরুত্বপূর্ণ গবেষণা গ্রন্থ বাংলা ছড়ার ভূমিকায়। গ্রন্থটির প্রথম প্রকাশ 1366 বঙ্গাব্দের বৈশাখ মাসে। এটি মূলত একটি গবেষণামূলক বিশ্লেষণধর্মী এবং তথ্য সমৃদ্ধ গ্রন্থ। লেখকের উদ্দেশ্য কেবল প্রচলিত কিছু ছড়া সংগ্রহ করে পাঠকের সামনে তুলে ধরা নয়, বরং ছড়ার প্রকৃত স্বরূপ অনুসন্ধান করা। ছড়া কি, কিভাবে তার উৎপত্তি, কিভাবে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে, তার ভাষা ও গঠন কেমন, কোন সামাজিক পরিবেশে তা ব্যবহৃত হয়েছে, এই সমস্ত বিষয়কে গ্রন্থকার আলোচনার আওতায় এনেছেন। তিনি মনে করেন, লোকসাহিত্যকে বুঝতে হলে তার সামাজিক এবং সাংস্কৃতিক পরিবেশকেও বুঝতে হবে। ছড়ার ক্ষেত্রেও তাই শুধু ছড়ার পংক্তি পড়লেই তার সম্পূর্ণ অর্থ উপলব্ধি করা সম্ভব নয়, তার প্রয়োগের পরিবেশ এবং লোকজ সম্পর্কও জানা প্রয়োজন। গ্রন্থটি মূলত দুই খণ্ডে বিন্যস্ত। প্রথম খণ্ডে রয়েছে ছড়া সম্পর্কে তাত্ত্বিক ও বিশ্লেষণমূলক আলোচনা এবং দ্বিতীয় খণ্ডে রয়েছে বিভিন্ন ধরনের ছড়ার সংকলন। প্রথম খণ্ডে তিনটি প্রধান অধ্যায়ের মাধ্যমে ছড়ার সংজ্ঞা, প্রকৃতি, সমীক্ষা এবং সমাজ সাহিত্যের সঙ্গে তার সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় খণ্ডটি বিভিন্ন বিষয় এবং বিভিন্ন শ্রেণীর ছড়ার উদাহরণ হিসেবে সংকলিত হয়েছে। এই বিন্যাসের বিশেষ সুবিধা হল পাঠক প্রথমে ছড়ার তত্ত্ব সম্পর্কে জানতে পারেন এবং পরে সেই তত্ত্বের সঙ্গে মিলিয়ে বাস্তব ছড়ার উদাহরণ দেখতে পারেন। ফলে গ্রন্থটি একই সঙ্গে গবেষণামূলক আলোচনা এবং ছড়া সংগ্রহ হিসেবেও মূল্যবান। গ্রন্থের প্রথম অধ্যায়ে মূল প্রশ্ন হল ছড়া কি। লেখক নির্মলেন্দু ভৌমিক বিভিন্ন গবেষক এবং সাহিত্যতাত্ত্বিকের মতামত পর্যালোচনা করে ছড়ার স্বরূপ নির্ণয়ের চেষ্টা করেছেন। তাঁর আলোচনায় বোঝা যায় যে ছড়াকে কেবল ছন্দযুক্ত ছোট কবিতা বললে তার প্রকৃত বৈশিষ্ট্য ধরা পড়ে না। ছড়ার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর মৌখিক ও লোকজ চরিত্র। অনেক ছড়ার নির্দিষ্ট রচয়িতাও জানা যায় না। এগুলো মানুষের মুখে মুখে প্রচারিত হয়েছে এবং সময় ও পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রূপ লাভ করেছে। উদাহরণ হিসেবে, খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, এর মতো পরিচিত ছড়ার কথা আর ভাবা যায় কি? এটি শিশুকে ঘুম পাড়ানোর সঙ্গে যুক্ত হলেও এর মধ্যে আবার বাংলার ঐতিহাসিক এবং সামাজিক স্মৃতির ছাপও রয়েছে। অর্থাৎ একটি ছড়ার মধ্যেই একই সঙ্গে শিশু, পরিবার এবং বৃহত্তর সমাজ জীবনও উপস্থিত থাকতে পারে। এবার আসা যাক ছড়ার সঙ্গে লোকসাহিত্যের সম্পর্কে। গ্রন্থকার ছড়াকে বাংলা লোকসাহিত্যের একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে বিবেচনা করেছেন। লোকসাহিত্যের মতো ছড়ারও একটি বড় বৈশিষ্ট্য হল এর প্রচলন মূলত মানুষের মুখে মুখে। এই মৌখিক প্রচারের ফলে একই ছড়ার একাধিক রূপ দেখা দিতে পারে। কোনো অঞ্চলে একটি শব্দ আবার অন্য অঞ্চলে অন্য শব্দও ব্যবহৃত হতে পারে। অর্থাৎ ছড়া স্থির নয়, মানুষের ব্যবহারের মধ্য দিয়ে তা পরিবর্তিত এবং পরিবর্ধিত হয়। এই কারণে ছড়া সংগ্রহ এবং সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রন্থটির দ্বিতীয় খণ্ডে বিভিন্ন ধরনের ছড়া সংগ্রহের অন্যতম উদ্দেশ্য হল এই মৌখিক ঐতিহ্যকে লিখিতভাবে ধরে রাখা। এরপর গ্রন্থকার জানিয়েছেন, ছড়ার সঙ্গে শিশুর সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। শিশুরা সহজে ছড়া মনে রাখতে পারে কারণ ছড়ার ভাষা সাধারণত সহজ, ছন্দ দ্রুত এবং শব্দের পুনরাবৃত্তি প্রবল। উদাহরণ হিসেবে ঘুম পাড়ানি ছড়ার কথা বলা যায়। শিশুকে ঘুম পাড়ানোর সময়

করার ধীর পুনরাবৃত্তি এবং মধুর ধ্বনি শিশুর মনে প্রশান্তি তৈরি করে। আবার খেলার ছড়ায় দ্রুত ছন্দ এবং পুনরাবৃত্ত শব্দ শিশুর আনন্দ বাড়ায়। তবে গ্রন্থকারের আলোচনার গুরুত্বপূর্ণ দিক হল, সব ছড়াই কেবল শিশুর জন্য নয়, অনেক ছড়ার মধ্যে প্রাপ্তবয়স্ক মানুষের সামাজিক জীবন, ধর্মীয় বিশ্বাস, পারিবারিক সম্পর্ক এবং লোকাচারের পরিচয়ও পাওয়া যায়। দ্বিতীয় অধ্যায়, ছড়ার ভাষা ও অর্থ। গ্রন্থের একটি বিশেষ আকর্ষণীয় দিক হল ছড়ার ভাষা নিয়ে আলোচনা। লেখক দেখিয়েছেন, ছড়ার ভাষা সাধারণ সাহিত্যিক ভাষার মতো নয়। এতে কথ্য ভাষা, আঞ্চলিক শব্দ, লোকজ শব্দ এবং কখনো এমন শব্দ ব্যবহৃত হয় যার প্রধান উদ্দেশ্য অর্থ প্রকাশ নয়, বরং ধ্বনি এবং ছন্দ সৃষ্টি করা। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ছড়ায় অর্থ এবং ধ্বনির সম্পর্ক। উদাহরণ হিসেবে এমন ছড়ার কথা বলা যায় যেখানে একই ধরনের শব্দ বা ধ্বনি বারবার ব্যবহৃত হয়। শব্দগুলোর প্রত্যেকটির আলাদা অর্থ না থাকলেও একসঙ্গে উচ্চারণ করলে শ্রুতিমধুর একটি ছন্দ তৈরি হয়। শিশুরা এই ধ্বনিগত আনন্দের কারণেই অনেক ছড়ার অর্থ পুরোপুরি না বুঝেও আনন্দের সঙ্গে বলতে পারে। এই বৈশিষ্ট্য ছড়াকে সাধারণ কবিতা থেকে একটি বিশেষ মাত্রায় পৃথক করে। ছড়ার ক্ষেত্রে অর্থের পাশাপাশি শব্দের ধ্বনি এবং উচ্চারণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় ছড়ার শব্দের অর্থ সরল বা সীমিত হলেও তার উচ্চারণের মধ্যে সঙ্গীত ধর্মী আনন্দ থাকে। এখানে ছড়ার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল শব্দের খেলা। একই ধ্বনির কাছাকাছি শব্দ পাশাপাশি বসিয়ে ছড়াকার এমন একটি পরিবেশ তৈরি করেন যা শুনতে আনন্দদায়ক হয়। এই কারণেই ছড়াকে শুধু অর্থের ভিত্তিতে বিচার করলে তার পূর্ণ সৌন্দর্য বোঝা সম্ভব নয়। ধ্বনি, ছন্দ ও উচ্চারণ তিনটিকেই একসঙ্গে বিচার করতে হয়। গ্রন্থকারের তৃতীয় অধ্যায় এসেছে ছড়া, সমাজ ও সাহিত্য। এই অধ্যায়ে ছড়াকে বৃহত্তর সমাজ ও সাহিত্যের প্রেক্ষাপটে বিচার করা হয়েছে। ছড়ার মধ্যে যে সমাজের মানুষ বাস করে সেই সমাজেরই জীবনযাত্রা, বিশ্বাস, সংস্কার এবং মানসিকতার প্রতিফলন দেখা যায়। উদাহরণ হিসেবে কোনো ছড়ায় যদি কৃষিকাজ, বৃষ্টি, ফসল, পশু পাখি বা গ্রামীণ জীবন উঠে আসে, তাহলে সেই ছড়া থেকে শুধু সাহিত্যিক আনন্দ পাওয়া যায় না, একই সঙ্গে গ্রামীণ মানুষের জীবনযাত্রার একটি চিত্রও পাওয়া যায়। আবার কোনো ছড়ায় যদি বিবাহ, সন্তান, সংসার বা পারিবারিক সম্পর্কের কথা থাকে, তাহলে সেই ছড়া থেকে সামাজিক কাঠামো সম্পর্কেও ধারণা করা যায়। এই কারণে গ্রন্থকারের কাছে ছড়া হল এক ধরনের লোকজ সাংস্কৃতিক দলিল। বাংলা ছড়ার সঙ্গে লোকবিশ্বাস এবং লোকাচারের সম্পর্ক বেশ গুরুত্বপূর্ণ। প্রাচীনকালে মানুষের জীবনে প্রকৃতি, রোগ ব্যাধি, অশুভ শক্তি, ধর্মীয় বিশ্বাস এবং নানা সংস্কারের বিশেষ প্রভাব ছিল। সেই বিশ্বাসের কিছু অংশ ছড়ার মধ্যেও সংরক্ষিত হয়েছে। অর্থাৎ কোনো ছড়াকে শুধু হাস্যরস বা শিশুর বিনোদন হিসেবে দেখলে তার অন্তর্নিহিত সাংস্কৃতিক অর্থ অনেকটাই বাদ পড়ে যায়। গ্রন্থটির আরও একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল ছড়ার স্ট্রাকচারাল অ্যানালিসিস বা কাঠামোগত বিশ্লেষণ। ছড়াকে কিভাবে তার বিভিন্ন উপাদানে ভাগ করে বিচার করা যায় সেই পদ্ধতি নিয়েও আলোচনা করা হয়েছে এই গ্রন্থে। একটি ছড়ায় শব্দ, ধ্বনি, পুনরাবৃত্তি, ছন্দ, ভাব, চিত্রকল্প, গঠন, এই সমস্ত উপাদান পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটি সম্পূর্ণ রূপ তৈরি করে। ছড়া বিশ্লেষণের ক্ষেত্রে গ্রন্থে মোটিফ ধারণার গুরুত্ব রয়েছে বলে জানিয়েছেন গ্রন্থকার। সহজ ভাষায় কোনো ছড়ায় বারবার ফিরে আসা নির্দিষ্ট ভাব, ঘটনা, চিত্র বা উপাদানকে মোটিফ বলা হয়। যেমন কোনো ছড়ায় যদি বারবার পাখি আসে এবং সেই পাখিকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনা ঘটে, তাহলে পাখিটি সেই ছড়ার একটি গুরুত্বপূর্ণ মোটিফ হতে পারে। ছড়ার গঠন বিশ্লেষণে আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা হল সিমেট্রি বা সামঞ্জস্য। ধরা যাক, একটি ছড়ার প্রথম অংশে যে ধরনের শব্দ বা বাক্য গঠন ব্যবহৃত হয়েছে, পরের অংশেও তার অনুরূপ কাঠামো ফিরে এলো, তাহলে ছড়ার মধ্যে একটি ভারসাম্য তৈরি হয়।
এবার আসা যাক।

0: এই গ্রন্থের দ্বিতীয় খণ্ডে, যার নাম ছড়ার সংকলন। গ্রন্থের দ্বিতীয় খণ্ডের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল বিভিন্ন ধরনের ছড়ার বিপুল সংকলন। বিষয়সূচিতে বিভিন্ন শ্রেণীর ছড়া এবং তাদের পৃষ্ঠা পরিসর উল্লেখ করা হয়েছে। এই সংকলন প্রথম খণ্ডের তাত্ত্বিক আলোচনাকে বাস্তব উদাহরণের মাধ্যমে বুঝতে সাহায্য করে। অর্থাৎ প্রথম খণ্ডে লেখক যে প্রশ্ন করেছেন, দ্বিতীয় খণ্ডের ছড়াগুলো সেই প্রশ্নের বাস্তব উপাদান সরবরাহ করে। এই সংকলনের ফলে বহু লোকমুখে প্রচলিত ছড়া লিখিত আকারে সংরক্ষিত হয়েছে। লোকসাহিত্য গবেষণার ক্ষেত্রে এর গুরুত্ব অত্যন্ত বেশি। বাংলা ছড়ার ভূমিকার সবচেয়ে বড় বিশেষত্ব হল, গ্রন্থাকার ছড়াকে শুধু শিশু সাহিত্য হিসেবে দেখেননি, তিনি ছড়ার মধ্যে লোকসমাজের জীবন, মানুষের বিশ্বাস, সামাজিক সম্পর্ক, ভাষা এবং সংস্কৃতির নানা স্তর অনুসন্ধান করেছেন। এছাড়া গ্রন্থে ছড়ার ভাষা ও গঠনকে শুধু সাহিত্যিক দৃষ্টিতে নয়, লোকসাহিত্যিক এবং কাঠামোগত দৃষ্টিতেও বিচার করা হয়েছে। এই কারণে গ্রন্থটি বাংলা ছড়া গবেষণায় একটি স্বতন্ত্র স্থান অধিকার করে। কারণ ছড়া সাধারণ মানুষের জীবনের সঙ্গে এত গভীরভাবে যুক্ত যে তার মধ্যে একটি সমাজের সাংস্কৃতিক স্মৃতি সংরক্ষিত থাকে। একটি ছোট্ট ছড়ার মধ্যে যেমন শিশুর আনন্দ থাকতে পারে, তেমনই থাকতে পারে ইতিহাসের স্মৃতি, সামাজিক সম্পর্ক, নারী জীবনের অভিজ্ঞতা, লোকবিশ্বাস, প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক এবং ভাষার বিবর্তনের চিহ্ন। এই কারণে ছড়াকে কেবল ছোটদের পদ্য বলা হলে তার প্রকৃত সাহিত্যিক এবং সাংস্কৃতিক গুরুত্ব বোঝা যায় না। গ্রন্থকারের গবেষণা আমাদের সেই বৃহত্তর দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে শেখায়। সবশেষে বলা যায়, নির্মলেন্দু ভৌমিকের বাংলা ছড়ার ভূমিকা এই গ্রন্থ আমাদের মনে করিয়ে দেয় যে ছড়ার সরলতা তার অগভীরতার প্রমাণ নয়। অল্প কয়েকটি শব্দ, সহজ ছন্দ আর পুনরাবৃত্তির মধ্য দিয়েও ছড়ায় একটি সমাজের জীবনযাত্রা, মানুষের অনুভূতি, বিশ্বাস, কল্পনা এবং অভিজ্ঞতা প্রকাশ পেতে পারে। তাই বাংলা ছড়াকে যথাযথভাবে বুঝতে হলে তার বাহ্যিক মাধুর্যের পাশাপাশি তার অন্তর্নিহিত লোকজ এবং সাংস্কৃতিক তাৎপর্য অনুধাবন করতে হবে। আর ঠিক এই দৃষ্টিকোণ থেকেই বাংলা ছড়ার ভূমিকা এই গ্রন্থ বাংলা লোকসাহিত্য চর্চায় একটি মূল্যবান ও তাৎপর্যপূর্ণ গ্রন্থ হিসেবে বিবেচিত হওয়ার যোগ্য।
1: গ্রন্থ পরিচয় অনুষ্ঠানে আজকের গ্রন্থ নির্মলেন্দু ভৌমিক রচিত বাংলা ছড়ার ভূমিকা, এই গ্রন্থটির সঙ্গে পরিচয় করালেন বৃষ্টিদেব, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। গ্রন্থ পরিচয় আজ এ পর্যন্তই।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান গ্রন্থ পরিচয়। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।

0: এখন বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছে সঞ্জয় দত্ত। বিশেষ বিশেষ খবর। দুদেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছেছেন। উজবেকিস্তানের রাষ্ট্রপতি শফকত মির্জিওয়েভের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক। উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী। ভারত ও উজবেকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে 11টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত ভারতের লক্ষ্যে সৃজনশীল কাজের মাধ্যমে সচেতনতা গড়ে তুলতে লেখক শিল্পী কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান জানিয়েছেন। আকাশবাণী থেকে সম্প্রচারিত মন কি বাতের 137তম সংস্করণে উত্তম কুমারের জন্মশতবর্ষে কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে দ্রুত এগিয়ে চলেছে ভারত। প্রতিরক্ষা শিল্পের পরিকাঠামোয় মৌলিক পরিবর্তন ঘটছে বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নেপালে প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে 781, এখনও নিখোঁজ প্রায় 2500 মানুষ। এ পর্যন্ত উদ্ধার 149 জন।

0: ভারতীয় নাগরিক। আসছে বিস্তারিত খবরে। দুদেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছেছেন। দুদিনের সফরে প্রধানমন্ত্রী সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর সদস্য দেশগুলির নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পয়লা সেপ্টেম্বর তিনি এসসিওর 26তম শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী এই সম্মেলনে ভাষণে নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা ও সুযোগ সুবিধার ক্ষেত্রে ভারতের অগ্রাধিকারের বিষয়গুলি তুলে ধরবেন। প্রধানমন্ত্রী ষষ্ঠ ওয়ার্ল্ড নোম্যাড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন। ভারত ও উজবেকিস্তান খনি শিল্প, আয়ুর্বেদ, পর্যটন, অর্থনৈতিক, সামগ্রিক ও কৌশলগত অংশীদারিত্ব, উচ্চশিক্ষা এবং পরিবেশ সহ বিভিন্ন ক্ষেত্রে 11টি সমঝোতা স্মারকপত্র মৌন স্বাক্ষর করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে দিশানির্দেশের জন্য বিদেশমন্ত্রী পর্যায়ে সমন্বয় পর্ষদ বা কোঅর্ডিনেশন কাউন্সিল গড়ে তোলার বিষয়ে দুই দেশ রাজি হয়েছে। উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাফকত মির্জিওয়েভের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথ সাংবাদিক সম্মেলনে বলেন, ইউরেনিয়াম সরবরাহের লক্ষ্যে উভয় দেশের মধ্যে দীর্ঘমেয়াদী ব্যবস্থা গড়ে উঠেছে। দুই দেশ বিরল খনিজ উত্তোলনের স্থানগুলি নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে।
1: हम विदेश मंत्रियों के स्तर पर कोऑर्डिनेशन काउंसिल का गठन करेंगे जो सहयोग के सभी पहलुओं को करीबी समन्वय से दिशा देगी। हम हमारे ज्वाइंट कमीशन के स्तर को सेक्रेटरी लेवल से बढ़ाते हुए मिनिस्टर लेवल पर लेकर जाएंगे। दोनों पक्ष मिलकर एक बिजनेस समिट का आयोजन करेंगे। यूरेनियम की सप्लाई के लिए दोनों पक्ष लॉन्ग टर्म व्यवस्था बनाएंगे।
0: 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানের তুলনায় 5 গুণ বাড়িয়ে 5 বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়েছে দুই দেশ। বাণিজ্য ও বিনিয়োগ, পরিকাঠামো, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, খনি শিল্প, প্রতিরক্ষা ও নিরাপত্তা, উদ্ভাবন, কৃষি, ওষুধ, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, ইউপিআই সহ ডিজিটাল পরিকাঠামো এবং শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে দ্বিপাক্ষিক বাণিজ্যের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরাল সাগর অঞ্চলে বৃক্ষরোপণের জন্য ভারত $10 লক্ষ অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উজবেকিস্তানে মার্চেন্ট পেমেন্ট বা ব্যবসায়িক লেনদেনের সুবিধার্থে ভারতের ইউপিআই অ্যাপগুলির মাধ্যমে জাতীয় কিউআর কোড স্ক্যান করার সুযোগ করে দিতে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদ, চরমপন্থা এবং বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে দুই দেশেরই জিরো টলারেন্স রয়েছে। এই সহযোগিতা কেবল রাজধানীগুলির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, শহর ও রাজ্য পর্যায়ের অংশীদারিত্ব পর্যন্ত বিস্তৃত হবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। এদিকে প্রধানমন্ত্রীকে আজ উজবেকিস্তানে বিদেশী নেতাদের জন্য নির্ধারিত সর্বোচ্চ সম্মান ওলি দারাজালি দোসলিকে ভূষিত করা হয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেছেন, এই সম্মান পেয়ে তিনি আপ্লুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত ভারতের লক্ষ্যে যুব সমাজ সহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আকাশবাণীতে আজ মন কি বাতের 137তম সংস্করণে প্রধানমন্ত্রী বলেন, নেশার প্রতি দুর্নিবার আসক্তি শুধু ব্যক্তিকেই গ্রাস করে না, তার কুফল প্রভাব ফেলে সমগ্র পরিবার ও সমাজের ওপর। এর মোকাবিলায় প্রধানমন্ত্রী লেখক, সঙ্গীতজ্ঞ, নাট্যকর্মী, কন্টেন্ট ক্রিয়েটর সহ সকলকে সৃজনশীল কাজের মাধ্যমে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
1: नशा मुक्त भारत के लिए क्या आप कोई पावरफुल स्लोगन बना सकते हैं? क्या हमारे यंग म्यूजिशियंस ऐसे सॉन्ग्स बना सकते हैं जिनमें ड्रग फ्री लाइफ का मैसेज हो? क्या स्टूडेंट्स और थिएटर ग्रुप्स दिल को छू लेने वाले शॉर्ट प्लेज लिख सकते हैं जिनमें ड्रग्स के खतरों के साथ साथ उनसे बाहर निकलने का रास्ता भी हो? हमारे देश में बेहतरीन कंटेंट क्रिएटर्स की कमी नहीं है। मेरा आग्रह है कि वे अलग अलग भाषाओं में ऐसा कंटेंट बनाए जिससे इस दिशा में समाज को मदद मिले।
0: আগামী 3রা সেপ্টেম্বর মহানায়ক উত্তম কুমারের আসন্ন জন্মশতবর্ষ উপলক্ষে কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে প্রধানমন্ত্রী বলেন, কঠোর পরিশ্রম করে তিনি বিভিন্ন চরিত্রকে জীবন্ত করে তুলতেন। পরিশ্রমের বিকল্প হয় না, কাজের প্রতি নিষ্ঠা থাকলে একদিন সাফল্য আসবেই। উত্তম কুমার তার নিদর্শন, মানুষের হৃদয়ে তাঁর স্থান চিরকালীন।
2: উত্তম কুমারজি एक वर्सेटाइल एक्टर थे जो अपने अभिनय से लोगों के दिलों में रस बस गए। फिल्म लवर्स का मानना है कि श्रीमान सत्यजीत रे ने फिल्म नायक द हीरो की पूरी स्क्रिप्ट महानायक उत्तम कुमार जी को ध्यान में रखकर लिखी थी। मैं एक बार फिर महानायक उत्तम कुमार जी को श्रद्धांजलि अर्पित करता हूँ। वे हमेशा हम सबके दिलों पर राज करते रहेंगे। महानायक उत्तम कुमार चिरोदिन মানুষের হৃদয়ে রাজ করবেন।
0: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সময়ের পরিবর্তনের সঙ্গে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে দ্রুত এগিয়ে চলেছে এবং দেশের প্রতিরক্ষা শিল্পের পরিকাঠামোয় মৌলিক পরিবর্তন ঘটছে। আজ লখনৌয়ে পিএম সেতু ইন্ডাস্ট্রি

0: কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, সরকার দেশীয় প্রযুক্তি ও নকশার উন্নয়ন, দেশে উৎপাদন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে বেসরকারি সংস্থা ও ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প বা MSME এর অংশগ্রহণ বাড়ানোর উপর জোর দিচ্ছে।
1: आज हम डिफेंस सेक्टर में पूर्ण आत्मनिर्भरता की ओर तेजी से बढ़ रहे हैं। हमारा डिफेंस प्रोडक्शन लगातार बढ़ रहा है। जब मैं मिनिस्टर बना था तो डिफेंस प्रोडक्शन अप्रोक्सीमेटली 46,000 करोड़ था। आपको जानकर खुशी होगी अब हम लोग 1,80,000 करोड़ के आसपास हैं। हमारा एक्सपोर्ट 600 करोड़ था, आज हमारा एक्सपोर्ट अप्रोक्सीमेटली 40,000 करोड़ तक पहुंच गया है। हम इंडिजिनस डिजाइन को भी प्रोत्साहन दे रहे हैं, डोमेस्टिक मैन्युफैक्चरिंग को मजबूत कर रहे हैं और प्राइवेट सेक्टर तथा MSME की भागीदारी बढ़ा रहे हैं।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সেন্টাল AIM নিউজ কলকাতাতে। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 781, প্রায় 2,500 মানুষ এখনও নিখোঁজ। বিপর্যয়ের পঞ্চম দিনে আজও নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। ক্ষতিগ্রস্ত 8টি জেলা থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে। নেপালের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারীরা ক্ষতিগ্রস্ত জেলাগুলি থেকে 227 জন বিদেশি নাগরিক সহ এ পর্যন্ত 8,186 জনকে নিরাপদে সরিয়ে নিয়ে গেছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, নেপালে বিপর্যয়ের পর এ পর্যন্ত 149 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। প্রায় 50 জন ভারতীয় নাগরিকের সঙ্গে পুনরায় যোগাযোগ করা সম্ভব হয়েছে। 275 জন ভারতীয় নাগরিক এখনও নিখোঁজ রয়েছেন। গত দুদিনে 598 জন ভারতীয় নাগরিক চীন থেকে নেপালে প্রবেশ করেছেন বলে জানিয়েছে সেদেশের স্থানীয় প্রশাসন। অন্যদিকে চীন থেকে এখনও বের হতে না পারা 900 জন ভারতীয় নাগরিক নিরাপদে আছেন বলে জানিয়েছেন বেজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাসের কর্তারা। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানান, ত্রাণ সামগ্রী এবং উদ্ধার কাজে সহায়তার জন্য প্রয়োজনীয় সামগ্রী ও কারিগরি সরঞ্জাম পাঠানো হয়েছে। ভারত থেকে পাঠানো সুড়ঙ্গের মধ্যে উদ্ধারের কাজে পারদর্শী একটি বিশেষজ্ঞ দল আজ নেপালের চিলিমে ও লাংটাং এলাকায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গগুলিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনার জন্য নেপালি সেনাবাহিনীর দলের সঙ্গে যৌথভাবে কাজ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু নেপালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজনের আপৎকালীন স্বাস্থ্যসেবা ও অন্যান্য প্রয়োজনে দক্ষিণ পূর্ব এশিয়া আপৎকালীন স্বাস্থ্য তহবিল থেকে 1,50,000 মার্কিন ডলার অর্থ মঞ্জুর করেছে। সাইপ্রাস থেকে তুরস্কের উদ্দেশ্যে রওনা হওয়া একটি যাত্রীবাহী জাহাজ ভূমধ্যসাগরে ডুবে যাওয়ায় অন্তত 7 জন প্রাণ হারিয়েছেন। উত্তর সাইপ্রাসের তুর্কি প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী উনাল উসতিল জানিয়েছেন, জাহাজটি থেকে 237 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ 23 জনের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে তিনি জানিয়েছেন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মহিলাদের টি-20 এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ থাইল্যান্ডের সামনে জয়ের জন্য 160 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। টসে জিতে থাইল্যান্ড প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায়। 20 ওভারে 9 উইকেট হারিয়ে ভারত 159 রান তোলে। শেফালি ভার্মা 64 রান করেন। থাইল্যান্ডের হয়ে সুলিপন লাওমি 26 রান নিয়ে 3 উইকেট নেন। রান তাড়া করতে নেমে থাইল্যান্ড শেষ পাওয়া খবরে 6 ওভারে 3 উইকেট হারিয়ে 35 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। দুদেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছেছেন। উজবেকিস্তানের রাষ্ট্রপতি শফকত মির্জিওয়েভের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক। উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী, দুদেশের মধ্যে 11টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত ভারতের লক্ষ্যে সৃজনশীল কাজের মাধ্যমে সচেতনতা গড়ে তুলতে লেখক শিল্পী কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান জানিয়েছেন। নেপালে প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে 781, এখনও নিখোঁজ প্রায় 2,500 মানুষ, এ পর্যন্ত উদ্ধার 149 জন ভারতীয় নাগরিক। খবর শেষ হল। পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আগামীকাল 31/8/2026 সোমবার মৈত্রী প্রচার তরঙ্গের পূর্ণাঙ্গ অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:58, সকাল 6:05 সুচিন্তন। কাল শুনবেন কেশব চন্দ্র সেনের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলো, সুবদ্ধ সঙ্গীতের আসরে আহির ললিত ও পরমেশ্বরীর আগে বাঁশি পরিবেশন করবেন শিল্পী পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়। 6:30 এই মহাজীবনে কাল শুনবেন মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন কথা। 6:40 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রমা মণ্ডল।

এর পরিবেশনায় 6:55 কৃষক বন্ধুদের জন্য জলবায়ু পরিবর্তন ও কৃষি এ বিষয়ে কাল বলবেন অধ্যাপক শঙ্কর আচার্য। 7:05 লোকগীতির অনুষ্ঠান। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় সুদীপ্ত মিত্র। কালকের জায়গা কুড়ুম্বেড়ো দুর্গ মেদিনীপুর। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় সুদীপ্ত মিত্র। 8:30 অতিথি, কাল শুনবেন শক্তি সাধন মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন ডক্টর মানুষ প্রতিম দাস। কাল শুনবেন দ্বিতীয় পর্ব। ভারতীয় সময় সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে জৌনপুরী রাগে সানাই পরিবেশনে শিল্পী তপন নট্ট। তাকে তবলায় সহযোগিতা করবেন রুদ্র নারায়ণ কল্যাণী। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় বৃষ্টিদেব। 10:30 রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনবেন অতুল প্রসাদের গান শিল্পী পম্পা সুরের কণ্ঠে, তারপরে দোতারা পরিবেশনে শিল্পী কৃষ্ণকান্ত নন্দী। বেলা 11:00 সংগ্রহশালা থেকে আধুনিক গান। 11:15 নজরুল গীতি পরিবেশনে শিল্পী অসীমা দোবে। 11:30 রম্যগীতি। বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সম্পূর্ণা চক্রবর্তী। 12:30 লোকগীতির অনুষ্ঠান। বেলা 1:00 বেতার নাটক ছোড়দি, রচনা বিভূতিভূষণ মুখোপাধ্যায়। বেতার নাট্যরূপ মিহির কুমার মজুমদার, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী। 1:40 বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি দুপুর 2:30। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বেলা 3:30। 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, উপস্থাপনায় সৌমিলি রায়। 4:35 বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা অঙ্কিতা দাস। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা, কৃষিভিত্তিক নাটক জৈবই জীবন, রচনা শৈলেন নাথ। 6:50 আপনার স্বাস্থ্য, বায়ু দূষণ থেকে হৃদরোগ, এ বিষয়ে বলবেন ডক্টর দেবাশিষ দত্ত। 7:00 বেতার নাটক ছোড়দি, রচনা বিভূতিভূষণ মুখোপাধ্যায়, বেতার নাট্যরূপ মিহির কুমার মজুমদার, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী। 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর, মরণোত্তর দেহদান, এ বিষয়ে সুদীপ্ত রায়ের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানুষ প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে মিয়াকি মালহার রাগে বাঁশি শুনবেন পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায় পরিবেশনায়। তাকে তবলায় সহযোগিতা করবেন পণ্ডিত পরিমল চক্রবর্তী। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন সমাপ্তি রাত 12:00। এতক্ষণ শুনলেন আগামীকাল সোমবার 31/8/2026 মৈত্রী প্রচার তরঙ্গের পূর্ণাঙ্গ অনুষ্ঠান সূচি। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শাস্ত্রীয় সঙ্গীতের আসরে রাগেশ্রী রাগে ইসরাজ পরিবেশনে শিল্পী অর্কুজ্যোতি বন্দ্যোপাধ্যায়। তাকে তবলায় সহযোগিতা করবেন দেবাশিষ সিংহ রায়।

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাগেশ্রী রাগে এসরাজ পরিবেশনে ছিলেন শিল্পী অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায়। তাকে তবলায় সহযোগিতা করলেন দেবাশিস সিংহ রায়। এখন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি অগ্নিবীণ চট্টোপাধ্যায়, সঙ্গে রয়েছেন সৃজিৎ মুখোপাধ্যায়। আজকের শিরোনাম, নেপালে হড়পাবানে মৃতের সংখ্যা বেড়েই চলেছে, এখনও নিখোঁজ 275 জন ভারতীয় নাগরিক। তিব্বতে নিখোঁজ 546 জনের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন ভারতীয়।
1: চীনে আটকে থাকা 900 জন ভারতীয় নিরাপদে আছেন বলে জানালো বেজিং এর দূতাবাস।
0: 11 টন ত্রাণ সামগ্রী নিয়ে ভারত থেকে চতুর্থ বিমান আজ নেপালে পৌঁছেছে।
1: ভারত ও উজবেকিস্তান পারস্পরিক কৌশলগত অংশীদারিত্বকে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার ঘোষণা করেছে। সন্ত্রাসবাদের মোকাবিলায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে দুই দেশ।
0: বিশ্বের বিভিন্ন প্রান্তের মেয়েদের স্বপ্নের উড়ান পৃথিবী ছাড়িয়ে মহাকাশে পৌঁছে দিচ্ছে ভারত, মন কি বাতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রবাদ প্রতিম অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে শ্রদ্ধা জানালেন তিনি।
1: আজ সে বিস্তারিত খবরে, নেপালে হড়পাবানের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 781, প্রায় 2500 মানুষ এখনও নিখোঁজ। বিপর্যয়ের পঞ্চম দিনে আজও নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। ক্ষতিগ্রস্ত 8টি জেলা থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে। নেপালের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ NDRRMA জানিয়েছে,

0: সরকারিরা ক্ষতিগ্রস্ত জেলাগুলি থেকে 227 জন বিদেশি নাগরিক সহ এখনও পর্যন্ত 8,186 জনকে নিরাপদে সরিয়ে নিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানিয়েছেন, নেপালে আকস্মিক বন্যার বিপর্যয়ের পর এ পর্যন্ত 149 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী জয়সওয়াল জানান, প্রায় 50 জন ভারতীয় নাগরিকের সঙ্গে পুনরায় যোগাযোগ করা সম্ভব হয়েছে। 275 জন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন বলে খবর। ভারতীয় বংশোদ্ভূত প্রায় 128 জন বিদেশি নাগরিকও এখনও নিখোঁজ। গত দুদিনে 598 জন ভারতীয় নাগরিক চীন থেকে নেপালে প্রবেশ করেছেন বলে জানিয়েছে সেদেশের স্থানীয় প্রশাসন। অন্যদিকে চীন থেকে এখনও বের হতে না পারা 900 জন ভারতীয় নাগরিক নিরাপদে আছেন বলে জানিয়েছে বেজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস।
1: নেপাল সীমান্তের কাছে তিব্বতে হরপবনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। চীনের আধিকারিকরা জানিয়েছেন, বেশ কয়েকজন ভারতীয় সহ 546 জনের এখনও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে 23টি দেশে 261 জন বিদেশি নাগরিক রয়েছেন বলে জানিয়েছেন তিব্বতের গিরংয়ে ত্রাণ কার্যে যুক্ত চীনের উদ্ধারকারীরা।
0: বন্যা বিধ্বস্ত নেপালে ভারত 68.5 মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। একই সঙ্গে উদ্ধার কাজে সহায়তার জন্য কারিগরি দল, ফরেন্সিক বিশেষজ্ঞ এবং প্রয়োজনীয় সরঞ্জামও পাঠানো হয়েছে। সমাজ মাধ্যমের এক বার্তায় বিদেশ মন্ত্রক জানিয়েছে, 11 টন ত্রাণ সামগ্রী নিয়ে চতুর্থ বিমানটি আজই ভারত থেকে নেপালে পৌঁছেছে। কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, নোয়াকোট জেলার ত্রিশুলি এলাকায় জলবিদ্যুৎ প্রকল্পে সুড়ঙ্গের উদ্ধার কাজ চালানোর জন্য এ সংক্রান্ত একটি বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে। হরপাবানের জেরে ওই সুড়ঙ্গতে বেশ কয়েকজন কর্মী আটকে পড়েছেন বলে খবর। ডিএনএ পরীক্ষার জন্য ভারত থেকে ইতিমধ্যেই ফরেন্সিক বিশেষজ্ঞ ও প্রয়োজনীয় সরঞ্জাম সেখানে পৌঁছেছে। বন্যা কবলিত এলাকায় যোগাযোগ ব্যবস্থায় স্বাভাবিক করার লক্ষ্যে 42টি ব্রেইলি ব্রিজ তৈরির জন্য সহযোগিতা চেয়েছে নেপাল।
1: চীনে ভারতীয় দূতাবাস জানিয়েছে, হরপাবানে নিখোঁজদের সম্পর্কে তথ্য জানতে বা ক্ষতিগ্রস্ত বিদেশি নাগরিকদের সাহায্যের জন্য তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল কর্তৃপক্ষ দুটি বিশেষ 24 ঘণ্টার হটলাইন নম্বর খুলেছে। এগুলি হল 0086891681765 এবং 0086183080267।
0: বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু নেপালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজনদের আপৎকালীন স্বাস্থ্যসেবা ও অন্যান্য প্রয়োজনীয় দক্ষিণ পূর্ব এশিয়া আপৎকালীন স্বাস্থ্য তহবিল থেকে 1,50,000 মার্কিন ডলার অর্থ মঞ্জুর করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত আধিকারিক ডক্টর নীলেশ বুদ্ধ জানিয়েছেন, এই অর্থ প্রাথমিক অগ্রাধিকারের ভিত্তিতে গৃহীত কাজগুলিতে সহায়তা করবে। হু ত্রাণ কার্যে নেপালকে সর্বতোভাবে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান।
1: ভারত ও উজবেকিস্তান পারস্পরিক কৌশলগত অংশীদারিত্বকে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার ঘোষণা করেছে। উজবেকিস্তান সফরের দ্বিতীয় দিনে আজ সেদেশের প্রধানমন্ত্রী সাফাকাত মির্জি ইওএভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে ইউরেনিয়াম এবং রেয়ার আর্থ সরবরাহের ক্ষেত্রে উজবেকিস্তান দীর্ঘমেয়াদী একটি ব্যবস্থাপনা গড়ে তোলার আশ্বাস দিয়েছে। বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে দুই দেশ। দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ এখনকার তুলনায় 5 গুণ বাড়িয়ে 2030 নাগাদ $5 বিলিয়ন নিয়ে যেতে সহমত হয়েছে দুপক্ষ।
2: ইস বর্ষ হামারি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কে 15 সাল হো রে হ্যাঁ। ইস বিশেষ অবসর পর হমনে সম্বন্ধ কো কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কা দর্জা দেনে কা নির্ণয় লিয়া হ্যায়। আজ হমনে হামারি সাঝেদারি কে ইস নয়ে স্বরূপ মে তেজ গতি ও ঠোস পরিণামো কে সাথ আগে বড়নে কা এম্বিশিয়াস এজেন্ডা তৈয়ার কিয়া হ্যায়। হামারা দ্বিপক্ষীয় ব্যাপার $1 বিলিয়ন পার কর চুকা হ্যায়। আব হমনে 2030 তক $5 বিলিয়ন ব্যাপার কা লক্ষ্য রাখা হ্যায়। ইসকে লিয়ে হম মার্কেট অ্যাক্সেস, কানেক্টিভিটি, ব্যাংকিং আর পেমেন্ট জেসে জুড়ে বিষয়ও পর ব্যবস্থাগত রূপ সে আগে বড়েঙ্গে।
0: ভারত উজবেকিস্তান সহযোগিতার পরিসরকে আরো বিস্তৃত করতে বিদেশ মন্ত্রী পর্যায়ে কোঅর্ডিনেশন কাউন্সিল গড়ে তোলা হবে বলেও প্রধানমন্ত্রী জানান।
3: हम विदेश मंत्रियों के स्तर पर कोऑर्डिनेशन काउंसिल का गठन करेंगे जो सहयोग के सभी पहलुओं को करीबी समन्वय से दिशा देगी। हम हमारे ज्वाइंट कमीशन के स्तर को सेक्रेटरी लेवल से बढ़ाते हुए मिनिस्टर लेवल पर लेकर जाएंगे। दोनों पक्ष मिलकर एक बिजनेस समिट का आयोजन करेंगे। यूरेनियम की सप्लाई के लिए दोनों पक्ष लॉन्ग टर्म व्यवस्था बनाएंगे।
0: সন্ত্রাসবাদের মোকাবিলায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে দুই দেশ। প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদার হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
2: দোনো দেশকে বীচ করিবী রক্ষা ও সুরক্ষা সহযোগ হামারে গহরে আপসি বিশ্বাস কো দর্শাতা হ্যায়। আনে ওয়ালে সময় মে হাম দোনো দেশকে ডিফেন্স ইন্ডাস্ট্রিজ কে বীচ ডাইরেক্ট লিঙ্কেজ কো প্রোডাকশন ও কো ডেভেলপমেন্ট কো বড়াওয়া দেঙ্গে। হামারা মাননা হ্যায় कि टेररिज्म

0: एक्सट्रीमिज्म और सेपरेटिज्म पूरे क्षेत्र के लिए गंभीर चुनौती है। इनके विरुद्ध जीरो टॉलरेंस हमारा साझा संकल्प रहा है और आगे भी रहेगा।
1: ক্রীড়া ক্ষেত্র ভারত ও উজবেকিস্তানের সম্পর্কে নতুন মাত্রা জুড়ছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। এ প্রসঙ্গে তিনি দুই দেশের দুই তরুণ দাবাড়ুর আসন্ন মোকাবিলার কথা বলেন।
0: স্পোর্টস ভি হামারে সহযোগ কে মহত্বপূর্ণ আয়াম কে রূপ মে উভর রাহা হ্যায়। পিছলে বর্ষ গোয়া মে 20 বর্ষীয় উজবেক গ্র্যান্ড মাস্টার সিন্দারোভ নে ওয়ার্ল্ড কাপ জিতা। আব নভেম্বর মে উনকা মুকাবলা ভারত কে 20 বর্ষীয় চেস চ্যাম্পিয়ন গুকেশ কে সাথ হোনে ওয়ালা হ্যায়। एक बिसात पर जब ये दो युवा सितारे आमने सामने होंगे तो जाहिर है इस मुकाबले पर पूरी दुनिया की नजर होगी।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজ উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়।
2: দুদেশ সফরের দ্বিতীয় তথা শেষ পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছেছেন। সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর সদস্য দেশগুলির নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন তিনি। আগামী 1 সেপ্টেম্বর 26তম এসসিও শিখর সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। শুনছেন উপমহাদেশের খবর।

0: শুধু দেশেরই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের মেয়েদের স্বপ্নের উড়ান পৃথিবী ছাড়িয়ে মহাকাশে পৌঁছে দিচ্ছে ভারত, বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ প্রসঙ্গে তিনি মিশন শক্তি স্যাট কর্মসূচির উল্লেখ করলেন, যার মাধ্যমে 108টি দেশের 12,000 ছাত্রী স্যাটেলাইট প্রযুক্তি শেখার সুযোগ পাচ্ছেন। প্রকল্পটি দ্বিতীয় ধাপের সূচনা উপলক্ষে বিশ্বের নানান জায়গা থেকে আসা 100 জন ছাত্রী একত্রিত হয়েছিলেন বলে আজ সম্প্রচারিত মন কি বাতে উল্লেখ করেছেন তিনি।
1: আজ হমারি বেটিয়ো কে স্বপ্ন কি উড়ান ধরতি সে নিকল কর অন্তরিক্ষ তক পৌঁছ রহি হ্যায় ওর আপকো ইয়ে জানকর গর্ব হোগা কি ভারত এসে স্বপ্নে দেখনে ওয়ালি দুনিয়া কি হাজারো বেটিয়ো কো এক সাথ জোড় রহা হ্যায় ইস প্রয়াস কা নাম হ্যায় মিশন শক্তি সেট। ইসকে মাধ্যম সে 108 দেশো কি 12,000 ছাত্রাও কো স্যাটেলাইট টেকনোলজি সিখনে অর ইনোভেশন কে ক্ষেত্র মে আগে বড়নে কা অবসর মিল রহা হ্যায়।
2: 137তম মন কি বাতে প্রধানমন্ত্রীর বক্তব্যের একটি বড় অংশে জায়গা করে নেয় মহিলাদের ক্ষমতায়নে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচির প্রসঙ্গ। এক্ষেত্রে তিনি পিএম স্বনিধি যোজনার কথা তুলে ধরেন। সারা দেশের প্রায় 35 লক্ষ মহিলা এই যোজনার সঙ্গে যুক্ত হয়ে নিজেদের বাণিজ্যিক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে চলেছেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।
1: পিএম স্বনিধি যোজনা কি লাভার্থী মে করিব 46% মহিলা হ্যাঁ, यानी देश भर में लगभग 35 लाख महिलाएं इस योजना से जुड़कर अपने कारोबार को आगे बढ़ा रही हैं। गाजियाबाद की बबीता शर्मा जी पूजा की सामग्री का एक छोटा सा स्टॉल लगाती थी। मेहनत खूब थी लेकिन कारोबार बढ़ाने के लिए पूंजी की जरूरत थी। पीएम स्वनिधि से उन्हें आर्थिक मदद मिली, कारोबार का विस्तार किया, ग्राहक बढ़े और धीरे धीरे सड़क किनारे का उनका छोटा सा स्टॉल एक दुकान में बदल गया।
0: উৎসবের আসন্ন মরশুমে ভোকাল ফর লোকাল মন্ত্র অনুযায়ী আরও বেশি করে এগিয়ে যাওয়ার জন্য দেশের নাগরিকদের কাছে আবেদন রেখেছেন প্রধানমন্ত্রী। নেশামুক্ত ভারত অভিযানকে আরও জোরদার করে তুলতে উপযুক্ত স্লোগান চাই বলে প্রধানমন্ত্রী মনে করেন। বিভিন্ন ভাষায় স্লোগান তৈরির বিষয়ে তিনি ভরসা রেখেছেন দেশের সৃজনশীল কন্টেন্ট ক্রিয়েটরদের ওপর।
1: নেশামুক্ত ভারত কে লিয়ে ক্যা আপ কোই পাওয়ারফুল স্লোগান বানা সকতে হ্যায় কি হামারে ইয়ং মিউজিশিয়ান্স এসে সংস বানা সকতে হ্যায় জিনমে ড্রাগ ফ্রি লাইফ কা মেসেজ হো, ক্যা স্টুডেন্টস অর থিয়েটার গ্রুপ দিল কো ছু লেনে ওয়ালে শর্ট প্লেজ লিখ সকতে হ্যায় জিনমে ড্রাগস কে খতরো কে সাথ সাথ উনসে বাহার নিকলনে কা রাস্তা ভি হো। হামারে দেশ মে বেহতরিন কন্টেন্ট ক্রিয়েটরস কি কমি নাহি হ্যায়। মেরা আগ্রহ হ্যায় কি ভে অলগ অলগ ভাষাও মে এসা কন্টেন্ট বনায়ে জিসসে ইস দিশা মে সমাজ কো মদদ মিলে।
2: আগামী 3রা সেপ্টেম্বর প্রবাদ প্রতিম অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষ, সে কথা উল্লেখ করে বাংলা চলচ্চিত্র জগতের এই কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সত্যজিৎ রায় নির্দেশিত নায়ক ছবিতে উত্তম কুমারের অনবদ্য অভিনয়ের কথা তুলে ধরেন তিনি।
1: উত্তম কুমার জি এক ভার্সেটাইল অ্যাক্টর থে জো আপনে অভিনয় সে লোগো কে দিলো মে রস বস গয়ে। ফিল্ম লভার্স কা মাননা হ্যায় কি শ্রীমান সত্যজিৎ রায় নে ফিল্ম নায়ক দ্য হিরো কি পুরি স্ক্রিপ্ট মহানায়ক উত্তম কুমার জি কো ধ্যান মে রাখকর লিখি থি। মে একবার ফির মহানায়ক উত্তম কুমার জি কো শ্রদ্ধাঞ্জলি অর্পিত করতা হুঁ। বে হমেশা হম সব কে দিলো পর রাজ করতে রহে।

0: মহানায়ক উত্তম কুমার চিরদিন মানুষের হৃদয়ে রাজ করবেন।
1: যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্তৃপক্ষের উদ্যোগে বেশ কিছু দেয়াল লিখন মুছে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে বলা হয়েছে দেওয়াল লিখন দৃশ্য দূষণ ঘটানো হয়ে তা মুছে ফেলা হয়েছে। ছাত্রছাত্রীরা তাদের দাবি দাওয়া ডিসপ্লে বোর্ডে লিখতে পারেন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপির কেন্দ্রীয় কার্যসমিতির সদস্য শুভব্রত অধিকারী দেওয়াল মোছার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে বাম ছাত্র সংগঠন এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে একে শিশুসুলভ আচরণ আখ্যা দিয়ে বলেছেন, দেওয়াল লিখন মোছা যায় কিন্তু ইতিহাস ও মুক্ত চিন্তার পরিসর মোছা যায় না। তিনি অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের আয়োজনের দাবি জানান।
2: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের ওপর সক্রিয় নিম্নচাপ এলাকার প্রভাবে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে কলকাতা, দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। মৎস্যজীবীদের আগামী মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
1: অবিরাম বৃষ্টির জেরে ওড়িশার বালেশ্বরের সুবর্ণরেখা নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশা উপকূলের ওপর সৃষ্ট একটি নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। এই নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আইএমডি জানিয়েছে। আবহাওয়া দপ্তর ওড়িশায় আজও আগামীকাল অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে এবং মঙ্গলবারও সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
2: মিজোরামের ফুটবলার লালিয়ানজুয়ালা ছাংতে চলতি বছরের বর্ষসেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন। ২৯ বছর বয়সী এই ফুটবলার সম্প্রতি মুম্বাই এফসি থেকে মোহনবাগানে যোগ দিয়েছেন। ভারতীয় ফুটবলের কিংবদন্তি ভাইচুং ভুটিয়ার হাত থেকে গতকাল তিনি এই পুরস্কার গ্রহণ করেন। ছাংতে এর আগেও ২০২৩-২৪ মরশুমে এই সম্মান অর্জন করেছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী লালডু হোমা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
1: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটে ভারত থাইল্যান্ডকে ৯৪ রানে হারিয়ে দিয়েছে। টসে জিতে থাইল্যান্ড ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ভারত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রান করে। জয়ের জন্য খেলতে নেমে ১৬ ওভারে ১ বলে থাইল্যান্ড সবকটি উইকেট হারিয়ে ৬৫ রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। নেপালে হরপাবানে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখনও নিখোঁজ ২৭৫ জন ভারতীয় নাগরিক। তিব্বতে নিখোঁজ ৫৪৬ জনের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন ভারতীয়।
2: চীনে আটকে থাকা ৯০০ জন ভারতীয় নিরাপদে আছেন বলে জানালো বেজিংয়ের দূতাবাস।
1: ১১ টন ত্রাণ সামগ্রী নিয়ে ভারত থেকে চতুর্থ বিমান আজ নেপালে পৌঁছেছে।
2: ভারত ও উজবেকিস্তান পারস্পরিক কৌশলগত অংশীদারিত্বকে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার ঘোষণা করেছে। সন্ত্রাসবাদের মোকাবিলায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে দুই দেশ।
1: আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
2: শুভরাত্রি।
3: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে, অর্থাৎ ৫৯৪ কিলোহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গান।

একাকিত্ব, এই ছোট শব্দটির গভীরতা কিন্তু অনেক, তার রূপ অনেক, তার পেছনের গল্পও অনেক। কবি লেখকেরা অবশ্য এই একাকিত্বকে অনুভব করেছিলেন সৃষ্টির এক উর্বর ভূমি হিসেবে, তবে তার সব স্তর ছুঁয়েছেন যিনি এবং বুঝেছেন যে একা মানে নিজের সঙ্গে থাকা এবং হয়তো সেই অন্তর্জগতের দরজা পেরিয়ে জীবন দেবতার সন্ধান পাওয়া যাবে, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। তার গানে এই ভাবনার বিভিন্ন দিক এবং এই একাকিত্বের বিভিন্ন স্তর গুঞ্জরিত হোক আজ হারানো দিনের গানে, নির্জন এককের গান হয়ে। স্টুডিওর এপারে আপনাদের অপেক্ষায় একলা, মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। তাহলে শুরু হোক এই একক যাপন

যে মানুষটি কখনো তার লেখা গানে রাগ সঙ্গীতের তোয়াক্কা করেননি, সুর আর তালকে তাদের ছন্দে বেঁধে দিয়েছেন, তাই তো বারবার বলেছেন, আমার গান আপন মনের গান। সেই রবি ঠাকুরই বাংলা গানকেও তাঁর মতো একলা বলেছেন, যে গান সারা ভারতের রাগ সঙ্গীতের বিপুল পরাক্রমের মধ্যেও মাটির গানকে আপন করে নিয়েছে, পাখোয়াজের বদলে যেখানে জায়গা করে নিয়েছে কখনো মৃদঙ্গ কখনো একতারা। তাই তো এই গানে একলার আনন্দ বেদনাকে ছিনিয়ে দেয় কত সহজে, আর তাতে যদি মেশে ভৈরবীর সুর, তবে তো এই একলা আর বিরহকে আরও যেন জাগিয়ে তোলে। কবির কথায় ভৈরবী যেন সঙ্গবিহীন অসীমের চিরবিরহ বেদনা, উদাস একাকিত্বের অমোঘ সুর।

অতুল প্রসাদের গানে আবার রবীন্দ্রনাথের মতো এই নৈসঙ্গতা নেই, কিন্তু রয়েছে কি এক একলা নিদ্রাহীন মানুষের অনুভূতি, নিদ নাহি আঁখি পাতে। নিজের জীবনের একাকিত্বে নৈরাশ্য তার গানে, কিন্তু সেই একাকিত্বে সেই গান ভারাক্রান্ত নয়, বরং তারা তাঁর বাণী। ভৈরব, বেহাগ, খামবাজের ব্যবহারে এক একক সত্তার আবির্ভাব। এত হাসি আছে জগতে তোমার, বঞ্চিলে শুধু মোরে। খুব ভালো করেই তো বোঝা যায় এই উপলব্ধির মূলে সেই বিজনতা, বা হয়তো এই একাকিত্বের পথ পেরিয়ে কারোর অপেক্ষা। তুমি কবে আসিবে মোর আঙিনায়, কত বেলি কত জামেলি, যায় বৃথা যায়।

ছোটবেলা থেকেই আমরা সময়ের সঙ্গে তাল মিলিয়ে ছুটে চলেছি। বাবা মা, শিক্ষক শিক্ষিকা, বন্ধু সবাইকেই পেয়েছি, কিন্তু সত্যি কথা বলতে এই জীবন যুদ্ধে আপনি তো একেবারে একা, ঠিক কি না বলুন? সেই এক লক্ষ্যের দিকে ছুটতে ছুটতে মনে হবেই, কিসের পেছনে ছুটছি? তখন আপনার পা থমকে গেলেও আপনার ভেতরের সেই মানুষটি বলে উঠবে, একলা পথে চলব সোজা। রবি ঠাকুরের সুদীর্ঘ 80 বছরের গল্প, সেও তো একই। তার ভাবনা, গান গাওয়ার ধরন, জীবন দেবতা বোধ, তার সাহিত্যাদর্শ, এই সব বোঝাতে বারবার ধ্বনিত হয়েছে তার একক আত্মকণ্ঠ, এবং এই একাকিত্বই তার সৃজনের সূচনা, ঠিক কিনা?

আর একটি কথা বলে নেওয়া ভালো, এই এতক্ষণ ধরে এই নির্জনের গানকে যারা নিজের সুললিত কণ্ঠে মাতিয়ে তুলছেন তারা হলেন সাগর সেন, সন্তোষ সেনগুপ্ত এবং কণিকা বন্দ্যোপাধ্যায়। আমরা পরপর তাদের গান শুনেছি। যে কথাতে আমাদের আগের আলোচনা থামল তারই সূত্র ধরে বলি, নিঃসঙ্গতা শিল্পীদের কিন্তু হতাশ করে না, বরং সমৃদ্ধ করে, যে আপনার ভেতরের সুপ্ত মানুষটিকে বার করে আনে। তাই হয়তো সাধকেরা তাদের অন্তরের সাধনার জন্য সেই নিঃসঙ্গতাই খোঁজেন। এই নিঃসঙ্গতা থেকেই জন্ম হয় নতুনের, এক নবীনের, হতাশাকে পেছনে ফেলে উঠে আসে সৃজনের আনন্দ। তাই মন বলে এই ভালো আছি, বেশ একেলা, তেমনটাই তো গাইছেন সন্ধ্যা মুখোপাধ্যায়।

তুমি একা, তোমারে কি ভালোবাসে, তোমারে কি কেউ বুকে করে রাখে? জলের আবেগে তুমি চলে যাও, জলের উচ্ছ্বাসে পিছে ধুধু জল তোমারে যে ডাকে। এই লেখা আর কে লিখতে পারে বলুন, নির্জনতার কবি ছাড়া, যার কবিতায় বারবার ফিরে এসেছে নির্জন একাকিত্ব, তিনি জীবনানন্দ দাস। এই নির্জনতা সে কি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া? একেবারেই নয়, বরং এক নিঃসঙ্গ আত্মমগ্নতা, যার থেকে জন্ম নেয় এক অপূর্ব কল্পনা। সেই কল্পনায় বিম্বিসার, অশোক কিংবা সুদূর নাটোরের বনলতা সেনের হাত ধরে জীবনানন্দের ক্লান্ত মন যে নিঃসঙ্গতা অনুভব করে তা তো সর্বকালীন, যা আমাদের কেউ ছুঁয়ে যায়। নিদারুণ একাকিত্বের মাঝেই কবি অস্তিত্বের নিজস্ব পথ খুঁজে নেন তার কবিতায়। সে এক স্ব আবিষ্কারের যাত্রা। আমি কোথায় যাচ্ছি কেউ জানে না, কিন্তু পথ চলতে চলতে আমি জানি।

এখন ঘড়ির কাঁটা বলছে। নির্জন এককের গান থেকে একটু বিরতি নিয়ে আমরা বরং একটু হাসি মজায় মাতি। আপনাদের জানিয়ে দিই আগামীকালের হারানো দিনের বিষয়। হাসি আছে, মজা আছে, আছে 7-17, তাই দিয়ে বুনেছি গল্পটা আবারও। ছবি দেখে হাসি নাকি? একেবারে হাসি না। হাসির ধরন হয় কেউ কেন বলে না, হা হা হো হো হাসি আছে, সে হাসিরও ভাগ আছে। ভাগাভাগি নিয়ে কেউ কোনো কথা বলে না, ভাগ শেষ নাহি থাক, কথা তবে হয়ে যাক, হাসিরও তো ভাগ হয়। ছবি ছাড়া সে তো বোঝা যাবে না। সেই সব ছবি নিয়ে আসরটা জমিয়ে হারানো দিনের গান গাব না, বলি হাসি মজা আর কভু হবে না? হবে হবে, হতেই হবে। তাই সিদ্ধার্থ থাকবে আগামীকাল রাতে হারানো দিনের গানে আপনাদের সঙ্গে। তাহলে হাসতে হাসতে মজাতে লুটোপুটি খেয়ে শুনবেন তো কালকের হারানো দিনের গান।

আবারও আমরা ফিরি আমাদের একাকিত্বে। অতুল প্রসাদের কথায়, এসো গো একা ঘরে একার সাথী, সেই তো আবার রবীন্দ্রনাথের দুঃখ জাগানিয়া, যার জন্য গাওয়া বুকে চমক দিয়ে তাই তো জাগো। এই নিঃসঙ্গতার অনেক স্তর আছে। যখন কাছের মানুষেরা কাজের সন্ধানে হোক বা অন্য কোনো কারণে দূরে চলে যায়, মানে মানুষ যখন সঙ্গীবিহীন, তখন তার অন্তর থেকে বেরিয়ে আসে, আজি জগৎ মাঝে কত সুখে কত কাজে, চলে গেল সবে আগে সাথী নাই পাই। কিন্তু অদ্ভুতভাবে দেখুন, এই ব্যাকুলতারও অন্য দিক রয়েছে। যখন মানুষ নিজেই একলা হতে চায়, তাই যখন জ্যোৎস্না রাতে মাতাল সমীরণে সবাই চলে গেছে, তখন সেই মানুষটি বলে, এই নিরালায় রব আপন মনে, যাব না এই মাতাল সমীরণে। কিন্তু এই নিরালার নিঃসঙ্গতার আকর্ষণ কি? আসলে এই সময় তো আত্মসাধনার, প্রতীক্ষার। এই একাকিত্বে কোনো শূন্যতা নেই, আছে অপেক্ষার আহ্বান। যদি আমায় পরে তাহার মনে, যাব নাই মাতাল সমীরণে।

কবিতার কথা এই প্রবন্ধে জীবনানন্দ লিখছেন, কবিতা কবির ও পাঠকের নিঃসঙ্গতার ফল। তার সবথেকে বড় উদাহরণকে কাজী নজরুল ইসলাম, যার ব্যক্তিগত জীবনের নিঃসঙ্গতা ও গভীর শূন্যতা তার গানে ও কবিতায় বারবার ফুটে উঠেছে। ব্যক্তিগত জীবনে বারবার আঘাত পেয়েছেন, কখনো সেই সন্তান হারানোর যন্ত্রণা তার গানে ফিরে এসেছে, আবার হয়তো তাঁর কাছে একাকিত্ব মানে প্রিয়ার অনুপস্থিতি। কবিতায় তিনি লিখছেন, বসিয়া একা একা মেঘের ছায়ায় পড়িবে মনে মোর কথা, আর সেই পুত্র শোকের যন্ত্রণা সেও তো তার গানে স্পষ্ট।

অখিল বন্ধু ঘোষের কণ্ঠ এই একাকিত্বকে, এই বিরহকে যেন আরো বেশি আরো আপন করে তুলেছে। রবীন্দ্রনাথ লিখলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই কথাটির যদি সত্যিকারের কেউ উপকার হন, তিনি হলেন নজরুল ইসলাম। যখন সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে একাই লড়ছিলেন, তখন এক ধরনের মহান একাকিত্ব তার উপর যেন ভর করেছিল। যে একাকিত্ব তাকে সমাজের প্রচলিত স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকার শক্তি দিয়েছে। হয়তো নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন, তাই নিজেও বিদ্রোহী কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালোবাসতেন। যেন চোখে মুখে ফুটে উঠত সেই মন্ত্র, বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির। একলা হওয়ার, একলা লড়ার, এর থেকে বড় মন্ত্র আর কি হতে পারে।

এই একাকিত্বের গানে আমাদের যন্ত্রটি বোধহয় খুব একটা খুশি নয়, সে একলা চলতে চলতে বড়ই ক্লান্ত, তাই কিশোর কুমারকে দুবার গাইতে হলো। থেমে গিয়ে আবার শুরু করলেন কিশোর আমাদের জন্য। কিন্তু আমরা এই একাকিত্বের গান চালিয়ে যাব, কারণ মৈত্রী বন্ধুর সঙ্গে রয়েছে শ্রোতা বন্ধুরা। এই যে গানটি শুনলাম, গানটি ঢপ কীর্তনের সুরে রবীন্দ্রনাথ লিখলেন, আর কীর্তনটি আমরা অনেকেই জানি, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। একটু ভালো করে ভাবলে মনে হয় যে রবীন্দ্রনাথ কি শুধু সুরের কাঠামোটুকু নিয়েছিলেন? তাই যদি হয় তাহলে একলা নিতাই কথাটি বারবার মূল গানে একলা চলো হয়ে ঘুরে ঘুরে আসছে কেন? আসলে কবি বুঝেছেন এই একলা শব্দটির এতটাই শক্তি, তা যখন একলা চলো, একলা বলো, একলা দলো এমন নিঃসঙ্গ প্রতিজ্ঞা হয়ে উঠছে, তখন তা দেশভাগের উত্তেজনা পেরিয়ে আজও আমাদের জীবনে বেঁচে আছে এক একক বিপ্লব হয়ে, বা বলতে পারি এক একাকিত্বের আলো হয়ে। ঠিক বলছি কি না আপনারা কীর্তনটি শুনুন অমর পালের কণ্ঠে, তাহলেই বুঝতে পারবেন।

দস্যু রত্নাকর যখন তার পরিবারের কাছে জিজ্ঞাসা করলেন যে তার পাপের ভাগিদার কেউ হবে কিনা, তখন সবাই বললেন একেবারেই না। তেমনই একটি মানুষ সারা জীবন পরিশ্রম করে যায়, কেউ কি তার পিঠ চাপড়ে দেয়? সবাই বলে এ তো তার দায়িত্ব, তাই জন্ম থেকেই অন্তঃশীলভাবে মানুষ নিঃসঙ্গ। সবার মধ্যে থেকেও সে তো পায় না স্বস্তি বা সান্ত্বনা, তাই তো বুকে বেজে ওঠে দেওয়া হলো না যে আপনারে। তাই বলে কি জীবন সায়াহ্নে এসে আমরা চুল চেরা বিশ্লেষণ করি কতটা দিলাম আর কতটা পেলাম? একেবারেই না। শুধু মনে হয়

ওয়ার্ডসওয়ার্থের কবিতায় আমরা এক নির্জন প্রান্তরে একলা কৃষকের ছবি পাই। আবার রবীন্দ্রনাথের কবিতায় সেই ছবিও ধরা পড়ে, কখনো একলা রাখালের যে বেণু বাজাচ্ছে, বা একলা পথিকের পথ চলায়, বা কোনো মাঝি তীরে রয়েছে কারো প্রতীক্ষায়। একলা কোন পথিক তুমি পথিকহীন পথের পরে, এ কি কোনো একক ব্যক্তির একাকিত্ব? তাহলে সেই পাগলের কথা বারবার কেন এসেছে তার লেখাতে? আধার রাতে যে একলা পাগল যায় কেঁদে, সেই পাগল কি আমরা নই? কোনো প্রশ্নের উত্তর না পেলে আমাদের মনেরও তো সেই একলা পাগল জেগে ওঠে, সেই একলা পথিক বাঁধ ভাঙতে চায়। কখনো সে বিশু পাগল, কখনো পঞ্চক, কখনো দাদা ঠাকুর, যাদের কণ্ঠে সেই রবীন্দ্রনাথের গান, একলার গান, নির্জন এককের গান, তেমনি বিশু পাগলের গান শুনব আমরা শিবাজী চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

আচ্ছা বন্ধুরা, রাত আর একাকিত্ব, এই দুজনের কি গভীর সম্পর্ক রয়েছে? নয়তো এই যে রাত বাড়ছে আর নির্জনতা যত বাড়ছে, এই একাকিত্বের ছায়া আরো বড় হয়ে ধরা দিচ্ছে। আর এই অন্ধকারে নিরালায় নিজের সঙ্গে মন আত্মস্থ হতে চাইছে। আর এই মুহূর্তেই হয়তো শিল্পীদের কলম থেকে বেরিয়ে আসে সেই সেরা সৃষ্টি, নির্জন এককের গান। সেই গান শোনালাম আপনাদের, হয়তো আপনাদের ভালো লেগেছে, বা আপনাদের কেমন লেগেছে জানাবেন আমাদের। আমাদের মেইল করতে পারেন maitribondhu23@gmail.com-এ। আপনাদের মেলের অপেক্ষায়, আপনাদের চিঠির অপেক্ষায় আমরা সবসময় উৎসুক। আজ এখানেই বিদায় নিই। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:58 এবং বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 46 সেকেন্ড, বাংলাদেশ সময় 12:30 হয়ে 43 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুরু হচ্ছে বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। প্রথম শিল্পী নির্মলা মিশ্র।

আকাশ ভান্ডি কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ ওয়ান এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে রাত 2:59। এখন থেকে রাত 3 পর্যন্ত শুনবেন বাংলা ছায়াছবির গান। প্রথম ছায়াছবি হীরক জয়ন্তী, শিল্পী কিশোর কুমার।

লক্ষ্মী ছাড়া

ছায়া ছবির নাম আক্রোশ, অমিত কুমার, আশা ভোসলে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন থেকে ভোর 4টা পর্যন্ত শুনবেন নানা রঙের গান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। যতক্ষণ শুনলেন নানা রঙের গান, সাথে ছিলাম পবিত্র।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: গড়িতে সময় ভোর 4:03 হয়ে 20 সেকেন্ড। আপনি শুনছেন প্রভাতী। প্রভাতীতে আজ প্রথমে শুনবেন খেয়াল রাখি চট্টোপাধ্যায়ের পরিবেশনায় পরীর আগে।

বিরতিতে এতক্ষণ আপনি শুনলেন খেয়াল তৈরির আগে রাখি চট্টোপাধ্যায়ের পরিবেশনায়। এখন শুনবেন তবলা বাদন পরিবেশনায় দেবজিৎ পুতিতুণ্ডি ঝাপতালে।

এতক্ষণ আপনি শুনলেন প্রভাদিতে তবলা বাদন, দেবজিৎ পুততুণ্ডের পরিবেশনায় ঝাপতালি। এরই সঙ্গে শেষ হল প্রভাতী।

0: মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: গুলিতে সময় ভোর 5:50 সেকেন্ড, আপনি শুনছেন আনন্দধ্বনি, আর আনন্দধ্বনিতে আপনার সঙ্গে রয়েছে মহুল। শুরুতেই স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।